হয়নি ঠিকই, কিন্তু মার্কশিটে দেখা গেল সেকেন্ড পেপারের চেয়ে ফার্স্ট পেপারের নম্বর অনেক অনেক অনেক কম। তখন তিনি মানে প্রধান শিক্ষয়িত্রী যিনি হিরণদি, উনি বলেছেন হিরণদি ওনার শিক্ষয়িত্রীকে, তার স্নেহমাখা মুখখানি আরেকবার ম্লান হয়ে গেল। বললেন, দেখলে তো, বলেছিলাম না এই রচনাটার জন্যই এমন হলো, না হলে অনেক বেশি নম্বর পেতে। এরপর উনি বলছেন, কলেজে উঠে মস্ত বড় লাইব্রেরি হাতে পেলাম, নানান রকম ইতিহাস ইংরেজি উপন্যাস সব পড়া আরম্ভ করলাম। এছাড়া ক্লাসের কোনো কোনো মেয়ে নিয়ে আসতো বাইরের লাইব্রেরি থেকে, নির্বাসিতের আত্মকথা, কারা কাহিনী, বাংলায় বিপন্নবাদ, বিপ্লববাদ, এই সমস্ত বই। সবাই মিলে কলেজের পিছনের দিকে দালানে বসে এই বইগুলি পড়তাম। মনে হতো, আচ্ছা এমন জীবন আমাদের হয় না কেন? এমনই তারা চেয়েছিলেন, এমন একটা দেশ, এমন একটা জীবন তাদেরও চাই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের গলায় এই গানটি। ঘড়ি বলে এই সময় দ্রুত কমে আসে, একটা অনুষ্ঠানের জন্য অনেক কম, একটা জীবনের জন্য তো একেবারেই কম। আবার সেই সময়ই বলে দেয় আবার আসবো ফিরে। হয়তো বদলে যাবে তারিখ, সালটা বদলে যাবে, ফিরে আসবে সেই দিন। আজকে আর একটু মাত্র সময় আছে। এই যে বলছিলাম নানানভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন বীণা দাস, তারপরে কি ঘটলো ছোট্ট আরাবুদ।

ইকবাল কিছু বললেন না, কিন্তু বোর্ডিং এর মেয়েদের বললেন অ্যাপোলজি চাইতে হবে, না হলে বোর্ডিং ছেড়ে চলে যাও। কোনো কোনো মেয়ে চলে গেল, কিন্তু যাদের বাড়ি বহু দূরে তারা যে কি করবে তারা ভেবে পেল না। আমাদের খবর পাঠালো, কলেজ বন্ধ রইল, কি করা যায় ভেবে পাই না। সারাক্ষণ পরামর্শ আর গবেষণা চলছে। বাবা আমাদের অবস্থা দেখে সুভাষবাবুকে ডেকে পাঠালেন। তিনি আসতেই তো সবাই মিলে তাকে একেবারে ঘিরে ধরে জিজ্ঞাসা করলাম কি করব। উনি বললেন একটু কৌতুক করে, লঘু হাস্যে বললেন, কলেজ ছেড়েই দিন না। বললাম আপনি যদি পড়ান তো এক্ষুনি ছাড়তে রাজি আছি। তিনি হেসে বললেন আমরা জেলে যাব না মাস্টারি করব। শেষ অবধি অবশ্য তাদের কাউকেই কলেজ ছাড়তে হয়নি, প্রিন্সিপালকে হার স্বীকার করতে হয়েছিল। মেয়েরা কেউ ক্ষমা চাইল না, কলেজে উঠল না, কিন্তু প্রিন্সিপাল নিজে চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেলেন। আর যাবার সময় আমাদের ডেকে বিদায় নিলেন, চোখে তখন তার জল। তিনি বললেন ঘাসের উপর বসে পড়ে, না চেয়ার চাই না, আমি তো আর তোমাদের প্রিন্সিপাল নই। এই জেদি দুর্ধর্ষ ইংরেজ মহিলাটিকে কোনোদিনই আমরা আপন ভাবিনি, তবুও বিদায়ের মুহূর্তে মনটা ভারী হয়ে গিয়েছিল। আমাদের বিজয় লাভে সমস্ত ছাত্র সমাজে একেবারে সাড়া পড়ে গেল। আলবার্ট হলে বিরাট সভা ডেকে আমাদের আর প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের অভিনন্দিত করা হলো। ওখানেও একই ঘটনা ঘটেছিল, এরকম হরতাল পালন হয়েছিল। তো পরবর্তীকালে এখানে অনেক ঘটনা জানেন তো মিলেমিশে যায়। সরলা দেবী চৌধুরানী তিনি বলেছিলেন আজ আমার স্থান এখানে নয়, ওই ছাত্রীদের কাছে। আমার সব থেকে বড় গর্ব আমি এই কলেজেরই ছাত্রী। এরপরেই ছাত্র আন্দোলন প্রথম দানা বেঁধে উঠল এবং দিদির আর দিদির বন্ধুদের চেষ্টা, মানে কল্যাণী, তখন ওই বলেছিলাম তুমি তখন শ্রীযুক্ত কল্যাণী ভট্টাচার্য, আর আমার না এটা পড়তে গিয়ে অনেকদিন বাদে মনে হলো সত্যি শ্রীযুক্তা বাংলায় এই শব্দটা লেখাও অনেক কমে এসেছে। শ্রীমতী অনেকে এখনও লেখেন, কিন্তু শ্রীযুক্তা কথাটা খুব একটা আর শোনা যায় না। যাই হোক, তিনি এর মধ্যেই একদিন সুভাষবাবু নিজেই আর কি বাড়িতে বেড়াতে এসেছেন, তাই শুনে তার মা বলছেন ও মা আমার কি ভাগ্য সুভাষ এসেছ। তখন তারা সবাই জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে দেশ স্বাধীন হবে, হিংসায় না অহিংসায়। সুভাষবাবু খানিকটা চুপ করে রইলেন, তারপর একটা অসাধারণ কথা বললেন। বললেন আসল কথা কি জানো, কোনো কিছু পাবার জন্য পাগল হয়ে উঠতে হয়, স্বাধীনতাও তাই। যদি সবাই পাগলের মতো স্বাধীনতাটাকেই একমাত্র জীবনের লক্ষ্য বলে ধরে নেয় তবেই স্বাধীনতা আসবে, তার জন্যই তোমরা প্রস্তুত হও। কি অসাধারণ কথা! এইভাবেই বিপ্লবী বীণা দাস বিপ্লবী হয়ে উঠলেন। জীবনে অনেক কাজ করেছেন, অনেক দিন ধরে অনেক কিছু তার সমাজ সংস্কারমূলক কাজ, নানান রকম কাজ তিনি করেছেন, কিন্তু পরবর্তীকালে তার চলে যাওয়াটা বড় কষ্টের হয়। তিনি ঋষিকেশে চলে গিয়েছিলেন এবং তিনি যে এই যে আন্দোলন করেছিলেন এবং স্ট্যানলিকে তিনি যে হত্যার চেষ্টা করেছিলেন তার জন্য তার ডিগ্রি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি, যেটা অনেক পরে। মানে এগুলো ভাবলে কেমন অবাক লাগে, 2012 সালে, মানে জাস্ট রিসেন্ট বলা যায়, সেই সার্টিফিকেট তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তাকে সম্মানে ভূষিত করা হয়েছে। কিন্তু যাই হোক, সেই মানুষটি দেখে গিয়েছিলেন পরাধীন দেশ স্বাধীন হয়েছে এবং তাদের সমবেত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছিল। আজ ঘড়ি বলছে 5:43 হয়ে 33 সেকেন্ড। না, আজকে আর বীণা দাসকে নিয়ে, তার জীবনের গল্প নিয়ে কথা বলার সময় নেই, আবার অন্য কোনো দিন বলবো। এখন একটু পরে আপনাদের কাছ থেকে জানব আজকের এই যে একটা দিন আগে আমরা আগামীকাল বীণা দাসের জন্মদিন, বিপ্লবী বীণা দাসের, সেই 24শে আগস্টকে আমরা আজ 23শে আগস্ট পালন করলাম। আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত, আপনাদের গুরুত্বপূর্ণ কথা বার্তা সব শুনবো একটু পরেই। ছোট্ট করে একটা গান শুনি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায় এবং অসীমা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে এই গানটি স্বপ্নের দেশ। এবার আপনাদের মতামত, মূল্যবান মতামত। প্রথমেই লিখছেন বৃষ্টি ভেজা সুপ্রভাত মিষ্টি দিদিমণি। বৃষ্টি ভেজা তাই বৃষ্টি হচ্ছে আজকে? ও আচ্ছা আচ্ছা, আপনাকেও জানাই সুপ্রভাত। অপূর্ব উপস্থাপনায় বিপ্লবী অগ্নিকন্যা বীণা দাসের আত্মজীবনের গল্পগাথা শুনলাম, উদ্বুদ্ধ হলাম, নেতাজির অসাধারণ কথা শুনে সমৃদ্ধ হলাম। ওনাকে জন্মদিনে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কার আন্তে শিপ্রা সাঁত। বাহ, অনেক ধন্যবাদ। এরপরে কি লিখছেন অখিল বন্ধু মহাপাত্র? লিখছেন অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রাণী, বিপ্লবী বীণা দাসের জন্মদিনের প্রাককালে চিরন্তনীতে তাকে নিয়ে একটি পর্ব উপস্থাপন করার জন্য। অসীম সাহসিনী ছিলেন বীরাঙ্গনা, 1930-এ বন্দী ছিলেন হিজলি বন্দিনিবাসে। সম্ভবত এটাই ভারতবর্ষের প্রথম মহিলা বন্দিনিবাস। স্বাধীনতার অনেক পরেই সেই বন্দিনিবাসের নামকরণ হয় মাতঙ্গিনী হাজরার নামে। একদম, এবং অনেক তথ্য জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে, আপোষহীন লড়াইয়ের নেত্রী বীণা দাসকে তার জন্মদিনের আগে অন্তরের বিনম্র শ্রদ্ধা। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনিও একথা লিখেছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিরন্তনীর সঙ্গে থাকবেন। আপনিও অনেক ধন্যবাদ। এরপরে কে লিখছেন? লিখছেন সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রানিধি, আজকের গল্প নয় সত্যিকারের গল্প শুনলাম। একেবারে সত্যি তাই, সত্যিকারের গল্প গায়ে কাঁটা দিল। বিপ্লবী বীণা দাসকে প্রণাম জানাই, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল লিখছেন মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও সুপ্রভাত। এরপর লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছি। আজ রবিবারে চিরন্তনীতে নারী বিপ্লবী বীণা দাসের সংগ্রামী জীবনের গল্প ও গান শুনছি। দিদি ভাইয়ের মিষ্টি কণ্ঠে মন ভরে যাচ্ছে। মাতৃভূমির পরাধীনতা মোচনে নারীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ভালো থাকবেন সবাই, আপনিও খুব ভালো থাকবেন, সুপ্রভাত। এরপরে লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, লিখছেন সুপ্রভাত ইন্দ্রানিধি ভাই, গত 15 আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে শুরু হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথা রেশ টেনে আজ একজন বিপ্লবী বীণা দাসকে নিয়ে তার ছোট্টবেলার টুকরো টুকরো স্মৃতি বিজড়িত দিনগুলির উপর সুকণ্ঠী ইন্দ্রানী দিদি ভাইয়ের কণ্ঠ বৈচিত্র্যতায় প্রাণস্পর্শী নিবেদন শিহরণ জাগায় বইকি। আগামীতে এমনই আরও অনেক নিত্য নতুন ঘটনায় সমৃদ্ধ হতে উন্মুখ হয়ে থাকব। একদম অবশ্যই, আমরা তো সবসময় চেষ্টা করি। আপনাকেও জানাই, সাধন ঘোষ লিখেছেন মধ্যমগ্রাম থেকে, আপনাকেও জানাই সুপ্রভাত। এরপর লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আপনার মধুর কণ্ঠে রবিবারে চিরন্তনী শুনছি, খুব সুন্দর লাগে আপনার এই

ভঙ্গি গানে গল্পে জমজমাট লিখেছেন যাদবপুর থেকে সোমেন। ধন্যবাদ সুপ্রভাত। এরপর লিখছেন সুপ্রভাত ইঞ্চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ উঠতে একটু দেরি হয়ে গেল, তবুও তোমার আগে হাজিরা দিয়েছি রেডিওতে। বীণা দেবীকে আমার সশ্রদ্ধ প্রণাম, তোমার সঙ্গে আছি বাকি সময়টা। এতে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। কে বলবে এটা হোয়াটসঅ্যাপে লেখা, একদম ইতি, ইতি মানেই হচ্ছে চিঠি। অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এরপরে লিখছেন সুপ্রভাত দিদিভাই, চুপ করে শুনছিলাম আর সেই সময় কানে কানে পৌঁছে গিয়েছিলাম, শিহরণ লাগছিল, খুব ভালো লাগলো। তামিলনাড়ু থেকে অর্জুন সিং। সুপ্রভাত, খুব ভালো থাকুন, এভাবেই অনেক দূরে থেকেও আমাদের অনেক কাছে থাকুন।

সুপ্রভাত জানিয়েছেন চিরন্তনী সুধাকণ্ঠী ইন্দ্রাণী ও সকল শ্রোতা বন্ধুদের। বিপ্লবী বীণা দাসের আত্মজীবনী অতি সাধারণ চলন পারিবারিক ছবি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। কে লিখেছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সুপ্রভাত আপনাকে। আর এরপরে লিখেছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, ভোরের বীণা আর মনোবীণায় বাজে সাদের স্বাধীনতা ধ্বনি, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েসি, অনেক ধন্যবাদ সুপ্রভাত আপনাকে। লিখেছেন শুভ সকাল, সপ্তাহের শেষ চিরন্তনী, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, আগস্টের বিপ্লবীদের জানাই শতকোটি প্রণাম। আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড় হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। শুভ সকাল আপনাকেও। গল্প তো শুনলাম বীণা দাসের, কিন্তু মন ভালো নেই, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, সারা রাত ধরে গরম চলছে, কয়েকদিন ধরে দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙ্গাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। সুপ্রভাত, আপনি আমার আবহাওয়া দপ্তর, আপনার কাছ থেকে ওই সুদূরে আপনার এরিয়ার ওয়েদার কেমন সেটা জানতে পেরে যাই। লিখছেন গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকে সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি শ্রদ্ধেয় বিপ্লবী বীণা দাসের জীবন কাহিনী, দারুণ ভালো লাগে, লাগলো না জানা কাহিনী জানতে পেরে। আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে জয় হিন্দ বন্দে মাতরম জানিয়ে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও বলি, এই তামিলনাড়ু থেকে মহারাষ্ট্র থেকে আমাদের কাছে যখন লেখা আসে, বিশ্বাস করুন একবারও মনে হয় না আপনারা দূরে আছেন, মনে হয় এই তো একেবারে আমাদের খুব কাছে আছেন। খুব ভালো থাকুন, এভাবেই সাথে থাকুন চিরন্তনীর। এবার লিখছেন চিরন্তনী ওই তিন রানী দি, আজ শুনছি সাহসী বিপ্লবী বীণা দাসের কথা, বীণা দাসের ছোটবেলার কথা, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো। গল্প আজকের মতো আপাতত শেষ। লিখেছেন সঙ্গে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা থেকে। ভালো থাকুন, খুব ভালো থাকুন চিরন্তনী, সঙ্গে থাকুন। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী শেষের বেলায়, সেজুতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। সাতসুরে সারাদিন আজকে বীণার তারে, বীণা দাসের কর্মজীবন রবিবারের ভোরে। সাতসুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনে নতুনত্বে হয়েছ আপনজন। তরুদত্ত হরণাদ্যে প্রসন্ন কুমারের হারানো, বীণা দাসের কীর্তি কথায় আজকের অনুষ্ঠান ভরানো। বিপ্লবের আগস্ট মাসে জ্বলে ওঠার দিন, দেশাত্মবোধক গানে গানে দেশমাতা প্রণতি নিন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখেছেন সুপ্রভাত দিদি ভাই, ভোরের আলো ধীরে ধীরে গ্রামের পথ ছুঁয়ে যাচ্ছে। লিখেছেন বামনগাছি থেকে হীরক।

ভট্টাচার্য, আমরা যতদিন সত্য ন্যায় দেশকে ভালোবাসবো ততদিন তাদের আত্মত্যাগও বেঁচে থাকবে, তাদের ত্যাগই চিরন্তনই ভারতের স্পন্দন। একদম ঠিক বলেছেন। লিখেছেন উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত। চিরন্তনী সকল শ্রোতা বন্ধুদের শ্রদ্ধা জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাদের, সুপ্রভাত। জানিয়েছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রানিধি। রবিবারের চিরন্তনীতে গান ও নতুন বিপ্লবীদের কথা, যেমন বীণা দাসকে নিয়ে অনেক কাহিনী আছে, সেই কাহিনী শুনছে, খুব ভালো লাগছে আপনার কণ্ঠে, অনেক ধন্যবাদ আপনাকেও, গুড মর্নিং। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম, বীণা দাসের কথা শুনবো শুনবো, পাঁচটা পাঁচে লিখেছিলেন সৌভিক ঝাকুরিয়া থেকে, ধন্যবাদ। আর এরপরে লিখেছেন কে, ও আচ্ছা, ইনিও শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে পাঁচটা পাঁচে লিখেছিল, শুভ সকাল দিদি ভাই, অপেক্ষায় আছি, অপেক্ষার অবসান হয়েছে। আর লিখেছিলেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, আধার নেই হয়েছে ভোর, চিরন্তনীর গল্পে গানে হলাম বিভোর, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, আপনাকেও জানাই সুপ্রভাত। অনেক ধন্যবাদ সবাইকে, সবার লেখা পড়েছি এবং সবাই সঙ্গে থাকবেন চিরন্তনীর, খুব ভালো লাগলো। আর আচ্ছা, চট করে পাঁচটা পঞ্চান্ন, ঠিক আছে একটুখানি পড়ে নিই, কে লিখেছেন, আচ্ছা সৌভিক ঢাকুরিয়া থেকে তো লিখেছিলেন, এক জায়গায় লিখলেই হবে, কেমন আগরপাড়া থেকে লিখেছেন অসীম কুমার মিত্র।

সকাল 6:04 হয়ে 26 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:35 হয়ে 18 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ।

বাংলার চিরদিনের বৈশিষ্ট্য স্বাধীনতা ও মানবতা। বর্তমান যুগে ব্রাহ্ম সমাজ যে পরিমাণে এই স্বাধীনতা এবং মানবতার আদর্শকে একদিন আঁকড়াইয়া ধরিয়াছিলেন এবং সর্বস্ব পণ করিয়া জীবনে ও চরিত্রে এই আদর্শকে প্রত্যক্ষ ও প্রতিষ্ঠিত করিবার চেষ্টা করিয়াছিলেন, আর কেহ সেরূপ করেন নাই। ব্রাহ্ম সমাজ সত্য প্রতিষ্ঠায় শাস্ত্রগুরু বর্জন করিয়া প্রত্যেক মানুষের সহজ বিচার বুদ্ধিকেই একমাত্র প্রামাণ্য বলিয়া প্রচার করিলেন। যাহা আমার বিচার বুদ্ধিতে সত্য বলিয়া বোধ হয় কেবল তাহাই সত্য বলিয়া গ্রহণ করিব, যাহা নিজের কাছে সত্য বলিয়া বোধ হয় না তাহাকে কাহারও কথায় সত্য বলিয়া মানিয়া লইব না। শাস্ত্রের কথায়ও নহে, গুরুর কথায়ও নহে। যাহা নিজের ধর্মবুদ্ধিতে সাধু এবং সঙ্গত বলিয়া মনে হয় কেবল তাহারই অনুসরণ করিয়া চলিব। যে পথ নিজের ধর্মবুদ্ধির নিকটে আত্মপ্রকাশ না করে কল্যাণের পথ বলিয়া তাহাকে কখনোই আশ্রয় করিব না। গুরুজনের আদেশেও নহে, সমাজের শাসনের ভয়ও নহে। সত্যাসত্যের এবং ধর্মাধর্মের কোষ্ঠীপাথর আমার নিজের ভিতরেই আছে। সত্য এবং ধর্মকে এই কোষ্ঠীপাথরে যাচাই করিয়া লইব। কাহারও কথায় না বুঝিয়া সত্য বা ধর্মকে গ্রহণ করিব না। যাহা সত্য বুঝিব তাহা জীবনের সর্ববিধ ব্যাপারে মানিয়া চলিব। অন্তরের ধর্মবুদ্ধি বা বিবেক বা কনসেন্স অনুযায়ী সমস্ত জীবনকে গড়িয়া তুলিতে হইবে। ইহাই ব্রাহ্মধর্মের সত্য আদর্শ। যেখানেই জাতীয় স্বাধীনতার প্রচেষ্টা হইয়াছে সেইখানেই তাহার গোড়ায় একটা ধর্মের প্রেরণা জাগিয়াছে এবং এই ধর্মের প্রেরণায় মানুষ আগে ভিতরের বাঁধন কাটিয়াছে, নিজের চিন্তা ও চিত্তকে বাহিরের বন্ধনমুক্ত করিয়াছে। পরিবারে ও সমাজে এই স্বাধীনতার আদর্শকে গড়িয়া তুলিতে গিয়াছে এবং পরিণামে এই ব্যক্তিগত স্বাধীনতার সুদৃঢ় ভিত্তির উপরেই নিজের রাষ্ট্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করিবার জন্য অগ্রসর হইয়াছে। ভিতরে যে দাস, বাহিরে সে স্বাধীন হইতে পারে না। পরিবারে এবং সমাজে যে আপনার বিচার বুদ্ধি এবং বিশ্বাস অনুসারে চলিতে ভয় পায় সে কখনো নির্ভীক হইয়া একতন্ত্র রাজশক্তির সম্মুখীন হইতে পারে না। কেবল সাংসারিক সুখ সুবিধা যেখানে জাতীয় বা রাষ্ট্রীয় স্বাধীনতার মূল প্রেরণা হইয়া রহে সেখানে এই স্বাধীনতা সংগ্রাম কদাপি জয়যুক্ত হইতে পারে না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ

594 কিলোহার্টসে। এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। আজ সুবদ্ধ সঙ্গীতে রাগ যোগিয়া ও মিয়াকি টোরিতে শুনবেন রুদ্রবীণা, শিল্পী ওস্তাদ আসাদ আলী খান।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন যোগিয়া ও মিয়াকিটোরির রাগে রুদ্রবীণা, পরিবেশনে ওস্তাদ আসাদ আলী খান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জয়পুরের পরীক্ষা কেন্দ্রে আয়ুষের স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় গাফিলতির কারণে সংশ্লিষ্ট সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে ভারত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994 সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত দু দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে টেলিভিশন শিল্প বিজ্ঞাপনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সময়সীমার কোনো নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় টেলিভিশন চ্যানেলগুলির ক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছিল। উল্লেখ্য, 2006 বিজ্ঞাপনের সময়সীমা যখন নির্ধারণ করে নীতি নির্দেশিকা তৈরি হয়, তখন দেশে টেলিভিশন চ্যানেলের সংখ্যা ছিল মাত্র 62, বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে 900 বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
1: সেবা সেতু অভিযান কে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়া লোক উপস্থিত রয়ে তো আপ ওয়া আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়েগা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন জো যোজনায়ে হ্যায় জিসকা লাভ সবি লোগো তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই প্রচারের লক্ষ্য বলে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত

0: হয়েছে শিলিগুড়ির কাছে সুকনায়। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ দুপুরে কলকাতার জিআরএসি ভবনে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচটি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এরপর প্রতিরক্ষামন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী এদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে অহিংসা ও শান্তি ভারতের সংস্কৃতি এবং অহিংসার এই মূল্যবোধকে দুর্বলতা মনে করার ভুল কারো করা উচিত নয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সরকারের প্রধান কর্তব্য। নতুন দিল্লিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
1: अहिंसा का अर्थ केवल इतना ही नहीं है कि किसी को की हत्या मत करो, किसी को मारा नहीं आना चाहिए। अहिंसा का अर्थ है मन, वचन और कर्म से किसी भी रूप से किसी को पीड़ा न पहुंचाई। अहिंसा के मूल्य को हमारी कमजोरी किसी भी सूरत में नहीं समझी जानी चाहिए। हमारे अहिंसा को गलत मत समझो, अहिंसा और शांति हमारी संस्कृति है।
0: জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট এআইএ পিজিইটি আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেসার্স এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে মেসার্স এডুকুইটির তালিকাভুক্তির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে 49 জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেনি তাদের আগামী মাসের 1 তারিখ সকাল 10টায় জয়পুরের রাজস্থান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে এনটিএ জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, প্রায় 205 কেন্দ্রে 2 শিফটে গতকাল এআইএ পিজিইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে 49,867 জন পরীক্ষায় অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ড জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বালুচিস্তানের মাস্তুং জেলায় সাধারণ নাগরিকদের উপর পাকিস্তানি বাহিনীর ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে মানবাধিকার সংগঠন বালুচ ইয়াক জেহেতি কমিটি বিওয়াইসি। গত শুক্রবার মাস্তুংয়ের খাদকুচা এলাকায় একটি ফলের বাগানে ড্রোন হামলায় 4 শ্রমিক নিহত হন, আরও 3 আহত হন। ড্রোন হামলায় শ্রমিকদের লক্ষ্যবস্তু বানানোর ঘটনাকে বালুচ জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের বর্বরতা ও নিপীড়নের চরম বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছে মানবাধিকার সংগঠন বিওয়াইসি। উল্লেখ্য, কিছুদিন আগে বালুচিস্তানের সুরাব জেলার গিদারে জনবসতিপূর্ণ এলাকায় পাকিস্তানি বিমানবাহিনীর বোমা হামলায় মহিলা ও শিশুসহ 30 বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং অনেকেই আহত হন। ব্রিটিশ পার্লামেন্টের 70 বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেজের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। ওই অঞ্চলে হিংসা ক্রমশ বাড়ছে। পাকিস্তানি বাহিনীর আক্রমণে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। সেখানে বর্তমানে কার্ফিউ চলছে, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। ভারতীয় বিমানবাহিনী 2 আন্তর্জাতিক বিমান মহড়ায় সফলভাবে তাদের অংশগ্রহণ সম্পন্ন করেছে। তারা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026 এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক্সারসাইজ উদারা শক্তি 2026 অংশ নেয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে 2 দেশে এই যৌথ কার্যক্রম আইএএফ এর কর্মক্ষমতার পরিধি, উন্নত কৌশলগত সমন্বয় এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরে।

0: করেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে এফআইএইচ বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে 2টি গোল করে নেদারল্যান্ডস। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপি সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স ও যন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

অর্জন এবং ক্ষতি উভয়ই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহাও নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে ততই সুখদ সামগ্রী সঞ্চয় করিবে। তবে বয়সে স্ফূর্তি কমে কেন? আকাশের তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সে উজ্জ্বলতা থাকে না কেন? যাহা তৃণপল্লবময় কুসুম সুবাসিত, স্বচ্ছ কল্লোলিনী শিকরসিক্ত, বসন্ত পবন বিধুত বলিয়া বোধ হইত, এখন তাহা বালুকাময়ী মরুভূমি বলিয়া বোধ হয় কেন? কেবল রঙিন কাঁচ নাই বলিয়া, আশা সেই রঙিন কাঁচ। যৌবনে অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিমিতা। এখন অর্জিত সুখ অধিক, কিন্তু সেই ব্রহ্মাণ্ড ব্যাপিনী কোথায়? তখন জানিতাম না কিসে কি হয়, অনেক আশা করিতাম। এখন জানিয়াছি এই সংসার চক্রে আরোহণ করিয়া যেখানকার আবার সেইখানে ফিরিয়া আসিতে হইবে। যখন মনে ভাবিতেছি এই অগ্রসর হইলাম, তখন কেবল আবর্তন করিতেছি মাত্র। এখন বুঝিয়াছি সংসার সমুদ্রে সন্তরণ আরম্ভ করিলে তরঙ্গে তরঙ্গে আমাকে প্রহত করিয়া আবার আমাকে কূলে ফেলিয়া যাইবে। এখন জানিয়াছি যে এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মাদর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মুক্তিক নাই। এখন বুঝিতে পারিতেছি যে কাঁচ ও হীরকের ন্যায় উজ্জ্বল, পিতল ও সুবর্ণের ন্যায় ভাস্বর, পঙ্ক চন্দনের ন্যায় স্নিগ্ধ, কাংশ রজতের ন্যায় মধুর নাদি। কিন্তু কি বলিতেছিলাম ভুলিয়া গেলাম। সেই গীতধ্বনি উহা ভালো লাগিয়াছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনিতে চাহি না। উহা যেমন মনুষ্য কণ্ঠজাত সঙ্গীত, তেমনি সংসারে এক সঙ্গীত আছে, সংসার রসে রসিকেরাই তাহা শুনিতে পায়। সেই সঙ্গীত শুনিবার জন্য আমার চিত্ত আকুল, সেই সঙ্গীত আর কি শুনিব না? শুনিব, কিন্তু নানা বাদ্যধ্বনি সম্মিলিত, বহু কণ্ঠ প্রসূত সেই পূর্বশ্রুত সংসার গীত আর শুনিব না। সে গায়কের আর নাই, সে বয়স নাই, সে আশা নাই, কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি

অধিকতর প্রীতিকর। অনন্য সহায় একমাত্র গীতির ধ্বনিতে কর্ণবিবর পরিপূরিত হইতেছে। প্রীতি সংসারে সর্বব্যাপিনী, ঈশ্বরী প্রীতি। প্রীতি আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গীত, অনন্তকাল সেই মহাসঙ্গীত সহিত মনুষ্য হৃদয়তন্ত্রী বাজিতে থাকুক। মনুষ্য জাতির উপর যদি আমার প্রীতি থাকে, তবে আমি অন্য সুখ চাই না।

0: শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কুমড়ো জাতীয় ফসলের ফলের মাছি নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
1: দেখুন, কুমড়ো জাতীয় ফসল বলতে সাধারণত লাউ, কুমড়ো, ঝিঙে, শশা, এইগুলোর মধ্যে প্রায়শই কৃষকরা দেখতে পায় কিরকম ছোট ছোট লাউ, কুমড়ো, ঝিঙে ছোট অবস্থায় হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো কিসের জন্য হয় অনেক সময় বোঝা যায় না, কিন্তু যদি ফলের মাছির জন্য হয়, বোঝার জন্য কৃষকদেরকে আমরা বলি যে সমস্ত ফলগুলো হলুদ কালচে বাদামি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো সংগ্রহ করে কোনো ছুরি বা ব্লেডে করে প্রথমে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে যদি দেখা যায় ওর ভিতর ঠিক কৃমি, আমাদের মানুষের ক্ষেত্রে মলের সাথে যেরকম ছোট ছোট কুঁচো কৃমি বেরোয়, ওই ধরনের কোনো কি যদি কৃমির মতো আমরা দেখতে পাই, তাহলে এটা বলবো যে ফলের মাছির আক্রমণে হচ্ছে। ফলের ভিতরে যে শ্বাস আছে সেটা ক্রমশ খাচ্ছে এবং মলত্যাগ করছে, যার ফলে একটা দ্বিতীয় শ্রেণীর ছত্রাক মানে ফাঙ্গাসের ফলে একটা দ্বিতীয় শ্রেণীর আক্রমণ তৈরি হয় বা ফাঙ্গাস গ্রো করে, সেই জায়গাটা কালচে বাদামি হয়ে যায় এবং একদিকটা দেখবেন নিচু হয়ে যায় বলছিলাম, ফলে বোঁটাটা কি হয় লুস মতো হয়ে অনেক সময় ঝরে পড়ে। এইটা হচ্ছে ফলের মাছির আক্রমণ এবং লক্ষণ। আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? না, সাধারণত এই যে মাছি, এই মাছিটা যখন ডিমটা ঢুকিয়ে দিচ্ছে, যাতে ডিম ঢোকাতে না পারে, প্রথমেই যখন কৃষকদের আমরা বলতে পারি যে ছোট ছোট ফল, মটরশুঁটি বা মার্বেল গুলি যখন সাদা সাদা গুলির মতো হচ্ছে, সেই সময় তারা একটা বোরনযুক্ত কোনো অনুখাদ্য স্প্রে করা অথবা নিমের কোনো ফর্মুলেশন বাজারজাত যা আছে সেটা কোনো স্প্রে করা এবং কার্বোসালফন 25 EC এই ধরনের কোনো ইনসেকটিসাইড কীটনাশক স্প্রে করা এবং কিছু কীটনাশক যদি থাকে, মানে দু একটা ডিম যদি ফলের ওপরেও থাকে, নিমের ওষুধ তাদের হ্যাচাবিলিটিটা বন্ধ করে দেয়, মানে ডিমটা ফুটে কীড়াটা বেরোতে দেয় না, বন্ধাত্ব এনে দেয়। ঠিক সেইভাবেই কার্বোসালফন ওষুধটাও কিন্তু ডিমের বন্ধাত্ব এনে দেয়, যার ফলে প্রথমতই ডিমটাকে আমরা নষ্ট করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কৃমি বলছিলাম ফলের মধ্যে থাকে, কৃমি সত্যটা 5-6 দিন থাকার পরে যখনই পুত্তলি, এই পুত্তলিটা দেখতে ফলের মাছি ঠিক সাদা মুড়ির দানার মতো, এরা কি করে হুলটা ফুটিয়ে যে জায়গা দিয়ে ডিমটা ভেতরে ঢোকায় পূর্ণাঙ্গ মাছি, ঠিক সেই গর্ত দিয়েই পুত্তলি হবার আগের অবস্থায় কীড়া কি করে না এসে বাইরে চলে আসে, মাটিতে পড়ে। ফলের মাছির কীড়াটা সাধারণত পুত্তলিটা মাটিতে হয়, সেই জন্য কৃষকদের মাঝে মাঝে বলতে হয় বা দরকার কৃষকদের গোড়ার মাটি উল্টে রোদ খাওয়ানো অথবা যে মাঝে মাঝে মাটি উল্টে নিমজাত কোনো খোল বা কীটনাশক দেয়া, যার ফলে পুত্তলি অবস্থাটাকেও কিন্তু নষ্ট করে দেয়া সম্ভব হয়। এরপরে আরেকটা হচ্ছে পূর্ণাঙ্গ যে মাছিটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারজাত ফ্রুট ফ্লাইয়ের প্রচুর ফেরোমন ট্র্যাপ বা যৌন আকর্ষক পাওয়া যায়। এছাড়াও কৃষকদেরকে আমরা যে জলের বোতল ব্যবহার করি, সেক্ষেত্রে 1 লিটার বা 1/2 লিটারের বোতলে 3টে গর্ত কেটে ঝুলিয়ে দেবার কথা বলি, সেই জলের ভিতরে গুড় গোলা জল অথবা সাবান জল রেখে দিতে হয়। কেন, মাছির একটা প্রকার ধর্ম, তারা ঘুরবে কাছাকাছি ওই গুড় গোলা জলের গন্ধে এবং জল দেখে পোকার এটাই ইচ্ছা ডানাটা ধোবে, যাই জল দেখে ডানাটা ধুতে যাবে, ভিজে যাবে, ফলে মাছিটা আকৃষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে। এই কতগুলো পদ্ধতির মাধ্যমে আমরা যদি পূর্ণাঙ্গ, তার ডিম পাড়া বা ভিতরের পুত্তলিটা যেটা যখন বাইরে আসে, মাটি উল্টে রোদ খাওয়ানো, এই কতগুলো পদ্ধতির সাথে কিন্তু যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কুমড়ো জাতীয় ফসলের মাছিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়, সম্পূর্ণ বড় ফল পাওয়া যায়। কেন, মাছি হয়ে যাওয়ার পরে ফলে কিন্তু বাইরে থেকে কীটনাশক দিলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
0: এতক্ষণ শুনলেন কুমড়ো জাতীয় ফসলের ফলের মাছি নিয়ন্ত্রণ। এ বিষয়ে বললেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব আজকের

সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 থাকবে সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায় ও বিশাখা চক্রবর্তী, 8:30 শুনবেন অনুষ্ঠান কবিকণ্ঠে, কবি মন্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সকাল 9:00 থাকবে ষোলো আনা বাঙালি, শিল্পী কার্লিটা মারিয়া মোহিনীর সঙ্গে আলাপচারিতায় দেবাশিস বসু, ও শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 9:30 থাকবে মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র ও সৃজিতা রায়। 10:30 ভক্তিগীতি পরিবেশনে পান্নালাল ভট্টাচার্য। ভারতীয় সময় সকাল 10:45 শুনবেন লোকগানের আসর, বেলা 11:00 অনুষ্ঠান অতিথি। শক্তিসাধন মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 11:30 শুনবেন রম্যগীতি, দুপুর 12:00 পেশার সন্ধানে, উপস্থাপনা বিতোষক চক্রবর্তী। 12:30 যাত্রাপালা, লালবাই রচনা নিমাইচাঁদ বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় লোকসংস্থা। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে 3:35 থাকবে অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর রসময়ী। অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনা উমা মৈত্র ও অঙ্কিতা পাল। 4:35 ষোলো আনা বাঙালি, 5:05 থাকবে আজ সন্ধ্যায়, উপস্থাপনা যুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা রোহিত গোস্বামী। ভারতীয় সময় সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বেগুনের রোগ পোকার সুসংহত ব্যবহার বিষয়ে ডক্টর অভিজিৎ গোশালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, স্তন ক্যান্সারের শনাক্তকরণ ও তার চিকিৎসা বিষয়ে বলবেন ডাক্তার পৌলমী বসু। সন্ধ্যে 7:00 শুনবেন বেতার নাটক জনদিনমণি বিশ্বাস, রচনা শঙ্কর, বেতার নাট্যরূপ শিবদাস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। 7:45 শুনবেন নান্দনিক, সীমা ঘোষের সঙ্গে আলাপচারিতায় বৃষ্টিদেব, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস। রাত 8:15 থাকবে বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 শুনবেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আকাশবাণী মৈত্রীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনে পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 থাকবে হারানো দিনের গান, উপস্থাপনা সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। জানিয়ে দিলাম আজকের সারা দিনের অনুষ্ঠান পরিচিতি।

সুফি গানের আসর এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। আজকে এই পর্বে ঘুরে দেখা ঝিনাইদহ। ঝিনাইদহের এমন একটা জায়গা নিয়ে আজকে কথা বলবো যেখানে কাহিনী রয়েছে তার পরতে পরতে। ঢোল সমুদ্র, এই ঢোল সমুদ্র দেখি এবং তার পুরাকীর্তি নিয়ে আজকের বাংলাদেশের দর্শনীয় স্থানের মানুষ ভ্রমণ।

ঢোলের আওয়াজ শুনেছেন, কিন্তু মাটির নিচ থেকে যদি ওঠে সেই আওয়াজ, বাংলাদেশের ঝিনাইদহ শহর থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে বাড়িবাথান গ্রামে এমন একটা দিঘি আছে যার নাম ঢোল সমুদ্র দিঘি। এরকম একটা অদ্ভুত নাম কেন? কারণ এই দিঘির খোঁড়ার সময় মাটির নিচ থেকে আসত ঢোলের আওয়াজ। 52 বিঘা জমির ওপর এই বিশাল জলাশয় ঝিনাইদহের সব থেকে বড় দিঘি। কিন্তু এটা শুধু জল নয়, এ এক রহস্যময় ইতিহাস।

যশোর গেজেটিয়া বলছে, বহু শত বছর আগে এই অঞ্চলে একবার নাকি ভয়ানক খরা হয়। মানুষ জলের অভাবে তখন মারা যাচ্ছে। সেই রকম একটা পরিস্থিতিতে রাজা মুকুট রায় আর তার সেনাপতি রঘুপতি ঘোষ রায়, যিনি শৈলকুপার মানুষ ছিলেন, তারা ঠিক করলেন একটা বিশাল দিঘি কাটবেন। শুরু হলো দিঘি কাটা, অনেক গভীর পর্যন্ত কেটে তারপরেও এক ফোঁটা জল পাওয়া গেল না। সবাই খুব হতাশ। তখন রাজা একদিন স্বপ্নে দেখলেন, রানী যদি নিজে ওই দিঘির ভেতরে নেমে পুজো দেন তবেই নাকি জল উঠবে। কথিত আছে, রানী দিঘির মাঝখানে নেমে পুজোয় বসলেন, আর অলৌকিকভাবে চারদিক থেকে জল উতলে উঠল। সেই জলেই তৈরি হয়েছিল এই ঢোল সমুদ্র। আরেক বিশ্বাস থেকে জন্মালো এক গল্প, এই দিঘির নাকি নিজস্ব এক অলৌকিক শক্তি রয়েছে। আজও ঝিনাইদহের অনেক মানুষজন তাদের সন্তানের জন্য মানত করতে আসেন এই অঞ্চলে। ঢোল সমুদ্র শুধু কিন্তু একটা দিঘি তাই নয়, এর দর্শনীয় স্থানের জন্য এখানে আশপাশের পর্যটকরা দেখতে আসেন এই অঞ্চলে। এর পাশেই রয়েছে বিজয়পুরের রাজা মুকুট রায়ের রাজধানীর ধ্বংসাবশেষ। ইটের গাঁথুনি, পুরনো মন্দিরের ভিত এখনও খুঁজলে পাওয়া যায়। শুধু কি তাই, পুরাকীর্তি এর প্রত্যেকটা পরতে পরতে ছড়িয়ে রয়েছে। ইতিহাসবিদরা বলেন, এই অঞ্চলটা ছিল প্রাচীন যশোর রাজ্যের অংশ। এখানে পাল সেন আমলের অনেক পুরাকীর্তি আছে। দিঘির পাড়ে বসলে মনে হয় সময় যেন থেমে গেছে। চারিদিকে সবুজ গাছ, স্বচ্ছ জল, আর মাঝখানে সেই কিংবদন্তি ঢোলের আওয়াজের গল্প। স্থানীয়রা বলেন, নিস্তব্ধ রাতে আজও নাকি দিঘির তলা থেকে মৃদু ঢোলের শব্দ শুনতে পাওয়া যায়।

বাংলাদেশে গেলে ঝিনাইদহ শহর থেকে অটোতে 15 মিনিট, বাড়িবাথান গ্রাম বললে সবাই দেখিয়ে দেবে এই অঞ্চল। শীতকাল

যাওয়ার জন্য একদম আদর্শ। তখন দিঘির জলে অনেক পরিযায়ী পাখি আসে। আর হ্যাঁ, যাওয়ার সময় অবশ্যই মুখে মুখে শ্রুত এবং বহুল পরিচিত এই ঢোলের গল্প সাথে নিয়ে পর্যটকরা যান, কারণ ঢোল সমুদ্র শুধু দেখার জায়গা তা কিন্তু নয়, শোনারও জায়গা। সত্যিকার কথা বলতে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা এবং সেখান থেকে যে তথ্য পাওয়া যায়, তার যে গল্প, তার কাহিনী, তার ইতিহাস, সব কিছু নিয়েই এক ঘুরে বেড়ানোর ইতিহাস সৃষ্টিকারী বিনোদন। এবং সেই জন্যেই হয়তো ঝিনাইদহ থেকে শহরে নেমে যখন পরিযায়ী মানুষেরা এবং পর্যটকরা চলে যান এই দিঘির ধারে, তখন তাদের মন চলে যায় কাহিনীর প্রত্যেকটা পাতায়। ঢাকা থেকে ঝিনাইদহ এখন পদ্মার সেতুর কল্যাণে প্রায় 5 ঘন্টার পথ। সকালে বাসে উঠলে দুপুরে পৌঁছে যাওয়া ঢোল সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাওয়া পর্যটকদের জন্য এক অত্যন্ত পরিচিত অভ্যাস।

ইতিহাস হোক বা পুরাকীর্তি, কিন্তু সাধারণ মানুষ ভালোবাসেন ঘুরে বেড়াতে। আর ঘুরে বেড়ানো মানেই হলো কিছুটা সময় নিজের সঙ্গে একাকিত্ব হয়ে যাওয়া, পরিবারের সঙ্গে একাকিত্ব হয়ে যাওয়া, আর এই পরিবার এবং নিজের কিছুটা নিজস্বতা নিয়ে ঘুরে আসা। সেই কারণেই আমাদের আকাশবাণী মৈত্রীর বিশেষ অনুষ্ঠান থাকে, যে যখন আমরা ভারত বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানোর চেষ্টা করি এবং অবশ্যই শ্রোতা বন্ধুদের উদ্বুদ্ধ করি সেই সমস্ত জায়গাগুলো দর্শন করার জন্য যেখানে কাহিনী আছে, আছে প্রাকৃতিক সৌন্দর্য এবং অবশ্যই অবশ্যই আছে নিজের আত্মিক টান। ভালো লাগা আছে বলেই তো ঘুরে বেড়াতে এত বেশি ভালো লাগে। আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান এখানেই শেষ করব। পরবর্তীতে বাংলাদেশের দর্শনীয় স্থান এই অনুষ্ঠানে আবার চলে যাব অন্য কোনো অঞ্চলে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ভারত। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে গতকাল বলেন, ২০০১ সালের ৭ই অক্টোবর শ্রী মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মী দেশের ১৪ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
1: সেবা সেতু অভিযান কে তহত ১৫ দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়াহ লোক উপস্থিত রহে তো আপ ওয়াহ আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়েগা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন জো যোজনায়ে হ্যায় জিসকা লাভ সবি লোগো তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এ ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতারমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতারমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতারমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ দুপুরে কলকাতার জিআরএসি ভবনে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচটি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এরপর প্রতিরক্ষামন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী এদিন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী থাকবেন। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গতকাল গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে অহিংসা ও শান্তি ভারতের সংস্কৃতি এবং অহিংসার এই মূল্যবোধকে দুর্বলতা মনে করার ভুল কারো করা উচিত নয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সরকারের প্রধান কর্তব্য। নতুন দিল্লিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
2: अहिंसा का अर्थ केवल इतना ही नहीं है कि किसी को की हत्या मत करो, किसी को मारा नहीं जाना चाहिए। अहिंसा का अर्थ है मन, वचन और कर्म से किसी भी रूप से किसी को पीड़ा न पहुंचाई। अहिंसा के मूल्य को हमारी कमजोरी किसी भी सूरत में नहीं समझी जानी चाहिए।

0: अरे अहिंसा को गलत मत समझो, अहिंसा और शांति हमारी संस्कृति है।
1: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994 সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত দুই দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট AIAPGET আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেসার্স এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে মেসার্স এডুকুইটির তালিকাভুক্তির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে ৪৯ জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেনি, তাদের আগামী মাসের পয়লা তারিখ সকাল ১০টায় জয়পুরের রাজস্থান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে NTA জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩০শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের ২৭তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষায় কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় কার্নি জানান, একটি নতুন ও সামগ্রিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কানাডা এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে আন্তরিকভাবে ও নিবিড়ভাবে কাজ করছে। কার্নি আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কানাডা মেনে নিতে পারে না। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি কানাডীয় আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। জাতীয় মহাকাশ দিবস আজ। ২০২৩ সালের ২৩শে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান ৩ মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। এই দিনের স্মরণে দেশজুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে FIH বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে ১-৩ ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে দুটি গোল করে নেদারল্যান্ডস। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। ৫২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। নেদারল্যান্ডসের হয়ে ৩টি গোল করেন ডুকো তেলগেনক্যাম্প, টিজেপ হোয়েডমেকার্স এবং থাইস ভ্যান ড্যাম। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল ৫টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে ৫টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায় ও বিশাখা চক্রবর্তী।

0: সুপ্রভাত জানাই আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের। ঘড়িতে এখন 7:30, আর তার মানেই সকালের আড্ডার সময়। আর আজকের সকালের আড্ডা একেবারে অন্যরকম, কারণ দিনটা আজ 23শে আগস্ট, আজ মৈত্রীর জন্মদিন। ঠিক 10 বছর আগে 2016 সালের আজকের দিনে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, মৈত্রী শুধু একটা চ্যানেল নয়, এটা দুই বাংলার মৈত্রীর সেতু। আজ আমরা সেই সেতুর 10 বছর উদযাপন করছি। আর রোজ যারা সকালবেলা মৈত্রী টিউন করেই শুরু করেন তাদের প্রথম চা, তাদের সঙ্গে আজকে আড্ডা দিতে চলে এসেছি আমি। এবং আমার সঙ্গে আছেন সৃজিতা রায়।
1: শ্রোতা বন্ধু, আপনাদের নমস্কার। দেখুন, বর্ষার জলে মাঠ থই থই। কড়া রোদ, আলস্যের ঘুম আর ইচ্ছের ভাঁজে জীবনের চই চই, আসা যাওয়ার মাঝে আপনার জীবন পথের সঙ্গী সে। কত পথ বেয়ে সে থিতু হওয়া যার কাছে, যার গায়ে দুই বাংলার আশ্রয়, আজ সেই প্রিয় বন্ধুর দিন। আগস্ট মাসের 23, রনি বনি বিজ্ঞাপনে যে একাদশে বিধিবদ্ধ সতর্কতা কখনো না আসে। শুভ জন্মদিন মৈত্রী।
0: শুভ জন্মদিন। এবং আজকের এই দিনে আমরা শ্রোতা বন্ধুদের সঙ্গে একসঙ্গে চলে এসেছি আড্ডা দিতে, এবং আড্ডা দিতে যখন এসেছি তার সঙ্গে অবশ্যই শুনতে হবে মন ভালো করা গান। প্রথম গান শ্রোতা বন্ধুদের জন্য রাখি অনুপম রায়ের কণ্ঠে।

0: মৈত্রীর জন্মদিনে সকালবেলা সকালের আড্ডা দিতে যখন বসে গেছি, তখন অবশ্যই বলে দিই চটপট করে আজকে পুরো আড্ডার সময়টায় শ্রোতা বন্ধুরা কি কি শুনবেন। শুনবেন আজকের মৈত্রীর জন্মদিন স্পেশাল ফেসবুক কমেন্টস, কারণ যারা মৈত্রীর জন্মদিন শুধুমাত্র নয় সারা বছর ধরে এই অনুষ্ঠান শোনেন এবং জানান তাদের মতামত, তাদের আন্তরিক শুভেচ্ছা ছাড়া আজকের দিন তো একদম পরিপূর্ণতা পাবেই না। সেই জন্য আজকের প্রাধান্যে তারাই, তার সঙ্গে থাকবে অবশ্যই মন ভালো করা গান এবং আমাদের দৃষ্টিকোণ আর জানা অজানা। সৃজিতা, এবারে শুরু করে দাও আমাদের শ্রোতা বন্ধুদের কথা।
1: হ্যাঁ, আসলে মৈত্রীর জন্মদিন মানে তো আন্তরিক নিতুল একটা গল্পের বলতে পারো দশম বর্ষপূর্তি।
0: একদম একদম,
1: আমাদের হাত ধরেছেন বন্ধুরা। আর মৈত্রীর জন্মদিন যে বর্ষাকালে বুকের মাঝে সজল দিন, আর কাছাকাছি আসেন শ্রোতা বন্ধুরা। পূর্ব বর্ধমান থেকে শশাঙ্ক মণ্ডল লিখছেন, প্রিয় বন্ধু মৈত্রী, শুভ জন্মদিন। 1-2 করতে করতে 10-এ তোমার পথ চলা, দেখতে দেখতে 9 পূর্ণ করে 10 পদার্পণ। ভাবতে পারিনি এই কয়েক বছরে তুমি এত সহজে সকলের মন জয় করে নেবে। তোমার এই শুভ জন্মদিনে একটু ভালোবাসা ছাড়া আর কিছুই দেবার নেই। কি পাইনি তোমার কাছে, সব কিছু তো চাওয়ার আগেই তুমি দিয়ে দিয়েছ। মোহাম্মদ মেহেদি হাসান, আমাদের আরও এক শ্রোতা বন্ধু, লিখছেন, 10 হয়ে গেল আকাশবাণী মৈত্রীর, সেজন্য অভিনন্দন আর শুভেচ্ছা। রেডিওতে আকাশবাণী মৈত্রী অ্যাপ বিষয়ে প্রকৌশল বিভাগকে শুভেচ্ছা। লিখেছেন আমাদের আরও অনেক বন্ধুরা, গল্পের মাঝে মাঝে আড্ডার মাঝে মাঝে ফিরে আসবো এইসব শুভেচ্ছা বার্তায়, তবে শুভেচ্ছা বার্তার মাঝে গানের টুংটাং জানান দিয়ে যাক যারা লিখতে পারলেন না বা ভাবছেন লিখবেন, আপনারাও আমাদের খেয়াল খুশির অংশ। মৈত্রীবন্ধু, কাছে আসুন, আমরা তো ভালোবাসি আপনাদের।
0: একদম, এই ভালোবাসার রেশ সাথে নিয়ে পরবর্তীতে শ্রোতা বন্ধুদের জন্য থাকুন লোপামুদ্রা মিত্র, গানে গানে।

0: মৈত্রীর জন্মদিনে সকালের আড্ডায় শ্রোতা বন্ধুরা রয়েছেন মৈত্রীতে, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী মানেই একটা স্মৃতি, আকাশবাণী মৈত্রী মানেই একটা ভালো লাগা, আর অবশ্যই আকাশবাণী মৈত্রী মানেই একটা ইতিহাস, যে ইতিহাস বলে 2016 নয়, তারও আগের একটা শুরু ছিল 1971-এর। সেই শুরুতে ভেসে আসত আকাশবাণী থেকে এক কণ্ঠস্বর, খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। মৈত্রীর যোদ্ধারা তারা ট্রেঞ্চে বসে ছোট্ট ট্রানজিস্টারে শুনতেন সেই খবর। সত্যিকার কথা বলতে আকাশবাণী মানেই নস্টালজিয়া, আর এই নস্টালজিয়া আমরা বয়ে নিয়ে বেড়াই। সব কিছুর সঙ্গে থাকে মৈত্রী আর তার শ্রোতা বন্ধুরা, তাই তো সৃজিতা?
1: অবশ্যই, হাঁটতে হাঁটতে মৈত্রী পার করেছে 10 বছর। আমাদের এই এগিয়ে চলার পথে প্রতিদিন শ্রোতা বন্ধুরা এসেছেন, উৎসাহ দিয়েছেন, অনুযোগ জানিয়েছেন। আজ যেসব শুভেচ্ছাবার্তা এসেছে, মূলত আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত মৈত্রী যেভাবে জুড়ে থাকে, সম্পৃক্ত হয়ে থাকে, সেই সব ভালো লাগার নুড়িপাথর সঞ্চয় করেছেন আমাদের বন্ধুরা। অসীম কুমার মণ্ডল বাঁকুড়ার বেতালন থেকে লিখছেন, শুধু শুভ জন্মদিন ছাড়া বলার আর কি আছে আমার, তোমার সাথে বন্ধুত্বের বাঁধন টিকে থাকুক আজীবন, এই করি কামনা, তোমার হাত ধরে হোক পূর্ণ হোক সকল মনোবাসনা, ভালো থেকো তুমি, করি আমি শুধু এই কামনা। অরিজিৎ ঘোষ আমাদেরই কাছের মানুষ,
0: একদম
1: আমাদের আরও এক চেনা মানুষ, লিখছেন, এপার ওপার দুই বাংলার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। আকাশবাণী মৈত্রের 10ম বর্ষপূর্তিতে বিকশিত হোক ভালোবাসার শত শত ফুল। আমাদের শ্রোতা বন্ধুরা এ প্রান্ত থেকে ও প্রান্ত জানিয়েছেন শুভেচ্ছা। এই শুভেচ্ছার পথ ধরে তাকালে দেখতে পাবো শুধুমাত্র স্মৃতি যে রয়েছে তা

0: আছে সুর এবং আছে অনুষ্ঠান নিয়ে ভাবনা। অনবরত এক অনুষ্ঠান কিভাবে অন্য অনুষ্ঠানকে সংযুক্ত করতে পারে, কিভাবে বৃদ্ধ করতে পারে, মৈত্রী সেই কথা ভেবেছে। আসলে প্রাসঙ্গিক হতে গেলে আমাদের প্রতিটি দিনকে কিভাবে মনে রাখতে হয়, চলার পথ কেমন হতে পারে, তাই তো খানিকটা সকালের আড্ডায় বলুন বা আজ সন্ধ্যায় মৈত্রীর জুড়ে থাকা।
1: ঠিক কথা, একদম ঠিক কথা। এবং এই জুড়ে থাকাটা শুধুমাত্র মৈত্রী কিন্তু শ্রোতাদের গান, বিভিন্ন ভালো লাগার অনুষ্ঠান, চিঠিপত্র তাই নিয়েই যে জুড়ে আছে তা কিন্তু নয়, তার সঙ্গেও থাকে বেশ কিছু সতর্কতা। এবং সতর্কতা কোথায়? যেমন আমাদের যত জেলে ভাইরা যান সমুদ্রে, তাদের জন্য থাকে আবহাওয়ার খবর। সেই জন্য এখন সময় হয়ে গেছে তাদের কথা বলার। আজকের যেটা আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে একটু ছোট করে বলে দিই, পশ্চিমবঙ্গের জেলেদের জন্য আবহাওয়ার সতর্কতা আজকের ঘন্টায় 30-45 কিলোমিটার বেগে এবং মাঝে মধ্যে ঘন্টায় 55 কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের আজকে উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর উপকূল থেকে পুরো অঞ্চল পর্যন্ত মাছ না ধরতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
2: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না, পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: যে গানটি শুনলাম অত্যন্ত পরিচিত একটি গান, কিন্তু আমরা যার গলায় এই গান শুনে অভ্যস্ত তার গলায় নয়, শুনলাম উষা উত্থপের কণ্ঠে। এই গানটি একটি বৈশিষ্ট্য আছে, মৈত্রীর যেদিন জন্মদিন সেই দিনও এই গান কিন্তু এই শিল্পীর কণ্ঠেই হয়েছিল। আকাশবাণী মৈত্রী মানে অনেক মজা, অনেক ভালো লাগা আর অনেক স্মৃতি। এরকমই একটা স্মৃতির কথা বলি, শ্রোতা বন্ধুদের মধ্যে থেকে আমরা যত চিঠিপত্র পাই তার মধ্যে মাঝে মধ্যেই অনেক মজার কথাও আসে। তেমনই একটা কথার কথা মনে পড়ে গেল, আমাদের মিডিয়াম ওয়েভের ফ্রিকোয়েন্সি 594 কিলোহার্টসে যখন যায় তখন অনেক শ্রোতা বন্ধুরা ট্রান্সমিটারে যারা শোনেন তারা বলেন মাঝে মধ্যেই ঘর ঘর করছে। আমরা রেডিও রেপার থেকে বলি ওটা ঘর ঘর নয়, ওটা হলো গঙ্গার পদ্মা দুজনে মিলে গল্প করছে, নেটওয়ার্কের জ্যাম। দুই বাংলায় এত গল্প, ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে হাঁপিয়ে যায়, ঠিক কি না সৃজিতা?
1: ভালো বলেছ। আসলে মৈত্রী তো শেখালো এমন এক হাসি আয়ত্তে আনতে হবে কোনো কিছুতেই যাতে ম্লান না হয়। আমাদের শ্রোতা বন্ধুরাও সেই কথাই তো বলছেন। মানুষ সেনগুপ্ত জন্মলগ্ন থেকে সঙ্গে আছেন আমাদের, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। অম্বরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমাদের শুভেচ্ছা। তপতী সরকার, প্রশান্ত কুমার বসু জানিয়েছেন তাঁদের ভালোবাসা। বিধানচন্দ্র সান্যাল লিখেছেন মৈত্রীর জন্মলগ্নের গল্প। দক্ষিণ দিনাজপুর থেকে বিধানবাবু জানাচ্ছেন বেতার মাধ্যম যখন আধুনিকতার ভিড়ে কিছুটা কোণঠাসা তখন আকাশবাণী মৈত্রী প্রমাণ করেছে যে সুর ও ভাষার টানে আজও মানুষ এক থাকতে পারে। 10 বছরের এই পথ চলা কেবল একটি রেডিও স্টেশনের সাফল্য নয়, দুই বাংলার মন ও মননের মেলবন্ধনের এক চিরন্তন উৎসব। এই উৎসব চলতে থাকুক, সকালের আড্ডা উৎসব মুখর।
0: একদম। এবং আমরা রেডিও রেপার থেকে ধন্যবাদ জানাই সবাইকে, যারা ফেসবুকে কমেন্ট করেছেন এবং যারা কমেন্ট করেননি তাদেরকেও সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং মৈত্রীর জন্মদিনে

0: মৈত্রীর সঙ্গে থাকার জন্য অভিনন্দন। এখন সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। আজ দৃষ্টিকোণে শুনবেন শম্ভুমিত্রের জন্মবার্ষিকী স্মরণে প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।
1: শোনো, শুনতে পাচ্ছো?
2: নন্দা, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না।
1: দূর থেকে গান শুনতে পাচ্ছো?
2: গান? কিসের গান?
1: পুরুষের গান। ফসল পেকেছে, কাটতে হবে তাই ডাক।

শম্ভ মিত্র, তাঁর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবে নাট্যপ্রেমীদের কাছে এক যুগান্তকারী অভিজ্ঞতা। তাঁর অভিনীত চাঁদ বণিকের পালা নাট্যমোদীদের মন্ত্রমুগ্ধ করে রাখে। সব রচনায় যেন তার অভিনয় অন্য মাত্রা পায়। নাট্যাভিনয় ছাড়াও রূপলি পর্দায় তার প্রতিভার স্বাক্ষর পড়ে ধরতি কে লাল, জগতে রহর মতো বেশ কিছু ছবিতে।

0: 1948-এ কলকাতায় নাট্যগোষ্ঠী বহুরূপী প্রতিষ্ঠার আগে বেশ কয়েক বছর তিনি যুক্ত ছিলেন আইপিটি এর সঙ্গে। সিনেমা মঞ্চ নির্দেশনায় তার নাট্য ব্যক্তিত্বের যে পরিচয় আমরা পাই, তার সঙ্গেই যেন পাল্লা দিয়েছে আবৃত্তিকার হিসেবে তার জনপ্রিয়তা।
1: কোনদিন গেছ কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই সেখানেই মেলে এক খেই আর এক আশার, সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না হারিয়ে।
0: আসলে বাংলা সংস্কৃতি শিল্পে শম্ভুমিত্র এক আইকন, তার স্মৃতিতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ।
2: তোমারই প্রেরণা পেয়েছি, বারে বারে আনন্দে গেয়েছি, নিরঙ্কুশ এ জীবনের কলনাদে ভরেছে অম্বর। হে 25 নম্বর মধুবংশীর গলি, তোমাকে আমি বলি, রৌদ্রস্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলিকে সম্মান করে, ঘৃণা করে আর হিংসা করে, নগ্ন নগণ্য সন্ধ্যাকে পাই তোড়া বাঁধা শ্মশানে পাঠাবার ফুল। একটা অন্যায় শৌখিনতায় মন হারায় কুল, ঘ্রাণনি প্রাণ ভরে, হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পড়ে ঝরে। ছারপোকার দৈনিক খাদ্য হিসেবে তাই খাটিয়ার ওপর বসি, বিড়ি ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি, দোহাই পতিত পবন হরি, আর নয় আর নয়, আমার লম্পট প্রবৃত্তিগুলিকে দস্যু লোকগুলিকে চালান করো আন্দামানে।

0: তার মানে স্বার্থ, অর্থ, জমিদারি, অনর্থ, টাকা টাকা টাকা, সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা। শ্রান্ত ক্লতপদে তাই তোমারই দিকে ফিরবার প্রেরণা পাই। হে অনবগুণ্ঠিতা অকুণ্ঠিতা, 25 নম্বর মধুবংশীর বলি তোমায় চুপি চুপি বলি, আকর্ষণ অনেক অনেক আছে।
1: শুনছিলেন শম্ভুমিত্রের স্মরণে, দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে সকালের আড্ডায় রয়েছি আমি আর সৃজিতা। আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে এবং সৃজিতা রয়েছে সহযোগিতায়। আজকে আমরা দুজনে মিলে চলে এসেছি মৈত্রীর জন্মদিন উদযাপনে শ্রোতা বন্ধুদের সঙ্গে।
2: দশ পেরিয়ে একাদশে,
1: একদম দশ পেরিয়ে একাদশে, আর মৈত্রীর জন্মদিনে আমরা রয়েছি আপনাদের সঙ্গে।
2: আসলে যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সবসময় হয়তো যন্ত্রকে হারানো সম্ভব হয় না, তাই না?
1: হ্যাঁ,
2: সময়কেও থামানো যায় না,
1: না
2: তার মাঝেই কাছাকাছি থাকার চেষ্টা,
1: একদম এই চেষ্টা নিয়েই আমাদের গানের পথ চলা। পরবর্তীতে শ্রোতা বন্ধুদের জন্য থাকুন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

সপ্তাহ শেষের সকালে কোথাও কোথাও যেমন ছন্দ থাকে তেমন থাকে খানিক থামাও। গতির মাঝে আমাদের জীব থামা, ছন্দের মাঝে একটু বিরাম বোধ হয়, কখনো দেয় খানিক আরাম, আবার খানিক ভুল দেয়, খানিক স্বপ্ন, আবার খানিক জাগতে থাকার, মানুষকে পাশে পাওয়ার, হাঁটতে নিয়ে চলার ইচ্ছে। আসলে এই সব ইচ্ছেদানায় ভর করে আমরা পেয়েছি আপনাদের। যেমন ধরুন অনিতা বসু লিখছেন, শুরুর দিন থেকে জুড়ে গিয়েছি গো বন্ধু মৈত্রী, হৃদয়ের অনেকখানি জুড়ে তুমি আজ বিরাজ করো, সকালের আড্ডা মনের মতো গান দিয়ে তুমি সকালটাকে ভরিয়ে তোলো, ছোটদের আসরে থাকতেও ভুল করি না, সকাল দুপুর সন্ধ্যা গড়িয়ে যখন রাত নামি বালিশের পাশে আমার মৈত্রী বেজে চলে, ভালোবাসায় আর ভালো লাগায় দেখতে দেখতে 10 বছরে পদার্পণ। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অনিতা বসু উত্তর চব্বিশ পরগনার শিমুলিয়া থেকে। মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের আরও এক শ্রোতা বন্ধু 10ম জন্মদিনে মৈত্রীর জন্য শুভকামনা পাঠিয়েছেন। চকিতা চট্টোপাধ্যায়, প্রশান্ত কুমার বসু, অম্বরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁদের শুভেচ্ছা। বলতে চাইব আমাদের আরও এক শ্রোতা বন্ধুর শুভেচ্ছা বার্তার কথা। শ্যামাপ্রসাদ সরকার লিখছেন, আকাশবাণী মৈত্রী 10ম বর্ষে 2016 সালে 23 অগস্ট মহা ধুমধামে জন্ম নিলে, শুরু থেকেই জড়িয়ে গেছে দৈনন্দিন জীবনে, কি অপরূপ নামকরণ মৈত্রী, দুই বাংলার মনির কথা আকাশবাণী মৈত্রী। 10ম বর্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাকে, শত সহস্র বছরের কামনায়। শ্যামাপ্রসাদ সরকার, কয়াপাট, কামারপুকুর, হুগলি থেকে। এমন কত বার্তায় কত আবেশে এই আনন্দের দিন ভরে আছে। সকাল থেকে আপনার সাহচর্য, আপনার শুনতে চাওয়া, এই নিয়েই তো আমাদের আজকের উদযাপন। সেই শুনতে চাওয়ায় আসুন উড়ান দি, সঙ্গে থাক প্রিয় গান।

0: সকালের আড্ডায় এখন সময় জানা অজানার।
1: জানা অজানায় পরপর দুদিন শুনবেন দুই পর্বের ধারাবাহিক পুরী যাইর পিছু পিছু। লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ প্রথম পর্ব। 2,34,684 এই নম্বরের 5 গ্রাম ওজনের স্যাটেলাইট ট্র্যাকার লাগিয়ে মাত্র 5 মাস বয়সী একটি বারটেইলড গডউইট পাখি

2022 সালের অক্টোবর মাসে আলাস্কার উপকূল থেকে উড়তে শুরু করে। একটানা উড়ান, থামে না, খায় না, বিশ্রাম নেয় না, টানা 11 দিন 1 ঘন্টা উড়ে সে পৌঁছয় অস্ট্রেলিয়ার তাসমানিয়ায়, যার মোট দূরত্ব 13,560 কিলোমিটার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা আছে এর নাম, যে কোনো প্রাণীর সবচেয়ে দীর্ঘ এক টানা উড়ে যাওয়ার রেকর্ড। বিশ্বরেকর্ড করা ওই বারটেইলড গডউইচ পাখিটিকে এলোমেলোভাবে উড়ে অবশেষে তাসমানিয়া পৌঁছেছে। এক কথায় উত্তর হল না। লক্ষ লক্ষ বছর ধরে পাখিরা নির্দিষ্ট কিছু পথ ব্যবহার করে আসছে, যেগুলিকে বিজ্ঞানীরা বলেন ফ্লাইওয়ে, অর্থাৎ পাখিপথ বা পাখির মহাসড়ক। সারা পৃথিবীতে এরকম প্রধান 9টি ফ্লাইওয়ে আছে, তার মধ্যে 4টি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের আলোচ্য পাখিটি যে উড়ানপথ ব্যবহার করেছিল সেটি হল ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে। এই মহাসড়ক রাশিয়ার তাইমির উপদ্বীপ থেকে শুরু হয়ে জাপান, কোরিয়া, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া পেরিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পর্যন্ত পৌঁছয়। এই পথে বার টেইলড গডউইচ সহ প্রায় 60টি প্রজাতির পরিযায়ী শোরবার্ড যাতায়াত করে। দ্বিতীয় মহাসড়কটি হল ইস্ট আটলান্টিক ফ্লাইওয়ে। এই ফ্লাইওয়ের শুরু উত্তর আমেরিকার উত্তর উপকূল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর ইউরোপ এবং পশ্চিম সাইবেরিয়া। এর বিস্তার পশ্চিম ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত। ওয়ার্ডেন সি সংলগ্ন কাদামাটি এই পথ ব্যবহার করা পরিযায়ী পাখিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ থামার জায়গাগুলির একটি, এবং এই অঞ্চলটিকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। ডালমেশিয়ান পেলিকানের মতো বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা সাইবেরিয়া থেকে কৃষ্ণ সাগরের ধার ঘেঁষে ভূমধ্য সাগর পার হয়ে উত্তর আফ্রিকায় তাদের শীতকালীন প্রজননস্থলে পৌঁছয় যে আকাশপথ ধরে, তার নাম ব্ল্যাক সি মেডিটারিয়ান ফ্লাইওয়ে। নানান ধরনের পেলিকান, শিকারী পাখি ও সারস এই পাখিপথ ব্যবহার করে। আর আমাদের সবচেয়ে কাছের, আমাদের নিজেদের পাখিপথ হল সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে ছোট ফ্লাইওয়ে হলেও এই মহাসড়ক সবচেয়ে বেশি 600 প্রজাতির পরিযায়ী পাখি ব্যবহার করে। এই পথ মোট 30টি দেশ জুড়ে বিস্তৃত। সুদূর রাশিয়ার সাইবেরিয়া থেকে শুরু হয়ে মধ্য এশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা পেরিয়ে মালদ্বীপ পর্যন্ত পৌঁছয় পাখিদের এই মহাসড়ক। এই পথে বেশ কিছু পাখি হিমালয়ের উপর দিয়ে উড়ে যায়, তাদের মধ্যে অন্যতম বার হেডেড গুজ। এই প্রজাতির প্রায় 97,000 থেকে 1,18,000 পাখি প্রতি বছর এভারেস্টের উপর দিয়ে উড়ে যায়। ওই উচ্চতায় অক্সিজেন প্রায় নেই, কিন্তু তাদের শরীরের বিশেষ অভিযোজন সে অসাধ্য সাধন করতে সাহায্য করে। এই ফ্লাইওয়ে ব্যবহার করা 48টিরও বেশি পরিযায়ী প্রজাতির পাখি বিশ্বব্যাপী বিপন্ন হিসেবে চিহ্নিত। তাদের মধ্যে 40%-এরও বেশি প্রজাতির সংখ্যা আরও নিম্নগামী। ভারতের জলবায়ু পরিবর্তনের উপর জাতীয় কর্মপরিকল্পনায় এই ফ্লাইওয়ে দিয়ে যাতায়াত করা 171টি জলচারী প্রজাতির পাখির কথা উল্লেখ আছে। 2024 সালে উজবেকিস্তানের সমরকান্দ শহরে পার্টিস টু দ্য কনভেনশন অন দ্য কনজারভেশন অব মাইগ্রেটরি স্পিসিস অব ওয়াইল্ড অ্যানিমালস এর 14তম সম্মেলনে ভারত এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে সংরক্ষণের উদ্যোগ পেশ করে, যা 30টি দেশের সমর্থনে গৃহীত হয়। পশ্চিমবঙ্গের আকাশও এই পাখি পথের এক গুরুত্বপূর্ণ অংশ। সাইবেরিয়া, মধ্য এশিয়া, তিব্বত, মালভূমি থেকে উড়ে আসা লক্ষ লক্ষ পাখি প্রতি শীতে এই রাজ্যের জলাভূমিতে, বিলে, বাদাবনে আশ্রয় নেয়। আমাদের এই দেশকে বিশ্বাস করে তারা ফিরে ফিরে আসে প্রতি বছর। কিন্তু সারা পৃথিবী জুড়েই পরিযায়ী পাখিদের বিশ্রামের জলাভূমিগুলি ধ্বংস হচ্ছে, শহরের সম্প্রসারণ গ্রাস করছে জলাশয়গুলি, অবৈধ ভরাট, প্লাস্টিক দূষণ, আবর্জনা এবং রিয়েল এস্টেটের চাপ বাড়ছে, উঠছে বহুতল। রামসার স্বীকৃতি ও 2006 সালের আইন সত্ত্বেও একই কথা সত্য পূর্ব কলকাতা জলাভূমি সম্পর্কেও। অন্যদিকে ঘূর্ণিঝড়ের ফলে বিনষ্ট হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ, ফসলে কীটনাশকের ব্যবহার পোকামাকড়ের সংখ্যা কমিয়ে দিচ্ছে, যার ফলে কমছে পরিযায়ী পাখিদের খাদ্য। তার সঙ্গে আছে অবৈধ পাখি শিকার ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব। অদূর ভবিষ্যতে এই পরিযায়ী পাখিদের আর আমরা দেখতে পাব কি?

0: পরিযায়ীর পিছু পিছু। জানাজানায় দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব শুনলেন, লিখেছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
1: আজকের সকালের আড্ডা আমাদের পায়ে পায়ে সময়ের একদম শেষ প্রান্তে, এবং আমার সঙ্গে সৃজিতা যখন আছেই তখন অবশ্যই আমাদের দুজনের শ্রোতা বন্ধুদের কাছে একটা আবদার থাকলো। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, আজকের বলে নয়, সারাদিনের জন্মদিনের বিশেষ অনুষ্ঠান তো থাকবেই, সেটা ছাড়াও প্রত্যেক দিনের যে অনুষ্ঠান সেটা শ্রোতা বন্ধুরা আমাদের জানান, তাই তো?
2: অবশ্যই,
1: হ্যাঁ। এবং কোথায় জানাবেন? জানাবেন মৈত্রীর ইমেল আইডিতে, maitrwebandhu23@gmail.com,
2: maitribandhu23@gmail.com। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানানোর ঠিকানা। আসলে সপ্তাহ জোড়া যে ক্লান্তি, যে রোজকার যাপন, দেখবেন সেখানে হয়তো মাঝে মাঝেই আমরা একলা হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই। তখন কথা বলতে বলতে যদি থেমে যেতে ইচ্ছে করে, আমাদের ডানা মেলতে ইচ্ছে করে নিজের মধ্যে, পাশে এসে দাঁড়ায় মৈত্রীর মতো কোনো আস্তানা। ডানা তো কোনো মানুষেরই নেই, নেই ডানা মেলে ওড়ার মতো আকাশ। তবু যদি থাকে প্রিয় কোনো বন্ধু, যদি থাকে এমন কোনো সখা যে গাইতে পারে গান, যে জানাতে পারে আপনার জীবনের আখ্যান, কেমন হয়? আকাশবাণী মৈত্রী হোক আপনার বুকের ভেতরের অতলের সেই বন্ধুজন। যেতে যেতে মৈত্রীর দশ পেরিয়ে একাদশে আপনার জন্য দুহাত মুঠো করে রইল ভালোবাসা।

0: আজকের সকালের আড্ডা এখানেই শেষ করব। আড্ডা থেকে বিদায় নিচ্ছি, আমি বিশাখা,
1: আমি সৃজিতা।
0: শুভ জন্মদিন মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি মন্দাক্রান্তা সেন, তার সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: বন্ধুরা নমস্কার জানাই সবাইকে, স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। গত পর্ব আপনারা যারা শুনেছেন এবং যারা শুনেননি, ঘোষণা শুনেছেন, তারা অপেক্ষায় আছেন যে এবারের পর্বটা কোনো অবস্থাতেই মিস করা যাবে না। কারণ আমাদের এই অনুষ্ঠানে আমরা গত পর্বে শুনেছি সেই কবিকে, আমাদের ওই যে বলা যায় না যে প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, কিভাবে যেন এই মানুষেরা, সৃষ্টিশীল মানুষেরা কোনোদিন দেখা না হয়েও, কোনোদিন কথা না হয়েও একেবারে সেই খুব অন্তরের, খুব প্রাণের একজন মানুষ হয়ে ওঠেন, তেমনি একজন মানুষ, তেমনি একজন কবি আজ আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে আছেন কবি মন্দাক্রান্তা সেন।
1: নমস্কার।
0: নমস্কার দিদি আপনাকে। আমরা যদি শুরুতেই আজ আপনার লেখা দিয়ে শুরু করতে চাই, আপনার কোন কবিতা বলতে ইচ্ছে করবে বন্ধুদের জন্য?
1: তো শীত নিয়ে একটা কবিতা পড়ি।
0: বেশ,
1: কবিতার নাম শীত। নিজের শহরে এসে পৌঁছলাম টুরিস্টের বেশে, উত্তরে হাওয়ার টান, শুকনো ঠোঁট, ঝাঁজ কমলা লেবু আর খুব নীলাভ রোদ্দুর। এত নীল লেগে এই লেখার খাতাও নীল, তাতে কলমের লঘু ছায়া, সুইমিং পুলের নিচে বাসা বাঁধা মাছেদের মতো রূপলি ও স্বচ্ছ নড়ে চড়ে। এসবই তো দেখতে চেয়ে এখানে পৌঁছেছি সবে কাল। হালকা কার্ডিগান আর পায়ে মোজাহীন জুতো, পিঠে বাঁধা ব্যাগ নিয়ে হেঁটে যাব এ গলি ও গলি। কমলা লেবু নিয়ে কারা খেলে যায় অনন্ত ক্রিকেট, সে সমস্ত ছেলেদের চিবুকের ছাঁচ মনে পড়ে। আসলে উত্তরের হাওয়ার সঙ্গে সঙ্গে বাইরে বেরোনোর একটা টান আসে না শীতকালে, ওই জন্য মনে হয় শীতকাল মানে পিঠে রুকস্যাক বেঁধে কোথাও একটা বেরিয়ে আসা, কোথাও একটা চলে যাওয়া। শীতকাল এলে আমরা সবাই মনে মনে টুরিস্ট হয়ে যাই, সেই কথাটা মনে এসেই এই কবিতাটা লিখেছি।
0: এই যে মনে মনে টুরিস্ট হয়ে যাই, মনে মনে টুরিস্ট হয়েছেন অথচ এখনো সেখানে পৌঁছানো হয়নি, সত্যি সত্যি পিঠে ব্যাগ বেঁধে, এমন স্বপ্নের জায়গা?
1: যে কোনো পাহাড়, কৌশানী, পিথরাগড়, মুন্সিয়ারি, বিনসার, যে কোনো পাহাড়, নৈনিতাল
0: যাওয়া হয়নি এখনো?
1: না, এগুলো গেছি।
0: আমি জানতে চাইছি যাওয়া হয়নি
1: আল্পসে, যাওয়া হয়নি আল্পস পর্বত দেখার খুব ইচ্ছে করে, দেখবো হয়তো কোনোদিন, এখনো দেখিনি।
0: আচ্ছা, মানে কেন পাহাড় আলাদা করে টানে কেন?
1: পাহাড়ের বাঁকে বাঁকে কত রহস্য রোমাঞ্চ থাকে, সেগুলো হঠাৎ হঠাৎ চোখে এসে লাগে। ওই পাহাড়ি পথে যে ভ্রমণ, সেটাই আমাকে বেশি টানে প্রকৃতপক্ষে। ওই যে প্রত্যেকটা বাঁকে প্রকৃতি খুলে খুলে খুলে খুলে যায়, ওটাই আমার কাছে ভীষণ রোমাঞ্চ।

0: কর। আর পাহাড়ে থাকলেও পাহাড়ে একটা অদ্ভুত, শীতের পাহাড় বলতে গেলে মনে হয় অদ্ভুত, মানে কোনো হাওয়া চলে না তো সেরকম, আর খুব ডাক শোনা যায়। মানে কদিন আগে আমরা একটা পাহাড় থেকে ঘুরে এলাম, সেখানে টেন্টে থাকতাম, সেখানে রাত্রিরে খাওয়া শেষ হলেই দূর থেকে বাঁশি বাজতো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে হোটেলে যারা লোকজনেদের যে বাঁশির শব্দ শুনি রাত্রিবেলা, তখন ওরা বললে আমাদের একজন স্টাফ বাজায়। তো সেই শীতের সঙ্গে বেড়ানোর সঙ্গে সেই বাঁশির আওয়াজটা মিলেমিশে একটা অত্যন্ত স্বপ্নের মতো লাগে আমার কাছে। তো সেই স্বপ্ন, শীত, পাহাড়, ট্যুরিস্ট, সেই বাঁশি বাজানোর সুর, সব মিলে আমার কাছে একটা অদ্ভুত, কি বলবো, একটা অনুভব, একটা উপলব্ধিও বলা যায়। সেই জন্যই পাহাড় বোধহয় আমার বেশি ভালো লাগে।
1: খুব ছোটবেলায় নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়েছিলাম, আমার ভাবনায় পাহাড় বললে সেই নির্মলেন্দু গুণই যেন একেবারে ভিতরে বসে আছেন। তার লেখায় ছিল যে পাহাড়গুলো অহংকারী, শিখর হিমাদ্রির, এবং পাহাড় একা, সে কারোর সঙ্গে মিশতে পারে না। কবিতার শুরুটা এরকম ছিল, জলের সাথে আছে জলের গভীর পরিচয়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। পাহাড়গুলো অহংকারী, শিখর হিমাদ্রির, সাগর সদা গতি চঞ্চল, প্রতীক পৃথিবীর, সইতে জানে বইতে জানে সারা জগৎময়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। পাহাড়গুলো একটা থেকে অন্যটা বেশ দূরে, কিন্তু সাগর মহাসাগর বাধা একই সুরে, ধ্যানী পাহাড় আপন ধ্যানে থাকে পৃথক একা, তখন তুচ্ছ নদীর সাথে সাগর করে দেখা, নদীর যত জলের ধারা সাগর বুকে বয়, সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। ছোটবেলায় পড়া এই কবিতা আমার যখনই পাহাড়ের কথা মনে করায়, তখনই আমার মনে হয় পাহাড় বড় একাকী।
0: এই একাকিত্ব আমার ভালো লাগে। আমার ভালো লাগে একটু বলি,
1: হ্যাঁ,
0: কিশোর রবি যখন বাবার সঙ্গে প্রথম পাহাড়ে গেলেন, সেখানে ওনার মনে হচ্ছিল ঝাঁপানে করে চলছিলেন পিতা পুত্র দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ চলছিলেন। তো সেই ঝাঁপান যেখানে নামাতো ঝাঁপানিরা, রবীন্দ্রনাথের মনে হতো, আমাদের সেই কিশোর রবি, তার মনে হতো এখানেই তো থেকে গেলে হয়। ঝাঁপানো সেটা পাহাড়ের পালকি গাড়ির মতো, সেইখানে কিন্তু আমার মনে হয় যে পাহাড় স্থির, পাহাড় একাকী, পাহাড়ও গতি চঞ্চল। ওই যে ছন্দে ছন্দে ঝোরা নামে পাথরে লাফ দিতে দিতে, তো সেখানে রবি বলেছেন এরা চঞ্চলা মুনিকন্যা। তো তারা সেই মুনিকন্যার আত্মহারা যে চলন, আত্মহারা যে জীবন, তো সেইটা রবিকে বেশি স্পর্শ করত। রবি, আপনি নির্মলেন্দু গুণের কথা বললেন, সেই জন্যে আমার রবির কথাটা আরো বেশি করে মনে এলো, যে উনি যখন সন্ধ্যা সঙ্গীত লিখছেন, তার পরেই উনি জ্যোতিদাদা এবং কাদম্বরীর বৌঠানের সঙ্গে পাহাড়ে গেছেন। তো সেখানে উনি ভেবেছিলেন যে নতুন কবিতা আরো নতুন করে লিখতে পারবেন, কারণ বুকের মধ্যে নতুন পৃথিবী খুলে গেছে, বাইরেও নতুন যে প্রকৃতির সঙ্গে ওনার দেখা হবে, সেখানে আরো বেশি বোধ খুলে খুলে যাবে। কিন্তু রবীন্দ্রনাথ সেখানে গিয়ে লিখতে পারেননি, একটাই কবিতা লিখেছিলেন, তার নাম প্রতিধ্বনি। এই পাহাড়ের প্রতিধ্বনি আমাকে ভীষণ টানে। এক জায়গায় দাঁড়িয়ে আমার, কি বলবো, আমার প্রেমিক পুরুষের নাম বললে সে যেন সে সাড়া দেয়, সেও ওদিক থেকে ডাকে। তো পাহাড়ের এই যে পুরো বিষয়টা, এটা আমার নিজস্ব অনুভব।
1: সেই নিজস্ব অনুভব তো আমাদের প্রকৃতির এই যে নানান উপাদান চারপাশে আছে তাকে ঘিরে আছেই, কিন্তু এই পাহাড় নিয়ে কথা বলতে বলতে আরো একটা কথা আমার মনে পড়লো। আপনি সেই কবির নাম উল্লেখ করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি তো এক জায়গায় বলেছেন যে আমি একটা পাহাড় কিনতে চাই, পাহাড়ই কিনে ফেলতে চেয়েছিলেন।
0: একদম।
1: বেশ, আমরা অনেক কথা বললাম, একটু আবার আপনার কবিতায় ফিরি। একটা কবিতা,
0: কবিতাটার নাম পাঠক। আসলে বহু জায়গায় বহু পাঠকের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা নানা রকম কথা বলে।

0: আমির বলেছিলাম আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে একাডেমিতে, আজ গিয়ে ওদের সত্যি কথাটা বলবো। আমি যেন জানতাম এইসব, আসলে যত হাজার বছর ধরে আমি হাঁটছিলাম এই দুধারে রেলিং দেওয়া লম্বা টানা ছায়াচ্ছন্ন রাস্তায় চুপচাপ একা, আমি কি ভাবিনি আমায় অনুসরণ করছে কেউ, কেউ না কেউ শেষ প্রান্তে এসে আমার সঙ্গে যে কথা বলে উঠবে হঠাৎ। সে কি নাম বলেছিল সত্যি বলতে আমার মনে নেই, তবু আমি কি জানি না, সত্যি জানি না তার নাম।
1: বন্ধুরা, শুধু পাঠকের কথাই নয়, কবির লেখায় আমরা কবির কথাও পাই। যেমন ধরুন না এই পতঙ্গ, কবি লিখছেন, আমাকে ততটা বেশি খারাপ ভাববেন না শঙ্খবাবু, আমি নিজে থেকে আসিনি সভাতে। একেই নিজেকে এত ছোট মনে হয়, ক্লান্ত লাগে, তার উপর আপনি এসে দাঁড়ালেন কেন অন্ধকারে, জোরালো আলোর নিচে মূর্খ পতঙ্গের মতো পুড়ছি, পুড়ে মরে যাচ্ছি দেখে আপনার কি কান্না পায়? অস্ফুটে বলেন, ফিরে যাও, আমি এত মূঢ়মতি, নিজেকে যে পারি না কাঁদাতে, সেজে গুজে পুড়তে আসি, তবু চামড়া পড়ে, স্নায়ু, শিরা, জ্বালা যন্ত্রণাও পড়ে, পুড়তে পুড়তে পুড়তে অবশেষে কিছু কি পড়েও থাকে। শঙ্খবাবু, আপনি বলুন, তখনও কি কবি হয়ে উঠতে পারে পতঙ্গের নাভি?
0: ধন্যবাদ।
1: আপনার এই লেখা, এই যে মানে শঙ্খবাবু বললে আমরা শঙ্খ ঘোষী বুঝি,
0: আমার ওনার ছাত্ররা বলেন সিজি, মানে চিত্তপ্রসাদ ঘোষ।
1: ও ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। এই যে আপনার অগ্রজ কবি, তাদের কাছে আপনার কি প্রশ্ন থাকে, কি কি প্রশ্ন নিয়ে যান আপনি?
0: কোনো প্রশ্ন নেই, চুপ করে বসে থাকতে চাই।
1: নিজের কোনো দ্বন্দ্বে সংকটে অগ্রজের কাছে
0: হয়েছে, মানে সেটা একটা প্রসঙ্গ হয়েছিল,
1: মানে আমি বলতে চাইছি কবিতা লেখার দ্বন্দ্বে, কবিতা প্রকাশের দ্বন্দ্বে অগ্রজ কবিদের কাছে আপনি কি প্রশ্ন নিয়ে যান?
0: নিজের থেকে অগ্রজ কবিদের সঙ্গে কথা বলে আমার অভ্যেস নয়, ভয় করে, সমীহ লাগে, এখনো এই বয়সেও আমি খুব দূরে নত থাকতে ভালোবাসি। কিন্তু একটা ঘটনা ঘটেছিল, আমার একটা কবিতা আছে, সে কবিতাটা সাত মাত্রায় লেখা, তো সেটা পড়ে ছাপানোর পর একজন প্রখ্যাত প্রকাশক ও সম্পাদক তিনি বলেছিলেন যে এটা সত্যিকারের পারফেক্ট মন্দাক্রান্তা হয়েছে। তো এই কথাটা উঠেছিল শঙ্খবাবুর বাড়িতে রোববারের আসরে। তো সেখানে আমার এক বন্ধু বলেছিল যে উনি বলেছেন পারফেক্ট মন্দাক্রান্তা, কিন্তু এটা মন্দাক্রান্তা নয়। তো আমি তাকে খুব উদ্ধতভাবে বলেছিলাম, আমার থেকে ছোট সেই ছেলেটি, সেই জন্যই বোধহয় সাহস পেয়েছিলাম শঙ্খবাবুর সামনে ওভাবে কথা বলার, বলেছিলাম যে অত মন্দাক্রান্তা ইত্যাদি আমি জানি না, কবিতাটা কবিতা হয়ে উঠেছে কি না সেইটা তুই বল। তখন শঙ্খবাবু আমাকে বলেন, তোমার নাম যখন মন্দাক্রান্তা, তোমার মন্দাক্রান্তা ছন্দটা জানা উচিত বলে উনি আমাকে শেখান। আর আমি দুদিন পরেই সেই এক রাত্রিতে লিখে ফেলা 14টা কবিতা নিয়ে শঙ্খবাবুর কাছে যাই। শঙ্খবাবু বলেছিলেন যে মন্দাক্রান্ত ছন্দে বাংলা কবিতা লেখা সম্ভব নয়, কারণ অত্যন্ত গম্ভীর এবং ভারী ছন্দ, বাংলায় কবিতা লিখলে অনেকেই চেষ্টা করেছেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, ইদানীকালে জয়দেব বসু, তো সেগুলো ছন্দের ব্যায়াম হয়ে যায়, কবিতা হয়ে ওঠে না। কিন্তু আমি যে লেখাগুলো লিখেছিলাম সেগুলো পড়ে এসে উনি বলেছিলেন যে সত্যিকারের কবিতা হয়েছে, উত্তীর্ণ কবিতা হয়েছে, ছন্দ ঠিক আছে, এটা তো একটা ঐতিহাসিক মুহূর্ত, উনি বলেছিলেন। আমার পক্ষ সমর্থন করার জন্য আছেন শ্রীজাত, তিনি উপস্থিত ছিলেন, সেও লিখেছিল কবিতাগুলো। তো 14টা কবিতা একটি পত্রিকায় একসঙ্গে ছাপা হয়। তো এইভাবে আমি অগ্রজদের কাছ থেকে প্রচুর শিখেছি, প্রচুর শিখেছি, সন্দীলার কাছে শিখেছি ছন্দ থেকে মুক্তির উপায়, শঙ্খবাবু শিখিয়েছেন ছন্দে সংহত হওয়া, জয় গোস্বামীকে আমি মনে করি আমার কবিতার ঈশ্বর। আমি যখন প্রথম কবিতা লিখতে শুরু করি ওনার কাছে কবিতা নিয়ে যেতাম দেখাতে, তো উনি কিছু

0: কিছু শব্দ কেটে অন্য শব্দ বসাতেন। আমার মনে মনে খুব দুঃখ হতো যে এই শব্দটাই তো আমি লিখতে চেয়েছি, উনি কেন কাটবেন। কিন্তু আমি মেনে নিতাম, কারণ আমি বুঝতাম যে যখন আমি বুঝবো কেন কাটলেন, যখন আমি এটা বুঝবো, তখন সত্যিকারের কবি হওয়ার দিকে আরেক পা বাড়াবো। এখন আমার বোঝারও ক্ষমতা নেই, একদিন বোঝার ক্ষমতা আসবে, তখন বুঝবো সত্যি কিভাবে কবিতাটা লিখতে হয়।
1: সত্যি আপনার এই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে শুধু কবিতা প্রেমী কোনো শ্রোতা নয়, যদি আমরা যে যিনি এই মুহূর্তে রেডিও টিউন করে আছেন তার পরিবারের যদি কোনো ছোট সদস্য, যাকে পরিবারের বড়রা সঠিক আচরণ শেখাচ্ছেন, শেখাতে গিয়ে তাদের মনে হয়, ছোট বাচ্চাদের মনে হয় তো যে কেন আমাকে এটা বারণ করছে, কেন আমাকে ওটা বারণ করছে, তা সেই ছোট বাচ্চাটির কাছেও না আপনার এই কথাগুলো খুব শুনবার, খুব শেখার, খুব শিক্ষণীয় কথা আপনি বললেন। অনেক কথা মনের মধ্যে ভিড় করছে, অনেক কথা জানতে ইচ্ছে করছে, কথার পিঠে কথা আসছে। গত পর্বে যে কথা শোনা হয়নি মনে করে রেখেছিলাম এই পর্বে শুনবো, কিন্তু সেই কথা পেছনে পড়ে রয়েছে, নতুন নতুন কত কথা এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা কথায় তো আসবোই, কিন্তু তার আগে একটু কবিতা শুনবো আবার।
0: এটা আবার সমুদ্রের কথা বলি। একসময় আমি অনেকদিন কবিতা লিখতে পারছিলাম না, তখন আমার স্বামী আমাকে ছুটি নিতে বলেন যে এখন চেষ্টা করে তো কবিতা আসে না, তো তোমার মধ্যে যদি কবিতা জন্ম হয় চলো দেখি একটু বাইরে যাই। তখন আমরা সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ সমুদ্র আমাদের এখানে পাহাড় থেকে কাছে। তো আমরা চলে যাই তালসারিতে, সেখানে গিয়ে আমার এই কবিতাটা আসে, আমার নতুন করে কবিতা লেখা শুরু হয়। শূন্যতা নীরবে এসে বসেছিল সমুদ্রের পাশে, এইমাত্র ভাটা ছিল, টান ছিল জলে শিকড়ে, কখন জোয়ার এলো মোহর মোহ তীব্র জলোচ্ছ্বাসে, সমুদ্র ফেনিল পংক্তি খুঁজে পেল নিজের ভেতরে, কিন্তু তার দীর্ঘ আর কিছু তার ভেঙে ভেঙে যায়, পংক্তি ভাঙা টুকরো লেগে শূন্যতাও আশুরির ভিজে, ঝাঁপ দিল অকস্মাৎ সন্ধানের অন্ধ তাড়নায়, কিসের সন্ধান তাও ঠিক মতো জানে না সে নিজে, তারপর কঠিন স্নান আছড়ে ফেলছে লবণাক্ত ধ্বনি, সে আঘাত তুচ্ছ করে মিশতে চাওয়া দিগন্তের নীলে। আসলে তো শূন্যতাও মনে মনে বুঝেছে তখনই অতলের ভাষা, যার ঢেউ ভাঙে ছন্দময় মিলে, হয়তোবা এমনই কিছু টালমাটাল সন্ধানের পরে, হয়তোবা এমনই কিছু টালমাটাল সন্ধানের পরে শূন্যতা নিজের কথা বলে উঠবে সমুদ্রের স্বরে।
1: ঠিক তাই, এই কবিরা কথা বলেন, আমাদের কথা বলেন নিজের স্বরে, আর সেই স্বর প্রকাশের মাধ্যম হিসেবে নানান সময় বিভিন্ন সময় বিভিন্ন উপাদানকে তারা তুলে ধরেন, সেটা অনেক বিস্তারের প্রসঙ্গ। কিন্তু আমি ওই যে বলছি যে কথার পিঠে অনেক কথার জন্ম হচ্ছে, আপনি একটু আগেই বলছিলেন যে শঙ্খঘোষের সামনে আপনি মন্দাক্রান্তা ছন্দে কবিতা লিখে নিয়ে গিয়েছিলেন এবং এক অনুজ কবিকে আপনি বলেছিলেন যে অত শত বুঝি না, আসলে কবিতা হয়েছে কিনা সেটাই আমার কাছে বড় কথা। আমার এখানেই প্রশ্ন, আপনি কাকে কবিতা বলেন? কবিতার ক্লাস নয় এটি, তবুও আমি বলবো যে আপনি কাকে কবিতা বলেন, কোন লেখা আপনার কাছে কবিতা হয়ে ওঠে?
0: যা ভেতর থেকে আসে, আমার ভেতর থেকে কবিতা আসে।
1: ভেতর থেকে তো অনেক কিছুই আসতে পারে, আমার ভেতর থেকে এখন বাজারের ফর্দ আসছে, এটা খুব ভেতরের কথা, আমার ভীষণ আন্তরিক কথা যে আমার এখন 5 কিলো চাল লাগবে, আমার 3 কিলো ডাল লাগবে, 2 সর্ষের তেল লাগবে, এই লেখাটা তো কবিতা নয়।
0: না, আমি বলি তাহলে 2 লাইন, সেটা হচ্ছে কবিতা তো কিছু নয়, কবিতা তো সত্য কথা বলে, আমরা সে সত্যকে শিখি।
1: কেউ কেউ যেমন বলেন যে কবিতা তার কাছে প্রেয়সীর মতন, কারুর কারুর কাছে যেমন কবিতাকে তার প্রেয়সী মনে হয়, কারুর কারুর কাছে কবিতা মনে হয় যে চালের খড় কবিতা, তেমনি আপনি কি হলে একটি লেখাকে কবিতা বলবেন?
0: কবিতা তো কিছু নয়, সে তো শুধু সত্য কথা।

0: কথা বলে, আমি সে সত্য শিখি, সত্য শিখি মন্ত্রের ছলে।
1: আমরা প্রথম পর্বে জানতে চেয়েছিলাম, মানে প্রথম পর্বে এই অংশটা একটু ঢুকেছিলাম, এবং আমি জানি আমাদের যারা প্রথম পর্ব শুনেছেন তাদের মধ্যে এই একটা প্রত্যাশা হয়তো হচ্ছে যে আমরা হয়তো আবার সেই প্রসঙ্গে একটু ঢুকতে পারবো। আপনি আপনার স্বামীর কথা বলছিলেন, প্রথম জীবনে আপনি যেমন আপনার মাকে পেয়েছেন যিনি আপনার এই কবিতার পথে চলতে অনেকখানি এগিয়ে দিয়েছেন, তেমনি আপনার এখন এই কবিতা জীবনে যিনি একেবারে আপনার হাতটা শক্ত করে ধরে রেখেছেন, এতটুকু বিচ্যুত হতে দেন না। আপনি নিজেই বলছিলেন যে আপনি ঘরের অন্য কাজে নিযুক্ত হলে তিনি আপনাকে বলেন তুমি আবার এটা করছো, যাও কবিতা লেখো, বা আপনার কবিতা লেখা আসছে না সেই সময় মনে হয় যে আপনার একটু বোধহয় পরিবেশ বদল দরকার, তখনও তিনি আপনার হাতটা শক্ত করে ধরে নিয়ে যান সেই জায়গায়। সেই মানুষটি সম্পর্কে কথা একটু শুনতে চাই।
0: আমি খুব ভাগ্য বিশ্বাস করি, আমার মনে হয় যে আমি পূর্বজন্মে কিছু করেছিলাম পুণ্য, যে পুণ্য ফলে আমি আমার স্বামীকে পেয়েছি। আমার স্বামী স্বাধীন ব্যবসায় আছেন, আনা কাজের সঙ্গে সঙ্গে আসলে ও না আমাকে যতটা শ্রদ্ধা করে ততখানি নত জানু হয়, এরকম পুরুষ আমি কখনো কাউকে দেখিনি, কারো কথা পড়িও নি, কারো গল্প শুনিও নি। একটা কথা শুনলে হয়তো মনে হবে নারীবাদীরা হয়তো খুব রুষ্ট হবেন, ক্ষুব্ধ হবেন, যে আমি বলি পতি দেবতা বলে একটা কথা আছে না, আমার স্বামী আমার কাছে দেবতা। আমার মা ছিলেন, মা এখন নেই, আমার স্বামী এখন আমার মা, আমার সব কিছু, আমাকে সমস্ত ব্যাপারে সে ধারণ করে আছে, সে আমার ধর্ম। তো আমার কাছে আমার স্বামী ছাড়া ভাবতেই পারি না আমার নিজের বেঁচে থাকার কথা। প্রতিটি মুহূর্তে, প্রতিটি দণ্ডে পলে আমার স্বামী আমার সঙ্গে আছেন। তা সত্ত্বেও ও যখন অফিসে বেরোয় সকালবেলা, আমি হয়তো উঠে লিখতে শুরু করেছি কম্পিউটারে ল্যাপটপে, ও যখন বেরোয় আমার বুকটা এরকম খা খা করে যেন আজকে ও আর ফিরবে না। ও বেরিয়ে গেলে আমি কিন্তু আবার লেখায় মগ্ন হয়ে পড়ি, কিন্তু সেই চলে যাওয়ার মুহূর্তটা, সেই বেরিয়ে যাওয়ার মুহূর্তটা আজও আমাকে অত্যন্ত, মানে আমাকে ভীষণ যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, অথচ আমি জানি রাতেও ফিরে আসবে। আর যখন ও বাইরে যায় কাজের জন্যে তখন আমি কিন্তু নিজের লেখায় মগ্ন থাকি, কিন্তু প্রতি মুহূর্তে আমার মনে হয় যে কখন ফিরবে, কখন আসবে, কিছু না, শুধু একবার দেখব। তো আর আমার স্বামী আমার লেখায় তো প্রেরণা বটেই, অনেকখানি স্বর্ণকুমারী এবং জানকীনাথ ঘোষালের মতো রবীন্দ্রনাথের নদিদি স্বর্ণকুমারী এবং তার স্বামী জানকীনাথ। জানকীনাথ সম্বন্ধে বলা হয় যে উনি স্ত্রীর সেবা করতেন, তো স্ত্রীকে পূজা করতেন। তো সেই স্বর্ণকুমারী দেবীর যে কপাল ছিল, যে ভাগ্য ছিল, সেটা আমার কাছে আমার স্বামী জানকীনাথ ঘোষালের মতোই আমার স্বামী অরিন্দা মুখোপাধ্যায়। কি বলবো, কিছু বলার নেই, আমার স্বামী আমার ঈশ্বর।
1: স্বপ্নের মতো ভাবা যায় না, সত্যি, মানে শুনতে শুনতে স্বপ্নের মতন মনে হচ্ছে যেন, যে উপন্যাসে হয়তো পাওয়া যায়, গল্পে পাওয়া যায়, বা অনেক কাল আগে যেমন আপনি বলছিলেন যে এই রকম কেউ একজন যৌথ যাপন ছিল কারুর কারুর, কিন্তু আজকের এই সময় যখন একজন একটু সামান্য এগিয়ে গেলেই আর একজনের মধ্যে একটা হীনমন্যতার বোধ, একটা নিরাপত্তাহীনতা হয়, সেই জায়গা থেকে এই রকম ভাবে যখন আমরা যদি যে সময় আমাদের চারপাশে আমরা সবাই নারী পুরুষ নির্বিশেষে ভাবতে পারবো, আমার সব থেকে কাছের মানুষ, আমার পাশের মানুষ, আমার পরিবারের মানুষ, তিনি এগিয়ে যাওয়া মানে আমারও সেটা অগ্রগমন, আমার কোথাও পিছিয়ে পড়া নয়।
0: আমার একটা জিনিস খুব ভালো লাগে বলি, একটু আমার স্বামীর কথা, ও কবিতা লেখে কেমন, এবং ওর লেখে, ওর যেগুলো লেখে সেগুলো আমার ভীষণ প্রিয় এবং পাঠকের খুব পছন্দ। খুব কম লেখে, হয়তো পাঁচ বছরের একটা বই হলো কি নয়। গতকাল মানে একটা শীতের দুপুরে আমরা দুজনে মিলে আমার স্বামী অরিন্দামের একটা পাণ্ডুলিপি তৈরি করেছি, তো সেই পাণ্ডুলিপি পড়তে পড়তে, আমি ওর লেখার প্রথম শ্রোতা, আমার লেখা যেমন

0: প্রথম শ্রোতা সে। তো আমার একটা কথা খুব মনে হয় যে ওর লেখায় আমার তো কাছাকাছি থাকা সত্ত্বেও আমার লেখার কোনো প্রভাব নেই, ও নিজের মতো লেখে, এটা খুব অন্যরকম ব্যাপার। কারণ ও তো আমার কবিতা খুব ভালোবাসে, আমরা দেখেছি যে কারো কবিতা ভালোবাসলে তার কবিতার একটা ছাপ অনায়াসে এসে যায়। যেরকম জীবনানন্দ প্রথম দিকে নজরুলের কবিতার অনুসরণ করতেন বা রবীন্দ্রনাথ বিহারীলাল চক্রবর্তীকে অনুসরণ করতেন, তো ওর এত কাছে তথাকথিত বিখ্যাত, তথাকথিত বিখ্যাত একজন কবি ওর সঙ্গে ঘর করা সত্ত্বেও ওর কবিতা কিন্তু ওর মতো। তো এটা আমাকে খুব ছোঁয়ে, এবং কালকেই ওর একটা বইয়ের পাণ্ডুলিপি করলাম, বইয়ের নাম লণ্ঠনের গান। মানে সেটা পড়ে আমি হয়তো কখনো হবে না, আমার মনে হয় আমি যদি ওর স্ত্রী না হতাম, ওর জীবনসঙ্গিনী না হতাম, তাহলে একদিক থেকে বড় ভালো হতো, আমি ওর কবিতা লেখা নিয়ে আলোচনা করতে পারতাম, রিভিউ লিখতে পারতাম। এখন তো ভালো কথা লিখলে সবাই বলবে ও নিজের স্বামী তো তাই এত ভালো ভালো বড় বড় কথা। তখন আমার মনে হয় এই কথাটা, যদি ও আমার কেউ না হতো তাহলে আমি বইটা নিয়ে দুটো ভালো কথা বলতে পারতাম।
1: বেশ, আপনার জীবনের একটা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ মাধুর্যময় অধ্যায় এটি। আমরা এই প্রসঙ্গে আবারও অন্য পর্বে অন্য কোনো সময় নিশ্চয়ই কথা বলবো, শুনতে আমাদেরও ভালো লাগছে। এবারে আমরা আবারও একটু কবিতা পড়ব।
0: স্বপ্ন রূপেণ, আমি বিশ্বাস করি তুমি পারো, তোমার পরনে সস্তা সিনথেটিক শাড়ি, হাতে প্লাস্টিকের গোলাপি প্যাকেট, আর মাত্র শাঁখা পালা, ক্ষয়ে যাওয়া হাওয়াই দুপায়ে, তুমি খুব সেফটি পিন ভালোবাসো মনে হয়। মনে হয় আর কিছু ভালোবাসার কথা মনেই হয়নি তোমার কখনো, বোঝা যায় তুমি বিজ্ঞান জানো না, কাব্য নয়, গান কিংবা আলপনায় সামান্য গুণপনা নেই, যাদের ওসব থাকে তারাও একটু উজ্জ্বল হয়, তোমার জলুস নেই, মুখে চামড়া খসখসে, এমনকি টিকিট কাটছ খুচরো পয়সা মেলাতে পারছ না, কন্ডাক্টর মুখ করল, তোমার দুচোখে ভয়, পাটা ঠোঁটে অর্থহীন হাসি, সবাই হেনস্থা করছে, বাস থেকে নামলে কোনো মতে। আচ্ছা বলো এবার কি করবে তুমি, বাড়ি যাবে, বর ঘরে নেই, ছেলে মেয়েরাও নেই, রান্না করবে ভালো মন্দ কিছু, তাও বুঝি পারো না তুমি, তেল নেই, গোটা দুই আলু পড়ে আছে, ওসব বললে কি হয়, যারা পারে অন্নপূর্ণা চালে ডালেও অমৃত বানান। রাত বাড়লে একে একে ঘরে ফিরল তোমার সংসার, খাওয়া ও বিছানা হলো, রতি হলো, কিছুই পারলে না, তারপর মধ্যরাত্রে চুপি চুপি ছুঁয়ে দিলে স্বামী আর সন্তানের মুখ, আর ওরা স্বপ্নে স্বপ্নে নীল হয়ে গেল। আমি বলেছিলাম তুমি পারো, শুধু কেউ বিশ্বাস করল না।
1: বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ইচ্ছে করছে না এই পর্ব শেষ করতে। মনে হচ্ছে অনন্তকাল কবি এভাবেই পড়ে চলুন তার কবিতা, আর আমি তার মুখের দিকে অপলকে তাকিয়ে শুনতেই থাকি, শুনতেই থাকি, সময় থেমে থাকুক ঠিক এখানেই, এভাবেই। আমি নিশ্চিত রেডিওর ওপারে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের অনেকেরই ঠিক এটাই ইচ্ছে, সময় থেমে থাকুক। কিন্তু সময় তো থেমে থাকে না, তাই আবারও আমরা আমন্ত্রণ জানাবো কবির কাছ থেকে এই আশ্বাস জোর করে আদায় করে। আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের মধ্যে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন কবি মন্দাক্রান্তা সেন। দিদি, আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার, আপনাদের সবাইকেও নমস্কার।

শুনছিলেন কবিকণ্ঠে। আজকের অতিথি ছিলেন কবি মন্দাক্রান্তা সেন, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আমাদের খুব শ্রদ্ধার মানুষ গুরু সিং কি করে মার সঙ্গে আলাপ করলেন? কামিং টু দ্য পয়েন্ট,
1: ব্রাজিলে ড্যাড পোস্টিং ছিল, যখন এখানে কি হয় IFS ইন্ডিয়ান ফরেন সার্ভিস ল্যাঙ্গুয়েজেস দেওয়া হয়, মানে স্প্যানিশ নেবে কি পর্তুগিজ নেবে কি রাশিয়ান নেবে কি জার্মান নেবে কি ফ্রেঞ্চ নেবে,
0: কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ সময়
1: তখন, হ্যাঁ ফরেন ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ওরা ফরেনে ওদের থাকতে হবে, বা সোয়াহিলি সিনহালিস, তো ড্যাড টিক করেছে পর্তুগিজ, পর্তুগিজ এন্ড পর্তুগিজ স্পিকিং যেটা হয় সেটা হচ্ছে কি তোমার সেন্ট ইভস আছে, লুয়ান্ডা আছে উইচ ইজ ইন ওয়েস্ট আফ্রিকা, আর রয়েছে গিয়ে সেন্ট ইভস উইচ ইজ ইন ওয়েস্ট আফ্রিকা, তারপরে রয়েছে গিয়ে পর্তুগাল ইন ইউরোপ, আর ব্রাজিল কারণ ওটা কলোনি ছিল, পর্তুগালের কলোনি, পর্তুগাল গুলো ভীষণ লেজি কনকারার, খুব কম কনকার করেছে ওরা, সাউথ আমেরিকাতে খালি ব্রাজিলকে কনকার করেছে, কিন্তু স্প্যানিশ গুলো বেশ কনকারার, খুব রোমান্টিক কনকারার ওদের, মানে কৃষ্ণার মতন অর্জুনের মতন, বলে আর জায়গাটা নিয়ে নাও, বলে তোমার মেয়েকে আমি বিয়ে করেছি, অ্যালিজ হয়ে যায় ওরা, বাট হোয়াট এভার, সো মাই ড্যাড ওয়েন্ট ডাউন এন্ড চোজ, আমার বাবা পর্তুগিজ নিয়েছে, তো পর্তুগিজে ওনাকে পাঠালো ব্রাজিলে লাস্ট ইয়ার যেটা বলে, তা মাকে দেখতো, মা বন্ধুগুলোকে নিয়ে আসতো ক্যাফেতে, ক্যাফেতে এরিয়াতে,
0: মানে মা তখন ওখানে কোনো কাজ করে,
1: নো নো শি ইজ ফ্রম দ্য ব্রাজিলিয়ান কফি বিনস গুলো স্ম্যাশ করে করে কফি বানায়, খুব টাইম কনজিউমিং ব্রুইং, কফি হ্যাজ টু ব্রু, এই ব্রুটার জন্য বাবাও ওয়েট করতো, আর মা আর বন্ধুগুলোকে নিয়ে শালিক পাখি ওদের নিয়েও বসতো,
0: শালিক পাখি মানে বাবাও ব্রু করছে, কিন্তু
1: হ্যাঁ অফ কোর্স দেখেছে,
0: দেখছে আকো আকো মে,
1: আকো আকো মে প্যার হো গিয়া, আকো সে গলি মারে,
0: মা খুব সুন্দরী ছিল,
1: ইয়েস অফ কোর্স, সে
0: তোমাকে দেখলো বোঝে
1: যায়, এখনো সো এখন বাবা এখন ইন্ডিয়ান দেখায়ঙ্গে,
0: বাবা খুব হ্যান্ডসাম,
1: হ্যাঁ তখন ক্যাফেটেরিয়ার ওনারটাকে গিয়ে বলেছে তিন, ওরা যে খেয়ে খেয়ে যায় পয়সা নেবে না, একদিন আসছে নিচ্ছে না, সেকেন্ড ডি, এরকম করতে করতে করতে করতে সেমেস্টার শেষ হয়ে গেল,
0: মা কি বন্ধু বাড়াচ্ছে না কমাচ্ছে,
1: বন্ধু ওর ওর শালিক পাখি,
0: শালিক পাখি
1: মানে পাঁচজন ছজন,
0: আচ্ছা
1: ওদের গ্রুপের
0: গ্রুপ,
1: হুম বাবাও গ্রুপ নিয়ে আসে, কিন্তু বাবাটা যখন মাকে যখন একটুখানি অ্যাঙ্গলিং অ্যাঙ্গলিং করে বসে, দেখুন যেটা হয় ওয়েন ইউ আর ইয়াং অ্যান্ড ইভেন ইউ আর জাস্ট অ্যাবাউট টু ইউ নো টিনেজার একটু আগে, তো বাবা ওই মার সব বিলগুলো পে করতো, আর যখন লাস্ট দিনে যখন সেমেস্টার শেষ হয়ে যাচ্ছে মাই ড্যাড ওয়েন্ট অ্যান্ড প্রপোজ টু হার,
0: ও সো সুইট,
1: আর স্ট্রেট ভারতে নিয়ে এলো, with a good intention of I will get married to you, kono game na,
0: acha baba ki mar shonge portuguese e kotha bolto
1: no to khub ha language gulo shikhte hoyeche because he knew portuguese dad,
0: acha
1: kintu barite portuguese is a very difficult language,
0: baba ki gurmukhite kotha bolten
1: portuguese e or shathe kintu aste aste aste aste aste aste aste aste mane timing korto 3 mash portuguese tarpor english tarpor bangla tarpor hindi
0: বাবা পাঞ্জাবি ভাষা বলতেন,
1: অফ কোর্স মে ভি চঙ্গি তরহ গল কর সক দিয়া, আই হ্যাভ টু বি প্রাউড।

0: প্রাউড অফ দ্য প্লেস আমরা যে যে যে যে আমাদের মাতৃভূমি বা মাতৃ যেখান থেকে আমরা জন্ম নিয়েছি, যে ধরতির কোলে আমরা জন্ম নিয়েছি তাকে আমরা মাথায় রাখতে হয়, তার ধুলো আমাদের মাথায় রাখতে হয়, তাকে কখনো ভুলতে না।
1: তুমি কি সুন্দর কথা বলো মানে।
0: ইউ হ্যাভ টু, আমরা কেন আমচি মাটি, আমার মাটিকে মাথায় রাখবো,
1: ধরতি
0: আমাদের জুতো নিয়ে চলা করা উচিত না আর্থে, কিন্তু আমাদের পড়তে হবে, বিকজ উই হ্যাভ টু প্রোটেক্ট করতে হবে
1: না। গুলফিদা হোসেন যেমন খালি পায়ে হাঁটতেন, তাই না?
0: Yes, ওনাকে আটকে দেওয়া হয়েছিল মুম্বাই জিমখানা ক্লাবে, তখন উনি বলেছিলেন এই কথাটাই, আমি মাটির সাথে থাকতে চাই, আমি আমাকে কেন তুমি মাটির থেকে আলাদা করছো।
1: আচ্ছা শোনো একটা কথা বলবো,
0: বলো।
1: তুমি আজ সকালেই সন্ধ্যার গান শুনেছো, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়, দু লাইন শোনাও না।
0: আচ্ছা একটু হেল্প করবে আমাকে,
1: বলো যদি আমার মনে থাকে নিশ্চয়ই বলবো, তুমি যা মনে আসে।
0: কোন গানটা গাইছিলাম মনে আছে?
1: ওগো মুরগীতিময় গাইছিলাম।
0: হ্যাঁ হুম হুম

0: আমরা এটাকে টেক টু নিছি উইথ দ্য প্রপার স্কেল।
1: এটা খুব ভালো লাগছে ইউনো আমার, কারণ আমি কোনোদিন মানে সন্ধ্যা মুখার্জি প্লিজ আপনি যদি এটা শোনেন প্লিজ আমাকে তাড়া করবেন,
0: খুব ভালোবাসবে। ওই মানুষটা কিরকম জানো, তোমার একটা ছোট্ট ঘটনা বলি। বেবিদা মানে প্রতাপ রায় ওর সঙ্গে পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজান, উনি একদিন বলছেন যে জানিস তো দেবাশিস দিদি ভাই, ওরা দিদি ভাই বলে, কেন উনি একদম মায়ের মতো একদম বলছেন যে যদি দিদি ভাই রাজি হন কোনো লাইভ শো করবো বলে, তাহলে আমাদের 18টা রিহার্সেল দিতে হয় এবং ওই দেড় মাস দিদি ভাই গান ছাড়া আর কিচ্ছু করবেন না। ধরো তুমি দিদি ভাইকে একটা গান, যে দিদি ভাই এই গানটা করেছে, উনি তোমাকে গুরুর সম্মান দেবেন, এই হচ্ছে জায়গাটা।

0: I'm missing her. I'm missing the lyrics. কিন্তু এটা মানে বিউটিফুল বিউটিফুল আমার খুব ভালো লাগছে. ইটস জাস্ট ইমপ্রম্পটু.
1: দেখো বেলার বেলা দুটো মজা আছে জানো তো, সাগর বেলা হয় মানে ওই যে,
0: হ্যাঁ হ্যাঁ সাগর বেলা আর সাগর বেলা,
1: সাগর বেলাটা বেলাটা মানে অন্য বেলা, সকালবেলা দুপুর বেলা এরকম. কিন্তু আমার অবাক লাগছে যে তুমি বাংলাটা ধরে রাখলে কি করে,
0: যে জিনিসটা মানুষ যে যখন কোন জিনিসকে যদি
1: ভালোবাসে আঁকড়ে থাকবে,
0: আঁকড়ে থাকবো. কিন্তু এমন আঁকড়ে রাখো বলে না যে ইফ ইউ লাভ সামবাডি, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে কিন্তু মুক্তি দিতে
1: হবে. এটা এটা আমি বলবো, আমি একটা ছবি দেখেছিলাম জানিস, একটা বড় ব্লো আপ, তাতে দেখা যাচ্ছে দুটো পাখি উঠছে আর একটা পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে একটুখানি, তার পাশে লেখা তুমি যেটা বলছো, ইফ ইউ লাভ সামথিং সেট ইট ফ্রি, ইফ ইট কামস ব্যাক
0: টু ইউ
1: ইটস ইয়ার্স, ইফ নট ইট নেভার ওয়াজ. এটা আমি একটা বাংলা করেছিলাম জানো, ভালোই যদি বাসো তাকে ডানা মেলে ভাসতে দাও, ভালোই যদি,
0: আবার বলো,
1: ভালোই যদি বাসো তাকে ডানা মেলে ভাসতে দাও,
0: ডানা মেলে ভাসতে দাও,
1: অনেক রাতের আকাশ ছুঁয়ে তোমার কাছে আসতে দাও. হতেও পারে, হতেও পারে হারিয়ে গেল নীড় ভোলা সেই অচিন পাখি, তোমার কোনো দোষ ছিল না, ভালোবাসায় ছিল ফাঁকি.
0: মাম্মা ধোকা,
1: এটা কোন গান মনে পড়ছে,
0: পড়ছে বাবুজি ধীরে চল না, কারণ বাবুজি যদি ধীরে যদি না চলে ধোকা খেতে পারে. বাবুজি ধীরে একবার, বাবুজি ধীরে, বাবুজি ধীরে, আমাদের এই ইমপ্রম্পটু.

0: বাবুজিকে কেন বলছে ধীরে চলো? তার মানে মেয়েটা কি বলছে ধোকা দিচ্ছি? তা দিদিরে তো বলবো, দিদিরা আসতে চলো,
1: ধোকা দিও না, ধোকা খেও না,
0: ধোকা দিও না, ধোকা খেও না।
1: আচ্ছা, মানে ভালোবাসে ধোকা চলবে না,
0: ধোকা যদি কোনো মানুষ ভাবে যে আমি ধোকা খেয়ে গেছি, তাহলে তার দিকে মুড়িয়ে দেখেও না, কষ্ট পাবে।
1: আমার কি মনে হয় জানো মোহিনী, জীবনে প্রতিটি সম্পর্কের একটা আয়ু থাকে।

0: থাকে,
1: প্রাইস ট্যাগও থাকে, ভ্যালুস থাকে আমাদের,
0: ভ্যালুস না এখন ভ্যালুস কেউ ভাবে না, প্রাইস ট্যাগ,
1: প্রাইস ট্যাগ,
0: প্রাইস ট্যাগ মানে ওয়াচটা কি মেকের, পার্স খুললে পার্সের মধ্যে কটা ক্রেডিট কার্ড আছে, আপনার ক্রেডিট কার্ড চলছে কিনা, তারপরে হচ্ছে কি জুতোটা কি পরেছো, যেটা দেখা যায় ইউনো, ফ্রেমটা কি, বিকজ উইমেন আর ভেরি
1: ফ্রেম দেখে, ফ্রেম দেখে প্রেম আসবে,
0: হ্যাঁ ফ্রেম দেখে প্রেম হচ্ছে এখন, এখন ভীষণ এখন ডিফারেন্ট হয়ে গেছে,
1: আচ্ছা
0: এখন ভ্যালু চলে গেছে এখন, এখন নো মানি নো হানি,
1: ও আচ্ছা আচ্ছা, এটা হানিকারক স্বাস্থ্যের পক্ষে,
0: না না এখানে যদি ধোকা হয়ে যায় তাহলে কিছু এসে যায় না, কারণ প্ল্যানিং এটা প্ল্যান ধোকা, টাইম ফ্রেম, তুমি যে টেম টেম দ্য ফ্রেম, টেম দ্য ফ্রেম,
1: আচ্ছা আচ্ছা শোনো, তোমার প্রথম মামার বাড়ি যাওয়া কবে, ব্রাজিলে,
0: আমরা আমি যাই ইস্টারে, যাই ইস্টার,
1: না দ্য এজ অফ ফার্স্ট তোমার ভিজিট, তুমি যখন জন্মেছো,
0: জন্মেছো কোথায়, আই ওয়াজ নো না বর্ন ইন ইন্ডিয়া, তারপর আমি ওখানে,
1: ইন্ডিয়াতে কোথায়, আলিপুরে,
0: কলকাতা,
1: কলকাতা
0: অফ কোর্স,
1: ওকে, তারপর তুমি ওখান থেকে
0: রিও দি জেনেরো,
1: রিও দি জেনেরো,
0: তারপর ক্লাস 10 অফ দি ওখানে পড়াশোনা, তারপরে বাবা আবার ট্রান্সফার হয় ম্যাড্রিড, দু বছর হাই স্কুল স্পেন, তারপরে গ্রাজুয়েশন লরেটো, তারপরে গ্রাজুয়েশন হলো, ব্যাচেলর অফ এডুকেশন আর টিচার্স ট্রেনিং হলো, তারপরে মডার্ন স্কুলে 3 বছর পড়ালাম,
1: পড়ালে,
0: হ্যাঁ বিকজ বাচ্চাদের ক্লাস 4, কারণ আমার দিদি ওয়েন্ট ফর, আমার দিদি মানে আমার মানে মামার মামনা, মামার বাড়ি না, আমার দিদি আছে তো, শি ইজ অ্যান অ্যাডভোকেট ইন ক্যালকাটা হাইকোর্ট,
1: আচ্ছা দেখো তোমার এই নামের মধ্যে কোন বাংলা, যেমন তোমার
0: মৌহিনী না, MOHINI না,
1: মৌহিনী,
0: মৌহিনী কারণ মৌ, মৌ মৌচাক,
1: ওরে বাবা,
0: মৌটুসি, মৌসুমী, গানা তো আছে,
1: মৌ মনে আজ মৌ জমেছে,
0: আর একটা আছে মহুয়ায় জমে, এটা বোধহয় আমার মনে হচ্ছে কি একটা, না না না একটা ফোক মিউজিক আছে, কি বলে ঝুমুর, ঝুমুরের উপরে না গানটা, মহুয়ায় জমেছে আজ মৌ গো, এবার ঠিকানা ঠিকানা, হ্যাঁ বলো না, মহু
1: এটা অরিজিনাল স্কোরটা।

0: The mow হচ্ছে কি হানি, মহুয়া হচ্ছে কি হানি পট, করেক্ট? এই মৌটা যখন বলে না চলো বিহায় মৌ কোড়াতে যাই গো, চলো বিহায় মৌ কোড়াতে যাই, আমি কি বলছি এই মৌয়ের মধ্যে ধোকার, ওর যদি মিশ্রণ থাকে ধোকার মিশ্রণ, ধোকা রেসিপি, ধোকা পোষণ, তখন কি করে সামলাতে হয় একটু বলো। তুমি তো সুন্দর লেখো কবিতা, বলো তোমাকে কেউ
1: বলবো?
0: হ্যাঁ
1: দেখো, আমার ছোট্ট লিখেছি এরকম, এই তো সেদিন কর্মবিহীন নিজের সাথে দেখা, তারার ভিড়ে সঙ্গী বিহীন চাঁদের মতো একা।
0: ঠিক,
1: তারার ভিড়ে সঙ্গী বিহীন চাঁদের, চাঁদের আরেকটা চাঁদ নেই,
0: নেই
1: তাই তো, ঠিক একা। আসলে কি জানো মোহিনী, আমার মনে হয়েছে প্রত্যেক মানুষ যেমন তুমিও, যখন তোমার এত পপুলারিটি, সেনোরিটা সেনোরিটা তোমাকে পাগলা করতে সারা বিশ্ব জুড়ে, সেখানে তুমি মানুষটার সঙ্গে তো তোমার
0: ওটা আলাদা একটা জগৎ,
1: যখন নিজের সঙ্গে নিজে কথা বলো
0: সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট,
1: সেটা আমরা বলি না বলি কোথাও সরে
0: সময়টা কিন্তু ওই ওই ওই ওই এক ঘন্টা কিন্তু বার করতেই হবে, না হলে আমরা পাগল হয়ে যাব।
1: আমাদের চলাটাও তো তাই হবে, সামনে দেখতে গেলে তোমার পেছনে দেখতে হবে, নাহলে তুমি এগোবে কি করে? অতীত তোমার অধুনা যেটা বলি, প্রেজেন্টকে কাঁধে হাত রেখে বলে আগামী দিকে এগিয়ে যাও, কারণ আমাদের বীজ মন্ত্র চলেই। তুমি কিছুক্ষণ আগে গীতা দত্তের গান শোনাচ্ছ ঘরে বসে, তুমি এদের এখনো পুরো ভেতরে রাখো বলো?
0: নিশ্চয়ই, কারণ হিস্ট্রি যদি আমরা ভুলে যাই, ব্যাকবোন যদি আমরা ভুলে যাই, তাহলে কি নিয়ে জিন, যদি যখন সুরাইয়া গেত
1: শোনা
0: আওয়াজ দে কাহাঁ হ্যায় দুনিয়া মেরি জাহাঁ হ্যায় আওয়াজ, তখনকার দিনে কোনো রেকর্ডিং স্টুডিও নেই, কিছু নেই, ওরা নিজেরাই গাইছে, নিজেরাই অ্যাক্টিং করছে, তারপর আস্তে আস্তে গীতা দত্ত এলেন, গীতা দত্তের পরে আশা ভোসলে, সেম রিদমে নশাদ, যারা হল্লে হল্লে চললো মোরে সাজনা হাম ভি পিছে হ্যায় তুমারি। আর তুমি যখন বললে যে গাইডেন্স চাই, রিয়ার ভিউ, যারা হল্লে হল্লে চলো আস্তে আস্তে চলো মেরে সাজনা হাম ভি পিছে হ্যায় তুমারে, হোয়াট ইজ পিছে হ্যায়? গাইডিং ফোর্স, ইয়ে হাম বাবা হতে পারে, মা হতে পারে, বর হতে পারে, বউ হতে পারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ সামবডি গাইড,
1: যেটা বলে সোল কানেকশন,
0: যেরকম তুমি গাইড করছো আমাকে।
1: অন দ্য কন্ট্রারি, আমাদের তো আগে দেখো আমাদের সামনে কোনো কাগজ নেই,
0: জিনিস মানে শ্রোতা বন্ধুদের এই কথাটা বলতে চাই যারা শুনছেন, আমাদের কিন্তু এইটা কমপ্লিটলি ইমপ্রম্পটু, এখানে কোন রকম ভাবে কোন, ইট ইজ জাস্ট আমাদের মনে যেটা আসছে, মনের হৃদয় থেকে কথাতে সেটা ট্রান্সলেট হচ্ছে, দ্যাট ইজ অল আই ক্যান সে, এন্ড দিস ইজ, আই এম সো এনজয়িং ইট।
1: আমি আমার বাবাকে বাবুজি বলে ডাকতাম,
0: বাবুজি তো আমরা তো সবাই
1: বাবুজি বলি তো বাবা। আর আমার একটা কি জিনিস মনে হয় জানো, ইট ইজ ভেরি পার্সোনাল ফিলিং, ধরো তোমার সাথে আমার দেখা হলো একটু আগে, আমরা মুখোমুখি হলাম, তোমার কথা শুনেছি, তোমার গান সবার মতো আমিও শুনেছি, এখন কি মনে হচ্ছে যে আমাদের
0: একদমই না, আগেন সোর্স,
1: আমি এটাই বলতে চাইছি,
0: সোর্স গঙ্গোত্রী ইজ আ সোর্স, গঙ্গোত্রী থেকে ট্রিবিউটারিজ হয় ডিফারেন্ট ডিফারেন্ট নামে, কোথাও গোদাবরী, কোথায় নর্মদা, কোথায় কৃষ্ণা, কোথায় হুগলি, হ্যাঁ, আর তারপর এখানে প্রয়াগও আছে যেখানে তিনটে নদী মিট করে, সরস্বতী যে গুপ্ত রিভার, গঙ্গা যমুনা এলাহাবাদ, ঠিক, আমি কোথাকার, তুমি এখানকার, সুতপা এখানকার, ইটস অল আর আন্ডার দ্য সেম কনস্টিটিউশন অফ ওয়াটার, এর মধ্যে কোনো চেঞ্জ নেই, নাম চেঞ্জ
1: খালি, ঠিক বলেছো, যার জন্য তোমার বাহাতে ট্যাটু করা আছে, মা লেখা রয়েছে,
0: মা, এটা আমি ব্রাজিলে করেছিলাম বলে চন্দ্রবিন্দু নেই, কারণ ওরা চন্দ্রবিন্দু করতে পারেনি, ওরা একটা ডট দিয়েছে, আমি এটাকে, ওরা তো লিখতে পারে না, আমি তখন বলে দিলাম যে এরকম এরকম ভাবে লেখো,
1: ওটা করে দিলে,
0: হ্যাঁ,
1: শুনুন মৌ,
0: বিউটিফুল, ইয়েস মৌ ইজ।

এতক্ষণ শুনলেন ষোলো আনা বাঙালি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশপথ মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মনের মতো গান। উপস্থাপনায় সুদীপ্ত মিত্র ও সৃজিতা রায়।

0: ধুলিরে ধন্য করো ধন্য করো, আজ যেন সুরের আকাশে নতুন রঙের ভোর, আকাশবাণী মৈত্রীর জন্মদিনে আনন্দ ছড়ার ঘোর। কথার মাঝে সুরের মায়া, গানের মাঝে প্রাণ, হৃদয় ছুঁয়ে আপন করে জাগায় নতুন গান।
1: দূর দূরান্তে ছড়িয়ে পড়ে মধুর সেই বাণী, সংস্কৃতির বন্ধনে বাঁধে মানুষ জানি জানি, কত শিল্পী কত কণ্ঠ পেয়েছে আপন ঠাঁই, সুরের পথে পথ দেখিয়ে চলেছে নিরন্তর তাই। জন্মদিনে তাই আজ শুভেচ্ছার ফুল ঝরে, আকাশবাণী মৈত্রী থাকুক সবার হৃদয় জুড়ে। শুভ জন্মদিন মৈত্রী।
0: শুভ জন্মদিন। দেখতে দেখতে 10 বছর, 10 বছর মানে তো অনেকটা সময়,
1: দীর্ঘ পথ,
0: দীর্ঘ না হলেও মানে বেশ খানিকটা। এবং আরো একটা জিনিস দেখার, আচ্ছা আরেকবার বলে দিই যে সৃজিতা রয়েছে এবং আমি সুদীপ্ত, আজকে আমরা এসেছি এই 10 বছরের জন্মদিনের যে সেলিব্রেশন তার সঙ্গে উদযাপন, এবং সেই সঙ্গে আবার মনের মতো গান নিয়ে।
1: মনের মতো গান,
0: মনের মতো গানে একটা গান শোনা, কি গান শোনা বিপদ?
1: আমরা শুরু করেছি রবীন্দ্রনাথের গান দিয়ে, আজ যখন এমন একটা দিন, তারপর রবিবার, তাহলে আমাদের সঙ্গে যদি খানিকটা ঝলমলে আলো নিয়ে, গ্ল্যামার নিয়ে গীতা দত্ত থাকেন কেমন হয়?
0: গীতা দত্ত,
1: গীতা দত্ত
0: মনের মতো গানে এখন তাহলে গীতা দত্তের গান,
1: গীতা দত্ত
0: চল।

0: বেশ মায়াবী মায়াবী গান আমরা শোনালাম আপনাদের গীতা দত্তের কণ্ঠে। এবার কি গান শোনানো যায়?
1: গান তো শুনতে যখন বসেছি, তাহলে জন্মদিন, উপহার, প্রিয় মুহূর্ত, অনুভূতি সবকিছু মিলিয়ে আর একটা প্রিয় গান শুনি।
0: প্রিয় গান, মনের মতো গান,
1: মনের মতো গান। আবার গানের দিন,
0: গানের
1: গান থেকে গানে চলে যাব, তার মাঝে আমাদের টুকটাক কথা থাকবে জন্মদিনে আপনাদের শুভেচ্ছা বার্তায়। মৈত্রী প্রচার তরঙ্গের ফেসবুক পেজ ভরে উঠুক, আপনাদের কাছ থেকে চিঠিরও প্রত্যাশা করব। আপাতত গানের দিন জুড়ে সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: মনের মতো গান বোধ হয় এইসবই, জানিস, মানে এই গানটা যখন শুনছিলাম, ইন্টারলিউডটা যখন বাজছিল, তখন মনে হচ্ছিল যে ইন্টারলিউডটা শুনলেই বোঝা যায় যে এটা কি গান,
1: চিনে ফেলে যাবে,
0: চিনে ফেলে যাবে। মনের মতো গান তো এটাই আমার খুব মনে হয়, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন একটু কলকাতার বাইরে যারা থাকেন, ধর গ্রামে গঞ্জে হয়তো থাকেন, আমার খুব মনে হয় যে এই অনুষ্ঠান, এই গানটা শুনছেন, এখন তো রেডিও সেট বা মোবাইলেও হতে পারে, ধর আলপথ দিয়ে হেঁটে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে গানটা বাজছে। অথবা আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম মেদিনীপুরে, সেখানে এইরকম আমার একটা মনে হয়েছিল যে যেখানে হচ্ছিল মাইকে গান বাজছিল দূরে দূরে অনেকের, তো সেইটা আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই গানটা ওই চোঙায় বাজছে গানগুলো, তার যে একটা ওই যে সেটা কিশোর কুমার, সন্ধ্যা মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর, এই গানগুলো শুনতে শুনতে না কেমন একটা কোথায় হারিয়ে যাওয়া, মানে
1: সময়টা যেন পেছনে ফেলে তোমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে,
0: সময়টা টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা আমিও ভাবছিলাম যে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন, এই রকম মানুষজন যারা আছেন, তারা ধর আলপথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনারাও কল্পনা করতে পারেন যে একটা দিগন্ত বিস্তৃত মাঠ, সামনেটা ফাঁকা, আলপথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, আর এইরকম একটা গান, এই শুধু গানের দিন, এলো কোনো গান শোনাবার।
1: আজ আকাশ বেনি মৈত্রের জন্মদিন,
0: দশ বছরের
1: জন্মদিন,
0: একটু বড় হচ্ছে,
1: একটু একটু করে 10 বছর আগের ওই দিনটাই হয়তো ফিরে যেতে পারবো না, স্মৃতিচারণা সঙ্গে থাকবে।
0: হ্যাঁ, আরো একটা জিনিস কিন্তু যে এবছরে আকাশবাণী এই এই 26 তারিখেই শতবর্ষে পদার্পণ, আকাশবাণীর শতবর্ষ, মানে এটা আমাদের ভাবলেই কেমন একটা রোমাঞ্চ।
1: সত্যি তাই, মৈত্রী প্রচার তরঙ্গ তার কনিষ্ঠতম সংযোজন আকাশবাণী কলকাতা কেন্দ্রের।
0: এবং আমার খুব মনে হয়েছিল প্রথম দিন যখন আকাশবাণীতে আসি, তখন মনে হয়েছিল যে আকাশবাণীতে একটু ওই যে বললাম, বলার পর ধর সামনে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেলাম, তাতে আমার দুঃখ নেই, কারণ ওই আকাশবাণীতে একটু বলেছি। এই যে একটা 100 বছরের ইতিহাসের সঙ্গে আমরাও একটু জড়িয়ে পড়তে পারছি, এটাই আমাদের কাছে একটা
1: পরম সৌভাগ্য।
0: আচ্ছা, এবার একটা গান শোনা, কি গান শোনাবি বল?
1: ভাবছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায় হলেন, এবার মানবেন্দ্র নাকি লতা মঙ্গেশকর? মানবেন্দ্র কথা বলি, মানবেন্দ্র

0: দশটি বছর পেরিয়ে আজ দশ দিগন্তের গান, আকাশবাণী মৈত্রীর সুরে জেগে উঠুক প্রাণ।
1: দশটি বছর কথা ও সুরে গড়েছে আপন ঘর, শিল্পীদের ভালোবাসায় হয়েছে আপনতর।
0: কখনো গানে কখনো কথায় মেতেছে সকাল সন্ধ্যা, সুরের ডানায় ছুঁয়েছে মন, মুছে দিয়ে ক্লান্তি আর ব্যথা।
1: কত কণ্ঠের মধুর সুরে ভরেছে আকাশ বাতাস, কত শিল্পীর স্বপ্ন হয়ে পেয়েছে ভালোবাসা।
0: দশ বছর মানে শুধু সময়ের হিসেব নয়, দশটি বছর মানুষের মনে সুর জাগানোর জয়।
1: আজকের দিনে নতুন করে শপথ হোক প্রাণী, বাংলা গান ও সংস্কৃতিকে রাখব সবার টানে,
0: আর সবার সঙ্গে এই দশ বছরের মৈত্রীর উদযাপন। আমাদের আজকে এই মাত্র সৃজিতা বলছিল একটা অলস দিন, হয়তো রবিবার একটু অলস অলস ব্যাপারটা থাকে,
1: তো রবিবার মানে খুব কাজ করতে তো ইচ্ছে করে না,
0: সেই রবিবারের ছুটির মতো আর কি আজ। আর এই মাত্র আমরা একটা কথা বলছিলাম যখন গান শুনছিলাম, যে আমাদের শহরে তো রাত হয় না, সবাই রাত্রি জেগে থাকে, কিন্তু গ্রামে রাত হয়, অন্ধকার হয়ে যায়। কি সুন্দর, রাত্রির আটটা সাড়ে আটটার পরে সবাই ঘুমিয়েও পড়ে।
1: শহর থেকে খানিক দূরে গেলেই,
0: হ্যাঁ একটু দূরে গেলে সেই ভালোবাসাটা, সেই প্রাণের সঞ্চারটা পাওয়া যায়। আমার মনে আছে আমি একবার একটা গ্রামে গেছিলাম, সেখানে বলছে যে তারা ওই মানে তাদের ওখানে তাদের বাচ্চারা কোনোদিন জানেই না যে ওই পটল আলু বা অন্যান্য যে সবজিগুলো এগুলো কিনে খেতে হয়, জানো তো, খেতে
1: নিজেদের বাড়ি।
0: তখন আমরা তো মনে হয় যে আমাদের তো কিনে খাই সকলে।
1: আমাদের আসলে জীবনের এই যে যান্ত্রিকতায় খানিকটা আমরা নির্ভর হয়ে পড়েছি যন্ত্রের প্রতি বা এমন যাপনের প্রতি, জন্মদিন হয়তো মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কাছাকাছি ফিরে যাওয়ার এই টান, এই তাগিদটা রোজকার দিনে যদি আসে।
0: সত্যি সত্যি এদিন তো যাবে না,
1: যাবেই না,
0: এদিন যাবে না বলেই আমরা লতা মঙ্গেশকরকে নিয়ে চলে
1: যেতে দেব না, যেতে নাহি দেব লতা মঙ্গেশকর।

0: লতা মঙ্গেশকরের গান যখন শুনছিলাম তখন একটা গান জন্মদিনের সঙ্গে কতটা যায় জানি না, কিন্তু জানি সেই গানটার কথা মনে হচ্ছিল, শ্যামল মিত্রের একটা গান, গানে ভুবন ভরিয়ে দেব। সেই গানটা যদি আমরা একটু শোনাই।
1: হতেই পারে, শ্যামল মিত্র গাইছেন, দেখতেও বোধ হয় পাবো যে উত্তম কুমার এই রেডিওতে মৈত্রীর জন্মদিনে স্মরণ করি সেই দৃশ্যপট।

0: সৃজিতার কথা অনুযায়ী যে আমরা দেখতে পেলাম নিশ্চয়ই সেই ছবি, আপনারাও দেখতে পেলেন সেই উত্তম কুমার গাইছেন বলছে, পর্দাটা খুলে গেল আর তনুজা হঠাৎ করে উঠে দাঁড়ালো, তাই ওই দেখো মানে ওইটাই সেই
1: দৃশ্য।
0: মানে এই এইরকম ছবি, মানে এরকম সিনেমা সত্যি সত্যি কি মিষ্টি মিষ্টি সিনেমা না, দেখতে এখনো
1: তখন
0: মনে হয় যে আবার দেখি।
1: এই যে মুহূর্তগুলো জন্ম নেয় ধরো শব্দে সুরে, রেডিও আমাদের এই সাহচর্যটা দিয়ে যায়, আকাশবাণী মৈত্রী সেই ধারাকেই অনুসরণ করছে।
0: আর গানগুলো দেখ কি সুন্দর, মানে ওই যে তখনকার যে গান, যে গানগুলো আমরা শুনছি কতদিন আগের তো রেকর্ডিং করা, তখন তো সত্যি সত্যি সেরকম কোনো রেকর্ডিং এর ওরকম সুবিধেও ছিল না,
1: প্রযুক্তিগত
0: কোনো সুবিধা ছিল না, কিছুই ছিল না, কিন্তু কি আন্তরিকতা গানের মধ্যে যে এখনো শুনতে ইচ্ছে করে। যে সুর শুরু হয়েছিল একদিন স্বপ্ন নিয়ে, আজ সে সুর ছড়িয়ে পড়ুক নতুন প্রজন্ম নিয়ে।
1: নতুন প্রজন্মের কথা যখন বলছো, তাহলে বরং একটু নতুন প্রজন্মের গান শুনি, মনের মতো গানে
0: নতুন
1: জন্মদিন উপলক্ষে
0: একটা গান। জানিস আমার খুব মনে হচ্ছিল এই যে বৃষ্টি, এই যে একটা বৃষ্টি বৃষ্টির সময়, মানে এখন তো ঠিক বৃষ্টি রোদ্দুর, ভাদ্র মাস শুরু হলো, কিন্তু ওই ভাদ্র মাসের পচা গরম তো আছেই, তাও মাঝে মাঝে বৃষ্টিটাও কিন্তু হচ্ছে,
1: আকাশ ডাকে।
0: আর এবছরে যে খুব গরম পড়লো তা নয়, আবার খুব বৃষ্টি হলো তাও নয়, প্রচন্ড বৃষ্টি যে ওই যে সারা কলকাতা ভেসে গেল বা সমস্ত গ্রামাঞ্চল ভেসে গেল তাও নয়, বৃষ্টি হচ্ছে, আসামে খুব বন্যা টন্যা হয়েছে, কিন্তু আমাদের এদিকে তো সেরকম বৃষ্টি একদিন দুদিনই হলো, মানে খুব
1: হাতে গোনা। হ্যাঁ, খুব ধারাবাহিক যে অবিশ্রান্ত বর্ষণ সেটা এবারে আমরা পাইনি।
0: তো তার মধ্যে এই একটা খুব মিষ্টি গান,
1: জন্মদিন উপলক্ষে এই গানটা আমরা হয়তো শুনতে পারি।
0: হ্যাঁ, আমরা সব গানই শুনতে পারি, গান তো আমাদের একটা ভালোবাসার জায়গা। এই গানটা শুনি, অনেকে মিলে গিয়েছেন, রূপঙ্কর, শুভমিতা,
1: মনের মতো গানে সমবেত উপস্থাপনায় এই প্রিয় গান,
0: সঞ্চারী ও ইন্দ্রিলা অনেকে মিলে এই গানটা গিয়েছেন। আসুন এই গানটা শুনি।
2: চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চ

0: বৃষ্টি এলে বাইরে এসো, দুয়ার খুলে রাখো, বৃষ্টি দেখো, বৃষ্টি শোনো, বৃষ্টি গায়ে মাখো। এই বৃষ্টির গান শুনতে শুনতে এরকমই মনে হয়, যদিও যেটা বলছিলাম যে বৃষ্টি এখন হচ্ছে না, বাইরে একটু ঝলমলে রোদও আছে,
1: তবে প্রত্যাশা করতেই পারি,
0: প্রত্যাশা করতেই পারি।
1: বিশেষ করে আজকের মতো দিনে, রবিবার, মৈত্রীর জন্মদিন, সামনের দিকে পথের দিকে তাকাতে ইচ্ছে করতে মন চায়।
0: আর যেটা বলছিলাম, দেখ, 10 বছরের জন্মদিনে মৈত্রীর এখন অনেক মানে শ্রোতা বন্ধুরা রয়েছেন এবং অনেক অনুষ্ঠান মৈত্রীর খুব জনপ্রিয় আমাদের থেকে, এই
1: অনুরোধের আসর আছে,
0: অনুরোধের আসর রয়েছে। অনুরোধের আসরে তো মানে আমার চিঠি পড়া হলো না কেন, এটা নিয়েও আমাদের অনেক
1: রীতিমতো কলহ। আর তারপর সব শেষ হবে হারানো দিনের গান
0: নিয়ে, এবং হারানো দিনের গানে তো এক একজন মানে এক একটা বিষয় নিয়ে কাজ করেন, এবং এত জনপ্রিয় অনুষ্ঠান, এবং প্রত্যেকেই অনুষ্ঠান করার আগে বেশ ভয় যে এ বলে আমারটা দেখো, বলে আমারটা দেখো। তো এই যে মৈত্রী আপনারা সকাল থেকে

0: এত অব্দি শোনেনি, ছাড়াও তো আরো অনেক অনুষ্ঠান রয়েছে আপনাদের প্রিয়, বেশ কিছু অনুষ্ঠান
1: তাই
0: রয়েছে,
1: তো। হুম
0: কবি কণ্ঠে রয়েছে,
1: হুম
0: নস্টালজিয়া রয়েছে, বা আরো আরো অনেক
1: বুধ
0: অনুষ্ঠান
1: সকালে
0: বুধ সকালে রয়েছে।
1: শ্রোতারা নিয়মিত চিঠি পাঠান
0: হ্যাঁ
1: আমাদের। আসলে এই রেডিও শোনা, মৈত্রীকে সঙ্গে রাখা, এই সঙ্গ করার মতো, তাই না?
0: এবং আরো একটা কি হয়েছে, মানে যেহেতু এখন রেডিওটা বিভিন্ন অ্যাপে শোনা যায়, ফলে এখন মানুষজন শোনাটা অনেক স্বচ্ছন্দ হয়েছে,
1: একদম সকলের
0: মানে
1: সহজে পৌঁছে যাচ্ছে।
0: রেডিও সেট নিয়ে যে কোথাও ঘুরে বেড়াতে হবে তা না, এখন মানে অ্যাপেতেই শোনা যাচ্ছে
1: শুনতে
0: বিভিন্নভাবে।
1: পাচ্ছি,
0: আপনারাও নিশ্চয়ই তাই শোনেন। তো এই যে আমাদের অনুষ্ঠান শোনেন, আপনারা প্রচুর প্রচুর ফিডব্যাক দেন আমাদের, আপনাদের কেমন লাগে বা কেমন লাগছে। তো এবারে আর একটা গান শোনানো যাক, কি গান?
1: নতুন সময়
0: হ্যাঁ,
1: আর নতুন দিনের দিকে যখন তাকাচ্ছি, নতুন প্রেমের গান শুনি।
0: নতুন প্রেমের গান, আচ্ছা কার গাওয়া?
1: নতুন প্রেমের গান দেবরাজ ভট্টাচার্য এবং সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে,
0: মানে নতুন যারা প্রেম করছেন তাদের জন্য
1: এই প্রেম চিরায়ত প্রেমিকদের।
0: বাহ।

0: লিখে রাখলাম।
1: কি মিষ্টি মিষ্টি গান না, নতুন প্রেমের গান আমরা শুনলাম। আর এরই সঙ্গে এরপরে কি গান শোনানো যায় বল?
2: প্রেমের গান ছেড়ে চলে যাব নাকি আরেকটু শুনব?
1: প্রেমেরই গান, কি গান শোনা যায়?
2: আচ্ছা, তাহলে ধরো সময়ের যেহেতু খানিকটা পরিবর্তন হচ্ছে, মৈত্রীও আমাদের এক মৈত্রীর বন্ধু লিখেছিলেন যে টলমলো পায়ে কৈশোরে মৈত্রীর প্রবেশ ঘটছে।
1: দশ বছরে এখন আর টলমলো
2: পানি,
1: এখন বেশ স্টেডি পা।
2: আমাদের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গান শোনার রুচি খানিক বদলাচ্ছে। মনের মতো গানেও আমরা ছিলাম পুরনো গানে,
1: মানে দশ বছরে এখন আর বাচ্চা বলা যায় না, দশ বছরের বড়। একজন ছ বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেছে যে বল যে দুধটা, দুধ কিরকম, দুধ আর চা এর মধ্যে কোনটা তুই খাবি? ও বলেছে যে দুধ খেলে ভালো, চা খেতে ভালো।
2: আরে বাবা,
1: মানে কত বড় কথা, কত মিষ্টি করে বললো। তাই বলছি কেউ আর ছোট নেই, দশ বছরে ও কেউ ছোট নেই।
2: গান যেমন শুনছি, আমাদের গল্পেরও সত্যি ডালপালা ছড়িয়ে আছে অনেক দূর। আর মনে হচ্ছে সুদীপ্ত দা কথক ঠাকুর, তার সঙ্গে আমি স্টুডিওতে বসে এই শ্রোতা বন্ধুদের সঙ্গে খানিক শুনছি এখান থেকে।
1: বেশ, হ্যাঁ, বেশ গল্পের অল্প করছি, আপনারাও আছেন আমাদের সঙ্গে। আপনারা অনেক অনেক শুভেচ্ছা পাঠান এবং আপনারা আমাদের সঙ্গে থাকেন বলেই আমরা এত কিছু করতে পারি,
2: তাই তো?
1: এবং আপনাদের সুচিন্তিত মতামত
2: সবসময়,
1: অনেক সময় অনেক
2: সবসময়।
1: এবারে কি গান?
2: এবারে রইল চন্দ্রবিন্দু, আমাদের সবার গান নিয়ে, তোমার আমার সবার।

0: মনের মতো গানে আজকে বেশ মিষ্টি মিষ্টি গান আমরা শুনছি, কিন্তু এই 10 বছরের জন্মদিনে আমি সুদীপ্ত আর আমার সঙ্গে সৃজিতা আমরা রয়েছি, আর আপনারাও এত মানুষজন এত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন। এবার একটা অরিজিৎ সিং এর গান শুনি।
1: হ্যাঁ, যখন নতুন গান শুনছি অরিজিৎ সিং কিছুটা ভালো আর কিছুটা খারাপ নিয়ে থাকুন।
0: হ্যাঁ,
1: ছন্দময় এক গান

এই রবিবার বুকের মাঝে সজল দিন, আছে কিছু অশ্রু নুড়ি, গানের টুংটাং, সবই জানান দিয়ে যাচ্ছে এই দিন শ্রোতা বন্ধু আপনারও। এই খেয়াল খুশির দিনে আসুন আরও কাছে আসি, ভালোবাসি মৈত্রীর জন্মদিনে, দশম জন্মদিনে। এবার একটু অন্যরকম গান মনের মতো গানে, জুবিন নটিয়াল।

0: আজ হচ্ছে সেই 23শে আগস্ট। 23শে আগস্ট মানে যেটা বলছিলাম যে দেখতে দেখতে 10 বছরের জন্মদিন। 10 বছরের জন্মদিনে তো আপনাদেরও এবং আমাদেরও অনেক অনেক নস্টালজিয়া সৃজিতা।
1: 23শে আগস্ট এলে আনন্দে ভরে মন, আকাশবাণী মৈত্রের জন্মদিন সুরে জাগে ক্ষণ।
0: আকাশের মতো উদার তুমি মৈত্রীর মধুর গান, সুরের ডানায় ছড়িয়ে দাও ভালোবাসার টান।
1: 23শে আগস্ট আজ তাই বিশেষ একটি দিন, আকাশবাণী মৈত্রীর পথে বাজুক সুরের বীণ।
0: জন্মদিনে শুভেচ্ছা আজ শুভ হোক প্রতিটি ক্ষণ, মৈত্রীর সুর ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি প্রান্তে অনুক্ষণ।
1: আকাশবাণী মৈত্রী তুমি থেকো চির অমলিন, শিল্প সংস্কৃতির আকাশ জুড়ে জ্বালো আলোর দিন।
0: সত্যি সত্যি তো আলোর দিন জ্বালাতেই হবে, আর ভালোবাসার কথাও আর হবেই হবে। দেখুন, মনের মতো গান যখন আমরা শুরু করেছিলাম, তারপর দেখতে দেখতে গল্প করতে করতে কিরকম এক ঘন্টা প্রায় কাটিয়ে গেল,
1: একটা ঘন্টা কেটে গেল জন্মদিনকে স্মরণ করে। বেশ কিছু গান, আমাদের প্রিয় গান শোনানোর চেষ্টা করলাম,
0: এবং আপনাদেরও প্রিয় গান আমাদের আপনাদের। এবং এই যে সময়টা, মানে এই যে যেটা বলছিলাম যে ভাদ্র মাস এবং পূজোও আসছে,
1: পূজো আসছে এই সময়, আকাশের রং বদলাচ্ছে, শরৎ আসছে মনে হচ্ছে, তাই তো?
0: তো এই সব কিছু মিলিয়ে আকাশবাণী মৈত্রীর এই জন্মদিন, আজকে এটা 10 বছরের জন্মদিন, এবং আর কিছুদিন পরে আকাশবাণী শতবর্ষ, তারও সময়টা শুরু হচ্ছে 26 তারিখে। ফলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আকাশবাণী মৈত্রীর সঙ্গে থাকুন এবং আকাশবাণীর সঙ্গে থাকুন,
1: লগ্ন হয়ে থাকুন।
0: হ্যাঁ, আমরা এইটুকুই চাই, ভালো থাকুন সবাই। আজকে এই জন্মদিনের অনুষ্ঠানে আমরা, আমি সুদীপ্ত মিত্র এবং আমার সঙ্গে
1: আমি ছিলাম সৃজিতা, আমরা বিদায় নেব সঙ্গীত
0: ভালো লাগার গানে।
1: হ্যাঁ, অবশ্যই ইক্ষিতা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র ও সৃজিতা রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: শুরু হচ্ছে ভক্তিগীতি, পরিবেশনে পান্নালাল ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে লোকগানের আসর। এই অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী অতিথি এখন শুনবেন ইতিহাসবিদ তথা গবেষক অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস। আজ প্রথম পর্ব।

0: নমস্কার সবাইকে, স্বাগত জানাই অনুষ্ঠান অতিথিতে। অতিথি আকাশবাণী মৈত্রীর নিয়মিত একটি অনুষ্ঠান, আপনারা শোনেন, আপনারা জানান আপনাদের ভালো লাগা। জীবনের বিভিন্ন অংশে যারা রয়েছেন, কেউ অভিনেতা, কেউ খেলোয়াড়, কেউ অধ্যাপক, কেউ প্রশাসক, তারা সবাই এখানে আসেন, তাদের সঙ্গে আমরা কথা বলি, তাদের কাজ, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের অবদান বোঝার চেষ্টা করি। আজকে আমরা যাকে পেয়েছি, তিনি ইতিহাসের অধ্যাপক, গবেষক, লেখক, বহু গ্রন্থের রূপকার, তিনি শক্তি সাধন মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আজকে তাকে যখন এখানে পেয়েছি, যারা তার কাজের সঙ্গে পরিচিত তারা বলবেন নিশ্চয়ই তাহলে ডিরোজিও নিয়ে কথা হবে, কেননা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে বলা যেতে পারে পূর্ণ শৌর্যে হোক, পূর্ণ দীপ্তিতে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছেন শক্তি সাধন মুখোপাধ্যায়। ফলে তাকে বা তার নাম শোনা মাত্র মানুষ যদি এই প্রশ্নটা করেন আজকে কি ডিরোজিও নিয়ে আলোচনা হবে, সেটা সঙ্গত হবে, আমরা সেটা অবশ্যই করব। কিন্তু একই সঙ্গে ডিরোজিওকে ছাড়িয়ে আরও কিছু কথা বলবো, যেমন ঊনবিংশ শতকের বহু মানুষ যারা সেই সময়টাকে সম্ভব করে তুলেছিলেন। আমরা সবাই জানি আপনার গবেষণা, বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুরু হয়েছিল এই ঊনবিংশ শতক, তার অবদান, তার স্ফুলিঙ্গ, তার রেনেসাঁসের জন্য যে প্রস্তুতি ইত্যাদি দিয়ে। তো এভাবে যদি প্রথম প্রশ্নটা করা যায়, শক্তি সাধন মুখোপাধ্যায় পড়াশোনা করছেন, মাস্টার ডিগ্রি করলেন, একটা পিএইচডি করবেন, বিষয় কি নেবেন, কিভাবে বাছা হলো, কেউ গাইড করলেন, কেউ বুদ্ধি দিলেন, নাকি মনে হলো এটাই সব থেকে ভালো বিষয়?
1: ধরাবাঁধা গবেষণা বলতে যা বোঝায়,

0: পিএইচডি করা, সেটা করতে আসি কলেজে 16 বছর চাকরি করার পর।
1: ও আচ্ছা।
0: 16 বছর চাকরি করার পর তারপরে কিছু ঘটনা দুর্ঘটনায় মন খুব উতলা এবং অশান্ত হয়ে পড়েছিল। তখন মনে হচ্ছিল যে একটু পড়াশোনায় মন দিই, তো তখন ওই টিচার্স ফেলোশিপ UGC স্কিম ছিল, সেখানে আবেদন করলাম এবং ঘটনাক্রমে আমি সেই আবেদনে ওরা সাড়া দিলেন, 3 বছরের একটা ফেলোশিপ দিলেন। অর্থাৎ আমি কলেজের চাকরির যে বেতন সেটা আমি পাবো, আবার এখানে পড়াশোনার জন্য সাহায্যকারী যে সমস্ত ব্যাপারগুলো লাগবে সেগুলোও তারা দেবেন।
1: তো এই 16 বছর আপনি কোন কলেজে?
0: 16 বছর আমি চাকরি করেছি মুর্শিদাবাদ জঙ্গিপুর কলেজে, যেখানে প্রথম চাকরি শঙ্খ ঘোষের, যেখানে প্রথম চাকরি মহিত চট্টোপাধ্যায়ের, যে বিভাগে এই প্রসঙ্গে একটি মধুর ভুল সংশোধন করেন, সকলেই আমাকে যখন পরিচয় করিয়ে দেন তখন ইতিহাসের অধ্যাপক হিসেবেই বলেন, আমি কিন্তু বাংলা ভাষার অধ্যাপক। এই ভুলটার কারণ হচ্ছে আমি, তার কারণ আমি বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে যত না চর্চা করেছি, ইতিহাসের চত্বরে আমার ঘোরাফেরা এত বেশি হয়েছে যে লোকে ধরে নিয়েছেন। আমি সেটা সংশোধন করতে চাই না, কিন্তু মানসবাবু এবং আপনারা এটা শুনলেন, কেউ কেউ জানেন হয়তো যে আমি বাংলার অধ্যাপক,
1: না আমরা এটা উপভোগ করলাম।
0: হ্যাঁ, সেজন্য ভাবলাম একটু সংশোধন করে দেওয়া। আমি এটাকে মধুর ভুল বলি আর কি, মধুর ভুল। আমি মজা করে এরকম বলি যে আমার অবস্থায় ত্রিশঙ্কুর মতো বাংলার অধ্যাপক, কিন্তু বাংলা নিয়ে আমি চর্চা করিনি বলে বাংলার লোকেরা আমাকে বের করে দিয়েছে, আর ইতিহাস নিয়ে চর্চা করেছি কিন্তু আমি ইতিহাসের লোক নেই, সেজন্য ইতিহাসের লোকেরা আমাকে ঢুকতে দেয়নি। আমি দাঁড়িয়ে আছি মাঝখানে, বাংলাতেও নয় ইতিহাসেও নয়, আর মাঝে মাঝে কেউ বাংলার দিকে আমাকে টেনে নেন, কেউ ইতিহাসের দিকে টানেন, আমি বেশ উপভোগ করি এই।
1: তাহলে এই যে মানে আমাদের ভুল সংশোধনটা হলো, এর পরের প্রশ্নটা এরকম হবে যে এই যে কাজটা তাহলে সেটা ইতিহাস বিভাগের অধীনে কাজ নয়?
0: না, একেবারেই না। এই কাজ করার জন্য যখন আমি সুপারভাইজার এর সন্ধান করছিলাম যে কি আমাকে কাজটা করাতে পারেন, তখন অমলেন্দু দে খুব সম্মত হয়েছিলেন আমার ভাবনা চিন্তার কথা, যখন উনি বললেন খুব সাগ্রহে, উনি বললেন যে শক্তি তুমি এক কাজ করো, তুমি কিন্তু আমার আন্ডারে কাজটা করো না, আমি সব রকম সাহায্য সহযোগিতা করব, তোমার কাজে আমি খুব ইন্টারেস্টেড। তার কারণ হচ্ছে পরে বিশ্ববিদ্যালয়ে একটা এমন বাধা কতকগুলো ছকে চলে, পরে দেখবে তোমার প্রমোশন সেখান থেকে, অর্থাৎ PhD হওয়ার কারণে যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গায় তুমি এমন বাধা পাবে যে তুমি সেসব সামলাতে পারবে না। আমি তো জানি, আমি তো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করছি, তুমি বাংলার কোনো একজন লোক ধরো, আমি সাহায্য
1: করবো। অমলেন্দুতে যে পরবর্তীকালে সেটেক সোসাইটি যিনি সেক্রেটারি হয়েছিলেন,
0: হ্যাঁ সেক্রেটারি, প্রখ্যাত ইতিহাসবিদ, সকলেরই খুব শ্রদ্ধেয় মানুষ, তিনি আমাকে এই পরামর্শটি দিয়েছিলেন। তার ফলে
1: পরামর্শটাও নিলেন ইতিহাসবিদের কাছ থেকে,
0: ইতিহাসবিদের কাছ থেকে তিনি পরামর্শ আমাকে দিলেন। আর তারপরে কেউ কেউ বললেন যে ওই দুজন সুপারভাইজার ধরা যায়, সেরকম ইন্টারডিসিপ্লিনারি ব্যাপার হলে পরে, সেক্ষেত্রে বাংলার একজন এবং ইংরেজি। তখন অমলেন্দুই বললেন একদমও কাজ করবে না, কারণ বাংলার লোক একরকমভাবে তোমাকে গাইড করবে আর ইতিহাসের লোক আরেক রকমভাবে গাইড করবে, তুমি ঠিক করতে পারবে না কোন দিকে তোমাকে যেতে হবে, দু নৌকায় পা দেবে না, একটা নৌকাতেই থাকো, তুমি বাংলাতেই থাকো, তুমি ম্যাচিওর আর তোমার সাহায্যকারী, তোমার হিতাকাঙ্ক্ষী বহু মানুষ আছেন, কোনো জায়গায় তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু টেকনিক্যালি জানো তুমি আটকে না যাও, আমি এটা চাই।
1: আচ্ছা,
0: এটা উনি বলেছিলেন। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি নাম রেজিস্টার করি, তারপর ওখানেই কাজ করি আর কি।
1: তার মানে গাইডেন্সটা অমলেন্দুদের কাছ থেকে?
0: অমলেন্দুদেরই প্রথম আমাকে সুপরামর্শ দেন আর কি।
1: না বিষয় নিয়ে
0: না, বিষয়ের ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি মনে মনে স্থির করেছিলাম 19 শতকের বাংলা রেনেসাঁস নিয়ে বিভিন্ন জন নানা রকম কথাবার্তা বলেছে, সেখানে নেতিবাচক কথা এত বেশি এবং সেটা এত জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, আমার কিন্তু 19 শতকের যে সমস্ত ব্যক্তিত্ব এবং তাদের প্রতিভার যে বিচ্ছুরণ, হ্যাঁ তাদের আলোকমালা, সেটা দেখে আমার মনে হয়েছিল যে অবিচার হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে, ভিত্তিগত ধারণায় কোথাও একটা ত্রুটি হচ্ছে, এইটা একটুখানি দেখতে হবে। আমি এসেছিলাম প্রকৃতপক্ষে প্রথমে যখন ওই 1000 শব্দের একটা সিনপসিস সাবমিট করতে হয়, তখন আমি সিনপসিসটা আমি এইভাবে সাবমিট করেছিলাম যে একটা রিভিউ টাইপের কাজ করবো, অর্থাৎ কারা কী বলেছেন তার কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, এই বিচারমূলক একটা কাজ করব। বছর দেড়েক সেভাবেই আমি পড়াশোনা করেছি, 1.5 বছর বাদে ন্যাশনাল লাইব্রেরিতে এসে রেনেসাঁসের ভিত্তিগত ধারণা, অর্থাৎ প্রকৃতপক্ষে ইউরোপে যে দেশে মাতৃভূমি ইতালি হয়েছিল সেখানে কি হয়েছিল এটা দেখতে এলাম। যখন দেখতে এসে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম বইয়ের ঠাসা ন্যাশনাল লাইব্রেরিতে এমন বহু বই রয়েছে ইতালীয় রেনেসাঁস সম্পর্কে যে বই কেউ কোনোদিন ছোঁয়নি, একজন দেখেছে দুজন দেখেছে এরকম আর কি। আর বাংলা রেনেসাঁস নিয়ে যারা আলোচনা করেছেন আমি হিসেব করে দেখলাম খান 3-4 বই পড়েছেন মাত্র, অথচ এখানে শতাধিক

0: একাধিক বই রয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে রেনেসাঁস নিয়ে গবেষণা হয়। সেই সব বইয়ের পড়তে পড়তে পড়তে পড়তে আমি এমন ঢুকে গেলাম তার মধ্যে, আমি মূল কাজের রাস্তা ছেড়ে দিয়ে আমি তখন আমার কাজের মোটিভটাই চেঞ্জ হয়ে গেল। আমি কাজের মোটিভ তখন তৈরি করলাম ইতালীয় রেনেসাঁসের ভিত্তিতে বাংলা রেনেসাঁস সম্পর্কে আলোচনা।
1: আচ্ছা,
0: আমার কাজটি বই হয়ে প্রকাশিত হয়েছে, তার নামই হচ্ছে, নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন, ইতালীয় রেনেসাঁসের আলোকে বাংলা রেনেসাঁস। প্রকৃতপক্ষে রেনেসাঁস যেখানে হয়েছিল সেখানে কি হয়েছিল এবং কি হয়নি এই সম্পর্কে ভিত্তিগত ধারণাটা রেখে সেখানকার যে হিউম্যানিস্ট, সেখানকার যে আর্টিস্ট শিল্পী, তাদের যে চরিত্র এবং তাদের প্রতিভার যে বিচ্ছুরণ এবং তাদের যে ভূমিকা বা অবদানগত দিক আর তাদের যে দুর্বলতা, এই সমস্ত ব্যাপারগুলোকে মাথার মধ্যে রেখে আমি ঠিক করলাম রেনেসাঁসকে। আমি যা দেখলাম ওরা সব জায়গাতে মোটামুটি এইটাই ধরা হয়েছে যে রেনেসাঁস কোনো সমাজ বিপ্লব নয়, যেটা আমাদের বিচারে প্রথমেই যেটা ভুল হয়েছে,
1: কোনো পরিবর্তন ঘটে
0: না। রেনেসাঁস হচ্ছে ব্যক্তি প্রতিভার বিস্ফোরণ। আমি ব্যক্তিকেই ধরলাম, আমি প্রথম ধরলাম রামমোহন রায়, তারপরে ধরলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারপরে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
1: আচ্ছা, এইখানে একটু থামিয়ে যদি জিজ্ঞাসা করি, শুরুটা তো হয়েছিল ইতালীয় ভাবনার সঙ্গে আমাদের এখানকার ভাবনার মিল খোঁজা বা ওই প্রেক্ষাপটে এখানকার বৈশিষ্ট্য খোঁজা। ইতালি যাওয়ার সুযোগ হয়েছে?
0: না, ইতালি যাওয়ার সুযোগ আমার হয়নি, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয়নি।
1: ঠিক না, এখনকার দিনে তো আরো অনেক বেশি কিছু
0: অসুবিধা হয়নি, কারণ চাক্ষুষ দেখা অনেক সময় প্রায় না দেখাই। প্রকৃত দেখা যেটা, সেটা হচ্ছে যে তার উৎস এবং তার যে বিভা, তার যে ভাব মূর্তি, সেই ভাবমূর্তিতে জিনিসটাকে দেখা। রবীন্দ্রনাথকে যে চোখে দেখেছে আর রবীন্দ্রনাথকে যে পড়েছে, আমার মনে হয় যে চোখে দেখেছে সে কিছুই দেখেনি, সে একজন মানুষকে দেখেছে। রবীন্দ্রনাথকে আসলে দেখা যেটা, সেটা হচ্ছে কিন্তু তার সক্রিয়তা, তার যে রচনা, তার যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে সেটা কিন্তু রয়ে গেছে, তার মননশীল এবং সৃজনশীল সাহিত্যের মধ্যে, তার রচনাবলীর মধ্যে রয়ে গেছে।
1: রামমোহন দিয়ে শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত,
0: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। অক্ষয় কুমার দত্তের ব্যাপার যেটা, সেটা আমি প্রথমে আমার আলোচনার মধ্যে আমি নিয়ে আসিনি প্রথমে।
1: আচ্ছা,
0: আর ইচ্ছাকৃতভাবে আমি রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দকে আমার পেরিফেরির বাইরে রেখেছিলাম, কারণ তাদের ব্যাখ্যা করতে হলে আমাকে যে লিটারেচারের মধ্যে ঢুকতে হবে সেখানে খেই হারিয়ে ফেলার অবকাশ রয়েছে প্রচুর। তার কারণ সেখানে প্রকৃত পক্ষে তারা যা করেছেন বা তারা যা বলেছেন এবং যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকার চেয়ে সেখানে এত বেশি ভক্তি এবং যাকে বলা হয় আপ্লুত ব্যাপার দিয়ে বেশ লিটারেচার তৈরি হয়ে আছে, সে তার মধ্যে খড়ের গাদায় ছুঁচ খুঁজে বার করা খুব কঠিন হবে আমার মনে হয়েছিল। সেজন্য আমার স্কিমের মধ্যে, আমি স্কিমের মধ্যে রাখিনি। পরে আমি সেই খামতি আমি পূরণ করেছি, আমি লিখেছি দুজনকার সম্পর্কে, খুব বিশদে লিখেছি, কিন্তু তখন আমি নিইনি এবং শেষ করেছি আমি রবীন্দ্রনাথ।
1: শ্রোতা বন্ধুরা, আমরা অতিথি অনুষ্ঠানে কথা বলছি অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়ের সঙ্গে, যার পরিচয় দিতে গিয়ে আমরা শুরুতে বলেছি ইতিহাসের অধ্যাপক। না, আমরা সেটুকু একেবারেই এডিট করব না, বরঞ্চ তিনি যেভাবে ভুল ধরিয়ে দিয়েছেন যে ইতিহাসের অঙ্গনে তার পদচারণা বেশি দৃপ্ত হলেও তিনি আসলে বাংলার অধ্যাপক, এবার আমরা সেটা বলবো। বাংলার অধ্যাপক, গবেষণা উন্মুখ একজন মানুষ এই বয়সেও, এবং প্রচুর পরিমাণে লেখালেখি উপহার দিয়েছেন আমাদের, সেই শক্তি সাধনবাবু আজকে আমাদের সঙ্গে কথা বলছেন তার কাজ নিয়ে। এই সব করতে করতে যখন মানে ডিরোজিওর উপর মনোনিবেশটা বেশি ঘটলো, সেটা কোন সময়? সেটা গবেষণা হয়ে যাওয়ার পরে?
0: না, গবেষণার সময়ই আমি সব চরিত্রগুলো এবং তাদের মূল্যায়ন যেভাবে করা হয়েছে সেগুলো সব খেয়াল করছিলাম। খেয়াল করতে করতে দেখলাম যে ডিরোজিও উপেক্ষিত। কেন উপেক্ষিত? না, দু ধরনের ঐতিহাসিক বা দু ধরনের মন মেজাজের লোকেরা উনিশ শতক নিয়ে চর্চা করেছেন এবং বইপত্র লিখেছেন। জাতীয়তাবাদী ঐতিহাসে জাতীয়তাবাদ মনকে আপ্লুত করে রেখেছে এমন মননশীল মানুষ যারা, তারা যখন বই লিখেছেন তারা ডিরোজিওকে নিজেদের লোক হিসেবে ধরেননি, বাংলা বলতেন না, বাংলা লিখতেন না, সেই অর্থে বাঙালি নন, অ্যাংলো ইন্ডিয়ান এক। আর দুই হচ্ছে যে অনেক ইংরেজি শিক্ষিত এবং ইংরেজি ঘরানার লোক এবং ইংরেজ, তারাও তো চর্চা করেছেন আমাদের সাহিত্য সংস্কৃতি, আমাদের ইতিহাস নিয়ে চর্চা করেছেন। তারাও খাঁটি ইংরেজ বলে তাকে ধরেনি, লোকটা খাঁটি বাঙালিও নয়, খাঁটি ইংরেজও নয়, খাঁটি ইংরেজ চেতনা সম্পন্ন লোকজনরা তাকে এড়িয়ে গেছেন, আর খাঁটি জাতীয়তাবাদী মানুষ যারা তারাও তাকে এড়িয়ে গেছেন। ওই যেটুকু কথা না বললে নয় সেটুকু কথাই তার সম্পর্কে বলা হয়েছে।

0: নাটক শক্তি সাধনের সঙ্গে কোথায় মিল পাওয়া যাচ্ছে? বাংলার ইতিহাসের মাঝামাঝি আর ওইখানে তিনি ইংরেজ আর ভারতীয়র মাঝামাঝি।
1: একদমই, আমাকে ওই দেবপ্রসাদ বাবু, যখন আমরা অনুবাদের স্ক্রিপ্ট নিয়েছিলাম,
0: দেবপ্রসাদ চট্টোপাধ্যায়,
1: দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
0: কবি,
1: দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, অলোকরঞ্জন দাশগুপ্তকে আমরা ধরলাম যে ডিরোজিওর কবিতাগুলো যদি অনুবাদ করা যায়। তো উনি বললেন হ্যাঁ খুব ভালো কথা, আচ্ছা ঠিক আছে, এখন প্রকল্প মুক্ত আছে দেবী, আমি দেবীকে বলে দিচ্ছি, তুমি দেবীর কাছে চলে যাও।
0: দেবী কি কি ভাষাটা কি? প্রকল্প মুক্ত,
1: প্রকল্প মুক্ত,
0: কোনো প্রজেক্ট হাতে নেই।
1: দেবী এখন প্রকল্প মুক্ত আছে, ওকে আমি বলে দিচ্ছি, তুমি ওর কাছে চলে যাও। আমি গেলাম দেবীবাবুর ওখানে, তো দেবীবাবু আমাকে সব শুনলেন, শুনে আমাকে বললেন যে অলোকদার আর কি, অলোকদার তো উড়োজাহাজে চাপবে, হুশ করে জার্মানি চলে যাবে, এবারে আমার ঘরে চাপিয়ে দিলেন উনি, হ্যাঁ আমাকে এবারে এইসব নিয়ে করতে হবে। তারপরে উনি সব শুনলেন, শুনে উনি এত আপ্লুত হলেন, হয়ে আমাকে হাসতে হাসতে মজা করে বললেন, ডিরোজিও বাংলার সংস্কৃতিতে জন্মগ্রহণ করে কতটা কি আমরা ভাগ্যবান হয়েছি আমরা জানি না, তবে শক্তি সাধন মুখোপাধ্যায় তাকে নিয়ে চর্চা করছে, এটা ডিরোজিওর সৌভাগ্য, তাহলে পরে ডিরোজিওকে কেউ এভাবে দেখতো না, মজা করে বলে।
0: মজা হলো, সেটা একটা দারুণ শংসাপত্র।
1: উনিও খুবই ডিরোজিও অনুরাগী।
0: আমাদের সামনে যে গ্রন্থটি রয়েছে ডিরোজিও বৃক্ষ, এটা আপনার বলা যেতে পারে নানা লেখালেখির একটা সারাসার। এই যে এতদিন ধরে ডিরোজিও নিয়ে লিখছেন, আমার কাছে তালিকাটাও রয়েছে, আপনি কবে থেকে ডিরোজিও নিয়ে লিখছেন, বাংলায় লিখেছেন, ইংরেজিতে লিখেছেন, তো এই লেখালেখিগুলো তো মানে বিভিন্ন ধারায় বিভক্ত। ধরুন কোথাও আপনি শুধু ডিরোজিও ব্যক্তি মানুষটার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে লিখছেন, কোথাও তার মাস্টারমশাইকে নিয়ে লিখছেন, ডেভিড ড্রামন্ডকে নিয়ে লিখছেন, হয়তো ইয়ং বেঙ্গলকে আলাদা করে কোথাও একটা মনোযোগ দিয়েছেন। তো এই যে কাজগুলো যখন করেছেন, তখন কি আলাদা করে পরিশ্রম করতে হয়েছে, না মনে হয়েছে একই সুতোয় সব গাথা?
1: একই সুতোয় গাঁথাই ছিল আমার ধরা মাদা পিএইচডি গবেষণার কাজ যখন শেষ হয়ে গেল, আমি খানিকটা মুক্ত হয়ে গেলাম, কিন্তু ডিরোজিও তো আমার ভেতরে ঢুকে পড়েছে তখন, আর ডিরোজিও অন্যমনস্ক মনোযোগ তেমন পায়নি, এটা আমার মনে হয়েছে, কিন্তু পাওয়া উচিত। তার কারণ আমি দেখলাম যে উনিশ শতকের বাংলার নবজাগরণের দুটি মূল সূত্র, সেটা রামমোহন রায় আমাদের দিয়েছিলেন, সেই দুটি মূল সূত্রের মধ্যে একটি হচ্ছে প্রাচীন ভারতীয় বিদ্যার পুনরুদ্ধার, আর একটা হচ্ছে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের আলোকে স্বাগত জানানো। এই দুটো ব্যাপারকে একসঙ্গে কি আমরা করব, যখন পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির অভিঘাতে যখন আমরা বিহ্বল হয়েছিলাম, রামমোহন রায় প্রথম বললেন যে আমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ওই প্রাচীন ভারতীয় বিদ্যার মধ্যে প্রকৃত জ্ঞান, প্রকৃত মনন, প্রকৃত অনুভব, সেটা কত, তার যে উৎকর্ষ, সেই উৎকর্ষটাকে আমাদের খুঁজে বার করতে হবে, সমকালের যে হিন্দু ধর্মের বা সমাজের যে ক্লেদযুক্ত অবস্থা, এটা থেকে আমাদের সরতে হলে পরে আমাদের প্রাচীন ভারতীয় যে আধ্যাত্মিক জগতই হোক বা মানুষের সম্পর্কে যে ভালো মন্দ বোধ, এইটা দর্শন, সেটা আমাদের প্রাচীন ভারত থেকে নিতে হবে। এই রাস্তাটা পরে কর্ষণ করলেন একজন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ইউরোপীয় আলোকময় জ্ঞান, এইটা ভারতীয় ছাত্রদের মননে এবং মস্তিষ্কে সঞ্চারিত করার বেসিক কাজ, যেটা সেটা করেছিলেন হিন্দু কলেজের শিক্ষক হিসেবে, যদিও মাত্র পাঁচ বছর তিনি শিক্ষকতা করেছেন, কিন্তু মূল কাজটা তিনি করে দিয়েছেন, সেটা হচ্ছে যে ছাত্রদের তিনি জানিয়ে দিয়েছেন যে এখানে চারপাশের যে অন্ধকার রয়েছে এটা নয়, পৃথিবী আলোয় আলোকময় হয়ে আছে, সেখানে কত জ্ঞান বিজ্ঞান, কত ইতিহাস চর্চা, কত দর্শন, কত কবিতা, কত নাটক, কত জীবনের যে যুক্তিবাদ, বিতর্ক এবং অন্ধকারকে অপসারিত করে যুক্তির আলোকে সমস্ত কিছুকে আর দি বাওয়ার অব রিজন নিয়ে আসতে হবে, যুক্তির আলোতে কোষ্ঠী পাশে কোষে দেখতে হবে, কিচ্ছু মেনে নেওয়া নয়, বিশ্বাস নয়, যুক্তিবাদ এবং তর্কবাদ, এই তর্ক এবং যুক্তির ব্যাপার যেটা, সেটা ইউরোপ এইভাবেই এগিয়ে চলেছে, তার বিজ্ঞানমূলক চেতনার মূল পথ চলার রাস্তাটাই হচ্ছে যুক্তি দিয়ে গাঁথা, যুক্তির ক্রমকে অনুসরণ করে করে আমাদের এগোতে হবে, আমাদের চিনতে হবে আমাদের চারপাশকে, আমাদের অভিভাবকদের সম্পর্কে সম্পর্ক, আমাদের সমাজের সম্পর্কে সম্পর্ক, মেয়েরা কেমন থাকবে, ছাত্ররা কী শিখবে, এ সমস্ত কিছু যুক্তি এবং মানবতাবাদ, এই দুটো ব্যাপার, এইটা ডিরোজিও প্রথম আমাদের ভারতীয় জীবনে ভারতীয় সংস্কৃতিতে নিয়ে এলেন, এইটা হচ্ছে ডিরোজিওর বেসিক কাজ। আর যেটা করলেন, এতদিন পর্যন্ত ধারণা ছিল বা বক্তব্য ছিল এই যে যা কিছু ভালো এবং উচিত এবং ঠিক, এইটা নির্ণয় করার অধিকারী যারা, যাদের মাথার চুল পেকে গেছে এবং যাদের দাঁত পড়ে গেছে, অর্থাৎ বয়স্ক মানুষরা সব কিছু আমাদের ভালো মন্দ নির্ণয় করবে। ডিরোজিও প্রথম বললেন যে না, তরুণদের এখানে এগিয়ে আসতে হবে, এই যে তারুণ্যের সংস্কৃতি, তার যে স্বীকৃতি, এটা ডিরোজিও আমাদের সংস্কৃতিতে একদম মৌলিক অবদান, এইটা এই তারুণ্য।

0: অন্যকে আমাদের আনতে হবে, তারা কিন্তু ঠিকঠাক বলতে পারবে, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। আমরা শুধু তরুণদের শেখাবো নয়, তরুণরা আমাদের শেখাবে, এবং তরুণদের কাছ থেকে ইওর হ্যান্ড ইজ অন দি হেলম গাইড অন ইয়ং ম্যান, ডিরোজিও লিখলেন কবিতার মধ্যে, তোমাদের হাতে এখন ভাল, তোমরা এগিয়ে চলো।
1: এখানে একটা কথা, আপনার একটি বই সং অব দ্য স্টর্মি পেট্রেল, সেইখানে কবিতাগুলোকে আলাদা মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়ে আপনি ছেপেছেন, এইটা কি আমরা ধরে নেব যে ডিরোজিও সাদামাটা গদ্যে যা বলেছেন তার থেকে অনেক বেশি জোরালো কথা বলে গিয়েছেন তার কবিতায়?
0: ডিরোজিও গদ্যে কি লিখেছিলেন তার সামান্য মাত্র উপাদান আমাদের হাতে এসেছে, প্রায় কিছুই নেই, কিন্তু কবিতা পাওয়া গেছে, কবিতা পাওয়া গেছে। আমরা যখন এই কবিতা সংকলনের কাজে নামি, আসলে আগে থেকেই একটি সংস্থা ছিল ডিরোজিও স্মরণ সমিতি বা ডিরোজিও কমেমোরেশন কমিটি, মুকুট সর্বাধিকারী করেছিলেন, তার বক্তব্য ছিল যে ডিরোজিও যে চেতনা আমাদের ভারতীয় ছাত্রদের হিন্দু কলেজের শিক্ষক হিসেবে করেছিলেন সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বিবেচনা করে কর্ষণ করা উচিত, সেই জন্য তিনি ডিরোজিও কমেমোরেশন কমিটি গঠন করেছিলেন। তারা প্রকল্প নিয়েছিলেন যে ডিরোজিও রচনাগুলি বার করবেন, তারপরে আমি যখন তার সঙ্গে যুক্ত হই, এটা আগে থেকেই ওরা করছিলেন, যখন যুক্ত হই তখন যুক্ত হয়ে আমি অবাক হয়ে দেখি যে তারা কিছুই গবেষণা করেননি, ভালো করে দেখেননি। আমি বললাম যে এইভাবে হবে না, তখন ওরা আমার কথা বিশ্বাস করলেন না, বলেন যে চলুন তাহলে পিটি নায়ারের সঙ্গে কথা বলা যাক। টানতে টানতে আমাকে পিটি নায়ারের কাছে নিয়ে গেলেন, পিটি নায়ারকে আমি বোঝালাম যে এই ব্যাপারে এই সমস্ত কাণ্ড কারখানা। পিটি নায়ার তখন বললেন,
1: মানে যারা আজকে শুনছেন পিটি নায়ারের নামটা হয়তো ততটা পরিচিত নয়, এক কথায় যদি বলতে হয় এই একজন মানুষ দক্ষিণ ভারতের কলকাতাকে যেভাবে চিনিয়ে দিয়ে গেছেন, এমন একজন ইতিহাসবিদ যে কলকাতাকে যেন মন্থন করে আলাদা করে তুলে এনেছেন সবার সামনে, তিনি হচ্ছেন পিটি নায়ার। তার মানে এই নয় যে এই কলকাতার মধ্যেই তার কাজ সীমাবদ্ধ, বহুদূর প্রসারিত, তার কথাই বলছেন শক্তিসাধন মুখোপাধ্যায়।
0: হ্যাঁ হ্যাঁ, পিটি নায়ার শুনে আমাকে বললেন যে তাহলে বলে শক্তি দায়িত্ব নিক, এই শক্তি দায়িত্ব নিক এইটা বলাতে, তারপরে তারা আমাকে নিয়ে গেলেন অমলেন্দুদের কাছে। অমলেন্দু বললেন যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, এই শক্তি পারবে। তখন আমি পুরো সব কাজ বন্ধ করে দিয়ে এবার গবেষণায় আমরা চারদিকে ছড়িয়ে পড়লাম, অনেকজন ছিল, আমিই ছিলাম মূলত। তো সেই কাজ করতে করতে তখন অনেকে বললেন যে আরে ও রয়েছে তো, ডিরোজিওর বই তো রয়েছে, অক্সফোর্ড থেকে বের করেছে। তা আমি বললাম যে না, ওতে মাত্র 66টা কবিতা আছে, কিন্তু ডিরোজিওর আর অনেক কবিতা আছে। সেই কবিতা হয়ে গেল ডবল, 115টা কবিতা আমরা বার করলাম, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে সব ছিল, বিভিন্ন গ্রন্থের মধ্যে ছিল, গ্রন্থে কখনো প্রকাশিত হয়নি সেরকম ছিল। প্রথমে সেরকম আমরা 20খানা কবিতা আনপাবলিশড পোয়েমস অফ এইচএলবি ডিরোজিও বলে প্রথম বই বের করলাম, সেই কবিতাগুলো কোনো বই গ্রন্থের মধ্যে কখনো গ্রন্থিত হয়নি। তারপরে আমরা সং অফ দি স্টর্মি পেট্রেলের মধ্যে এবং সেই ডিরোজিও সম্পর্কে গবেষণা করতে গিয়ে এত তথ্য এবং এত ডকুমেন্ট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে পেলাম, পিটি নায়ার এবং অমলেন্দুদের দুজনেই বললেন যে ডকুমেন্ট যা পাচ্ছ, শুধু কবিতার বই করলে হবে না, ডকুমেন্ট যা পাচ্ছ সমস্ত কিছু ছেপে দাও, আসলে ডকুমেন্টের বই আলাদা করে করবো এরকম পরিকল্পনা। বলে না না, কবে বই হবে কী না হবে যা পাচ্ছ কেড়ে দাও। তার ফলে হয়েছি বইটা হয়তো 200-250 পাতাতেই আমাদের বইটা হয়ে যেতে পারতো, সেই বইয়ের আকার দাঁড়িয়ে গেলো আবার 600 পাতার মধ্যেও। সং অফ দি স্টর্মি পেট্রেলের প্রধান জোর যেটা, সেটা হচ্ছে হিউজ ডকুমেন্ট আছে শেষের দিকে, বিভিন্ন পত্রপত্রিকায় বলে এগুলো সব নষ্ট হয়ে যাবে, এ না উদ্ধার করলে হবে না। সেই বই কলকাতা বইমেলায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করলেন 2001 সালে ফেব্রুয়ারি মাসে। সেটা হচ্ছে একেবারে ডিরোজিও চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানে বৈপ্লবিক পরিবর্তন ওই সং অফ দি স্টর্মি পেট্রেল নিয়ে এসেছিল।
1: একটা কথা বলতে ইচ্ছে করছে, এই বইয়ের ভূমিকা লিখেছিলেন আমরা দেখতে পাচ্ছি অন্নদা শঙ্কর রায়।
0: হ্যাঁ, অন্নদা শঙ্কর রায় উনি খুবই হিতাকাঙ্ক্ষী ছিলেন এবং আমরা নিয়মিত যেতাম ওর কাছে এবং উনি ওর ভূমিকা লিখেছিলেন। এবং প্রথম যে বইটার আনপাবলিশড পোয়েমস অফ এইচএলবি ডিরোজিও, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত, তখন ডাক্তারের কোনো অনুমতি নেই, তিনি প্রায় স্ট্রেচারে শুয়ে কলকাতা বইমেলা এসে ওই বই উদ্বোধন করে গেছেন, ওই বইটা উদ্বোধন করেছে আনপাবলিশ, ছোট্ট চটি একটা বই, হ্যাঁ 46 পাতার একটা বই, সেই বইটা উদ্বোধন করতে অন্নদা শঙ্কর রায় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আক্রান্ত অবস্থার মধ্যে তিনি এলেন, এসে সেই বই উদ্বোধন করে গেলেন।
1: সেটারও তো ভূমিকা তারই,
0: হ্যাঁ সেটাও ভূমিকা, সেটাও ভূমিকা, সেটার ভূমিকা তার। তখন তার হাত চলছে না, কলম চলছে না, তার হাতের লেখা ওখানে বইয়ের মধ্যে তার রেপ্লিকা আছে, মনে হবে আরশোলা ছেড়ে দেওয়া হয়েছে, মানে তার হাত চলছে না তখন।

0: উনি তো আক্রান্ত, অসুস্থ, তখন সেই অবস্থার মধ্যে উনি লিখছেন অনন্দা শঙ্কর রায়।
1: একটা কথা খুব সিরিয়াস আলোচনা করতে করতে আমাদের হঠাৎ করে মনে হয়, যারা আমরা সেভাবে খুব বস্তুনিষ্ঠভাবে ইতিহাসের চর্চা করি না, নিয়মিত ইতিহাসের প্রবন্ধ, ইতিহাসের গবেষণা সম্পর্কে পাঠ করি না, ধরা যাক একটা খেয়ালের বসে তাদের যদি মনে হয় যে হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও 22 বছর বেঁচেছিলেন, 1809 থেকে 22 বছর 8 মাস 8 দিন 31, ধরা যাক 22 না হয়ে এটা যদি 44 বা 55 হতো, তাহলে পরিস্থিতিটা কি হতো? তিনি কি আরো কিছু দিয়ে যেতে পারতেন? আমরা সবসময় বলি না, কেউ প্রয়াত হলে যে তিনি আরো দিন বেঁচে থাকলে আমরা তার কাছ থেকে আরো কিছু পেতে পারতাম। সত্যি সত্যি আপনার নিজের কি মনে হয় যে এটা কি সম্ভব হতো?
0: আসলে ইতিহাসের ভেতরে কতগুলো এমন ব্যাপার থাকে যেগুলোকে ঠিক ব্যাখ্যা করে বোঝানো যায় না যে কেন আমি সে কথাটা বলছি। সেটা হচ্ছে ডিরোজিও এমন তীক্ষ্ণ যুক্তিবাদ এবং তার যে মানবতাবাদ দিয়ে তিনি একটা মূল বিষয়কে তিনি ছুঁচ্ছেন, ছুরিটা বিদ্ধ হয়ে একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর তারপর যদি আরও চাপ দেওয়া হতো তাহলে সে ছুরি ভেঙে যেত। ডিরোজিওকে 5 বছর যে হিন্দু কলেজের সমাজপতি যারা ছিলেন, রাধাকান্ত দেব, রাধামাধব বন্দ্যোপাধ্যায়, রামকমল সেন, এরা এটাই যথেষ্ট। তার কারণ ছোড়ো হাওয়ার মতো ডিরোজিও ঢুকতেন এবং বেরিয়ে যেতেন বাড়ি, তারপরে শ্রীকৃষ্ণ সিংহের বাগান বাড়িতে সন্ধ্যেবেলা বিভিন্ন সভা সব গজিয়ে উঠছে, নানা রকম পত্র পত্রিকা বেরোচ্ছে এবং চারদিকে গেল গেল রব উঠেছে, চতুর্দিকে এরা সব প্রশ্ন তুলছে, আলোচনা করছে, তর্ক করছে, সেই তর্ক শুনতে আসছে সব সাহেবরা। ডিরোজিওর যা করার, ডিরোজিওর যা বলার এবং ডিরোজিওর যে মূল কাজ যেটা, সেটা কিন্তু তিনি করে দিয়ে গেছেন। সেটা হচ্ছে এই যে সোনার কাঠি ছুঁয়ে দিলে পরে যেমন রাজকন্যা জেগে ওঠে, সেই জাগিয়ে দেওয়ার কাজটা কিন্তু ভারতীয় ছাত্রদের তিনি করে দিয়ে গেছেন। এবারে ছাত্ররা তারপরে তাদের মতো করে তারা সব কাজকর্ম করে গেছে, কিছু করেছে, কিছু করতে পেরেছে, পারেনি, এইসব হয়েছে। কিন্তু ডিরোজিওর আর বিশেষ কিছু তার কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু ছিল না। তিনি যা কাজ করার সেটা তিনি তৈরি করেন। তিনি দুটো জিনিস ছাত্রদের দিয়েছিলেন, একটা হচ্ছে এই যে বাকশৈলী, অর্থাৎ মানুষ নিজেকে পরিণত হওয়ার পর সে নিজেকে প্রকাশ করবে, সেটা কি দিয়ে প্রকাশ করবে, না সে বলবে, বক্তৃতা দেবে আর কি, না সে লিখবে। তার মানে লেখনী শক্তি এবং বাক শক্তি ছাত্রদের তিনি লিখতে শিখিয়ে দিয়ে গেছেন, তিনি লিখতেন, ছাত্রদের তিনি বলতে শিখিয়ে গেছেন। প্রচুর সভা সমিতি হয়েছে, সেই সভা সমিতি সব থান্ডারিং সব বক্তব্য সব দেখে গেছে সবাইগুলো। বক্তৃতার যে ঐতিহ্য সেটা ডিরোজিওর কাছ থেকেই আমরা প্রথম ভালো করে পাই। এবং ডিরোজিওর ছাত্ররা সব বিখ্যাত বাগ্মী সব ছিলেন, রামগোপাল ঘোষ থেকে আরম্ভ করে, এবং সেই সূত্র, সেই যে বলার যে সংস্কৃতি, বাক সংস্কৃতি আমরা যাকে বলতে পারি, সেই বাক সংস্কৃতির যে চর্চা এবং কর্ষণ, এই কর্ষণটা চলেছে, থামেনি। স্যারেন্ডার নট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনি বক্তৃতা দিচ্ছেন, কাঁপছে সব। কৃষ্ণদাস পাল বক্তৃতা দিচ্ছেন 1856 সালে, কাঁপছে সমস্ত সভা। বিবেকানন্দ চিকাগোয় বক্তৃতা দিচ্ছেন, সবাই 7,500 লোক ঘাড় শক্ত করে শুনছে। সুভাষচন্দ্র বসু বলছেন দিল্লি চলো, সবাই শুনছে। এই যে বলার যে শক্তি, এই শক্তি ডিরোজিও দিয়ে গেছে,
1: তিনি ভগীরথ,
0: তিনি সূচনাকার। আর লেখা, লেখা মানে হচ্ছে পত্র পত্রিকা, এবং একের পর এক পত্র পত্রিকা সব বেরিয়েছে, একেবারে মহামহা পত্রিকা বাংলার সংস্কৃতির মধ্যে এসে জড়ো হয়েছে। সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই হোক আর রবীন্দ্রনাথই হোক, সবাই বই পত্রিকা লিখেছে। হরিশ মুখার্জি থেকে আরম্ভ করে ইয়ং বেঙ্গলটা তো করেইছে, বেঙ্গল স্পেক্টেটার, জ্ঞানান নেশন, মাসিক পত্রিকা, এইসব সব এরা সব করেছে। তারপরে আবার সব পরবর্তীকালে
1: সেখানেও সূচনার কৃতিত্ব,
0: সেও সূচনার কৃতিত্ব, অর্থাৎ বাক সংস্কৃতি এবং লিখন সংস্কৃতি, মানুষের মধ্যে যে শক্তি এবং সম্ভাবনা, বোধ এবং মনন শক্তি আছে, সেটাকে বিচ্ছুরিত করতে হলে পরে এই দুটো উইং দিয়ে তাকে বার করতে হবে, সেটা ডিরোজিও ছাত্রদের দিয়ে গেছে।
1: শ্রোতা বন্ধুরা, অতিথি অনুষ্ঠান যেখানে অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায় অতিথি, সেটার প্রথম পর্বে আমরা ইতি টানছি। বুঝতেই পারছেন এমনভাবে আলোচনা এগিয়েছে, দ্বিতীয় পর্বে আমরা কোথা থেকে শুরু করতে পারি, কিন্তু এই পর্ব বাবদ ধন্যবাদটা তো বাকি থাকতে পারে না। তাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদের আলোকিত করার জন্য। আমরা আবার মিলিত হব পরের পর্বে।

অতিথি অনুষ্ঠানে শুনলেন ইতিহাসবিদ তথা গবেষক অধ্যাপক শক্তিসাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। শব্দ সম্পাদনা সাগর বণিক, আলাপচারিতা ও প্রযোজনায় ড. মানস প্রতিম দাস। আজ শুনলেন।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে রম্যগীতি।

প্রথম গানটির শিল্পী অনিতা মজুমদার, গীতিকার অরুণ ইন্দু, সুর মানস মুখোপাধ্যায়।

পরের গানটির শিল্পী ললিতা ঘোষ, গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর জ্ঞান প্রকাশ ঘোষ।

পরের গানটির শিল্পী দেব কুমার লাহিড়ি ও জয়শ্রী গুপ্ত। গানটির কথা বরুণ বিশ্বাস এবং সুর রতু মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রম্যগীতি, আকাশবাণী বৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, শ্রবণ সঙ্গী বীতশোক চক্রবর্তী।

হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমার আজকে আস্তে আস্তে না একটা কথা মনে পড়ছিল যে এই যে আজকের দিনে যখনই আমরা কোনো একটা কিছু জানতে পারি না বা আমাদের কাছে অজানা থাকে বিষয়টা, তখন জেনারেলি আমরা কি করি, তোমরা কি করো সেটা একটুখানি ভেবে আমাকে বলো তো। আমরা যেটা জেনারেলি করি সবাই ম্যাক্সিমামই, সেটা হচ্ছে মোবাইল ল্যাপটপে উইকিপিডিয়া খুলি বা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেইখানে কিন্তু আমরা দেখতে থাকি যে আমার যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তরটা কী হবে। এইবার এমন কিন্তু অনেক সিচুয়েশান আসে যেখানে আমরা যেটা জানতে চাই সেটা কিন্তু কোনো ওয়েবসাইটেই আমরা ঠিক করে পাই না বা আমাদের মন মতন উত্তর আমাদের কাছে আসে না। তখনই আমাদের যার কথা মনে পড়ে সেইটা হলো বইয়ের কথা। নিজেদের বাড়িতে আগে খোঁজখাজ করা হয় যে এইরকম রিলেটেড কোনো বই আছে কি না, আর যদি সেইটা না পাই তখন ওই কলেজ স্ট্রিট, পুরনো বইয়ের দোকান, এবং অবশেষে যদি কোথাও কিছু না হয় তাহলে কিন্তু মনে আসে লাইব্রেরির কথা, যে লাইব্রেরির সঙ্গে আমরা কিন্তু সেই স্কুল জীবন থেকে সবাই পরিচিত। আসলে কি বলতো, মানে বই এমনই একটা জিনিস না যার মধ্যে তুমি আজকের দিনের কথা, আগামীকালের কথা, এমনকি অতীতের সময়কার কথা সমস্ত কিছুই পাবে। একটা ভালো বই একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একটা ভালো লাইব্রেরি বদলে দিতে পারে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ। প্রাচীন রোমের দার্শনিক ও রাষ্ট্রনায়ক মার্কাস টুলিয়াস সিসরোর এই যে কথাটা, এই কথাটা এটাই প্রমাণ করে যে বই শুধুমাত্র জ্ঞানের ভাণ্ডার নয়, তাই লাইব্রেরি শুধুমাত্র বই রাখার জায়গাও নয়। আধুনিক সময়ে এই লাইব্রেরি হয়ে উঠেছে তথ্য, জ্ঞান ও প্রযুক্তি এবং ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর এই যে পুরো ব্যবস্থা, এই পুরো ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার যে বিজ্ঞান, সেটাই হলো লাইব্রেরি সায়েন্স বা গ্রন্থাগার বিজ্ঞান। না, এই বিষয়টা কিন্তু মোটেও নতুন নয়, এই বিষয়টা একটুখানি আনকমনই আমি বলবো। তবে এই যে আনকমন, সেই আনকমনকে কমন করতেই আজকে তোমাদের সঙ্গে এই যুববাণী পেশা সন্ধান অনুষ্ঠানে হাজির হয়েছি, তোমাদের বন্ধু বিতোষক। আর আজকে কথা বলবো এই গ্রন্থাগার বিজ্ঞান নিয়েই। আমরা চেষ্টা করব ও জানবো এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট ও লাইব্রেরি সায়েন্স, এটা আসলে কি এবং এই বিষয় নিয়ে পড়াশোনা করলে কি ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে এই ক্ষেত্রের সম্ভাবনাই বা কতটা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গবেষণা

0: গবেষণা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, কর্পোরেট সংস্থা, ডিজিটাল লাইব্রেরি, সর্বত্রই দক্ষ লাইব্রেরিয়ান ও তথ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞের প্রয়োজন রয়েছে। বিশেষ করে ডিজিটাল যুগে লাইব্রেরির কাজ শুধুমাত্র বই সাজানো বা পাঠকদের বই দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। ডিজিটাল ক্যাটালগ তৈরি, ই-স্টোর পরিচালনা, তথ্য সংরক্ষণ, ডেটাবেস ব্যবস্থাপনা এবং গবেষকদের প্রয়োজনীয় অংশ খুঁজে দেওয়ার মতন আধুনিক কাজেরও এটার অংশ। তাই যারা বই পড়তে ভালোবাসো, তথ্য সংগঠিত করতে আগ্রহী এবং প্রযুক্তির সঙ্গে কাজ করতে চাও, তাদের জন্য লাইব্রেরি সায়েন্স হতে পারে একটা সম্ভাবনাময় এবং সম্মানজনক কেরিয়ার পথ। আজকে এই সমস্ত বিষয়ে বিশদে আলোচনা করতে আমি সঙ্গে পেয়ে গেছিলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের স্যার সূর্য কুমার মণ্ডলকে, এবং প্রথমেই জেনে নিয়েছিলাম লাইব্রেরি সায়েন্স এই বিষয়টা কি এবং আমরা এটাকে পড়ব কেন।
1: লাইব্রেরি সায়েন্স মূলত একটি গ্রন্থাগার কিভাবে পরিচালনা করা হবে সেই বিষয় সংক্রান্ত পড়াশোনাকে লাইব্রেরি সায়েন্স বলে। এইবার এই যে গ্রন্থাগারের সংস্কৃতির ধারাবাহিকতাকে সুনিশ্চিত করে ও বিভিন্ন যুগের সংস্কৃতির মধ্যে এক যোগে সূত্র রচনা করে। গ্রন্থাগারের সৃষ্টি মূলত হয়েছে সমাজের সমস্ত প্রয়োজন মেটানোর জন্য। তাহলে এইবার আমরা বলবো যে গ্রন্থাগার বিজ্ঞান এই যে এটা পড়াশোনা কেন করবে, তাহলে গ্রন্থাগারের এই যে সম্পদগুলোকে কিভাবে আমরা কনজারভেশন এবং প্রিজারভেশন করব ভবিষ্যতে, যাতে আমরা লং লাইফ লার্নিং এর জন্য ফিউচার জেনারেশনের জন্য ধরে রাখতে পারি, এই জন্য আমাদের সেই একটা শিক্ষা দরকার। আমরা কোনো কিছু কনজারভেশন করব, এটা কনজারভেশনটা আমরা কি করতে পারি, এটা আমাদের বিভিন্ন বইয়ের যে প্রাথমিক সংরক্ষণ যেগুলো আমাদের নিজেদের অনেকে জৈবিক ভাবে আমরা তাকে রক্ষা করতে পারি, যেমন পোকামাকড়, কীট পতঙ্গ, ইঁদুর, এদের হাত থেকে উই পোকা, সিলভার ফিশ, এদের হাত থেকে আমরা ওইগুলোকে কিভাবে রক্ষা করতে পারি সেটা আমাকে প্রথমে দেখতে হবে। সেটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, কোনো ট্রেনিং দরকার, কোনো একটা কোর্স করা দরকার। যেমন আমি একটু আগে বললাম সিলভার ফিশ, এটা একটা কীট যেটা বইয়ের পাতার মধ্যে সুন্দর ভাবে লেগে থাকে, আমরা না খুললে বুঝতে পারবো না সিলভার কালারে। এরা কিছুদিন বাদে বইটাকে ফুটো করে দেবে, একদম ঝাঁঝরি করে দেবে, আমাদের লেখাগুলো পড়া যাবে না। তাহলে এই পোকা কিন্তু আমরা ওই ডাস্টিং করে বা বাইরে থেকে ন্যাপথলিন দিয়ে কিংবা আমরা অনেক সময় নিম পাতা, তামাক পাতা, এইসব জিনিস দিয়ে আমরা এই বইয়ের সূত্রগুলোকে তাড়াতে পারবো না। তখন আমাকে প্রিজারভেশন কেমিক্যাল ব্যবহার করতে হবে। এই যে প্রিজারভেশন কেমিক্যাল ব্যবহার করতে হলে তাহলে কিন্তু আমাদের লাইব্রেরিয়ানদের পক্ষে সেটা ট্রেনিং না থাকলে বা আমরা সেই সম্পর্কে না জানলে কোন কেমিক্যাল কি পদ্ধতিতে কতটা পরিমাণে দিলে এই পোকাগুলোর হাত থেকে বইগুলোকে বাঁচানো যাবে সেটাও কিন্তু একটা কেমিক্যাল বা কেমিস্ট্রির সাবজেক্ট। তাহলে আমরা এই যে ফিউমিগেশন চেম্বারের মধ্যে কেমিক্যাল ব্যবহার করে আমরা এই বইয়ের পোকাগুলোর হাত থেকে বইগুলোকে রক্ষা করি। তাহলে এখানে কি আমরা বলতে পারি লাইব্রেরি সায়েন্স কিন্তু একটা সিঙ্গেল নয়, ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট, মাল্টি সাবজেক্ট এখানে একসঙ্গে হয়ে এটা গ্রন্থাগার বিজ্ঞান হিসাবে পরিচিত হয়েছে।
0: লাইব্রেরিয়ানদের দায়িত্ব আর কর্তব্য কি, লাইব্রেরিতে সমস্ত কিছু কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় সেটাই স্যার আমাদের জানিয়েছিলেন।
1: প্রথম কর্তব্য হচ্ছে আমাকে যত্নশীল হতে, বইকে ভালোবাসতে হবে। যেমন আমাদের গ্রন্থাগারে আমাদের যে ভারতবর্ষের যে গ্রন্থাগার বিজ্ঞানের পিতা এস আর রঙ্গনাথন, তিনি আমাদের পঞ্চসূত্র আবিষ্কার করেছেন, বুকস আর ফর ইউজ, এভরি রিডার হিজ বুক, এভরি বুক ইজ রিডার, সেভ দ্য টাইম অফ দি ইউজার, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। এই পঞ্চসূত্রটা আমরা যারা লাইব্রেরিয়ান তাদের প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করি। যেমন আমি প্রথমে বললাম বুকস আর ফর ইউজ, খুব সহজ কথা, এখানে কিন্তু এই যে এটা বলে দিলেই শেষ হয়ে গেল না, বই ব্যবহারের জন্য। কিন্তু এই বইটা যখন ইউজাররা ব্যবহার করবে তার আগে অনেকগুলো কাজ গ্রন্থাগারে করতে হয়। যেমন প্রাথমিক কাজ হচ্ছে প্রথম বইটা যখন লাইব্রেরিতে এন্ট্রি হবে তখন একটা রেজিস্টারে এন্ট্রি করতে হয়, তার নাম হচ্ছে অ্যাক্সেশন রেজিস্টার, অর্থাৎ বইটার একটা রেজিস্ট্রেশন নাম্বার পেল ইন্ডিভিজুয়ালি। এইবার কি হবে, পরবর্তী কাজ হচ্ছে টেকনিক্যাল সেকশনের ক্লাসিফিকেশন, আমি কোন বিষয়ের বই কিনলাম সেই ক্লাস নাম্বার, অর্থাৎ ক্লাস নাম্বার বুক নাম্বার মিলে কল নাম্বার। আমাদের যেমন প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল নাম থাকে, বইয়ের ক্ষেত্রে সেটাকে বলে কল নাম্বার, আমরা সেই কল নাম্বার ধরে আমরা বই শেলফে অ্যারেঞ্জ করে রাখি। তাহলে এই যে আমি যখন বই একটা লাইব্রেরিতে যখন প্রথম দিন শুরু হয় এবং পরপর যখন কন্টিনিউশন হয় পরপর বইগুলো বাড়তে থাকে, কমতে থাকে না, তাহলে সংখ্যাটা যত বাড়বে সমস্যা তত বাড়বে যদি আমি সিস্টেমেটিক হইতে না রাখি। তাহলে এইবার এই বইগুলোতে আমি কল নাম্বার অনুযায়ী সাজিয়ে রাখলাম, কিন্তু কোথায় রাখলাম, কি বই রাখলাম তার জন্য ইউজাররা কি করে জানতে পারবে, তাদের জন্য প্রথম কাজ হবে আমাকে ক্যাটালগ কার্ড তৈরি করা। ক্যাটালগ কার্ড মানে কি, যেখানে বইয়ের নাম, অথরের নাম, সাবজেক্ট, মিনিমাম তিনটে এন্ট্রি পয়েন্ট থাকবে যেটা দিয়ে ইউজাররা অ্যাক্সেস করতে পারবে।

0: এবার কোন ইউজার যদি আসে সে বইয়ের অথরের নাম জানে না, সে বইয়ের নামও জানে না, তাহলে তার বিষয়টা তো জানে, সে গ্রন্থাগারে সে বলবে আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করি, তাহলে তার জন্য আমরা সাবজেক্ট ক্যাটালগ তৈরি করব। সে সাবজেক্ট ক্যাটালগ ধরে সে তার বইয়ের নির্দিষ্ট বইয়ের কাছে সে যেতে পারে। তবে বর্তমানে আমরা ম্যানুয়াল কার্ড বা ক্যাটালগ কার্ড যেটা ম্যানুয়ালি করতাম তার পরিবর্তে এখন কিন্তু প্রত্যেক গ্রন্থাগারেই লাইব্রেরি সফটওয়্যার ব্যবহার করা হয়। সেই সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা বইগুলোকে ডাটা এন্ট্রির মাধ্যমে ডেটাবেস তৈরি করি, অটোমেটিক সেটা ক্যাটালগ কার্ড ওই তৈরি করে দেয় আমাদের সফটওয়্যার, যেটাকে বলে ওপ্যাক, অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগিং। এটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমেই আমাদের নির্দিষ্ট লাইব্রেরির বই কিন্তু আমরা ইউজারকে জানাতে পারি যে আমাদের এই বই আমার গ্রন্থাগারে আছে, তাহলে সে কিন্তু খুব ইজি পেয়ে যাবে। দ্বিতীয় কাজ আমার ইউজারকে জানানো হলো আমার গ্রন্থাগারে কি বই আছে। সে এবার যখন সে আমার কাছে এলো ক্যাটালগ কার্ড দেখে বা ওপ্যাক দেখে আমার কাছে বই চাইলো, তাহলে এবার আমাকে বইটা তাকে হাতে তুলে দিতে হবে। তার জন্য আমাকে আবার কি করতে হবে, আমাকে স্ট্যাকে ওই যে কল নাম্বার বসিয়ে আমি অ্যারেঞ্জ করেছি ওটাকে বলে ক্লাসিফিকেশন নাম্বার বা ক্লাসিফিকেশন, একটা আমাদের সাবজেক্ট আছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেইখানে আমরা নাম্বার তৈরি করে রেখে দিয়েছি। তার সঙ্গে ক্যাটালগ কার্ডের সঙ্গে একটা বিনে সুতোর মালা তৈরি করা আছে, যেটাকে আমরা কল নাম্বার প্রত্যেকটা ক্যাটালগ কার্ডের লেফট হ্যান্ড টপ কর্নারে আমরা কল নাম্বারটা লিখে রাখি, আর বইয়ের কল নাম্বার তার স্পাইনের নিচে লেখা থাকে। তাহলে এইবার ইউজার এসে ক্যাটালগ কার্ড দেখে কল নাম্বার ধরে যখন আমাকে বলল এই নির্দিষ্ট বইটা আমি চাই, আমি সেলফ থেকে সে বইটা বের করে তাকে আমরা দিতে পারি। তাহলে এটা একটা সিস্টেম হতে পারে। দ্বিতীয় সিস্টেম হতে পারে ওপেন অ্যাক্সেস সিস্টেম, সেটা আমাদের এখন বর্তমানে খুব প্রযোজ্য যে ইউজাররা তাদের পছন্দের মতো বই পেতে পারে যদি স্ট্যাকে যেতে পারে। এখানে স্ট্যাকে যদি আমাকে লাইব্রেরির যে সিকিউরিটি সিস্টেম থাকে সেই সিকিউরিটি সিস্টেম মেনে সে তার ব্যাগ এবং বই, নিজস্ব পার্সোনাল বই যদি থাকে তার সে ব্যাগেজ কাউন্টারে জমা দিয়ে সে ফ্রি হ্যান্ডে শুধু তার নোটবুক এবং পেন নিয়ে আমাদের স্ট্যাক রুমে গিয়ে তার পছন্দের বই এনে সে ও রিডিং রুমে বসে পড়তেও পারে, আবার বাড়ির জন্য সে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে অনেক সময় দেখা যায় ইউজাররা আমাদের কোনো কপি খুব সংখ্যায় কম আছে, তাহলে এইবার তাদের মধ্যে কম্পিটিশন থাকে যে ওই বইটা আমি নেব, যে আগে আসবে সে পাবে, যে পরে আসবে সে পাবে না, তাহলে পরের দিন ও আগে আসলে অন্যজন নিয়ে নেবে। এরা কি করে, ইচ্ছাকৃত ভাবে ডিসপ্লেস বা মিসপ্লেস করে রাখে। আমরা কল নাম্বার অনুযায়ী যে সাজিয়ে রাখলাম ওটাকে ওরা অ্যারেঞ্জমেন্টটাকে ঘেটে দেয়। ঘেটে দেওয়ার জন্য কি হয়, আমরাই তখন পরবর্তীকালে যখন ওপ্যাক বা ক্যাটালগ কার্ড দেখে বই বের করতে যাচ্ছি তখন আমরা পাচ্ছি না যে বই মিসিং কোথায় গেল, তখন আমাকে আবার যেমন সেলফ ধরে ধরে প্রত্যেকটা সময় সাপেক্ষ ব্যাপার সেইখানে কিন্তু আমাকে বইটা খুঁজে বের করতে হয়। এইভাবে আমাকে বইগুলো ইউজারের জন্য রেডি করতে হয়। এবং আমরা যদি বইয়ের প্রসেসটা ঠিক মতো করে রাখি, যেমন এখন বারকোড লাগিয়ে হয়, আগে ম্যানুয়ালি করা হতো, এগুলো বইয়ের যে ফিজিক্যাল যেগুলো করা দরকার, ক্লাসিফিকেশন, ক্যাটালগিং, বারকোড, বুক লেভেল, বুক পকেট, এভরিথিং আমরা যখন লাগিয়ে রেডি করে স্ট্যাকে রেডি ফর সেল, তারপরে ইউজার যখন এসে চাইবে আমরা সেভ দ্য টাইম অফ দি ইউজার, তখন লাইনে এসে দাঁড়িয়ে তাকে 5 মিনিট থাকতে হবে না, তাকে মেম্বারশিপ কার্ড আমাকে তার আগে তৈরি করে দেবো, আমি তাকে মেম্বারশিপ কার্ড এবং বুক কার্ড নিয়ে আমি তাকে ছেড়ে দেবো। তাহলে কোন বই কার কাছে গেল আমার লাইব্রেরিতে সেই হিসাবটা থাকলো, আমি পরের দিনের শেষে সেই বুক কার্ড এবং মেম্বারশিপ কার্ড দুটো একসঙ্গে করে ডেট ওয়াইজ অ্যারেঞ্জ করে রাখলাম, নির্দিষ্ট টাইমের পরে যখন ফেরত আসলো তখন বইটা স্ট্যাকে চলে গেল আর লাইব্রেরি কার্ডটা মেম্বারের কাছে চলে গেল। এইভাবে আমরা ইউজারদের সহযোগিতা করি এবং লাইব্রেরি মেটেরিয়াল বুকস এবং নন বুকস আমরা এইভাবে অ্যারেঞ্জ করে রাখি।
1: কোথায় কোথায় পড়ানো হয় এই বিষয়টি এবং এই বিষয় নিয়ে পড়লে কোথায় কোথায় চাকরি পাওয়া যেতে পারে সেটাও স্যার আমাদের বলেছিলেন।
0: আমরা ছাত্রছাত্রীরা, যে সমস্ত স্টুডেন্টরা যে আমরা পড়তে ভালোবাসি, মানে আমরা এই যেমন সায়েন্স আর্টস কমার্স আমরা যখন ক্লাস 10 পাস করছি তখন কিন্তু তাদেরকে যেহেতু সাবজেক্ট গুলো ছিল বলে কিন্তু আমরা আর্টস পড়বো, কেউ সায়েন্স পড়বো, কেউ কমার্স পড়বো, কিন্তু ওখানে কোনো সাবজেক্ট নেই বলে ওরা ইন্টারেস্ট গ্রো করতে পারে না। তো এই জন্য আমি প্রথমেই বলে নিই, আমাদের মাধ্যমিকের পরে হায়ার সেকেন্ডারি পর্যন্ত লাইব্রেরি সায়েন্স পড়ার কোনো সুযোগ নেই, কোথাও নেই। হায়ার সেকেন্ডারি পাস করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 জায়গায় সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স পড়ানো হয়, সেই 3টি আর্টিস্ট আমি বলছি। 1 নম্বর হচ্ছে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, যেটা আমাদের পাটসাকাছে অবস্থিত, পদ্মপুকুর, এন্টালি পদ্মপুকুরের কাছে বিএলএ বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, ওখানে 6 মাসের সার্টিফিকেট কোর্স করানো হয়। যে সমস্ত স্টুডেন্টরা উইলিং থাকে যে হায়ার সেকেন্ডারি পাস করার পর আমরা লাইব্রেরি সায়েন্স পড়বো, তারা ওখানে যোগাযোগ করলে 6 মাসের কোর্স করে করতে পারে। এছাড়া 2 জায়গায় আছে, আরেকটা আছে আমাদের পানিপুর জনতা গভর্নমেন্ট কলেজ, সেখানে ওরকম সার্টিফিকেট কোর্স করানো হয়, এটা এখন ডাইরেক্ট গভর্নমেন্টের, এই একটা আছে, আর কালিম্পং এ একটা আছে। এই 3 জায়গায় বর্তমানে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স পড়ানো হয় অনলি ফর হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য। এছাড়া আরেকটা জিনিস চালু হয়েছে, সেটা সম্ভবত 2010 কি 11

0: ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন্ডিয়ার মধ্যে প্রথম ওরা ইন্টিগ্রেটেড লাইব্রেরি সায়েন্স কোর্স চালু করেছে। কেমন সেটা? যেমন হায়ার সেকেন্ডারি পাস করার পর তারা একদম ডাইরেক্ট লাইব্রেরি সায়েন্সে ভর্তি হয়ে যাবে, সেখান থেকে তাদের গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি দুটোই হয়ে যাবে এবং সেটা কিন্তু 5 ইয়ার্স কোর্স। এই গেল হায়ার সেকেন্ডারি দিকে। দ্বিতীয় দিকটা হচ্ছে গ্রাজুয়েশন বিলিস অর এমডিস, পরে বলছি বিলিসটা বলছি, ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা গ্রাজুয়েট ডিগ্রি। এটা আমাকে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে এবং মিনিমাম 50% নাম্বার থাকতে হবে। এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভাবে অ্যাডমিশন প্রসিডিওর আছে, যেমন কোনো বিশ্ববিদ্যালয় মার্কস বেসিস নেবে বা কোনো বিশ্ববিদ্যালয় রিটেন টেস্ট, ইন্টারভিউ এবং মার্কস তিন থেকেই অ্যাভারেজ করে সে অ্যাডমিশন নেবে। এই একটা দিক গেল। এবার এর বাইরেও আমাদের দুটো মোডে পড়ানো হয়। এটা কি? একটা হচ্ছে আমাদের রেগুলার মোড, আর একটা হচ্ছে ডিস্টেন্স মোড। এই ডিস্টেন্স মোডেও কিন্তু যে সমস্ত স্টুডেন্ট, গ্রাজুয়েট স্টুডেন্ট, আমরা যারা সবার রেগুলার ইউনিভার্সিটিকে হয়তো ক্লাস করার ইচ্ছে নেই, আমরা ডিস্টেন্স মোডে পড়াশোনা করে আর এদিকে কম্পিটিটিভ পরীক্ষা বা অন্য একটা পড়াশোনা করছি, দুটো চালিয়ে যাবো, তারা কিন্তু তাদের জন্য ইগনু এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসাবে আছে ইগনু, এই দুটোতেই কিন্তু ডিস্টেন্স মোডে বিলিস এবং এমলিস পড়ানো হয়। তাহলে বিলিসের জন্য 1 ইয়ার এবং এমলিসের জন্য 1 ইয়ার, কিন্তু ওদের সেমিস্টার সিস্টেম, ওদের ওখানে যেমন আমাদের রেগুলার কোর্সে 1 বছরের মধ্যে শেষ করতে হবে, ওদের সেখানে দেখা যাবে 6টা সেমিস্টার পর্যন্ত বা 3 বছর পর্যন্ত ওদের টাইম দেবে। 3 বছরের মধ্যে তোমার কমপ্লিট করলেই হলো। তুমি পেপারগুলো সে একসঙ্গে দেবে না আলাদা আলাদা দেবে সেটা সম্পূর্ণই তোমার ব্যাপার, কিন্তু তোমাকে 3 বছরের মধ্যে শেষ করতে হবে। এই গেল আমাদের ডিস্টেন্স মোডের পড়াশোনা। এইবার কারা পড়বে? আমি বলবো যে আমি তো চাইবো লাইব্রেরি হিসেবে প্রত্যেকটা ছেলে মেয়ে লাইব্রেরি সায়েন্স পড়ুক। কেন? যে এইটা পড়লে তারা বুঝতে পারবে যে জ্ঞানের রাজ্যে তারা কি করছে, এবং এই পরবর্তীকালে যে আমরা বলবো যে এই বিলিস এমলিস পাস করে কোথায় কোথায় চাকরি হতে পারে, কত ভালো। আজকে দেখবে যে ইনস্টকে যারা চাকরি করে তাদেরকে কিন্তু ইনফরমেশন সায়েন্টিস্ট বলা হয়, তাদেরকে কিন্তু লাইব্রেরিয়ান বলা হয় না, তাদেরকে ইনফরমেশন সায়েন্টিস্ট। যারা লাইব্রেরি সায়েন্সের হায়ার স্টাডি করবে, যেমন আমরা ন্যাশনাল লাইব্রেরি ডাইরেক্টরেট, আমাদের যেমন, আরো অত বড় যাব না, আমি আরো ছোট করে বলছি যে আমাদের যে রুরাল লাইব্রেরি গুলো আছে, রুরাল লাইব্রেরির যিনি হেড আমাদের সরকারি পদে আছেন, বিকাশ ভবনে তার অফিস, তাকে ডাইরেক্টরেট, এই যে ডাইরেক্টরেট, ইনি কিন্তু এমলিস পাস করে পিএসসি দিয়ে ওই পদে ঢুকেছেন, তাহলে কিন্তু তাকে লাইব্রেরিয়ান বলা হচ্ছে না, এটা কিন্তু লুক্রেটিভ পোস্ট। এছাড়া আমাদের কলেজ ইউনিভার্সিটি যেমন চিফ লাইব্রেরিয়ান বলা হয়, প্রফেসর স্কেল দেওয়া হয়, এবং আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেক জায়গায় তো লাইব্রেরিয়ান আছে, নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী তাদের স্যালারি কম বেশি এগুলো পায়। আর এর বাইরে যেটা হয় রুরাল লাইব্রেরি, একদম মানে যেটা আমি যে একটু আগে বললাম সার্টিফিকেট কোর্স, যদি কেউ গ্রাজুয়েট হায়ার সেকেন্ডারি পাস না করে গ্রাজুয়েটের সার্টিফিকেট কোর্সটা করে, তারপরে সে কিন্তু সেখান থেকে গিয়ে আবার বিলিসটাও করতে পারবে, আবার চাইলে এমলিসও করতে পারবে, তাহলে এবার কোনটাই কিন্তু কম নয়। পড়াশোনা করলে যে আজকের বাজারে আমি কাউকেই বলতে পারবো না যে তুমি এইটা পাস করলে এইটা করতে পারবে, কিন্তু কোন সাবজেক্টকে কেউ যদি ভালোবেসে পড়াশোনা করে তার সুযোগ এখনো অনেক আছে। যেমন আমরা এই ইন্সডক এবং DRTC, যেটা একটা একটা হচ্ছে দিল্লিতে ইন্সডক আর DRTC হচ্ছে ব্যাঙ্গালোর, এরা কিন্তু দুটোই আমাদের এই লাইব্রেরি সায়েন্সের উপর, যেমন ইন্সডক শর্ট কোর্স পড়ায় বিভিন্ন রকম, সেই শর্ট কোর্স গুলো আমরা যদি কেউ করে নিই তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিটেড হব। হ্যাঁ, যে ওই যে আমরা উঁচু হায়ার এডুকেশন থাকলে কোথায় কোথায় যাওয়া যায় সেই জিনিসগুলো বললাম, সেটা কিন্তু ওখানকার ডিগ্রি গুলো আমাদের বেশি কাজ দেবে। এইভাবে আমরা, আমি একটু বলবো ইন্সডকে কি কি পড়ানো হয়। ইন্সডকে এগুলো কিন্তু ইন্সডকে কিন্তু পয়সা নিয়ে পড়ায় না, স্টুডেন্টদের কাছ থেকে একদম কোনো ফিজ নেয় না ওরা, বরং ওরা একটা স্টাইফেন্ড দেয়, মানে 8 থেকে 10 হাজার টাকা একটা স্কলারশিপ দেয় ওরা। তারপরে কি আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো এরকম করে আমাদের লাইব্রেরি অটোমেশন অ্যান্ড রিসোর্স শেয়ারিং, এই জিনিসগুলো ওরা শর্ট টাইম কোর্সে করছে। আর এদিকে DRTC, এরা হচ্ছে মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট ডিগ্রি দেয়, এরা 2 বছরের কোর্স, এরাও কিন্তু কোনো পয়সা নেয় না, এবং 8 থেকে 10 হাজার টাকা একটা স্কলারশিপ দেয়। এরপরে এরা ইউনিভার্সিটি থেকে যে মাস্টার ডিগ্রি গুলো করছি ইকুইভ্যালেন্ট, এবং এদের থেকে অনেক ভালো, আমাদের ইউনিভার্সিটি থেকে ওখানকার ডিগ্রি যদি কেউ পায় তাহলে কিন্তু অনেক ভালো পোস্টে সে চাকরি করতে পারবে, এবং এগুলো কিন্তু সবই রিটেন টেস্ট দিয়ে ঢুকতে হবে, এটা একটা কিন্তু এমনি ওই এমনি করে আমি চলে গেলাম বা ভর্তি নিলাম তা কিন্তু হবে না, এগুলো কিন্তু সিস্টেমে একদম জয়েন্ট এন্ট্রান্স ইন্টারভিউ এই মাধ্যমে ভর্তি হবে। তা আমি চাইবো হায়ার সেকেন্ডারি পাস করার পর যারা পড়তে চাও ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5 ইয়ার্স কোর্স করো, আর তারা যদি না চাও তাহলে এবং MA MSc বা BSc করে ইন্সডক এবং DRTC যাদের খুব উচ্চাশা থাকবে, হ্যাঁ, তারা এই কোর্সগুলো করবে অবশ্যই, এটা আমাদের স্টুডেন্ট কাছে আমার অনুরোধ থাকলো।
1: আরো একটা টার্ম খুবই কমন, সেটা হলো ই লাইব্রেরি, এই জিনিসটা কি স্যার আমাদের জানিয়েছিলেন। ই লাইব্রেরি।

0: যেটা হচ্ছে আমরা ই লাইব্রেরির ক্ষেত্রে যেমন আমাদের যে ট্র্যাডিশনাল লাইব্রেরি থাকে সেটাই থাকলো, এবার লাইব্রেরিটাকে আমরা অটোমেশন করলাম। অটোমেশন করার সঙ্গে সঙ্গে তাহলে কি দাঁড়ালো, আমাদের কম্পিউটার আসলো, লাইব্রেরিতে ইন্টারনেট আসলো, তাহলে প্যারালালি দুটো জিনিস চলতে শুরু করলো। আমরা যে সমস্ত ট্র্যাডিশনাল ইউজার তারা হার্ড কপি বই জার্নাল এগুলো ব্যবহার করলো, আর যে সমস্ত ইউজাররা ই বুকস এর সঙ্গে ই জার্নালের সঙ্গে সম্পর্ক আছে বা তারা কম্পিউটার ব্যবহার করতে পছন্দ বোধ করে তাদের জন্য আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট থাকলো, ই সেকশন, ই লাইব্রেরি সেকশন। সেইখানে ইন্টারনেট কম্পিউটার থেকে আমরা কোন মেম্বারশিপ নিতে হয় এগুলো, সেই দিক দিয়ে তাহলে এটাকে বলবো ই লাইব্রেরি। তাহলে ই লাইব্রেরি হলে কি হলো, আমাকে একটা বিল্ডিং এর মধ্যেই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দুটো প্যারালালি চালাতে হলো।
1: অন্য বিষয়ের মতন এই বিষয়ে এআই এর প্রভাব কিরকম স্যার জানালেন এআই নিয়ে তার মিশ্র অভিজ্ঞতার কথা।
0: আমরা আজকে এই যে এআই এর কথাটা বললেন, এআই আমরা কখন ব্যবহার করি, আমরা যখন দুর্বল হই। আজকে একটা ওয়ার্ড মিনিং আমার জানা নেই, আমি সঙ্গে সঙ্গে ডিকশনারি কনসাল্ট করি। এইবার আমাদের স্টুডেন্টরা আমার লাইব্রেরিতে কখনো ডিকশনারি চায় না, আমি বললাম যে এই তোরা এটার মানে জানিস, ওরা কিছুক্ষণ চুপ করে থাকে, ওরা দেখছি ওই ফোনটা ঘাটছে, ঘেটে সেখান থেকে বের করে বলছে স্যার এটা হবে। এবার দেখা গেল যে ওরা যেটা বলছে ওখানে যে মিনিংটা দেয়া আছে আমার কাছে ঠিক মনোপ্রত হলো না, কেমন একটা শব্দটা খুব কঠিন মনে হলো, কারণ তোরা ডিকশনারি থেকে দেখতে পাচ্ছিস না, ওখানে একাধিক পার্টস অফ পিস দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো আছে, তাতে তোদের সিনট্যাক্সটা ভালো শিখতে পারিস, আর এখান থেকে কি শিখছিস তোরা, না স্যার এখান থেকে আমরা ইজি পাচ্ছিস, সময় লাগছে না আমাদের, আমরা বই ওখানে আনবো দেখবো এইসব ব্যাপার। যখন আমরা ইংরেজি মানে করতে পারি না, সে কি সেই সেন্টেন্সটাকে পুরো এআই সাহায্যে ওরা রিট্রান্সলেট করছে। তাহলে এই যে মানুষের যে নিজস্ব যে একটা রিডিং হ্যাবিট বা ব্রেনের যে কাজটা সেটা কিন্তু ওরা কমিয়ে ফেলছে এআই এর জন্য, আর এটা করতে গিয়ে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমার ধারণা লুজার হবে, ওরা কিন্তু গেনার হবে না আমার দৃষ্টিভঙ্গিতে। আবার অন্যদিকে বলবো এআই কিন্তু আমার যেসব তথ্য আমরা যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা হয়তো আমার যে এডিশনটা অনেক পুরনো এডিশন সেখানে তথ্যগুলো আপডেট করে দেয়া নেই, তাহলে আমি কিন্তু সেখান থেকে রিসেন্ট কোনো তথ্য পাচ্ছি না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এআই আমাকে সাংঘাতিক হেল্প করলো। সে কিন্তু একদম যখনই আমি সার্চ করলাম যে রিসেন্ট যে এনসাইক্লোপিডিয়া আছে তার পিডিএফটা আমি একটু দেখতে চাই বা যেরকম হয় আর কি, সেটা দেখে আমি কিন্তু আপডেট নিতে পারলাম। তাহলে এবার দুটো দিকই আছে, এআই একটা দিকে আমাদের ক্ষতি করছে আর একটা দিকে আমাদের মানে কি বলবো ভালোই করে যায়, আমার কাছে সেটাই মনে হয়। এবং এই যে এআই একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে যে সার্চ এবং রিট্রিভাল, আমরা যে কিওয়ার্ডস দিয়ে এআই সাহায্য নিয়ে আমরা কিন্তু নিমেষের মধ্যে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাই নাকি কি? তাহলে এবার আমরা যে বলবো যে এটাকে কি করে আমরা খারাপ বলি, তাহলে এটা তো আমাদের পক্ষে ভালোই, তাহলে সেই দিক দিয়ে কিছু ভালো কিছু খারাপ, মানে সেই ভালো মন্দ মিশিয়ে আমরা আধুনিক টেকনোলজিকে অ্যাকসেপ্ট করব কিন্তু খারাপটা নেব না।
1: সবশেষে তরুণ তরুণীদের উদ্দেশ্যে স্যার দিয়েছিলেন তার বার্তা।
0: আমরা বলবো যে তোমরা গ্রন্থাগার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, তোমাদের ফিউচার অনেক ভালো হবে, এবং দেখবে কি বলবো যে এটা অন্য বিষয় থেকে সম্পূর্ণ আলাদা। একবার আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা প্রথম ঢুকেছিলাম, আমাদের স্যার বলেছিলেন যে তোমরা সোনার খনিতে ঢুকলে, এই সোনার খনিতে ঢুকেছো, কে কতটা নিতে পারবে, কুড়িয়ে নিতে পারবে, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত যোগ্যতা। তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই এই সোনার খনি থেকে সোনা নিয়েই চলে যাবে। অতএব লাস্ট কথা বলবো, দা ইউথ আর দা আর্কিটেক্ট of tomorrow's world.
1: তাহলে বুঝতে পারলে তো, যেরকম স্যার বললেন যে বই কিন্তু আসলে সোনার খনি, মানে কে কতটা নেব সেটা কিন্তু পুরোটাই নির্ভর করছে আমার নিজের ওপর। আর ওই যে স্যার বললেন যে ইউথ আর দ্য আর্কিটেক্ট অফ টুমোরোস ওয়ার্ল্ড, সত্যি ধন্যবাদ স্যারকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি নিশ্চিত আজকের পর তোমরা যারা যারা ভাবছিলে যে গ্রন্থাগার বিজ্ঞান নিয়ে পড়লে কেমন হবে, না কেমন, কোথায় যাবে, ভবিষ্যৎ কীরকম হতে পারে, আমি নিশ্চিত এই অনুষ্ঠান শোনার পর যে তোমরা আর যাই হোক ভয় বা দুশ্চিন্তা কোনোটাই করবে না। তবে এই যে আমরা তোমাদের সঙ্গে এত কিছু ভাগ করে নিই, ঠিক তেমনিভাবে তোমরাও তোমাদের মনের কথা সবসময় আমাদের সঙ্গে ভাগ করে নাও বলতে চাইয়ের অনুষ্ঠানে। এই মাসের বলতে চাইয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই, কি রয়েছে এই মাসের বলতে চাইয়ের বিষয়, চলো সেটাই বরং শুনে নিই।
2: এই শৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলো তো?
3: না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলতো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি?

0: ও আছে জয়িতা,
1: দেখো সোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
0: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি, যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
0: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয়, তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com, এছাড়া চিঠি পাঠাতে পারো।
0: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 অগস্ট 2026।
0: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরো একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
2: তাহলে তোমরা শুনেই নিলে যে অগস্ট মাসের বলতে চাইয়ের বিষয়, এবং হাতে কিন্তু সময় মাত্র একদিন। আমি নিশ্চিত তোমরা প্রচুর প্রচুর চিঠি পাঠিয়েছ, আর যারা যারা ভাবছো যে চিঠি পাঠাবে কি করে, তাহলে তো তারা শুনেই নিলে আমাদের কিভাবে মেল করতে হবে, কিভাবে চিঠি লিখতে হবে। তাহলে আমরা কিন্তু রইব তোমাদের চিঠির অপেক্ষায়। এবং বলতে বলতে দেখো স্টুডিওর ঘড়িকাটা বলে দিচ্ছে আজকের মতন আমার সময় শেষ। তোমাদের সঙ্গে আজকে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম তোমার বন্ধু বিতোষক, আর যেতে যেতে দেবজিতের কণ্ঠে একটা গান রইল তোমাদের জন্য।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বীতশোক চক্রবর্তী। এখন আমাদের পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী মৈত্রীতে শুরু হচ্ছে যাত্রাপালা।

0: মহারাজ, কি সংবাদ দেন জি?
1: রাজনগর থেকে রাজকুমারী চন্দ্রপ্রভার দূত এই জরুরি পত্রখানি নিয়ে এসেছে।
2: কি সংবাদ মহারাজ?
0: বরোদা রাজকুমারী চন্দ্রপ্রভা আশ্রয় সাহায্য চেয়ে পাঠিয়েছেন। লিখেছেন, পিতার মৃত্যুতে সমগ্র রাজ্যের প্রজারা অসহায়, বিশেষ করে রাজপুরীর সকলেও তিনি নিজে। আমি যদি তাদের রক্ষা না করি তাহলে তারা জহর ব্রত গ্রহণ করে।
2: কি না না মহারাজ, এ হতে পারে না।
0: ঠিক বলেছ গদাধর, এ হতে পারে না। আমি এখনই রওনা হচ্ছি গদাধর। জানিনা মোগল সৈন্যের সঙ্গে বা রহিম খা ও চন্দ্রকোণা রায় চন্দ্রভান সিং এর সৈন্য দলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়বো কিনা। যেতে আমাকে হবেই গদাধর, যেতে আমাকে হবেই।
3: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আয়োজিত আজকের নাটক লালবাই, রচনা নিময় চাঁদ বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় লোক সংস্থা, নির্দেশনা হরিপ্রসাদ দাস, নাট্যানুষ্ঠান লালবাই।

0: ওই তো অসংখ্য অশ্বক্ষ ধ্বনির আওয়াজ ভেসে আসছে। ওই তো মহারাজ রঘুনাথ সিং জি আসছেন।
1: আমার সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করুন মহারাজ। আমার আবেদনে সাড়া দিয়ে যেভাবে সাহায্য দানে এগিয়ে এসেছেন, ঋণ আমার জীবন দিয়েও।
2: এ কথা বলবেন না রাজকুমারী, এ তো আমার কর্তব্য।
0: আপনি রাজকুমারীকে আশ্রয় দিন মহারাজ।
2: এ তো আমার সৌভাগ্য, কিন্তু চেতুয়াবর্ধা মোগলের অধীন রাজ্য, সুতরাং এ রাজ্যের ভার আমি নিতে পারি না। তবে রাজকুমারী যাদের সঙ্গে নিয়ে যেতে চান তাদের সকলকে আমি সাদরে বিষ্ণুপুরে নিয়ে যেতে প্রস্তুত।
0: মহারাজ অপরাধ নেবেন না, রাজকুমারী কি আপনার প্রাসাদে এক আশ্রিতা রমণীর মতো থাকবেন?
2: ভয় নেই, তিনি থাকবেন বিষ্ণুপুর রাজবধূর গৌরবী। কিন্তু রাজকুমারী, বিষ্ণুপুরে ফিরে যাবার পূর্বে মন্ত্রীমশাইয়ের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই।
0: সুরঞ্জাক্ষী, মন্ত্রীমশাইকে সংবাদ দে। দিচ্ছি রাজকুমারী।
2: কে গাইছে? বড় সুন্দর গাইছে তো।
0: বাইজি লালবাই।
2: ওটি নিশ্চয়ই রাজকুমারীর সম্পত্তি, ওকেই কিন্তু আমি বিষ্ণুপুরে নিয়ে যেতে চাই।
0: বেশ তো, নিয়ে যাবেন। ওই মহামন্ত্রী এসে গেছেন, আপনারা কথা বলুন।
3: আমার অভিবাদন গ্রহণ করুন মহারাজ। মহারাজ সবাসিংয়ের আকস্মিক মৃত্যুতে আমাদের উপর যে বিপদ ঘনিয়ে এসেছে তার থেকে উদ্ধার করার জন্য চন্দ্রপ্রভার আবেদনে সাড়া দিয়ে আপনি যে ছুটে এসেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ।
2: কিন্তু যুদ্ধ জয়ের পরেও সভাসিংজির আকস্মিক মৃত্যুর কারণ কি?
3: সে বড় লজ্জার কথা মহারাজ। আপনি তো জানেন চন্দ্রকোনারাজ, চন্দ্রভাঞ্জি, রহিম কাহ মহারাজ সভাসিং মোগল সাম্রাজ্যের অধীনতা থেকে মুক্তি পাবার জন্য বিদ্রোহ ঘোষণা করেন। তারা প্রথমেই মোগল অধীনস্থ বর্ধমান রাজকে আক্রমণ করেন, যুদ্ধে বর্ধমান রাজ নিহত হন।
2: হ্যাঁ, এ কথা আমি শুনেছি। তারপর?
3: তারপর সভাসিংজি বর্ধমান রাজকন্যা সত্যবতীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিবাহের প্রস্তাব দিতে রাত্রে সত্যবতীর কক্ষে প্রবেশ করেন। তারপর তারপর কি ঘটেছিল আমরা জানি না, তবে সে সময় সত্যবতী মহারাজকে ছুরিকাঘাত করেন এবং তাতেই মহারাজের মৃত্যু হয়।
2: হ্যাঁ বুঝলাম। মহামন্ত্রী, আমি রাজকুমারী চন্দ্রপ্রভাকে বিবাহ করতে চাই এবং বিষ্ণুপুর ফিরে যাবার পূর্বেই।
3: এ তো আনন্দের কথা, প্রথম সৌভাগ্যের কথা।
2: কিন্তু মহামন্ত্রী, সেই শুভ কাজ অবিলম্বে সম্পন্ন করতে হবে, কারণ আমি সংবাদ পেয়েছি মোগল সৈন্য এগিয়ে আসছে।
3: আমি অবিলম্বে সমস্ত ব্যবস্থা করছি।

0: মহারাজ জয় হোক।
1: অনন্ত সিংজি, সংবাদ শুভ।
0: হ্যাঁ মহারাজ, মোগল সৈন্য প্রত্যাবর্তন করেছে, কেতুয়া পথে শান্তি স্থাপিত হয়েছে, সেনাবাহিনী তো শৃঙ্খলা ফিরে এসেছে।
1: হ্যাঁ, মোগল সৈন্য প্রত্যাবর্তন করেছে সে সংবাদ আমি পেয়েছি।
0: রাজকুমারীকে আপনি বিবাহ করেছেন, এই সংবাদে রাজ্যের সকলেই খুব খুশি। মহামন্ত্রী আমার হাতে প্রচুর ধন সম্পদ তুলে দিয়েছেন।
1: সে কি কথা, ওই ধন সম্পদ রাজ্যের প্রজাদের।
0: মহারাজ আমি আপত্তি জানিয়েছিলাম, কিন্তু মহামন্ত্রী বিবাহের যৌতুক হিসেবে আমাকে নিতে বাধ্য করেছেন।
2: মহারাজ আপনার সঙ্গে আমার কিছু কথা আছে।
1: কে কে তুমি?
2: আমি রেশমি, লালবাইয়ের বাঁদি। মহারাজ তামাম হিন্দুস্তানে নৃত্য গীতে লালবাইয়ের সমকক্ষা কেউ আছেন বলে আমরা জানি না, কিন্তু কেন তাকে বন্দি করে আনা হয়েছে উনি জানতে চান।
1: বন্দি করে আনা হয়েছে অনন্ত সিংজি?
0: না মহারাজ, আপনার আদেশ মতো তাকে আমরা শ্মশানে নিয়ে এসেছি।
1: রেশমি, তোমার কর্তৃকে বলো বর্তমান ভারতবর্ষে বিষ্ণুপুর সঙ্গীতের একমাত্র আশ্রয়স্থল, এখানে তার অনাদর হবে না। তিনি বন্দী তো ননই, তিনি আমাদের মাননীয় অতিথি। যদি তার বিষ্ণুপুর ভালো না লাগে, তিনি যেখানে যেতে চাইবেন পাঠিয়ে দেওয়া হবে। তোমার কর্তৃর মতামত পরে জানিও।
3: বৌদিমণি।
4: কি গোপাল, তুমি কীর্তন করো না কেন?
3: আমি যে গান জানি না গোপাল, তাতে কি হয়েছে? মাও তো গান জানতেন না, কিন্তু কি সুন্দর কীর্তন গাইতেন।
1: কি হলো গোপাল, তুমি এখানে শুতে যাওনি?
3: যাই দাদা।
4: তুমি সৌগে, আমি এখনই আসছি। গোপাল আমাকে কীর্তন গাইবার কথা বলছিল।
1: মা মন্দিরে প্রতিদিন কীর্তন গাইতেন, ইচ্ছে তুমিও গাইতে পারো। হ্যাঁ ভালো কথা। প্রভা, কিছুক্ষণ আগে গদাধর এসেছিল, ও বলছিল।

0: সঙ্গীত ভবনে আমি না যাওয়ায় গানের আসরে নাকি ওদের ভাটা পড়েছে, তাই ভাবছি কাল থেকে সঙ্গীত ভবনে যাব।
1: বেশ তো যাবে, আমার জন্য তোমার কোনো কাজে বাধা হয় এ আমি চাই না। হ্যাঁ ভালো কথা, লালবাই আছে না চলে গেছে?
0: করাধর বলছিল লালবাই সুরের এক জাদুকরি, কোনটি যেন সুদা ঢালা, যাদের আসর বসেছে।
1: বাবার কাছে ওর গানের খ্যাতি আমি শুনেছি, কিন্তু প্রভু স্মরণ রাখবেন লালবাই জাত বাইজি।
0: প্রভা, আমার কাছে সঙ্গীত সঙ্গীত, সেখানে বাইজি ও সাধকের মধ্যে কোন তফাৎ আছে আমি মনে করি না।

0: রানীমা
1: বলুন। আচার্য দেব,
0: মহারাজ নাকি আজকাল অনেক রাত অবধি সঙ্গীত ভবনে কাটান?
1: হ্যাঁ।
0: তিনি নাকি অত্যধিক সুরা পান করছেন?
1: শুনেছি।
0: এ শুধু সুরের নেশা বা সুরার নেশাই নয়।

0: রানীমা
1: বলুন। আচার্যদেব,
0: মহারাজ নাকি আজকাল অনেক রাত অবধি সঙ্গীত ভবনে কাটান?
1: হ্যাঁ।
0: তিনি নাকি অত্যধিক সুরা পান করছেন?
1: শুনেছি।
0: এ শুধু সুরের নেশা বা সুরার নেশাই নয় মা, এর পশ্চাতে আছে নর্তকী লালবায়ের সর্বনাশা আকর্ষণ।
1: হয়তো তাই,
0: হয়তো নয় মা, এ সত্য। এখনো সময় আছে মা, এই মোহ থেকে মহারাজকে এখনই নিবৃত্ত করতে না পারলে চরম সর্বনাশ থেকে এ রাজ্যকে রক্ষা করা যাবে না। শুনলাম লালবায়ের জন্য নাকি নতুন মহল তৈরি হচ্ছে।
1: সবই জানি, কিন্তু আমি কি করতে পারি?
0: তোমাকেই করতে হবে মা, এ তোমার কর্তব্য। রাজ্যের প্রতি তার বিন্দুমাত্র দৃষ্টি নেই, রাজকোষে অর্থাভাব দেখা দিয়েছে, প্রজাদের মনে অসন্তোষ ধুমায়িত হচ্ছে। এখনো যদি তিনি নিজেকে সংযত না করেন, বিষ্ণুপুর ধ্বংস হয়ে যাবে মা।
1: আমার আমার মৃত্যু থেকে এর প্রতিকার হতে পারে আচার্যদেব?
0: না মা না, বরং তাতে আরো দ্রুত সর্বনাশ ঘনিয়ে আসবে। প্রয়োজন হলে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সে ব্যবস্থা হয়তো কঠিন হবে, নির্মম হবে। আচ্ছা আমি এখন চললাম মা, এ বিষয়ে তুমি গভীরভাবে চিন্তা করো। লাল লাল,
1: কি হয়েছে মহারাজ, কি হয়েছে? আপনাকে ভীষণ উত্তেজিত মনে হচ্ছে।
2: তুমি জানো লাল, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার নামে তোমাকে জড়িয়ে কুৎসা রটনা করছে।
1: কুৎসা তো রটবেই মহারাজ, বাইজির সাথে মহারাজের ঘনিষ্ঠতা।
2: বাইজি বাইজি বাইজি, ষড়যন্ত্রকারীদের জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো, ওদের কণ্ঠ আমি চিরকালের মতো স্তব্ধ করে দেব।
1: কারা ষড়যন্ত্র করছে মহারাজ?
2: ষড়যন্ত্র করছেন মন্ত্রী আচার্যদেব আর রানী চন্দ্রপ্রভা। ওরা আমার বিরুদ্ধে প্রজাদের ক্ষিপ্ত করছে। ওরা চায় হয় আমি তোমাকে ত্যাগ করবো, আর তা না হলে ওরা আমাকে ত্যাগ করবে।
1: আপনাকে ত্যাগ করে কাকে সিংহাসনে বসাবে?
2: কেন, গোপালকে?
1: সব ষড়যন্ত্রের অবসান হবে মহারাজ, আপনি আমাকে ত্যাগ করুন।
2: তোমাকে ত্যাগ করব? অসম্ভব। তুমি জানো না লাল, এই বুকটার সবটুকু জুড়ে আছো তুমি। আমি সব কিছু ত্যাগ করতে পারি লাল, কিন্তু জীবন থাকতে তোমাকে আমি ত্যাগ করতে পারবো না। তুমি আমার জীবনে এক অনাস্বাদিত আনন্দের জোয়ার এনে দিয়েছ, এরই নাম বোধহয় ভালোবাসা, এরই নাম বোধহয় প্রেম, এরই অন্য নাম বোধহয় জীবন। তোমাকে ত্যাগ করার চেয়ে মৃত্যুই আমার কাম্য।
1: না না, ও কথা বলবেন না, আমি আমার জীবন দিয়ে প্রেমের মর্যাদা রক্ষা করব।
2: লাল, আমি শুধু চাই এই প্রেমহীন সংসারে ভালোবাসা আর প্রেমের কোমল স্পর্শ।
3: তুমি এখনো এখানে? প্রশ্নের জবাব না দেওয়াই পছন্দ করি না চন্দ্রপ্রভা।
1: তুমি না আসা পর্যন্ত আমি তো রোজই এখানে থাকি।
3: ও, রাত জেগে পাহারা দাও, দেখো যে আমি প্রাসাদে ফিরি কিনা। না ফিরলেও পারি, তবে বাইরে রাত কাটানো অত্যন্ত মর্যাদাহানিকর, তাই আমাকে।
1: মহারাজ, আপনি বহুবার বলেছেন প্রজারা আপনার অত্যন্ত প্রিয়, পুত্র তুল্য, কিন্তু তাদের দুঃখ কষ্টের প্রতি ইদানিং আপনি উদাসীন হয়ে পড়েছেন।
3: ও, তাই প্রজারা বুঝি তাদের রানীমার কাছে দরবার করতে এসেছিল?
1: না, প্রজারা আসেনি, আমি বিভিন্ন সূত্রে শুনেছি।
3: ভালো ভালো ভালো, গুপ্ত সংবাদ সংগ্রহ করা হচ্ছে, খুব ভালো। শোনো চন্দ্রপ্রভা, রাজ্যে দুর্ভিক্ষ দেখা যায়নি, পররাজ্য দ্বারা বিষ্ণুপুর আক্রান্ত হয়নি, সুতরাং যা শুনেছ সব ভিত্তিহীন। কিছু লোক লালবাইকে সহ্য করতে পারছে না, তাই তার আমার প্রতি বিরুদ্ধ মনোভাব প্রশ্রয় দিচ্ছি। সঙ্গীত সম্বন্ধে যদি তোমার কিছুমাত্র জ্ঞান থাকত চন্দ্রপ্রভা, তাহলে বুঝতে ও এক দুর্লভ রত্ন।
1: তাদের অভিযোগ ওই বিধর্মী নারী।
3: বিধর্মী বিধর্মী বিধর্মী, বাহাদুর খা পীর বক্সরা বিধর্মী নন, সঙ্গীতের কাছে আবার ধর্ম বিধর্ম কি? বিষ্ণুপুর বৈষ্ণব ধর্মে দীক্ষিত না চন্দ্রপ্রভা, ধর্মের ভেদাভেদ বিষ্ণুপুরে স্থান পাবে না, অন্তত আমি যতদিন জীবিত থাকবো। যাক আমি এখন চললাম।

0: লালভাই, তোমার কণ্ঠে যেন জাদু আছে, আমাকে পাগল করে দেয়, কোথায় যেন আমায় ভাসিয়ে নিয়ে যায়, ভুলিয়ে দেয় সবকিছু।
1: রানী চন্দ্রপ্রভাকেও?
0: সবকিছু ভুলিয়ে দেয় তোমার গান। আমি চন্দ্রপ্রভাকে ভুলেছি, রাজকার্য ভুলেছি, সঙ্গীত ভবন ভুলেছি, রাধা মাধবকে ভুলেছি, ভুলেছি বিষ্ণুপুরের অধিষ্ঠাত্রী দেবী মৃন্ময়ীকে। শুধু শুধু তোমারই জন্যে লাল, শুধু তোমারই জন্যে।
1: এ তো রাজার কর্তব্য নয় মহারাজ, সামান্য এক নক্ষত্রের জন্য।
0: তুমি সামান্য কে বললে? কই, কেউ তো আগে আমাকে সবকিছু ভুলিয়ে দিতে পারেনি, কেউ তো আমার মন ভুলিয়ে দিতে পারেনি।
1: আমি ধন্য মহারাজ, জীবন আমার ধন্য। আপনাকে আমি আরো সুখী করতে পারতাম যদি আপনি ওই শালবনের ধারে একটি বড় দীঘি তৈরি করে দিতেন, যার তিন ধারে থাকবে সবুজ শালের ছায়া, আর একদিকে থাকবে নানা রঙের ফুলের বাগান, দীঘির বুকে থাকবে একটি নৌকো, সেই নৌকোয় জ্যোৎস্না রাতে আমরা দুজনে ভেসে বেড়াব, আমি গান গাইব, সেই গান দীঘির কালো জলে জ্যোৎস্না ভরা আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে, আমি আপনাকে ফরিয়ে দেব আমার গানে গানে।
0: আজ তুমি আমায় কি সুন্দর কথা শোনালে লাল। আমি আমি হুকুম দিচ্ছি দীঘি তৈরি করতে, আর সে দীঘির নাম হবে লাল বাঁধ।
1: লাল বাঁধ?
0: হ্যাঁ, লাল লাল বাঁধ।

0: একই গান বন্ধ করলে কেন লাল, এমন জ্যোৎস্না ভরা রাতে তোমার সাধীর লাল বাঁধি এসে।
1: মহারাজ অপরাধ নেবেন না, প্রকৃতি আমার কণ্ঠ রুদ্ধ করে দিয়েছে। ওই দেখুন শালবনে কি সুন্দর জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে, লাল বাঁধের বুকে অজস্র ঢেউয়ে অজস্র চাঁদ লুকোচুরি খেলছে। এই স্বর্গীয় মুহূর্তে আমি সব ভুলে গেছি, যদি আদেশ করেন।
0: না থাক লাল, এই লাল বাঁধ সারা রাজ্যে কি অসন্তোষ সৃষ্টি করেছে জানো?
1: তাই না?
0: হ্যাঁ, আচার্য দেব দেওয়ানজি এমনকি মহারানী নিজেও এর বিরোধিতা করেছিলেন। সবার বিরোধিতা উপেক্ষা করে আমি তোমার জন্য এই বাঁধ তৈরি করে দিয়েছি জানো লাল। ওরা ওরা আর কি বলে?
1: কি বলে?
0: না সে কথা আমি বলতে পারবো না, তুমি মনে কষ্ট পাবে।
1: আপনার অবহেলা ছাড়া আর কোনো কিছুই আমার মনে কষ্ট দিতে পারবে না, আপনি বলুন।
0: ওরা বলে লাল বাঁধই হবে লাল ভাইয়ের কবর।
1: এতে কষ্ট হবে কেন? এ তো আমার সৌভাগ্য, আমি তো তাই চাই আমার পিয়ারির লাল বাঁধেই যেন আমার কবর হয়। তবে সে কবর যেন হয় উপযুক্ত রাজ মর্যাদায়, রাজার বেগমের মর্যাদায়। বলুন মহারাজ, তাই হবে বলুন।
0: সেদিন যদি আমি বেঁচে থাকি তাই হবে লাল, তাই হবে।

0: বৌদিমণি, তোমার কি হয়েছে?
1: কেন গোপাল, কি আবার হবে?
0: তুমি আজকাল একেবারে হাসো না, কি তোমার দুঃখ আমায় বলবে না?
2: বৌরানী,
1: আসুন আচার্য দেব।
2: থাক মা থাক, শোনো মা, আমাদের আয়োজন সম্পূর্ণ। পরশু একটি শুভ দিন আছে, ওই দিনই আমরা গোপাল দেবের অভিষেক সম্পন্ন করতে চাই।
1: বেশ,
0: কিসের অভিষেক বৌদিমণি?
1: তোমার রাজ্যাভিষেক গোপাল।
0: রাজ্যাভিষেক আমার দাদা বর্তমানে? না না, এ কিছুতেই হতে পারে না।
2: গোপাল, অবুঝ হয়ো না, প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করেই আমাদের এরূপ সিদ্ধান্ত নিতে হয়েছে। আর মনে রেখো, হয়তো এমন সময় আসতে পারে যখন যখন তোমার দাদা তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
0: না না, দাদা আমাকে কত স্নেহ করেন।
2: করেন না, করতেন।
0: তা হোক, তবু তিনি আমার দাদা।
1: আচার্য দেব, আপনি যা ইঙ্গিত দিলেন সে আশঙ্কার কি সত্যি কোনো কারণ আছে?
2: কি গোপালের জীবন সংশয় আছে, অচিরেই তার প্রমাণ পাবে।
1: তাহলে তাহলে গোপালকে আপনি রক্ষা করুন আচার্য দেব, আমার তো কোনো সন্তান হল না। গোপালে তো ভবিষ্যতে রাজা।
2: আমি গোপালের আত্মগোপনের ব্যবস্থা করছি মা, মল্লবংশ যাতে রক্ষা পায় সে ব্যবস্থা তো করতেই হবে মা, সে ব্যবস্থা তো করতেই হবে।
3: মহারাজ।
4: কে? ও গদাধর, তুমি হঠাৎ অসময়ে নতুন মহলে?
3: আপনার কাছ থেকে বিদায় নিতে এলাম মহারাজ।
4: বিদায় কেন, কোথায় যাবে?
3: মহারাজ, একদিন বিষ্ণুপুরকে ভারতের সঙ্গীতের পীঠস্থান করবার স্বপ্ন দেখেছিলেন আপনি। সে স্বপ্ন আমরাও দেখেছিলাম, কিন্তু কিন্তু আপনি সঙ্গীত ভবন ত্যাগ করেছেন। সঙ্গীত ভবনে এখন আর সঙ্গীত হয় না, এ আমি সহ্য করতে পারছি না মহারাজ, এ আমি সহ্য করতে পারছি। তাই তাই স্থির করেছি কোথাও চলে যাব।
4: আমি সঙ্গীত ভবনে যাই না বলে সঙ্গীতের মৃত্যু হবে? আমি তো অমর নই গদাধর।
3: মৃত্যু সহ্য করা যায়, কিন্তু অবহেলা অবমাননা সহ্য করা যায় না।
4: আর ঠিক তাই তোমরা করে চলেছ আমাকে।
3: আমরা?
4: হ্যাঁ হ্যাঁ, তোমরা, বিষ্ণুপুরের প্রতিটি প্রাণী, আমার আত্মীয় স্বজন, আমার কর্মচারীরা, আমার বন্ধু বান্ধব।

0: আমার প্রজারা সকলে সকলে।
1: জানো কথা ধর, আমাকে সিংহাসনচ্যুত করে গোপালকে সিংহাসনে বসাবার একটা ষড়যন্ত্র চলছিল।
2: সে কি?
1: হ্যাঁ ঠিক তাই, আমার অপরাধ। আমি লালবাইকে ভালোবাসি। চন্দ্রপ্রভা আমাকে সন্তান দিতে পারেনি, লালবাই আমাকে সন্তান দিতে চলেছে।
2: মহারাজ
1: আতঙ্কিত হয়ে উঠলে গদাধর। কিন্তু কেন? সে রাজবংশ জাত নয় বলে, সে নর্তকী বলে। নর্তকী কি দেবতার সৃষ্ট নয়? চৈতন্য দেবের কি মুসলমান শিষ্য শিষ্যা ছিল না? তবে কোন যুক্তিতে সে অস্পৃশ্যা বলো গদাধর, বলো, চুপ করে থেকো না।
2: আমি জানি না মহারাজ, আমি জানি না, এসব প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি সঙ্গীতের পূজারী, সঙ্গীত আমার প্রাণ, কিন্তু সেই সঙ্গীত যেন কণ্ঠরুদ্ধ হয়ে প্রহর গুনছে।
1: না গদাধর, বিষ্ণুপুরের সঙ্গীতের কণ্ঠরুদ্ধ কোনো দিন হবে না। মনে করো রঘুনাথ মরে গেছে, সঙ্গীত জগৎ থেকে সে দূর হয়ে গেছে, সে বেঁচে আছে শুধু কামনা বাসনা ঈর্ষা আর প্রতিশোধ স্পৃহা নিয়ে। সে জগৎ তোমাদের স্পর্শ থেকে বহু দূরে, বহু নিম্নে। তাকে ভুলে যাও, তাকে ভুলে যাও গদাধর, তার স্পর্শ এড়িয়ে চলো, তার ছায়া মারিও না। কিন্তু তার স্বপ্নকে ভুলো না গদাধর।

0: মহারাজ।
1: বলো লাল।
0: আমার কোনো সাধি আপনি অপূর্ণ রাখেননি, যখন যা চেয়েছি তাই পেয়েছি। আরেকটি প্রার্থনা আছে আমার, আমার জন্য নয়, আপনার পুত্রের জন্য।
1: তোমাকে তোমার অধিও কিছুই নেই লাল, বলো।
0: মহারাজ, আজ যদি রানী চন্দ্রপ্রভার গর্ভে মহারাজের এই সন্তান হতো, তাহলে তার অন্নপ্রাশনে কি বিপুল আয়োজনই না হতো। এত বড় কামনা আমার নেই, কিন্তু মহারাজ, সামান্য এক নর্তকী হলো আমি তো মা। আমাদের একমাত্র পুত্রের অন্নপ্রাশন কেন হবে না? কেন দেশের প্রজার আনন্দ করে রাজপ্রসাদ পাবে না?
1: এটা তোমার যোগ্য কামনা লাল, কিন্তু
0: কিন্তু না মহারাজ, কিন্তু আমি এই আশঙ্কাই করছিলাম। জানি আমার পুত্রের ললাটি আছে যার ওজন আমির কলঙ্ক, দুনিয়ায় থাকবে না তার কোনো পিতৃ পরিচয়। সত্যকারের পরিচয় দিলে তাকে সবাই পরিহাস করবে, অনুমাদ করবে।
1: কেন কেন তা হবে?
0: হ্যাঁ তাই হবে, তাই হবে। দয়া করে আপনি অনুমতি দিন, ওকে নিয়ে কোথাও চলে যাই আমি, অন্তত বাইজে লাল ভাইয়ের পুত্র হয়ে সে বেঁচে থাকুক।
1: না, আমার পুত্র বিষ্ণুপুরেই থাকবে, আমার পুত্র পরিচয়ই থাকবে। আমি এখনই আদেশ দিচ্ছি, উপযুক্ত আড়ম্বরে ওর অন্নপ্রাশন হবে। বিষ্ণুপুরের সকল প্রজা যাতে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকে, আমি সে আদেশও দিচ্ছি।
2: আগামী শুক্রবার মহারাজ রঘুনাথ সিং এর পুত্রের শুভ অন্নপ্রাশনে।
3: আরে কোতোয়ালজি, বলো লাল ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে।
2: এই চুপ।
3: আচ্ছা বলো বলো বলো,
2: শুভ অন্নপ্রাশনে।
3: শুভ অন্নপ্রাশনে।
2: এই হ্যাঁ ফ্যাট ফ্যাট করছিস, আমাকে শেষ করতে দে।
3: আর শেষ করে কি হবে?
2: হ্যাঁ শুভ অন্নপ্রাশনে সকল বিষ্ণুপুর বাসীর নেমন্তন্ন, সবাই দলে দলে যোগ দিও। এই এই এই তোরাও যাবি?
3: কতোয়াল তুমি যাবে তো?
2: তাতে তোর দরকার কি রে আদো?
3: না না, এক করেই তো ঠিকই বলেছে, তুমি যদি তোমার গিন্নিকে নিয়ে অন্নপ্রাশনে খেতে যাও।
4: এই কেনারাম দা তো ঠিকই বলেছে।
2: এই এর কথা বললে মাথা উড়িয়ে দেবো।
3: আরে বলোই না, তুমি গিন্নিকে নিয়ে যাচ্ছ তো?
2: গিন্নি এখন বাপের বাড়িতে।
3: বাপের বাড়িতে? হ্যাঁ, একটু আগে দেখলাম পোকাবার থেকে চান করে ফিরছে।
2: আরে মুখু, এখনো যায়নি তবে যাবে।
4: তাহলে পাঠাচ্ছ কেন? একেবারে খেয়ে দিয়েই যাবে।
3: সেই ভালো কোতোয়াল, খেয়ে দিয়ে গিন্নিকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ
2: সে হয় যা হয় হবে। সর সর সর এখন সর, শোনো বিষ্ণুপুর বাসী।

0: চন্দ্রপ্রভা, চন্দ্রপ্রভা, এই যে চন্দ্রপ্রভা, তুমি নাকি অন্নপ্রাশন উৎসবে প্রজাদের যোগ দিতে নিষেধ করেছ?
1: হ্যাঁ, করেছি।
0: তোমার এই আদেশ প্রত্যাহার করো চন্দ্রপ্রভা।
1: কেন, মহারাজের আদেশ কেউ মানছে না বুঝি?
0: রসনা সংযত করে কথা বলো চন্দ্রপ্রভা।
1: না, আজ আর আমার কোনো ভয় নেই।

0: কোনো শঙ্কা নেই, আজ আমি সবকিছুর জন্যই প্রস্তুত।
1: বটে, তবে প্রস্তুত হও চন্দ্রপ্রভা।
0: আমিও নিরস্ত্র নই মহারাজ।
1: তবে আত্মরক্ষা করো, আত্মরক্ষা করো চন্দ্রপ্রভা। একি কোথায় লুকালে, কোথায় লুকালে? কে তুমি? না না না না না, এ মায়াজাল, এ আমি ভুল দেখছি। এ আমি কি দেখছি? বিষ্ণুপুরীর অধিষ্ঠাত্রী দেবী মৃন্ময়ী? না না না না না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। এ জাদু, জাদুতে আমি ভুলবো না, জাদুতে আমি ভুলবো না। তরবারির এক আঘাতে তরবারি উঠছে না কেন?
0: দাদা,
1: কে গোপাল, সোজা দিকে, তরবারির এক আঘাত তোর উপরই পড়বে। রাধা মাধব, না আমি বিশ্বাস করি না। এ মায়া, এ মায়া, এই মায়া জালে জড়িয়ে পড়েছি। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। আমি পথ দেখতে পাচ্ছি না কেন? আমি পথ দেখতে পাচ্ছি
0: না। সর্বনাশ, বাঁচাও, বাঁচাও, মহারাজ হরিণ পিঞ্জরে পড়ে গেছে। দাদা, দাদা, একি সর্বনাশ হলো?
1: এই যে তোমার, তোমার চোখে জল, দুঃখ করো না চন্দ্রপ্রভা, দুঃখ করো না, ভালোই হলো। দেবী মৃন্ময়ীর আশীর্বাদে তোমাদের মঙ্গল হবে। তোমরা সুখে থাকো, আমার সাধের বিষ্ণুপুরের প্রজারা সুখে থাক। প্রভা, গোপালকে দেখো, পর আর পারো তো
0: তুমি কি করলে মা, তুমি কি করলে? আমি আমি পত্রিকাতিনি হলাম, আমি পত্রিকাতিনি হলাম।
2: রেশমি, আমাকে কি এরা বন্দি করে রাখবে না নির্বাসনে দেবে? কিছুই বুঝতে পারছি না রে।
0: প্রাণদণ্ড দিতে পারে?
2: হ্যাঁ, তা পারে।
0: এখনো সময় আছে, চলো বিষ্ণুপুর ছেড়ে আমরা কোথাও চলে যাই।
2: না রেশমি, মহারাজ আমার জন্য অকালে প্রাণ দিয়েছেন, তার স্মৃতি, তার স্পর্শ, তার অফুরন্ত ভালোবাসার ছোঁয়া, এসব ফেলে বিষ্ণুপুর ছেড়ে আমি কোথাও যাব না রে।
0: কিন্তু তোমার খোকা,
2: ওর চিন্তাই তো আমাকে আকুল করে দিচ্ছে রে। ওকে যে কি করে বাঁচাই? তুই তুই এক কাজ করিস মি, খোকাকে নিয়ে কোথাও চলে যা, আমার সব অলঙ্কার নিয়ে যা।
0: না, তুমিও চলো।
1: কি সভা পরামর্শ হচ্ছে লালবাই? কোথায় পালিয়ে যাবে? তোমাকে মরতে হবে।
2: মরতে আমি ভয় পাই না আচার্য দেব, কিন্তু আমার পুত্রের তো কোনো দোষ নেই, ওকে তো বাঁচতে দেবেন।
1: না না না না, ওর মায়ের পাপের ফল ওকে ভোগ করতে হবে না লালবাই।
2: পাপ? না, সত্যি তো অনেক পাপ করেছি আমি, তবুও বলছি আচার্য দেব, আমি স্বেচ্ছায় এখানে আসিনি। আর বিষ্ণুপুর বাসীদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি জ্ঞান তো কারো ক্ষতি আমি করিনি, আর কোনো নিষ্ঠুর কাজও আমি করিনি। আচার্য দেব, হাত জোর করে আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা কেটে নেব। শুধু শুধু এই নিষ্পাপ শিশুটির জীবন ভিক্ষা দিন, এই নিষ্পাপ শিশুটির জীবন ভিক্ষা দিন।
1: তা হয় না লালবাই, তা হয় না।
3: আচার্য দেব, নৌকা প্রস্তুত।
1: লালবাই, আর কোনো কথা নয়, তোমার পুত্রকে নিয়ে আমার সঙ্গে চলে এসো।
2: কোথায়?
1: কেন, তোমার সাধের লাল বাঁধে নৌবিহারে
4: বাকিটা তখনই গেলে।

0: করতে পারবে।
1: সবই বুঝতে পারছি, চলুন।
2: নৌকায় ওঠো লাল ভাই।
1: উঠছি উঠছি, মুহূর্তে দেরিতে আপনার বিষ্ণুপুরের কোনো ক্ষতি হবে না। দিন দুনিয়ার মালিক তুমি, শুধু এই নিষ্ঠুর প্রহসনের সাক্ষী থেকো। লাল ভাইকে তুমি ক্ষমা করো। চল বাছা চল, ওরে মানিক আমার, তোকে বাঁচাতে পারলাম না। এই দুঃখ যে আমার মৃত্যু দিয়েও বুঝতে পারবে না রে, আমার মৃত্যুতেও বুঝতে পারবে না রে, মৃত্যুতেও বুঝতে পারবে না। আপনি আমাকে ত্যাগ করুন মহারাজ, সব অশান্তির অবসান হবে।
3: না, ও আমার পুত্র পরিচয় বিষ্ণুপুরে থাকবে। এই নিষ্ঠুর প্রেমহীন সংসারে ভালোবাসা, প্রেমের কোমল স্পর্শ তুমি চিনে।

0: নিমাই চাঁদ বন্দ্যোপাধ্যায় রচিত লালবাই নাটকের অভিনয় এখানেই শেষ হল। পরিবেশনায় লোকসংস্থা, সঙ্গীত পরিচালনা ভূপতিনাথ মুখোপাধ্যায় ও মানসী মুখোপাধ্যায়, কণ্ঠসঙ্গীতে দীপালী অধিকারী এবং সুন্দরকান্ত মণ্ডল, ফেরিঙ্গি সহযোগিতায় রামনাথ মিশ্র, পাখোয়াজ ও তবলা সঙ্গতে ভাস্কর মুখোপাধ্যায়, আবহ সঙ্গীতে দিলীপ ঘটক, সহযোগিতায় অপূর্ব রায়চৌধুরী, অরুণ দাস, দীপক রায়, সুধীর ঘোষাল ও মনু ঘোষাল। বিভিন্ন ভূমিকায় রূপদান করেছেন আচার্য দেব, সত্য চক্রবর্তী, অনন্ত দেব, সনাতন মিল, বাহাদুর খাঁ, অনাদি ভট্টাচার্য, গদাধর, অরুণ পাঠক, দেওয়ান, নিমাই চক্রবর্তী, মহামন্ত্রী তাপস ঘোষ, কেনারাম, মৃত্যুঞ্জয় গাইন, এককুড়ি, প্রফুল্ল কুমার, কোতোয়াল, দাদু মুখার্জি, গোপাল, সোমা চক্রবর্তী, চন্দ্রপ্রভা, স্বাগতা চক্রবর্তী, সুরকাঞ্জি, উমা মণ্ডল, রেশমি, নবনীতা সেনগুপ্ত। লালবাইয়ের ভূমিকায় রূপদান করেছেন শিখা গুপ্ত। গীতরচনা নির্দেশনা রঘুনাথের ভূমিকায় অভিনয় করেছেন হরিপ্রসাদ দাস। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা আধুনিক গান।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সঙ্গে মতবিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। কলকাতায় আজ জাহাজ নির্মাণ সংক্রান্ত 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। হরমুজ প্রণালীকে নিজেদের অঞ্চল বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বন্ধই থাকবে হরমুজ প্রণালী, স্পষ্ট বার্তা ইরানের। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবল ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ওয়েস্ট বেঙ্গল। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতে রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: दुनिया भारत के स्टार्टअप को खोजती होगी, वे कौन है इसमें, क्योंकि एक जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है। बहुत लोगों को हमें जोड़ना है, हमें ऐसा एक ऑरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকার মহাকাশ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং চন্দ্রযান 3-এর ঐতিহাসিক অভিযানের কথা স্মরণ করে বলেন, এই সাফল্য মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে একসারিতে স্থান করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাবেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রের 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে রয়েছে রায়চক শিপইয়ার্ড, সালিমার টিম্বার পোম্ড শিপ বিল্ডিং, গার্ডনরি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSC-র দামোদর শিপ বিল্ডিং ফেসিলিটি এবং গান ব্যারেল ও হেভি ওয়েপন ফেসিলিটি ও জিয়ন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের প্রকল্প। পশ্চিমবঙ্গের খিদিরপুর, শালিমার, রায়চক এবং ঈশাপুরে এই প্রকল্পগুলি গড়ে উঠবে। এগুলি সশস্ত্র বাহিনী, যুদ্ধজাহাজ নির্মাণ, রেল, পারমাণবিক ক্ষেত্রে যুক্ত সংস্থা, MSME সহ একাধিক ক্ষেত্রে আগামী দিনে সুবিধা প্রদান করবে। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে শিল্পক্ষেত্রে প্রভূত উন্নতি করছে, একের পর এক ক্ষেত্রে বিনিয়োগের দরজা খুলে যাচ্ছে।
2: নীতি সহি হো আর ইনভেস্টমেন্ট কে প্রতি কনফিডেন্স হো, ভরসা হো,

0: तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती। और साथियों, आज का दिन इसलिए भी यह विशेष है क्योंकि जहां कभी उद्योगों के लगातार वेस्ट बंगाल में बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है। और वेस्ट बंगाल के वेरी डायनेमिक चीफ मिनिस्टर सुरेंद्र अधिकारी जी के आने के बाद बंगाल में सब शुभ शुभ ही हो रहा है।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাড়সে ব্রিক্সের ১১টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। দক্ষিণ মুম্বাইতে গতরাতে এক ধর্মীয় শোভাযাত্রায় বিশালাকার গণেশমূর্তি চাপা পড়ে দুজন প্রাণ হারিয়েছেন, আহত পাঁচজন। ভুলেশ্বরের জয়ম্বে চকে রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মুম্বাই ফায়ার ব্রিগেড ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভারতের আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং বিদর্ভ অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই তিন দিন মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, মাহে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলিতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ৩০শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইএন নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে। ট্রাম্পের এই দাবির বিষয়টি প্রত্যাখ্যান করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই তীব্র সমালোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা পুনরায় উত্থাপন করায় দুই দেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সমাজ মাধ্যমে কানাডার বিরুদ্ধে মার্কিন কৃষকদের ওপর উচ্চ শুল্ক আরোপের অভিযোগ করে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়ে এই শুল্ক সংক্রান্ত সুবিধাগুলি ভোগ করতে চাইছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী ম্যাককার্নি আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দাবিগুলিকে অযৌক্তিক ও অন্যায্য হিসেবে অভিহিত করে বলেন, এগুলি কানাডার জন্য বিপজ্জনক। দক্ষিণ তিউনিশিয়ার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত দুজন প্রাণ হারিয়েছেন, ১২ জন নিখোঁজ। এই ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুসাম এদ্দিন জেবাবলি জানিয়েছেন, কর্তৃপক্ষ দুটি মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী জেরওয়া দ্বীপের একটি হাসপাতালে পাঠিয়েছে। নৌকাটিতে ১৫ জন যাত্রী ছিলেন বলে ভারতীয় বেতার কেন্দ্র আবার পড়ছি নৌকাটিতে ১৫ জন যাত্রী ছিলেন বলে জাতীয় বেতার কেন্দ্র মোজাইক এফএমকে জানিয়েছিলেন তিনি। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রিফেকচারে আজ সকালে ৫.৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। উল্লেখ্য, সেদেশের কিউশু দ্বীপের কুমামতে গত মাসেই ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩৮ জন প্রাণ হারান এবং ৩৬৪ জন আহত হন। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল ৫টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসি দিল্লিকে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। মহিলাদের এফআইএইচ হকি বিশ্বকাপে আজ পুল ই ডি ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত ১০:৩০। এদিকে ভারতের পরবর্তী ধাপে যাওয়ার বিষয়টি চীন ও নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচকে চীনকে হারাতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে এক ইনিংস ও ৫৩ রানে হারিয়ে দুই ম্যাচে সিরিজে সমতা ফিরিয়েছে। এর আগে সিরিজের প্রথম টেস্টটি জিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের নজির গড়েছিল। ম্যাকাইতে আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ৯৫ রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩৯ রান দিয়ে ৪টি উইকেট নেন, তিনিই ম্যাচে সেরা হয়েছেন। বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত সর্বাধিক ৩১ রান করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া ২১০, বাংলাদেশ ৬৪ ও ৯৫। জাপানে আগামী মাসে নির্ধারিত এশিয়ান গেমসের জন্য ৪৯২ সদস্যের ভারতীয় দল অনুমোদন করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এই দলে রয়েছেন ২৬৫ জন পুরুষ ও ২২৭ জন মহিলা অ্যাথলিট। সবথেকে বড় দল যাচ্ছে অ্যাথলিটসে, সেখানে অংশ নিচ্ছেন ৭৩ জন প্রতিযোগী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্ট আপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। কলকাতায় আজ জাহাজ নির্মাণ সংক্রান্ত 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গান। আজ আকাশবাণী মৈত্রীর জন্মদিন, 10 বছরের জন্মদিন। তো এই যে জন্মদিন, জন্মদিন নিয়ে তো আমাদের অনেক আবেগ, অনেক ভালোবাসা। তো এই আবেগ এবং ভালোবাসা আমাদের রয়েছে, আর জন্মদিন নিয়ে একটা গান শুরু করি, সে গান দিয়ে, পৃথিবী এই ব্যান্ডের গান জন্মদিন, এই গান দিয়ে আজকের ব্যান্ডের গানের পথ চলা শুভ সূচনা।

পরের গানটি আমরা শুনব। যেমনভাবে বলছিলাম যে আজ জন্মদিনের গান, তেমনভাবেই ভালোবাসা, আর ভালোবাসার সঙ্গে আরও একটা জিনিসও থাকে, সেটা বন্ধুত্ব। বন্ধুত্ব আর সেটা নিয়ে একটা অসাধারণ গান চন্দ্রবিন্দুর, সে গানটা শুনি এখন।

বন্ধু, তোমার এই গান শোনাবো বিকেল বেলায়। আর এই গানটা শুনতে শুনতে আমার খুব প্রিয় একটা গান, সে গানটা একটু শোনাই। এই গানটা এবং আপনাদেরও খুব প্রিয় আমি জানি, কেননা বাংলা ব্যান্ডের গান বললে বেশ কয়েকটা গান শুরুতে বললেই এই গানটার কথা মনে হয়। তো এই গানটা শুনি, ভূমির গান। আমরা আজকে আকাশবাণী মৈত্রীর যে 10 বছরের জন্মদিন সবাই মিলে সেলিব্রেট করছি, সেলিব্রেশনে এই গানটাও থাক।

বাংলা ব্যান্ডের গান, যেমন করে আপনারা আমাদের আকাশবাণী মৈত্রীর এই 10 বছরের জার্নিতে প্রতিদিন প্রতি মুহূর্তে থাকেন, সেরকমভাবে আমাদের এই 1:40 থেকে 2, একেবারে প্রথম থেকেই কিন্তু আমাদের এই বাংলা ব্যান্ডের গান চলছে। আর এই বাংলা ব্যান্ডের গানে আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরাও এইরকমভাবেই ভালো লাগায় ভালোবাসায় ভরিয়ে দেব। আর ওই শুনুন শোনান আকাশবাণী মৈত্রী, সে তো আপনারা সঙ্গে থাকেনি। আকাশবাণী মৈত্রী

আকাশবাণী মৈত্রীর শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:23 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 2 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কখনো কখনো এক বা দুই পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ উচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন পরিমাণ 57%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জানানো হচ্ছে আজ 23 তারিখ থেকে আগামী 24 তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ সাময়িকভাবে বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই কারণে 23 অগস্ট থেকে 24 অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর রসময়। অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র এবং অঙ্কিতা পাল। 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি, শিল্পী কার্লিটা মারিয়া মোহিনীর সঙ্গে আলাপচারিতায় দেবাশিস বসু শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। বিকেল 5:05 শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন যোথিকা নাজের। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন রোহিত গোস্বামী।

ভারতীয় সময় সন্ধ্যা 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। বেগুনের রোগ পোকার সুসংহত ব্যবহার বিষয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, স্তন ক্যান্সার শনাক্তকরণ ও তার চিকিৎসা বিষয়ে বলবেন ডাক্তার পৌলমী বসু। 7:00 শুনবেন বেতার নাটক জন দিনমণি বিশ্বাস রচনা শঙ্কর, বেতার নাট্যরূপ শিবদাস বন্দ্যোপাধ্যায় প্রযোজনা বিশ্বনাথ দাস। 7:45 শুনবেন নান্দনিক, সীমা ঘোষের সঙ্গে আলাপচারিতায় থাকবেন বৃষ্টিদেব। শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 আকাশবাণী মৈত্রীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনে থাকবেন পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য রাগ মিশ্র পিলু। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজ 23 অগস্ট দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন অনুরোধের আসর। আজকের বাতাসে যেন এক অন্যরকম মিষ্টি উদযাপনের গন্ধ মিশে আছে। আজ আমাদের সকলের ভালোবাসার ঠিকানা প্রিয় আকাশবাণী মৈত্রীর জন্মদিন। দেখতে দেখতে এখন সে 10 বছরের। এই এক দশক ধরে দুই বাংলার কোটি কোটি মানুষের অনুভূতির সেতু হয়ে আমরা যে পথ চলেছি, আজ সেই যৌথ যাত্রার 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই বিশেষ জন্মদিনের বিকেলে আপনাদের ভালোবাসা, আপনাদের অনুরোধের ভালো লাগার গান আর পছন্দের ছোঁয়া ছাড়া উদযাপনের এই আসর একেবারেই অসম্পূর্ণ। দুই বাংলার অগণিত শ্রোতাবন্ধু, ভালো লাগা এক সুতোয় গাঁথতে শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। আসুন আজকে আমরা সকলে মিলে সুরে গানে আজকের এই অনুরোধের আসর ভরিয়ে তুলি। অনুরোধের আসরের আজ প্রথম গানটি শোনাব সুধা মুখোপাধ্যায়ের কণ্ঠে, সাটুই মুর্শিদাবাদ থেকে। আমাদের দুই শ্রোতা বন্ধু মৌমিতা ভট্টাচার্য ও অদৃতা ভট্টাচার্য, এরা দুজনেই এই গানটি শোনানোর অনুরোধ করেছেন। অনুরোধের আসরের শুরুতেই রইল আপনাদের দুজনের অনুরোধের গান সুধা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর, গানটি শুনলেন, এই রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন সুধা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সাটুই মুর্শিদাবাদ থেকে আমাদের দুই শ্রোতা বন্ধু মৌমিতা ভট্টাচার্য ও অদৃতা ভট্টাচার্যের অনুরোধে সুরের মায়ায় সাজানো আজকের এই জন্মদিনের বিকেলের অনুরোধের আসর। মৈত্রীর শুরুর প্রায় প্রথম থেকেই অনুরোধের আসর সঙ্গে ছিল, আর অনুরোধের আসর যে মানে অনুষ্ঠানটি যে আপনাদের অত্যন্ত প্রিয় সে কথা আর বলে দেওয়ার নয়, কারণ আপনারা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজে অনুরোধের আসরের পোস্টে যেভাবে অনুরোধ গান শোনানোর অনুরোধ জানান তাতে আমরা বেশ বুঝতে পারি যে অনুরোধের আসর আপনাদের কাছে কতটা প্রিয়। আর দেখতে দেখতে আজ জন্মদিনের 10 বছরের বিকেলেও অনুরোধের আসর সাজিয়ে বসেছি আপনাদের সঙ্গে। পরের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে আমাদের আরও দুই নিয়মিত শ্রোতাবন্ধু শিবির কুমার বেতাল ও মিতালী বেতাল, এরা দুজনেই শুনতে চেয়েছেন এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কতদিন পরে এলে, একটু বসো।

কালীপুকুর পূর্ব বর্ধমান থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু তরুণ সরকার ও শর্মী সরকারের অনুরোধে ফিরোজা বেগমের কণ্ঠে শুনবেন নজরুল গীতি।

গানটি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। ফিরোজা বেগমের কণ্ঠে এই নজরুল গীতিটি শোনানোর অনুরোধ করেছিলেন শাঁখারিপুকুর পূর্ব বর্ধমান থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু তরুণ সরকার ও শর্মী সরকার। পরের অনুরোধটি এসেছে, প্রথম অনুরোধ করেছেন শিশির সিংহ এবং বন্দনা সিংহ সুতপুর পূর্ব বর্ধমান থেকে, এবং পরে পলাশ দাস, অনুভব দাস ও বিথিকা মণ্ডল, এরা সকলেই এরা অনুরোধ করেছেন মালদা থেকে, এবং এরা সকলেই শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে এই জনপ্রিয় গানটি। এই গানটি শোনানোর জন্য তারা অনুরোধ জানিয়েছিলেন। এখন রইল আপনাদের অনুরোধ করা গান আপনাদের জন্য, মান্নাদের কণ্ঠে শুনবেন এই জনপ্রিয় গানটি।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। সোদপুর পূর্ব বর্ধমান থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু শিশির সিংহ ও বন্দনা সিংহের অনুরোধে এবং একই সঙ্গে মালদা থেকে পলাশ দাস, অনুভব দাস ও বিথিকা মণ্ডল এই গানটি শোনানোর জন্য আমাদের অনুরোধ জানিয়েছিলেন। মৈত্রীবোঝার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। জন্মদিনের বিকেলে আবারও আমার দুই বাংলার শ্রোতাবন্ধুদের জানাই স্বাগত। পরের গানটি শুনবেন অন্তহীন ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আমাদের ওপার বাংলার শ্রোতাবন্ধুরা হাসিবুল ইসলাম ফারুক, স্বপ্না রানী দাস ও শিউলি ইসলাম কুমিল্লা বাংলাদেশ থেকে শুনতে চেয়েছেন অন্তহীন ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি। এখন রইল আপনার অনুরোধের গান, আপনাদের অনুরোধের গান, আপনাদের সকলের জন্য অন্তহীন ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। যাও পাখি বলো।

গানটি শুনলেন অন্তহীন ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আমাদের ওপার বাংলার শ্রোতা বন্ধুরা হাসিবুল ইসলাম ফারুক, স্বপ্নারানী দাস ও শিউলি ইসলাম কুমিল্লা বাংলাদেশ থেকে শুনতে চেয়েছিলেন এই গানটি। পরের গানটি শুনবেন পথে হলো দেরি ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। জগদ্দল্লা বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু সব্যসাচী কর্মকার এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছিলেন। এখন রইল আপনার অনুরোধের গান, আর এই গানের সঙ্গেই শেষ করব আজকের অনুরোধের আসর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও বেশি বেশি করে নিজের পছন্দের গান অনুরোধের আসরের পোস্টে জানাবেন। এখন রইল সন্ধ্যা মুখোপাধ্যায়, পথে হলো দেরি ছায়াছবি থেকে।

অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন মহিলাদের আসরে রসময়ী। উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র এবং অঙ্কিতা পাল।

0: দুই বাংলার হকগোল বন্ধুদের আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাইতে আসি।
1: অনেক অনেক ভালোবাসা, সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। ভালো তো থাকতেই হবে, কারণ আড্ডার সময় ভালো মানে খারাপ মন নিয়ে বসাই যাবে না এখানে। আমাদের জমি আড্ডা মানেই মন ভালো করা আড্ডা।
0: আর যদি কারোর মন খারাপ থাকে এই সময় একেবারে ভালো হইয়া যায়। একেবারে আমাদের গ্যারান্টি
1: একদম। আর রসময়ই আছে সেখানে মন খারাপ, এটা কিন্তু সত্যি ভাবা যায় না। তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছে, মজা, আড্ডা, গল্প। আর যে বিষয়টা আজকে আপনাদের একটু বলবো সেটা হচ্ছে যে দেখুন, আমরা যে জীবনটা আমরা যাপন করি, আমাদের অনেক ছোট ছোট অসুখ বিসুখ অনেক কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমরা যাই।
0: একটা কথা কই, তোমার থামাই, আমরা অসুখ বিসুখের কথা কইয়াম, কিন্তু তার আগে বন্ধুদের কইয়া দিই যে অসুখ বিসুখ সারানির উপায় দীক্ষা আমরা শুরু করতে আসি। কিন্তু আমাদের কিন্তু আড্ডাতে আরো অনেক কিছু রইছে, গল্প গুজব সাজন গুজন কিছু আমরা বাদ দিই নাই। কিন্তু যে কথাটা নমকিতা কইতে আসে যে বড়ই জরুরি একখান কথা ক,
1: সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে আমাদের ছোটখাটো অসুখ বিসুখ লেগেই থাকে, কিন্তু যে বিষয়টি এখন এখন না বলবো বেশ কয়েক বছর ধরেই আলোচনার একেবারে শীর্ষে উঠে এসেছে, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার। সেটাই কিন্তু অনেক মানুষ মানে অনেক মেয়েরা আক্রান্ত হচ্ছেন। এবং হ্যাঁ হ্যাঁ বলো বলো।
0: এইটা তার মানে এই যে সার্ভাইকাল ক্যান্সার হইতে আসে, এই সার্ভাইকাল ক্যান্সার আটকানির লাইকা, যেমন ধরো একখান কথা কই, আমাদের দেশ অহন পোলিও মুক্ত
1: একদম,
0: পোলিওর ভ্যাকসিন দিয়েই মুক্ত হয়েছে, মানে পোলিওর টিকা দেওয়ান লাগছে। ঠিক তেমনি কইরা সারা পৃথিবীতে সার্ভাইকাল ক্যান্সারের একখান কি কইয়াম যে একখান ঢেউ আইছে, যেটা আগেও হইতো হইতো নাকি, আর হইতো বললেই কিন্তু আমাদের যারা চিকিৎসক বিজ্ঞানী এরা গবেষণা করতেই আসছিল। অহন কহন কইতে আছে যে তোমরা চাইলে সার্ভাইকাল ক্যান্সারের একখান ভ্যাকসিন লইতে পারো। আসলে একখান ভ্যাকসিন না, তিনখান ভ্যাকসিন লইতে হয়, যেমন কোর্স থাকে, পোলিওরও তো তিনখানি লাগে, ট্রিপল অ্যান্টিজেন আছে, চিকেন পক্সের ভ্যাকসিন বাড়িয়ে আছে, এত কিছুর ভ্যাকসিন, আগে আমাদের এই যে মাম্স হইতো তার ভ্যাকসিন বাইরে গেছে, যে তোমরা ভ্যাকসিন দিয়া যে অসুখটা যাতে না হয় তার এইটা আটকানির একখান পন্থা।
1: কিন্তু এইটা নিয়ে না অনেক বিভিন্ন মানুষের মধ্যে নানান রকমের একটা কথা হয় যে এই টিকাটা নেওয়া কতদূর ঠিক বা উচিত হবে কিনা, নানান রকমের একটা
0: কখন লন উচিত।
1: হ্যাঁ একদমই,
0: যে কোনো মানুষই লইতে পারে কিনা, পিরিয়ড শুরু হওয়ার আগে কি পিরিয়ডের সময় কি মেনোপজের পরেও লন যাইব, লনের প্রয়োজন আছে কিনা। হ্যাঁ এই ভ্যাকসিনটা লইয়া আমরা কিন্তু খুব আমাদের চিন্তা ভাবনা কোনো
1: পরিষ্কার নয়, একদমই তাই,
0: স্বচ্ছ হয় নাই। তো আমাদের প্রতিনিধি আমাদের বন্ধু সুস্মিতা গেছিল ডাক্তারের কাছে। হ্যাঁ
1: তো তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ
0: একদম, আর ডাক্তারের লগে সে কথা কইছে, কথা কইয়া আমাদের এই বিষয়ে আমাদের ধারণাটা কিছুটা হইল স্বচ্ছকরণের চেষ্টা করছে সুস্মিতা। আমরা ফুইন্ন লই
1: একদম, আমরা এখন শুনব স্ত্রীরোগ বিশেষজ্ঞ ঋতু দাসের কথা।
2: সুস্থ যৌন জীবন শুধুমাত্র আমাদের আনন্দের জন্য নয়, শারীরিক সচেতনতার জন্য প্রয়োজন। আজ জরায়ু মুখের ক্যান্সার সংক্রান্ত বিষয় এবং সেই সম্পর্কিত টিকা নিয়ে আমরা আলোচনা করব ডক্টর ঋতু দাসের সঙ্গে।
3: নমস্কার দিদি, আকাশবাণীর মহিলা মহল অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করে নেব সার্ভাইকাল ক্যান্সারের টিকা বিষয়ে, এই টিকা কারা নিতে পারেন।
4: নমস্কার, সাম্প্রতিক টিকাদানের সূচি অনুসারে 9 বছর বয়স থেকে এই সার্ভাইকাল ক্যান্সার

0: এইচপিভি টিকা নেওয়া যেতে পারে এবং এই ভ্যাকসিনটি কিন্তু মেয়ে ও ছেলে দুজনকেই দেওয়া যেতে পারে, কারণ এইচপিভি সংক্রমণ উভয়েরই হতে পারে এবং তার থেকেই বিভিন্ন ধরনের যৌনাঙ্গ তথা পাইদারে ক্যান্সার হওয়া সম্ভব। ভারতে এই মুহূর্তে 3টি প্রকার টিকা লাইসেন্স প্রাপ্ত, তার মধ্যে 1টি বাইভ্যালেন্ট, কোয়াড্রিভ্যালেন্ট এবং 9-ভ্যালেন্ট। 14 বছর বয়স পর্যন্ত এই টিকার 2টি ডোজ দেওয়া হয় 2 মাস অন্তর অন্তর এবং 14 বছর বয়সের পর ভ্যাকসিনের 3টি ডোজ দেওয়া হয় 2 মাস এবং 4 মাসের ব্যবধানে।
1: আপনি যে 3টি ভাগ বললেন সেই ভাগগুলোর স্পেসিফিক মানে রোগের লক্ষণ দেখে কি নেওয়া যেতে পারে, কারা নেবেন সেই বিচার কিভাবে করবেন?
0: কোয়াড্রিভ্যালেন্ট বা 9-ভ্যালেন্ট এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই এইচপিভি ভাইরাসের বিভিন্ন প্রকার হয় এবং তার মধ্যে 4টি প্রকার বিশেষভাবে ক্যান্সারের সঙ্গে যুক্ত, যেমন 6, 11, 16 এবং 18, সেগুলি হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট এবং কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে এই ধরনের ভাইরাসের এগেনস্টে টিকাগুলি দেওয়া হয় এবং 9-ভ্যালেন্টের ক্ষেত্রে আরও কিছু প্রকার আছে এই ভাইরাসের, সেগুলিও যোগ করা হয়। তার ফলে যেটি কোয়াড্রিভ্যালেন্ট তার মাধ্যমে শুধু যেগুলো বিশেষভাবে ক্যান্সারের সঙ্গে যুক্ত সেইগুলির এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং 9-ভ্যালেন্টে এছাড়াও অন্যান্য এইচপিভি সংক্রান্ত যে অসুখ বা ওয়ার্ট এইগুলো হতে পারে সেইগুলোর প্রতিরোধ ক্ষমতা কিন্তু দেওয়া যেতে পারে।
1: আরো রোগের লক্ষণ কোনো কিছু দেখা গেল না কিন্তু সে তার পছন্দ মতন মানে টিকা নির্বাচন করতে পারেন?
0: অবশ্যই অবশ্যই, এই যে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন এটা হয়তো যারা অতটা সেরকম ভাবে ব্যয় করতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু কোয়াড্রিভ্যালেন্টটা কাজে লাগতে পারে, কারণ 9-ভ্যালেন্ট যেটা সেটা আরেকটু ব্যয় সাপেক্ষ।
1: সরকার থেকে এই টিকার ব্যবস্থা করা হচ্ছে যখন, তাহলে এখানে কি সরকারি কোনো সহায়তা পাওয়া যায় টিকা নেওয়ার ক্ষেত্রে নাকি সেটা নিজেদের উদ্যোগে নিজেদের ব্যয়ে এই টিকা নিতে হয়?
0: সাম্প্রতিককালে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই এইচপিভি ভ্যাকসিনের প্রাথমিক ডোজটি দেওয়া হয় প্রত্যেক 14 বর্ষীয় মেয়েদের এবং একটি মাত্র ডোজ দেওয়া হয়, এতেও স্বাভাবিকভাবে কিছুটা অন্তত এই রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে এবং এই ভ্যাকসিনটি নেওয়ার জন্য যে নাম নথিভুক্ত করা যায় তার 3টি উপায় আছে। ইউইন নামক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, তাতে সরাসরি নাম নথিভুক্ত করা যেতে পারে। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সাহায্য এর জন্য রেজিস্ট্রেশন করা যায় এবং সরাসরি সরকারি টিকাকরণ কেন্দ্রে গেলেও এই ভ্যাকসিনটি টিকাকরণ নেওয়া যেতে পারে এবং এটি একটি প্রাথমিক ডোজ কিন্তু বিনামূল্যে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে।
1: পরবর্তী সময়ে কেউ চাইলে মানে সেটার যে আপডেট ডোজ যেগুলো রয়েছে আপনি যেগুলো বললেন সেগুলো তাদের নিজেদের ব্যয়ে তাহলে সেই টিকাগুলো নেওয়া যেতে পারে, তাই তো?
0: হ্যাঁ, বেসরকারি সংস্থা বা হাসপাতাল বা ক্লিনিকগুলিতে এই ভ্যাকসিন নেওয়া যেতে পারে এবং 14 বছর বয়স অবধি যে কোনো শিশুরোগ বিশেষজ্ঞের কাছে এবং প্রাপ্তবয়স্করা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছ থেকে এই টিকাকরণের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল এই টিকাকরণের জন্য উপযুক্ত ব্যবস্থা আছে এবং বেসরকারি মাধ্যমে এই টিকাকরণের 3টি ডোজের জন্য আনুমানিক খরচা 6,000-12,000 টাকা মতো পড়তে পারে।
1: সর্বোচ্চ কত বছর পর্যন্ত মহিলা বা পুরুষ টিকা নিতে পারে?
0: আমাদের এখনো পর্যন্ত ভারতবর্ষে মেয়েদের ক্ষেত্রে 9-45 বছর বয়স অবধি এই টিকা দেওয়া যেতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে আপাতত 9-14 বছর বয়স অবধি এই টিকা দেওয়া যায়।
1: বিয়ে হওয়ার আগে বা মাতৃত্ব আসার পরে নেওয়া যাবে বা যাবে না এরকম ধারণা কি কোনোভাবে যুক্ত নাকি সকলেই নিতে পারেন?
0: বিশেষভাবে 9-14 বছরের মধ্যেই প্রথম প্রাথমিক টিকাকরণ করা হয়, কারণ তাহলেই সবচেয়ে বেশি অ্যান্টিবডি আমাদের শরীরে ভালোভাবে তৈরি হয়। কিন্তু এটার মানে এই নয় যে বিবাহের পরে বা মাতৃত্বের পরে এই টিকা নেওয়া যাবে না, এই টিকা অবশ্যই তারপরে নেওয়া যেতে পারে, কারণ তারা তাহলে নতুন এইচপিভি জনিত কোনো সংক্রমণ থেকে কিন্তু নিজেদের রক্ষা করতে পারবেন।
1: আচ্ছা, এর সঙ্গে তাহলে ভার্জিনিটি বিষয়টি সংযুক্ত নয়, তাই তো?
0: অবশ্যই অবশ্যই।
1: এই টিকার নেওয়ার পরে এর ফলে কি কোনো রকমের সাইড এফেক্ট বা ওই রোগের কোনো লক্ষণ আমাদের মধ্যে কি পরবর্তীকালে ডেভেলপ করতে পারে নাকি এটা যারা নিচ্ছেন তারা সম্পূর্ণভাবেই সুরক্ষিত?
0: এইচপিভি টিকা সাধারণত খুব ভালোভাবেই সহনীয় এবং সুরক্ষিত এবং এই টিকাদানের অবশ্যই মনে রাখতে হবে একটি রোগের প্রতিরোধের জন্য, এর জন্য কখনোই সেই রোগটি হয়ে যাবে না বা সেই ক্যান্সারটি হয়ে যাবে না, এটা অত্যন্ত ভুল ধারণা। এবং টিকাদান কর্মসূচির এই 15 বছর ধরে যেটি চলে আসছে সেটা গবেষণা এবং পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে এইচপিভি টিকা কিন্তু অত্যন্ত ভালোভাবে সহনীয় এবং অত্যন্ত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যায় যা অত্যন্ত লঘু প্রকারের, যেমন ইঞ্জেকশনের জায়গায় ফোলা ভাব, ব্যথা ভাব বা লাল।

0: হয়ে ওঠা, সামান্য জ্বর হওয়া বা মাথা ঘোরা, বমি ভাব বা ব্যথা হওয়া, এইগুলোই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে। হ্যাঁ, এবং এটা অবশ্যই জানতে হবে যে এর সঙ্গে টিকা দিলে তার থেকে ক্যান্সার হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই, বরং প্রতিরোধের ক্ষমতাটাই বাড়াবে। সারা বিশ্বে প্রায় 690,000 মানুষ প্রতি বছর একটি নির্দিষ্ট এইচপিভি সম্পর্কিত ক্যান্সারে কিন্তু আক্রান্ত হন, এবং ভারতে প্রায় 15-44 বছর বয়সী মহিলাদের মধ্যে এই এইচপিভি জনিত জরায়ুর ক্যান্সারটি দ্বিতীয় স্থানে আছে। ভারতবর্ষে প্রতি 5 মিনিটে একজন রোগী এইচপিভি জনিত ক্যান্সারে মারা যায়। তাই এই টিকাকরণের মাধ্যমে আমরা এই মারাত্মক ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি।
1: সবশেষে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করব যে এই বিষয়ে সচেতনতা মানে বৃদ্ধি করার জন্য সাধারণ মানুষ হোক বা সরকার কর্তৃপক্ষ হোক, মানে কি করলে মানুষ সচেতন আরো হতে পারবে, এই বিষয়টা যদি আপনি একটু বলেন, আপনার কি মতামত?
0: ভারত সরকারের পক্ষ থেকে এই সাম্প্রতিক কালে অবশ্যই যে প্রাথমিক টিকাকরণের কথা বললাম সেটি এখন চালু হয়ে গেছে, এবং এছাড়াও বেসরকারি সংস্থা এবং বেসরকারি চিকিৎসা পরিষেবায় যখন একজন শিশুরোগ বিশেষজ্ঞের কাছে ছোট ছেলেমেয়েরা আসছে তাদেরকে অবশ্যই এই সম্বন্ধে সচেতন করে তোলা হচ্ছে যে 9-14 বছর বয়সের মধ্যে এই টিকাকরণ যদি শুরু করে দেওয়া যায় তাহলে কিন্তু এটি ভবিষ্যতে বিভিন্ন জরায়ু পায়ুদারের ক্যান্সারের এগেনস্টে প্রতিরোধ কিন্তু গড়ে তুলতে পারে।
1: অনেক ধন্যবাদ দিদি, আজকে আমাদের এই টিকা সম্পর্কিত ধারণা অনেকখানি স্বচ্ছ হলো। ভবিষ্যতে পরবর্তী সময়ে কোনো প্রয়োজনে নিশ্চয়ই আমরা আপনাদের মতো বিশেষজ্ঞ এবং সরকার কর্তৃপক্ষ থেকে আরো সচেতনতা এবং সঠিক তথ্য পাবো আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।
0: অবশ্যই, ধন্যবাদ।
2: এতক্ষণ আমরা শুনলাম স্ত্রীরোগ বিশেষজ্ঞা ডাক্তার ঋতু দাসের কথা। এই সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদেরই বন্ধু সুস্মিতা বিশ্বাস।

আর তোর বি বাবার বলদ হলে কিসের জারি জুড়ি, এই খক্ক খক্ক বাসো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিতে।

সব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণী, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হাঁ।

স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই শ্যামকান্তি হার কে উনিশকে যে উনিশকে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কার চেয়ে বড়, বোঝা কঠিন তবু বলি তোর।

0: রসময়ের যে আড্ডা খান বসে, তার আসল জায়গা খান হইতেছে
1: খাওয়া দাওয়া।
0: হ্যাঁ,
1: মানে আড্ডা মানে খাওয়া দাওয়া, সে তো থাকবেই। কিন্তু এই বিষয়ে আমার একটা বলতে পারো আবদারি আছে। সেটা হচ্ছে যে এখন তো বর্ষাকাল চলছে, তো বর্ষাকাল মানেই কিন্তু একটু আমাদের ভাজাভুজি খাওয়ার খুব ইচ্ছে হয়। তা সেই রকম যদি একটা কিছু শোনা দিবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই,
0: তোমার বর্ষাকালে খাওয়ানোর ইচ্ছা হয় তো
1: সবসময়?
0: হ্যাঁ, সারা বছর ধরেই ভাজা শুনলেই মনে হয় একটু খাইলেই হয়।
1: মানে ওটা কিন্তু ওই বিকেল বেলার সময়টা বেশি মনে হয় সেই, আবার খেলে একটা মনে বেশ পাপ বোধ তৈরি হয়।
0: এইটা এটা আগে হইতো না, এখন হয় আর
1: এখন। হ্যাঁ একদমই, মানে ওটাকে কিন্তু বিকেলের পাপ বলা যেতে পারে,
0: কইতে পারো
1: যে ওটা বিকেল বেলায় খাওয়ার একটা বাসনা তৈরি হয় এবং খাওয়ার পরেই একটা অদ্ভুত মানে মনোকষ্ট, কেন খেলাম।
0: হ্যাঁ ঠিক আছে খাইলাম, আরে খাওয়ানোর জন্য তো
1: জীবন। হ্যাঁ একদমই,
0: তো ঠিক আছে। তো আমাদের বন্ধু অমৃতা রায়, তিনি কইছেন আমাদের একখান রেসিপি দিছেন, আমরা হেইটা আগে ফুননা লই, তারপর বর্ষাকালের একখান রেসিপি নেয় আমরাও দিয়াম।
1: হ্যাঁ একদম।
2: নমস্কার, আমি অমৃতা রায়, আজকে এলাম আপনাদের কাছে একটি বিশেষ রান্নার রেসিপি নিয়ে। এখন বর্ষাকাল, মাঝে মাঝেই আমাদের বেশ মুখরোচক খাবার খেতে ইচ্ছে হয়, সে ঝালঝালি হোক বা ভাজাভুজি হোক। আজ তেমনই একটি পদের কথা আপনাদের কাছে বলবো, এটি হলো পুঁই পাতায় মাছের ডিমের পড়া। প্রথমেই বাজার থেকে বেশ বড় সাইজের পুঁই পাতা নিয়ে আসুন। সামান্য নুন জলে 10-15 মিনিট ভিজিয়ে রাখুন। আরেকটি পাত্রে মাছের ডিম নিয়ে তাতে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য কালো জিরে দিয়ে ভালোভাবে মেখে রাখুন। যদি ইলিশ মাছের ডিম নেন তবে পেঁয়াজ কুচি না দিলেও পারেন, এটি অবশ্য আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, আরেকটি পাত্রে চালের গুঁড়ো, সামান্য বেসন, নুন এবং অল্প জল দিয়ে একটি ভারী মিশ্রণ তৈরি করে রাখুন। পুঁই পাতাগুলো জল থেকে তুলে ভালোভাবে শুকিয়ে নিন। কড়ায় তেল চাপিয়ে গরম হতে দিন। প্রতিটি পুঁই পাতার মাঝখানে মাছের ডিমের মিশ্রণ রেখে চারদিক থেকে সাবধানে মুড়িয়ে ওই চালগুঁড়োর বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মিডিয়াম আঁচে আস্তে করে মুচমুচে ভাজুন। এইবার তেল ছেঁকে তুলে যে কোনো রকম কাসুন্দি বা সস দিয়ে পরিবেশন করুন পুঁই পাতায় মাছের ডিমের বড়া। অবশ্য ডাল ভাতের সঙ্গেও এটি খেতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ।

0: এইটা একখানা কথা শুনতে আসছিলাম যে রুনা লায়লার কণ্ঠে সাধের লাউ বানাইলো মোড়ে বৈরাগী, তা লাউ দিয়েও তো কত কিছু হয়। আর অহন নাকি শুনতে আসি মানে তোমার তেমন কামে লাগতো না, আমার তো খুবই কামে লাগবো, এইটা হইতেছে সত্যি মিথ্যে হাসা মিছা করতে পারতাম না, এইটা হইতেছে লাউয়ের জুস খাইলে নাকি লোকে রোগা হয়,
1: আবার সুগারের পক্ষেও খুব উপকারী,
0: সেইটা তো হাসাই। হ্যাঁ, কিন্তু লাউ সিদ্ধ কইরা মিক্সিতে দিয়া ফেটাইয়া তুমি ভাবো নুন ছাড়া জঘন্য
1: তো। হ্যাঁ, সেটা নিশ্চয়ই, কিন্তু লাউয়ের অনেক ধরনের পদ কিন্তু হয় এবং সেটা বেশ স্বাস্থ্যকর বটে এবং বেশ মুখরোচকও। সেরকম কি কিছু বলবে?
0: আমি তোমার এখন কথা কই, লাউ কিন্তু আমার খাইতে মন্দ লাগে না।
1: সেটা ডালে ডালে বেশ ভালো লাগে, লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে এও বড় প্রিয়।
0: লাউ লাউ মাছের মাথা দিয়া, হ্যাঁ, লাউয়ের লাউ মন্দ লাগে না। হ্যাঁ, কিন্তু একখান রান্না মানে সবজি এইটা আমার একদম খাইতে ভালো লাগে না, এইটা হইতাছে চাল কুমড়া।
1: কিন্তু চাল কুমড়ো দিয়েও কিন্তু অনেক রেসিপি, চাল কুমড়ো মাছের মাথা দিয়ে যেটা কিছুক্ষণ আগে বললে সেটা হয়, তারপর চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োটাকে অল্প একটু ভেজে মাঝখানে একটুখানি কেটে নিয়ে ওইটাও একটা ভালো রেসিপি।
0: আমি তো আর কই, চাল কুমড়ো দিয়ে একখানি ভাই জানা, চাল কুমড়োটা একটু মোটা মোটা কাইটা লইয়া তুমি একখান পুর বানাও, সর্ষে পুস্ত আর তার লগে নারকেল,
1: আচ্ছা
0: এক লগে একটু কাঁচা লঙ্কা একটু নুন মিষ্টি যেমন দিবা তোমার স্বাদ অনুযায়ী বাইটটা লও, ওই যে তুমি যে মোটা করে চাল কুমড়াটা কাটছো তার সেইটারে মাঝখান থেকে ফালা করো, পুরা পুরা না, একটু যেমন বইয়ের পাতা
1: একদম একদম পিছনটা জোড়া থাকবে, সামনে দিকটা
0: খোলা থাকবো, ওই পুরটা ওইখানে ভরে দাও, দিয়া বেসন কও, আমি তো কই বেসন কর্নফ্লাওয়ার ময়দা এইসব তো আছেই, তুমি নর্মাল আটা আটা মধ্যে নুন আর চিনি দিয়া আর যে তেল খান গরম করছো, যখন তুমি ব্যাটার তৈরি করবে না সবসময় গরম তেল একটু দিয়া দিবা, মচমচে
1: মচমচাবে,
0: ওইটা দিয়া নাড়ায় নাড়ায় ব্যাটারটাকে একদম, ব্যাটার মানে তুমি যত নাড়াইবা তত তোমার মচমচে হইব, ওই চাল কুমড়ার যে ব্যাপারটা তুমি তৈরি করলে ওইটা ওই ব্যাটারে চুবাইয়া
1: ডুবো তেলে আর কি ভাজা,
0: ভাই যা খাও, এইটা কিন্তু তোমার একেবারে মানে মুখরোচক
1: হইবো,
0: এটা দিয়ে তোমার পুরো ভাত
1: পুরো ভাতই খাওয়া হয়ে যায়।
0: হ্যাঁ আর
1: না আমি যেটা খেয়েছি তুমি যেটা বললে সেই রকমই, কিন্তু আগে একটুখানি চাল কুমড়োটাকে কেটে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর পুরটা ভরে আবার ভাজতে হয়, তাতে পুরটা অনেক সময় একটু একটু বেরিয়ে যায়, কিন্তু ওই ডুবো তেলে ভাজাটা আর এই ব্যাপারটা আর কি এড়ানো যায়।
0: যারে তুমি শ্যালো ফ্রাই করো,
1: হ্যাঁ
0: আমি এখান কথা কই, হ্যাঁ ভাই ভাজো, ভাজা যদি খাইতেই হয় তুমি ভাজা খাওয়া চাইরা দাও, এইটা একখান কথা, কিন্তু ভাজা খাইলে একটু ডোবা তেলেই ভাজা খাওন ভালো।
1: হ্যাঁ অনেকেই বলে কথা,
0: মানে আমি তো কইয়াই থাকি, আর একখান কথা কই, আমরা যে বেগুন ভাজা খাই ডোবা তেলে ভাজা, যখন তুমি বেগুন ভাজাটা পাতে খুলতে আসো তখন ফাঁক দিয়া একটা নরম তেল বাইরে হইতেছে, ওই তেলটা দিয়েই ভাত খাওয়ান যায়। এইবার আমি তোমার একটা কথা কই, তুমি তো এইটা বেশি রকম মানসিক চাহিদা দিছা, হয়তো বছরে একদিন কি দুদিন এইরকম কইরা খায়, কিন্তু তুমি ধরো বেগুন ভাজার মতন গোল গোল কইরা কাইটটা লইলা, কাইটটা দুই দিকে উপরে শিরা লাগাইয়া লইলা,
1: এটা কি কিসে করতে,
0: বেগুন
1: বেগুনে
0: শিরা লাগাইয়া লইলা মানে দুই দিক দিয়ে যাতে পুরো চৌকো চৌকো হয়ে থাকে,
1: আচ্ছা

0: এইবার তুমি তাতে মশলা লাগাও।
1: আচ্ছা,
0: মশলা মানে তুমি নুন হলুদ এইটুকু লাগাইতে পারো, কিন্তু এটা তো এটার লগে তুমি আর একটু কিছু মশলা দাও, তুমি একটু চাট মশলা দাও
1: কি তুমি ভাজা মশলাও দেওয়া যেতে পারে,
0: ভাজা মশলা দাও তোমার যেমন যেমন স্বাদ, এইরকম তুমি একটু মশলা মাখাইয়া তুমি রাইখা দাও, দেখবি কিছুটা জল বাইরে।
1: ওটা কি ফ্রিজে রাখতে হবে নাকি?
0: না না, বাইরে
1: বাইরে
0: তুমি 10 মিনিট।
1: আচ্ছা,
0: এমন নয় তুমি এটা তুমি ম্যারিনেট করতে আসো না যে একদম লাগে ফ্রিজে রাখতে হবে এক দু ঘন্টা, 10 মিনিট রাখো, কিছুটা জল অনেক সময় বাইরে, অনেক সময় বাইরে একটু মানে যেরকম ভাজা কাটে ওই রকম করে। এইবার তুমি এয়ার ফ্রায়ারে,
1: আচ্ছা
0: এয়ার ফ্রায়ার এখন খুবই জারে কয় এয়ার ফ্রায়ার,
1: স্বাস্থ্য সচেতন মানুষের পক্ষে মানে এয়ার ফ্রায়ারটা সবাই এখন ইউজ করছে, একেবারে বিনা তেলে রান্না হয়,
0: একদম একেবারে বিনা তেলে না, তুমি একখান কাগজ পাত্র বা সিলিকনের যে পাত্রগুলো
1: মানে প্রায় বিনা তেলে বলা যেতে পারে। হ্যাঁ
0: হ্যাঁ, যেমন তুমি পাত্র লইবা বা তুমি পাত্র লইলাই না,
1: আচ্ছা
0: ওইটা যেমন বাস্কেটের মধ্যে রাখতে আসো, জাস্ট তুমি তেল ব্রাশ করে নাও, স্প্রেও করতে হইত না,
1: আচ্ছা
0: ওই বেগুন খান সাজায় দাও, দিয়া তুমি 150 ডিগ্রিতে তুমি 10 মিনিট 10 মিনিট কি 7 মিনিট 7 মিনিট তুমি দেখা লইবা। হ্যাঁ, তুমি 7 মিনিট দিয়া 5 মিনিট পরে একটু টাইম দিয়ে দেখা লইলা আর উল্টাইয়া দিলা, দেখবে একদম মুচমুচে ভাজা হইব।
1: এইটা তো মানে তেল ছাড়া যে মুচমুচে ভাজা হচ্ছে,
0: উপরে তোমার স্প্রে করতে হইব না কিচ্ছু না, শুধু ওই বাস্কেটটা তুমি একটু বা তুমি যদি কাগজ পাইতে নাও, বাটার পেপার পার্চমেন্ট পেপার কইয়া থাকি আমরা বা বাটার পেপার কইয়া থাকি, হেইটার মধ্যে শুধু একটু তেল ব্রাশ মানে জাস্ট ব্রাশ কইরা লও, দিয়ে তুমি এপাটপট কইরা তুমি
1: তুলে নেওয়া যেতে পারে,
0: একদম তুমি কিন্তু বেগুন ভাজার শোক ভুলতে পারবা
1: একদমই। একটু বেগুন ভাজা বললে বলে মনে পড়ে গেল ঘি গরম ভাতে খুবই ভালো লাগে,
0: ঘি তো কইতে আছে এখন গুড ফ্যাট।
1: হ্যাঁ একদম,
0: কবে যে কইবো ব্যাড ফ্যাট, এইটা তো আমি কইতে পারি না,
1: মানে সবই খাও কিন্তু পরিমাণ মতো,
0: কম কইশন, কম পোরশনটা কম, আর আজ তবে এই পর্যন্তই,
1: একদম আড্ডা ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না কিন্তু সময় তো বলছে এবার যেতেই হবে,
0: হক গরে ভালো থাকবেন,
1: ভালো থাকবেন
0: আপনারা, আর খাওন দাওন কে সঙ্গে রাখবেন।

মজিবুজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসরের রহস্যময়ী। উপস্থাপনায় ছিলেন উমা মৈত্র এবং অঙ্কিতা পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। মৈত্রী বোঝার তরঙ্গে এখন শুনবেন ষোলো আনা বাঙালি।

0: একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আমাদের খুব শ্রদ্ধার মানুষ গুরু সিং কি করে মার সঙ্গে আলাপ করলেন? কামিং টু দ্য পয়েন্ট,
1: ব্রাজিলে ড্যাড পোস্টিং ছিল।
0: আচ্ছা,
1: ব্রাজিলে আইওএল, বাট হি ওয়াজ অলসো হি গেভ হিজ এক্সামস ফর আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। তো হি ওয়াজ,
0: হি ক্র্যাকড, হি ক্র্যাকড দ্য
1: শো, হি ক্র্যাকড, ইয়েস ইয়েস ইয়েস। আর যখন এখানে কি হয় আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ল্যাঙ্গুয়েজেস দেওয়া হয়, মানে স্প্যানিশ নেবে কি পর্তুগিজ নেবে কি রাশিয়ান নেবে কি জার্মান নেবে কি ফ্রেঞ্চ নেবে,
0: কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ সমস্যা
1: আছে। হ্যাঁ, ফরেন ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওরা ফরেনেই ওদের থাকতে হবে, বা সোয়াহিলি সিনহালিস। তো ড্যাড ঠিক করেছে পর্তুগিজ, পর্তুগিজ এন্ড পর্তুগিজ স্পিকিং যেটা হয় সেটা হচ্ছে কি তোমার সেন্ট ইভস আছে, লুয়ান্ডা আছে, উইচ ইজ ইন ওয়েস্ট আফ্রিকা, আর রয়েছে গিয়ে সেন্ট ইভস উইচ ইজ ইন ওয়েস্ট আফ্রিকা, তারপরে রয়েছে গিয়ে পর্তুগাল ইন ইউরোপ, আর তো ব্রাজিল, কারণ ওটা কলোনি ছিল, পর্তুগালের কলোনি। পর্তুগাল গুলো ভীষণ লেজি কনকারার, খুব কম কনকার করেছে ওরা। সাউথ আমেরিকাতে খালি ব্রাজিলকে কনকার করেছে, কিন্তু স্প্যানিশ গুলো বেশ কনকারার, খুব রোমান্টিক কনকারার ওদের, মানে কৃষ্ণার মতন, অর্জুনের মতন, বলে আর জায়গাটা নিয়ে নাও, বলে তোমার মেয়েকে আমি বিয়ে করেছি, অ্যালিজ হয়ে যায় ওরা, বাট হোয়াট এভার। সো মাই ড্যাড ওয়েন ডাউন অ্যান্ড চোজ, আমার বাবা পর্তুগিজ নিয়েছে, তো পর্তুগিজে ওনাকে পাঠালো ব্রাজিলে লাস্ট ইয়ার যেটা বলে। তো মাকে দেখতো, মা বন্ধুগুলোকে নিয়ে আসতো ক্যাফেতে, ক্যাফেতে এরিয়াতে,
0: মানে মা তখন ওখানে কোনো কাজ করে?
1: নো নো, শি ইজ ফ্রম দ্য,
0: শি ইজ ফ্রম
1: কলেজ, যেটা মানে কলেজে চা খেতে যাচ্ছি,
0: খুব সুন্দর
1: চা খেতে যাচ্ছি, রোল খাচ্ছি, যেরকম এখানে হয়।
0: ওখানে কি খাবার?
1: ওখানে হচ্ছে কি, ও মাই গড, উই হ্যাভ গট কাপ কেকস,
0: আচ্ছা,
1: উই হ্যাভ গট ক্যাপ্রিহোনা, উই হ্যাভ গট ফেলিয়াস ইয়াদো, which is a black beans, beautiful beautiful, you know, the coffee, Brazilian coffee beans gulo smash kore kore coffee banay, khub time consuming brewing, coffee has to brew, ei brew tar jonno baba o wait korto ar ma ar bondhu gulo ke niye shalik paki oder niye bostha
0: shalik paki mane baba o brew korche kintu,
1: ha of course dekheche ek aako aako me
0: dekheche, aako aako me,
1: aako aako me pyar ho gaya, aankhon se goli mare,
0: ma khub sundori chilo,
1: ah yes of course,
0: she tumke dekhlo bojhe
1: jay, she is she is she is amazing, so এখন বাবা এখন ইন্ডিয়ান দেখায়ঙ্গে,
0: বাবা খুব হ্যান্ডসাম,
1: হ্যাঁ, তখন ক্যাফেটেরিয়ার ওনারটাকে গিয়ে বলেছে তিন, ওরা যে খেয়ে খেয়ে যায় পয়সা নেবে না, একদিন আসছে নিচ্ছে না, সেকেন্ড দি, এরম করতে করতে করতে করতে সেমেস্টার শেষ হয়ে গেল।
0: মা কি বন্ধু বাড়াচ্ছে না কমাচ্ছে?
1: বন্ধু ওরা ওর শালিক পাখি,
0: শালিক পাখি,
1: হ্যাঁ, মানে পাঁচজন ছজন,
0: আচ্ছা,
1: ওদের গ্রুপের
0: গ্রুপ,
1: হুম, বাবাও গ্রুপ নিয়ে আসে, কিন্তু বাবাটা যখন মাকে যখন একটুখানি অ্যাঙ্গলিং অ্যাঙ্গলিং করে বলছে, তখন যেটা হয় ওয়েন ইউ আর ইয়াং এন্ড ইভেন ইউ আর জাস্ট অ্যাবাভ টিনেজার একটু আগে, তো বাবা ওই মার সব বিলগুলো পে করতো, আর যখন লাস্ট দিনে যখন সেমেস্টার শেষ হয়ে যাচ্ছে, মাই ড্যাড ওয়েন্ট এন্ড প্রপোজ টু হার,
0: ওহ সো সুইট,
1: আর স্ট্রেট ভারতে নিয়ে এলো, with a good intention of I will get married to you, kono game na,
0: acha baba ki mar shonge portuguese e kotha bolto,
1: no to khub ha language gulo shikhte hoyeche because he knew portuguese dad,
0: acha
1: kintu barite portuguese is a very difficult language,
0: baba ki gurmukhi te kotha bolten
1: portuguese e or shathe kintu aste aste aste aste aste aste aste aste mane timing korto 3 mas portuguese tarpor english tarpor bangla tarpor hindi আমাদের মাতৃভূমি বা মাতৃ যেখান থেকে আমরা, যেখান থেকে আমরা জন্ম নিয়েছি, যে ধরতির কোলে আমরা জন্ম নিয়েছি, তাকে আমরা মাথায় রাখতে হয়, তার ধুলো আমাদের মাথায় রাখতে হয়, তাকে কখনো ভুলতে না।
0: তুমি কি সুন্দর কথা বলো, মানে
1: ইউ হ্যাভ টু, আমরা কেন আমচি মাটি, আমার মাটিকে মাথায় রাখবো, ধরতি ধরতি, আমাদের জুতো নিয়ে চলা করা উচিত না আর্তে, কিন্তু আমাদের পড়তে হবে, বিকজ উই হ্যাভ টু প্রটেক্ট করতে হবে,
0: না মাগুল ফিদা হোসেন যেমন খালি পায়ে হাঁটতেন, তাই না?
1: ইয়েস, ওনাকে আটকে দেওয়া হয়েছিল মুম্বাই জিমখানা ক্লাবে, তখন উনি

0: আমি মাটির সাথে থাকতে চাই, আমি আমাকে কেন তুমি মাটির থেকে আলাদা করছো?
1: আচ্ছা শোনো, একটা কথা বলবো?
0: বলো।
1: তুমি আজ সকালেই সন্ধ্যার গান শুনেছো, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়, দু লাইন শোনাও না।
0: আচ্ছা একটু হেল্প করবে আমাকে?
1: বলো, যদি আমার মনে থেকে নিশ্চয়ই বলবো। তুমি যা মনে আসে।
0: কোন গানটা গাইছিলাম মনে আছে?
1: ওগো মুরগীতিময় গাইছিলাম।
0: হ্যাঁ।

0: আমরা এটাকে টেকটু নিয়েছি উইথ দ্য প্রপার স্কেল।
1: এটা খুব ভালো লাগছে ইউনো আমার, কারণ আমি কোনোদিন মানে সন্ধ্যা মুখার্জি প্লিজ আপনি যদি এটা শোনেন প্লিজ আমাকে তাড়া করবেন,
0: খুব ভালোবাসবে। ওই মানুষটা কিরকম জানো, তোমার একটা ছোট্ট ঘটনা বলি। বেবিদা মানে প্রতাপ রায় ওর সঙ্গে পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজান, তুমি একদিন বলছেন যে জানিস তো দেবাশিস দিদি ভাই, ওরা দিদি ভাই বলে কেন, উনি একদম মায়ের মতো একদম বলছেন যে যদি দিদি ভাই রাজি হন কোনো লাইভ শো করবো বলে তাহলে আমাদের 18টা রিহার্সেল দিতে হয় এবং ওই দেড় মাস দিদি ভাই গান ছাড়া আর কিচ্ছু করবেন না। ধরো তুমি দিদি ভাইকে একটা গান, যে দিদি ভাই এই গানটা করেছে, উনি তোমাকে গুরুর সম্মান দেবেন, এই হচ্ছে জায়গাটা।

0: বেলা হয়, মানে
1: ওই যে সাগর বেলা আর সাগর বেলা,
0: সাগর বেলাটা বেলাটা মানে অন্য বেলা, সকালবেলা দুপুরবেলা এরকম। কিন্তু আমার অবাক লাগছে যে তুমি বাংলাটা ধরে রাখলে কি করে?
1: যে জিনিসটা মানুষ যে যখন কোনো জিনিসকে যদি
0: ভালোবাসে আঁকড়ে থাকবে,
1: আঁকড়ে থাকবো। কিন্তু এমন আঁকড়ে রাখো, বলে না যে ইফ ইউ লাভ সামবডি, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে কিন্তু মুক্তি দিতে
0: পারো। এটা এটা আমি বলবো, আমি একটা ছবি দেখেছিলাম জানিস, একটা বড় ব্লো আপ, তাতে দেখা যাচ্ছে দুটো পাখি উঠছে আর একটা পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে একটুখানি, তার পাশে লেখা তুমি যেটা বলছো, ইফ ইউ লাভ সামথিং সেট ইট ফ্রি, ইফ ইট কামস ব্যাক
1: টু ইউ
0: ইটস ইয়ার্স, ইফ নট ইট নেভার ওয়াজ। এটা আমি একটা বাংলা করেছিলাম জানো, ভালোই যদি বাসো তাকে ডানা মেলে ভাসতে দাও, ভালোই যদি বাসো তাকে ডানা মেলে ভাসতে দাও,
1: ডানা মেলে ভাসতে দাও,
0: অনেক রাতের আকাশ ছুঁয়ে তোমার কাছে আসতে দাও। হতেও পারে হারিয়ে গেল নীড় ভোলা সেই অচিন পাখি, তোমার কোনো দোষ ছিল না, ভালোবাসায় ছিল ফাঁকি।
1: মাম্মা ধোকা,
0: এটা কোন গান মনে পড়ছে?
1: বাবুজি ধীরে চল না, কারণ বাবুজি যদি ধীরে যদি না চলে ধোকা খেতে পারে। বাবুজি ধীরে এক পার স্কেলারি না, বাবুজি ধীরে, বাবুজি ধীরে,
0: ওরা ধীরে ধীরে স্কেলে আসছে।
1: নো নো নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, আমি শিওর দ্যাট শ্রোতাগুলো খুব এনজয় করছে আমাদের এই ইমপ্রম্পটু।

0: ভালোবাসে ধোকা চলবে না,
1: যদি কোন মানুষ ভাবে যে আমি ধোকা খেয়ে গেছি তাহলে তার দিকে মুড়িয়ে দেখেও না, কষ্ট পাবে।
0: আমার কি মনে হয় জানো মোহিনী, জীবনে প্রতিটি সম্পর্কের একটা আয়ু থাকে, প্রাইস ট্যাগও থাকে, ভ্যালুস থাকে। আমাদের
1: ভ্যালুস না, এখন ভ্যালুস কি ভাবে না, প্রাইস ট্যাগ,
0: প্রাইস ট্যাগ,
1: প্রাইস ট্যাগ মানে ওয়াচটা কি মেকের, পার্স খুললে পার্সের মধ্যে কটা ক্রেডিট কার্ড আছে, আপনার ক্রেডিট কার্ড চলছে কিনা, তারপরে হচ্ছে কি জুতোটা কি পরেছো, যেটা দেখা যায় ইউনো, ফ্রেমটা কি, বিকজ উইমেন আর ভেরি
0: ফ্রেম দেখে ফ্রেম দেখে প্রেম আসবে,
1: হ্যাঁ ফ্রেম দেখে প্রেম হচ্ছে এখন, এখন ভীষণ এখন ডিফারেন্ট হয়ে গেছে,
0: আচ্ছা
1: এখন ভ্যালু চলে গেছে, এখন এখন নো মানি নো হানি।
0: আচ্ছা শোনো, তোমার প্রথম মামার বাড়ি যাওয়া কবে, ব্রাজিলে?
1: আমরা আমি যাই ইস্টারে, যাই ইস্টার,
0: এজ অফ ফার্স্ট তোমার ভিজিট, তুমি যখন জন্মেছো,
1: জন্মেছো কোথায়? আই ওয়াজ নো না বর্ন ইন ইন্ডিয়া, তারপর আমি ওখানে,
0: ইন্ডিয়াতে কোথায়? আলিপুরে,
1: কলকাতা,
0: কলকাতা
1: অফ কোর্স,
0: ওকে, তারপর তুমি ওখান থেকে
1: এবার ব্রাজিল, রিও দি জেনেরো,
0: রিও দি জেনেরো,
1: তারপর ক্লাস 10 অফ দি ওখানে পড়াশোনা, তারপরে বাবা আবার ট্রান্সফার হয় ম্যাড্রিড,

0: বছর হাই স্কুল স্পেন, তারপরে গ্রাজুয়েশন লরেটো, তারপরে গ্রাজুয়েশন হলো ব্যাচেলর অফ এডুকেশন টিচার্স ট্রেনিং হলো, তারপরে মডার্নাই স্কুলে তিন বছর পড়ালাম। বাচ্চাদের ক্লাস ফোর, কারণ আমার দিদি আমার দিদি মানে আমার মানে মামার মামার বাড়ি না, আমার দিদি আছে তো, শি ইজ অ্যান অ্যাডভোকেট ইন ক্যালকাটা হাইকোর্ট।
1: আচ্ছা দেখো, তোমার এই নামের মধ্যে কোন বাংলা, যেমন তোমার
0: মৌ, মৌহিনী না, এম ও এইচ আই এন আই না,
1: মৌহিনী,
0: মৌহিনী, কারণ মৌ মৌ মৌচাক,
1: ওরে বাবা,
0: মৌটুসি, মৌসুমি, গানা তো আছে মৌ মনে
1: আছে,
0: কোনটা কোনটা
1: মৌ মনে আজ মৌ জমেছে,
0: আর একটা আছে মহুয়ায় জমে, এটা বোধহয় আমার মনে হচ্ছে কি একটা, না না না একটা ফোক মিউজিক আছে কি বলে ঝুমুর, ঝুমুরের উপরে না গানটা, মহুয়ায় জমেছে আজ মৌ গো, এবার ঠিক না ঠিক না, হ্যাঁ বল না, মহু
1: এটা অরিজিনাল স্কোরটা।

0: দ্য মৌ হচ্ছে কি হানি, মহুয়া হচ্ছে কি হানি পট, কারেক্ট? এই মৌটা যখন বলে না চলো বিহায় মৌ কোড়াতে যাই গো, চলো বিহায় মৌ কোড়াতে যাই, আমি কি বলছি এই মৌয়ের মধ্যে ধোকার, ওর যদি মিশ্রণ থাকে ধোকার মিশ্রণ, ধোকার রেসিপি, ধোকা পোষণ, তখন কি করে সামলাতে হয় একটু বলো। তুমি তো সুন্দর লেখো কবিতা, বলো তোমাকে কেউ
1: বলবো? হ্যাঁ দেখো, আমার ছোট্ট লিখেছি এরকম, এই তো সেদিন কর্মবিহীন নিজের সাথে দেখা, তারার ভিড়ে সঙ্গীবিহীন চাঁদের মতো একা।
0: ঠিক,
1: তারার ভিড়ে সঙ্গীবিহীন চাঁদের, চাঁদের আরেকটা চাঁদ নেই,
0: নেই
1: তাই তো, ঠিক একা। আসলে কি জানো মহিনা, আমার মনে হয়েছে প্রত্যেক মানুষ যেমন তুমিও, যখন তোমার এত পপুলারিটি, সেনোরিটা সেনোরিটা তোমাকে পাগলা করতে সারা বিশ্ব জুড়ে, সেখানে তুমি মানুষটার সঙ্গে তো তোমার
0: ওটা আলাদা একটা জগৎ,
1: যখন

0: সমাজের সঙ্গে নিজে কথা বলা,
1: সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট।
0: সেটা আমরা বলি না বলি কোথাও সরে
1: সময়টা কিন্তু ১ ঘন্টা কিন্তু বার করতেই হবে, না হলে আমরা পাগল হয়ে যাব।
0: আমাদের চলাটাও তো তাই হবে, সামনে দেখতে গেলে তোমার পেছনে দেখতে হবে, নাহলে তুমি এগোবে কি করে? অতীত তোমার অধুনা যেটা বলি প্রেজেন্টকে, কাঁধে হাত রেখে বলে আগামীর দিকে এগিয়ে যাও, কারণ আমাদের বীজ মন্ত্র ছেড়েই ব্যতি। তুমি কিছুক্ষণ আগে গীতা দত্তের গান শুনেছো ঘরে বসে, তুমি এদের এখনো পুরো ভেতরে রাখো বলো?
1: নিশ্চয়ই, কারণ হিস্ট্রি যদি আমরা ভুলে যাই, ব্যাকবোন যদি আমরা ভুলে যাই, তাহলে কি নিয়ে যদি যখন সুরাইয়া গেত।

0: আওয়াজ তখনকার দিনে কোনো রেকর্ডিং স্টুডিও নেই, কিছু নেই, ওরা নিজেরাই গাইছে, নিজেরাই অ্যাক্টিং করছে। তারপর আস্তে আস্তে গীতা দত্ত এলেন, গীতা দত্তের পরে আশা ভোসলে, সেম রিদমে নওশাদ, যারা হল্লে হল্লে চলো মোরে সাজনা হাম ভি পিছে হ্যায় তুমারি। আব তুমি যখন বললে যে গাইডেন্স চাই, রিয়ার ভিউ, যারা হল্লে হল্লে চলো আস্তে আস্তে চলো মেরে সাজনা হাম ভি পিছে হ্যায় তুমারে, হোয়াট ইজ পিছে, গাইডিং ফোর্স।
1: অ্যাবসলিউটলি,
0: ইয়ে হাম বাবা হতে পারে, মা হতে পারে, বর হতে পারে, বউ হতে পারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ সামবডি গাইড,
1: যেটা বলে সোল কানেকশন।
0: যেরকম তুমি গাইড করছো আমাকে,
1: অন দ্য কন্ট্রারি, আমাদের তো আগে দেখো আমাদের সামনে কোনো কাগজ নেই
0: জিনিস, মানে শ্রোতা বন্ধুদের এই কথাটা বলতে চাই যারা শুনছেন, আমাদের কিন্তু এইটা কমপ্লিটলি ইমপ্রম্পটু, এখানে কোন রকম ভাবে কোন, ইট ইজ জাস্ট আমাদের মনে যেটা আসছে, মনের হৃদয় থেকে কথাতে সেটা ট্রান্সলেট হচ্ছে, দ্যাট ইজ অল আই ক্যান সে, এন্ড দিস ইজ আই এম সো এনজয়িং ইট।
1: আমি আমার বাবাকে বাবুজি বলে ডাকতাম,
0: বাবুজি তো আমরা তো সবাই
1: বাবুজি বলি তো বাবা। আর আমার এটা কি জিনিস মনে হয় জানো, ইট ইজ ভেরি পার্সোনাল ফিলিং। ধরো তোমার সাথে আমার দেখা হলো একটু আগে, আমরা মুখোমুখি হলাম, তোমার কথা শুনেছি, তোমার গান সবার মতো আমিও শুনেছি, এখন কি মনে হচ্ছে যে আমাদের
0: একদমই না, আগেন সোর্স,
1: আমি এটাই বলতে চাইছি,
0: সোর্স, গঙ্গোত্রী ইজ আ সোর্স, গঙ্গোত্রী থেকে ট্রিবিউটারিজ হয় ডিফারেন্ট ডিফারেন্ট নামে, কোথাও গোদাবরী, কোথায় নর্মদা, কোথায় কৃষ্ণা, কোথায় হুগলি, হ্যাঁ, আর তারপর এখানে প্রয়াগও আছে, যেখানে তিনটে নদী মিট করে, সরস্বতী যেটা গুপ্ত রিভার, গঙ্গা যমুনা, এলাহাবাদ, ঠিক, আমি কোথাকার, তুমি এখানকার, সুতপা এখানকার, ইটস অল আর আন্ডার দ্য সেম কনস্টিটিউশন অফ ওয়াটার, এর মধ্যে কোনো চেঞ্জ নেই, নাম চেঞ্জ খালি,
1: ঠিক বলেছো, যার জন্য তোমার বাহাতে ট্যাটু করা আছে, মা লেখা রয়েছে,
0: মা, এটা আমি ব্রাজিলে করেছিলাম বলে চন্দ্রবিন্দু নেই, কারণ ওরা চন্দ্রবিন্দু করতে পারেনি, ওরা একটা ডট দিয়েছে, আমি এটাকে, ওরা তো লিখতে পারে না, আমি তখন বলে দিলাম যে এরকম এরকম ভাবে লেখো,
1: ওটা করে দিলে,
0: হ্যাঁ,
1: শোনো না, মৌ
0: বিউটিফুল, ইয়েস, মৌ ইজ

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ষোলো আনা বাঙালি। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

0: মৈত্রী পূজার তরঙ্গে এখন জানিয়ে দেব বুধ সকালের অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রীপ্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় যুথিকা নাজির।

শব্দ আর অনুভূতির যে সেতু গড়ে উঠেছিল আজ থেকে ঠিক 10 বছর আগে, আজ সেই ভালোবাসার এক বিশেষ উদযাপন। দেখতে দেখতে পার হয়ে গেল আকাশবাণী মৈত্রীর এক বর্ণময় দশক। আজ আমাদের, আপনার, আমার দুই বাংলার কোটি কোটি মানুষের প্রাণীর স্পন্দন আকাশবাণী মৈত্রীর শুভ জন্মদিন। আজ থেকে ঠিক 10 বছর আগে আজকের এই দিনেই শুরু হয়েছিল সুরের আকাশে ডানা মেলার সেই যৌথ যাত্রা। পদ্মা মেঘনা যমুনার কলতান আর গঙ্গা তিস্তা ভাগীরথীর কুলকুল ধ্বনি যেন এক সুতোয় বেঁধে দিয়েছিল এই বেতার তরঙ্গ। দুই বাংলার অগণিত শ্রোতাবন্ধুর অপরিসীম ভালোবাসা, আবেগ আর মিষ্টি স্মৃতির ভেলায় চড়ে মৈত্রী আজ পা রাখল 10 বছরের এক নতুন মাইলফলকে। আজকের এই সোনাঝরা বিকেলে ওপারের হাওয়া আর এপারের মাটির সোঁদা গন্ধ এক হয়ে মিশে যাক আমাদের এই যৌথ উদযাপনে। ওপার বাংলা এবং এপার বাংলার সমস্ত প্রিয় শ্রোতাবন্ধুদের জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে একরাশ ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা। আকাশবাণী মৈত্রীর 10 বছরের এই বিশেষ জন্মদিনের সন্ধ্যায় আমরা সবাই মিলে মেতে উঠি সুর, কথা আর সম্প্রীতির এক অনবদ্য আড্ডায়। আজকের এই শান্ত আড্ডায় দুই বাংলার শ্রোতাবন্ধুদের জানাই আবারও স্বাগত। আজ সারা দিন ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করছি আমাদের প্রিয় আকাশবাণী মৈত্রীর জন্মদিন। আজ সন্ধ্যার আড্ডাই বা সেখান থেকে বাদ যাবে কেন? যদিও বা আজ সন্ধ্যার আড্ডাতে প্রতিদিনের মতনই আজও রয়েছে নানান রকমের তথ্য, আছে নানান রকমের উঠা পড়ার গল্প, আছে মোটিভেট করার গল্প, ইন্সপিরেশন হওয়ার গল্প, তার সঙ্গে আছে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, আছে সুন্দর সুন্দর গান, কারণ আড্ডা তো একেবারেই অসম্পূর্ণ গান ছাড়া, তাই গান ছাড়া কিছুতেই আড্ডা হতে পারে না। আর আপনাদের সঙ্গে আড্ডা দিতে এই সোনাঝরা বিকেলে এক মুঠো মেঘলা বাতাস আর একটা সুন্দর মাটির সোঁদা গন্ধ নিয়ে স্টুডিওতে আড্ডা দিতে চলে এসেছি আমি যুথিকা। গান, জনস্বার্থ সম্পর্কিত বার্তা, তথ্য, এই নিয়ে জমে উঠবে আমাদের আজকের শান্ত আড্ডা। তবে আড্ডার শুরুতেই প্রথমেই দেখেছি কণ্ঠ ছায়াছবি থেকে তুষার দেবনাথের কণ্ঠে একটি সুন্দর গান। এই গান রইল আমার আকাশবাণী মৈত্রীর দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুদের জন্য। আসুন আমরা সকলে আবারও একবার মৈত্রীকে জানাই তার 10 বছরের শুভেচ্ছা। আজ মৈত্রীর, আকাশবাণী মৈত্রীর জন্মদিনে রইল তুষার দেবনাথের কণ্ঠে কণ্ঠ ছায়াছবি থেকে এই গানটি। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন। এখন আপনার জন্য, আপনাদের জন্য গানে গানে রইল তুষার দেবনাথ।

গানটি শুনলেন কণ্ঠ ছায়াছবি থেকে তুষার দেবনাথের কণ্ঠে। আকাশবাণী মৈত্রীর শুরুর প্রায় প্রথম থেকেই আজ সন্ধ্যার আড্ডা আপনাদের সঙ্গে জুড়েছিল। আর এই আজ সন্ধ্যার আড্ডাতে কখনো হয়তো সময়ের পরিবর্তন হয়েছে, কখনো হয়তো বিষয়ের পরিবর্তন ঘটেছে, কিন্তু আপনারা ঠিক জুড়ে গেছেন সময় মতন। আর আজ 10 বছর পর যখন সেই সমস্ত দিনগুলোতে ফিরে যাচ্ছে, তখন বড্ড নস্টালজিক লাগছে এবং তার সঙ্গে মনে হচ্ছে যে আপনারা কত কত আপন আমাদের কাছে। আসলে আপনারাই তো আমাদের প্রিয় বন্ধু, ঠিক প্রিয় বন্ধুর মতন, যেমন আপনারা আমাদের ভালো মন্দে কখনো হাত ছাড়েননি, হাত ধরে রেখেছেন শক্তভাবে। আর ঠিক এইভাবেই একে অপরের হাত ধরে আকাশবাণী মৈত্রী পার করল তার 10টা বছর। আজ আকাশবাণী মৈত্রীর প্রতিষ্ঠান দিবস। আজকের এই দিনটাতে অনুষ্ঠান করতে বসে বারবার সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে। তবে বারবার ফিরে তো যাবই, নিশ্চয়ই ফিরে যাব, কিন্তু আজ আরও এক বিশেষ দিন, সে কথাও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হবে। কারণ তথ্য ভাগ করে নেওয়ার গুরু দায়িত্ব রয়েছে, তাই এই কাজটা তো করতেই হবে। আজ জাতীয় মহাকাশ দিবস, মানে ন্যাশনাল স্পেস ডে। 2023 সালের 23শে অগস্ট ভারতের ইসরোর চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে পৌঁছানো প্রথম দেশ হিসেবে ভারতের এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 23শে অগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হয়।

পরের তথ্যটাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই মহাকাশ সংক্রান্তই। চাঁদের বুকেই আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের অংশ। আছড়ে পড়ার সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় 8,700 কিলোমিটার। তবে এই ঘটনায় চন্দ্রপৃষ্ঠে একটি নতুন গহ্বর তৈরি হয়েছে এবং নাসা জানিয়েছে রকেটের অংশবিশেষ আছড়ে পড়ায় চাঁদে 60 ফুট চওড়া ও 12 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। কয়েকজন বিশেষজ্ঞের দাবি গহ্বরটি প্রায় 100 ফুট চওড়াও হতে পারে। 2025 সালে এই রকেটটি উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স। তারই একটি অংশবিশেষ বুধবার মানে গত বুধবার চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে। রকেটের এই অংশটি সেকেন্ড স্টেজ নামে পরিচিত, আয়তনে যা প্রায় একটি স্কুল বাসের সমান। জানা গিয়েছে মূলত সূর্যের কার্যকলাপ ও মহাকর্ষীয় শক্তির প্রভাবেই রকেটের এই অংশটি চাঁদের দিকে চলে যায় আর তাতেই তৈরি হয়েছে এই নতুন গহ্বর। আমাদের এই মহাবিশ্বে মহাকাশে প্রতিনিয়ত নানান রকম ঘটনা ঘটে চলেছে, তার সবটা যে আমরা বুঝতে পারি তা নয়, তার সবটা যে আমাদের ভালোর জন্য ঘটে তাও হয়তো নয়, তবুও ঘটমান ঘটনাকে অস্বীকার করার কোনো ক্ষমতাই আমাদের নেই। তবে সুন্দর সুন্দর গান আমি শোনাতে পারি। পরের গানটি মানে পরের রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন শ্রাবণী সেনের কণ্ঠে। ফিরে আসছি গানের ওপারে, আপনি রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে, শুনছেন আজ সন্ধ্যার আটটা। এখন আপনার জন্য গানে গানে রেখে গেলাম শ্রাবণী সেনকে।

গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। আজকের আড্ডার শুরুতেই বলছিলাম যে আজ বিভিন্ন রকমের তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তার মধ্যে যেমন রয়েছে ইন্সপিরেশনাল স্টোরি, মানে যে ধরনের ঘটনা আমাদের ইন্সপায়ার করে বা আমাদেরকে, আমি তো বলবো যে আগামীর পথ দেখায়। বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার কথা বলেছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততদিন প্রাণপণে পৃথিবীকে জঞ্জালমুক্ত করার অঙ্গীকার করেছিলেন তিনি নবজাতকের কাছে, আর সেই কাজটাই করে চলেছেন সনত কুমার মণ্ডল। এখন আমি আপনাদের সঙ্গে সনত বাবুর এই ভূমিকাটাই ভাগ করে নেব এবং তিনি কিভাবে এই সমাজের কাছে, আমাদের কাছে প্রয়োজনীয় এবং তার সঙ্গে কিভাবে তিনি আমাদেরকে ইন্সপায়ার করছেন বা বলতে পারি হিরো, আইডল, সেটা আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন তার কথা শুনলে। কারুর কথাই নয়, তিনি একদমই নিজের ইচ্ছেতে এই কাজ করে চলেছেন। প্রায় গত ১৩ বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন এবং যতদিন পারবেন ততদিন সবাইকে সচেতন করতে এই কাজ করে যাবেন, এমনটাই তার ইচ্ছে। দেশজুড়ে চলছে স্বচ্ছ ভারত মিশন। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার ধারাপাড়ার বাসিন্দা সনতবাবু প্রায় ১৩ বছর ধরে নিরলসভাবে এই সচেতন করার কাজটাই করে চলেছেন একদমই নিজের মনের ইচ্ছেতে, নিজের মনের টানে। এই পরিচ্ছন্নতার কাজ করতে প্রতিদিন নিয়ম করে ভোরবেলায় ঝাঁটা হাতে বেরিয়ে পড়েন তিনি। তার বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার এলাকাকে প্রতিদিন তিনি নিজের হাতে পরিষ্কার করেন। এই পরিষ্কার করার কাজ করতে তিনি কখনো আবার চলে যান চাল কালনা বা অন্য কোথাও। শুধু ঝাঁট দেওয়া নয়, এমনকি আবর্জনা তুলে সেটাকে নির্দিষ্ট জায়গায় ফেলা, এই কাজটাও করে থাকেন সনতবাবু। তার শুধুমাত্র এই কাজের লক্ষ্য হল সকলকে সচেতন করা। আমরা সকলে যারা অনায়াসে পরিবেশকে নোংরা করি, তারা যাতে একটু সচেতন হই, একটু যাতে সচেতন নাগরিকের ভূমিকা পালন করি এবং আমরা প্রত্যেকে যদি নিজেরা সচেতন হই এবং নিজেদের আশেপাশের মানুষকে সেই কাজটা করতে, মানে পরিবেশ নোংরা সেই কাজটা করতে বাধা দিই, তাহলেই বোধহয় আমাদের চারপাশ, আমাদের পরিবেশ, আমাদের বাস

বঙ্গভূমি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তিনি রেখে যেতে চান আগামী প্রজন্মের জন্য সুযোগ্য বাসভূমি। সনৎবাবুর মতন মানুষরা আমাদের সমাজের কাছে সোনার মানুষ। তাদের মতন মানুষরা আছেন বলে, সেই সোনার মনটা আছে বলে এখনও শুধুমাত্র নিজের কথা না ভেবে, শুধুমাত্র নিজের বাসভূমির কথা না ভেবে, চারপাশের কথা, সমাজের কথা, এমনকি আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাচ্ছি সেটাও তারা ভাবেন এবং বাকিদের ভাবতে বাধ্য করেন। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তারা কাল পর্যন্ত কি করেছেন ঠিক আছে সেটা নিয়ে ভাবার দরকার নেই, বরং আজ থেকে, আগামী কাল থেকে একটু আগামী দিনগুলোর কথা ভাবুন, একটু পরিবেশের কথা ভাবুন, একটু সুস্থ থাকার, সুস্থ পরিবেশে থাকার এবং আগামী প্রজন্মকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দেওয়ার অঙ্গীকারবদ্ধ হোক। এই সোনার মানুষদের সমাজে বড্ড বড্ড বেশি প্রয়োজন। ফিরে যাব আবারও গানে, পরের গানটি শুনবেন প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে, আর গানের উপরে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু সচেতন বার্তা। আসলে আমরাও চেষ্টা করছি আপনাদের বিভিন্ন বিষয়ে এই বার্তাগুলো দিয়ে একটু সচেতন করে তুলতে। এখন আপনাদের জন্য গানে গানে রইলেন প্রহ্লাদ ব্রহ্মচারী, আর গানের ওপারে জনস্বার্থ সম্পর্কিত কিছু বার্তা, এবং তারপর আবারও ফিরে আসব আড্ডায়। সঙ্গে থাকুন, শুনছেন আকাশবাণী মৈত্রীর জন্মদিনের বিকেলে আজ সন্ধ্যার আড্ডা।

0: করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

ফিরে এলাম আবারও আজ সন্ধ্যার আড্ডায়। এবারে আপনাদের সঙ্গে যাদের কথা ভাগ করে নেব তারা এখন আমাদের কাছে মোটিভেশনের একটা জায়গা। আমরা যারা হেরে যেতে ভয় পাই, আমরা যারা পিছিয়ে পড়লে আবার কিভাবে এগোব সেটা কি ফর্মুলা জানি না, হেরে যেতে যেতেও যে জিতে যাওয়া যায় এই তত্ত্বে যারা বিশ্বাস করে না তাদের জন্য এখন যাদের তথ্য বা এখন যাদের কথা বলবো তারা তাদের কাছে মোটিভেশন বা ইন্সপিরেশন তো বটেই। আপনারা জানেন যে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলছে, আর এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত প্রত্যাবর্তনে ইতিহাস গড়লেন ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। গত শুক্রবার মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চীনের জিয়াই ফান ও ঝাং সু জিয়ানকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ভারতের দুই মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার। টুর্নামেন্টের চতুর্থ বাছাই জুটিকে হারিয়ে দিলেন ভারতের তৃষা গায়ত্রী জুটি। শেষ চারে ওঠায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তারা। এর ফলে কাটল 15 বছরের খরা। শেষবার 2011 সালে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অশ্বিনী পোনাপ্পা ও জালা গুট্টা জুটি মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। 2026 সালে এসে সেই খরা কাটল তৃষা ও গায়ত্রীর হাত ধরে। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন তারা। 69 মিনিটের লড়াইয়ে এই জুটি 16-21, 21-15, 21-13 ব্যবধানে হারিয়ে দেয় চীনা প্রতিপক্ষকে। প্রথম গেমে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফেরেন দুই ভারতীয় শাটলার এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন তারা। এখন বাকি সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ, আর দুজনকেই রইল আগামীর শুভেচ্ছা। জানি ভীষণ ভীষণ ভালো হবে, তার কারণ হেরে যেতে যেতে যারা জিতে যাওয়ার গল্প বলেন বা হেরে যেতে যেতে যারা জিতে যান তারা আসলেই জিতে যান। জলি এবং গায়ত্রী এরা দুজনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ তো পাবেই এবং তার সঙ্গে এরা জয়ীও অবশ্যই, কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যারা ভেঙে পড়ি, আমরা যারা মন খারাপ করি, আমরা যারা ভাবি যে এই বোধহয় হেরে গেলাম আর বোধহয় আমরা জিততে পারবো না, আর বোধহয় আমরা জিতে যেতে পারবো না, তাদের জন্য এরা হয়ে উঠুক ইন্সপিরেশন। তাদের জন্য এদের এই হেরে যেতে যেতে যে জিতে যাওয়ার গল্পটা মনোবল বাড়াক। আসলে আমরা মনে মনে হারটাকে মেনে নিই আর সেই কারণেই জিতে যাওয়াটা পিছিয়ে যায়। ওই হারটাকে মেনে নিলে হবে না, ফাইট ব্যাক করতে হবে, এগিয়ে যেতে হবে। হেরে যেতে যেতে

জিতে যেতে হবে। ব্রহ্মা জানেন গোপন কর্মটি ছায়াছবি থেকে সোমলতা আচার্যর কণ্ঠে পরের গানটি রেখেছি, হেরে যেতে যেতে জিতে যাওয়ার গল্প, গানে গানে আপনাদের সঙ্গে। এখন সোমলতা আচার্য চৌধুরী।

গানটি শুনলেন ব্রহ্মা জানেন গোপন কমটি ছায়াছবি থেকে সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। আজ আকাশবাণী মৈত্রীর জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে সন্ধেবেলায় আপনাদের সঙ্গে নানান রকমের তথ্য, ভালো ভালো গান শুনিয়ে আমরা উদযাপন করছি, একসঙ্গে উদযাপন করছি আকাশবাণী মৈত্রীর জন্মদিন। আকাশবাণী মৈত্রীর একেবারে প্রথম থেকেই সঙ্গে ছিল আবহাওয়ার খবর। আবহাওয়ার খবর আমরা আপনাদের সকালে, বিকেলে, আজ সকালের আড্ডায়, সকালের আড্ডায়, আজ সন্ধ্যার আড্ডাতে এই আবহাওয়ার খবর আমরা আপনাদের জানিয়ে থাকি, এবং এর মাধ্যমে আমরা আমাদের মৎস্যজীবী বন্ধুদের সতর্ক করি, এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রতিদিনের কাজের জন্য বাইরে বেরোন, তারাও রেডিও খুললেই আবহাওয়ার খবর জানতে পারেন। তাই বৃষ্টি হবে কি না, অস্বস্তি আছে কি না, রোদ উঠবে কি না, কতটা আপেক্ষিক আর্দ্রতা বাড়ল, তাপমাত্রা কতটা কমল, এই সমস্তটা আপনারা জানতে পারেন। তাই আজকেও সেই আবহাওয়ার খবর আপনাদের তো জানাতেই হবে। আর এখন যেমন আবহাওয়ার অবস্থা, এখন তো আবহাওয়ার খবরে অনেক কিছু রয়েছে, আজকেও অনেক কিছু রয়েছে। দেখুন, বৃষ্টি হলে আমরা কি জানি যে একটা স্বস্তি পাওয়া যায়, কিন্তু এখন এমন অবস্থা যে বৃষ্টি হলে স্বস্তি তো দূর, উল্টে আরও বাড়ে।

হচ্ছে ভ্যাপসা গরম এবং ঘেমে নে নাজেহাল অবস্থা মানুষের। এর মধ্যেই রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারা জানাচ্ছে যে দুর্যোগ চলবে প্রায় আগামী মঙ্গলবার পর্যন্ত। তার আগে অবশ্য আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে পারে কলকাতাবাসী, মানে কলকাতাবাসীর কপালে কিন্তু ভোগান্তি লেখা রয়েইছে। উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবি ও সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তার মানে উত্তরবঙ্গে বৃষ্টির চোখ রাঙানি রয়েইছে একেবারে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি ও দীঘার উপর দিয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। এর ফলে গতকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হয়ে গিয়েছে। আজ রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। তাহলে বুঝতেই পারছেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার চোখ রাঙানি রয়েছে। আমি যখন আজকে স্টুডিওতে আসছিলাম তখন ঝিরি ঝিরি বৃষ্টি সঙ্গে পেয়েছিলাম, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা বৃষ্টি ভেজা বিকেলের গল্পই বরং গানে গানে শোনাক। আনন্দি আর আহিরি, পরের গানটি শুনবেন আনন্দি আর আহিরির কণ্ঠে। আর গানের ওপারে আবারও আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু সতর্কতা, কারণ ওই যে আগে বললাম যে সচেতন করার গুরু দায়িত্ব রয়েছে আমাদের ওপরেও। এখন আপনাদের জন্য গানে গানে রইল আনন্দি আর আহিরি।

0: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পাঁচ সন্ধ্যার আড্ডাতে এখন সময় মানে ঘড়ি বলছে সময় আর হাতে খুব অল্পই রয়েছে, তবে আমাদের যারা ছোট্ট বন্ধুরা রয়েছে তাদের জন্য এই বিশেষ তথ্যটা না ভাগ করলেই নয়। এখন তর্কটা আর পাহাড় না সমুদ্র এই নিয়ে কিন্তু জমে না, বরং জঙ্গল সাফারিতে গিয়ে কে কটা বাঘ দেখেছে এখন এটাই আসল। জঙ্গল প্রেমীর সংখ্যা দিন দিন বাড়ছে, আর বাড়ছে জঙ্গলের সাফারির চাহিদা। আসলে গহীন অরণ্যের মধ্যে যে রোমাঞ্চ রয়েছে এবং বন্যপ্রাণ দেখতে পাওয়ার যে সম্ভাবনা, তার মায়া কাটানো বড্ড কঠিন। কিন্তু এবার জঙ্গলে না গিয়ে সাফারি সেই একই স্বাদ পেতে পারেন, কারণ ইন্দোরে খুলেছে ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়। ইমার্সিভ টেকনোলজি এবং 14D এর মাধ্যমে ডিজিটাল জঙ্গল সাফারি করানো হবে এখানে। সেখানকার প্রধান আকর্ষণ ডিজিটাল জঙ্গল সাফারি। কি হবে এখানে? দেখুন, অনেক সময় কি হয় যে বাচ্চাদের নিয়ে জঙ্গল সাফারি যাওয়াটা একটু কঠিন হয়, সেক্ষেত্রে তাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন এই ভার্চুয়াল চিড়িয়াখানা। এখানে চিড়িয়াখানার মতন খাঁচায় বন্দি জীবজন্তু দেখতে পাবেন না, বরং জঙ্গলে যেভাবে বন্যপ্রাণরা জীবন কাটায় ঠিক সেটাই দেখতে পাবেন এখানে। জঙ্গল সাফারিতে গেলে ঠিক যে যে অভিজ্ঞতার মুখোমুখি হন একই অভিজ্ঞতা পাবেন এখানেও। জঙ্গলের পশুরা ঠিক যেভাবে থাকে, শিকার করে, সবই দেখানো হয়েছে VR 3D ভিজুয়াল ডিজিটাল প্রজেকশন এবং ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন ব্যবহার করে। তবে এই ডিজিটাল চিড়িয়াখানার মূল আকর্ষণ হল 14D থিয়েটার। কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়ে এলে এই এক্সপিরিয়েন্স কিন্তু একদম মিস করা চলবে না। আর ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে আজ সন্ধ্যার আড্ডা থেকে। এই জন্মদিনের সন্ধ্যার আড্ডা আপনাদের সঙ্গে কাটালাম আমি জ্যোথিকা, কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর প্রায় জন্মলগ্ন থেকেই মানে আকাশবাণী মৈত্রীর শুরুর দিন থেকেই আজ সন্ধ্যার আড্ডা আপনাদের সঙ্গে ছিল, আজ দশম জন্মদিনও সন্ধ্যাটা আপনাদের সঙ্গেই কাটালাম। আজ সন্ধ্যার আড্ডা দিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আবারও আড্ডা হবে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়, ততক্ষণ বরং আমাদের মধ্যেই অপেক্ষাটুকু থাক, ভালো থাকবেন সকলে। মৈত্রীপূজার তরঙ্গে এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন রোহিত গোস্বামী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের আজকের পর্বে আপনাদের সাথে আমি রোহিত। আজকের পর্বে প্রথমে বিভিন্ন খেলার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে থাকবে এক নজরে। এর পাশাপাশি আতশকাচের তলায় থাকবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হওয়া দ্বিতীয় টেস্ট এবং 135তম ডুরান্ড কাপ ফাইনালের খবর, এবং অবশ্যই থাকবে এ সপ্তাহের খেলোয়াড়। তবে সবার আগে শুনে নেওয়া যাক এক নজরে।
1: এক নজরে

কলম্বোতে আজ থেকে শুরু হলো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম দিনের খেলা শেষ হয়ে গেছে এবং দিনের শেষে ভারতের রান 5 উইকেটে 300। ক্রিজে অপরাজিত আছেন ধ্রুব জুড়েল 7 রানে এবং সারাংশ জৈন 4 রানে।

গ্রেট ব্যারিয়ার রিফ এরিনাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে জিতে গেল অস্ট্রেলিয়া। প্রথম দিনে মিচেল স্টার্কের অনবদ্য বোলিংয়ের সৌজন্যে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট হয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় 210 রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 95 রানেই অল আউট হয়ে যায়, ফলে এক ইনিংস ও 51 রান নে মিলিয়ে জিতে নিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে মোট 10 উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক। এর পাশাপাশি তিনি সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। প্রসঙ্গত, প্রথম টেস্টে জয়ী হয়েছিল বাংলাদেশ, ফলে দুই টেস্টের সিরিজ 1-1 ফলে অমীমাংসিতভাবে শেষ হলো।

ক্রিকেট থেকে চলে আসি ফুটবলের খবরে। ইংলিশ প্রিমিয়ার লিগে মরশুমের শুরুটা পরাজয় দিয়ে শুরু করল মাইকেল ক্যারিকের প্রশিক্ষণাধীন ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল হাল সিটির কাছে তারা 2-0 গোলে পরাজিত হল। ইপিএল এর অপর খেলায় ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়েছিল টটেনহাম হটস্পার। খেলায় ব্রেন্টফোর্ড 3-0 গোলে পরাজিত করল স্পার্সদের। ইপিএলে আজ নিজেদের অভিযান শুরু করছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

ভারতীয় সময় সন্ধ্যে 6:30 বোর্নেমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ভারতীয় সময় রাত 9:00 সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। লা লিগাতে গতকাল গভীর রাতে এসপ্যানিয়লের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। খেলায় এসপ্যানিয়লকে 2-1 পরাজিত করল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল দুটি করেন জুড বেলিংহাম ও কার্লোস এসপি। এসপ্যানিয়লের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্স ক্যালেট্রাভা। অপরদিকে আজ ভারতীয় সময় রাত 1:00 এলচের বিপক্ষে খেলতে নামবে এফসি বার্সেলোনা। শ্রোতা বন্ধুরা, আন্তর্জাতিক ফুটবল থেকে এবার চলে আসি ঘরোয়া ফুটবলের খবরে। 135তম ডুরান কাপ ফাইনালে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টস।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়েছে এবং আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছে এবং ইস্ট বেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী

মোহনবাগানের থেকে 4-1 গোলে এগিয়ে রয়েছে। চলে আসে বিশ্বকাপ হকির খবরে। গতকাল দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের কাছে 3-1 গোলে পরাজিত হল ভারতীয় পুরুষ হকি দল, আর এই পরাজয়ের ফলে বিশ্বকাপে শেষ চারে যাওয়ার স্বপ্ন খুব কঠিন হয়ে গেল ভারতের। প্রথম দুটি কোয়ার্টার গোল শূন্য থাকার পরে তৃতীয় কোয়ার্টারে নেদারল্যান্ডস 2-0 গোলে এগিয়ে যায়। অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একটি গোল শোধ করলেও আরেকটি গোল করে ভারতের আশা শেষ করে দেয় ডাচরা। নয়াদিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতীয় মহিলা জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদকে। গতকাল শীর্ষ বাছাই তথা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জুটি চীনের লিউ শেংশু ও তান নিং জুটির কাছে তারা হেরে গেলেন। খেলার ফল 21-18, 13-21 এবং 8-21। প্রসঙ্গত 2011-তে জোয়ালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পার পরে তৃষা ও গায়ত্রী জুটি হলেন ভারতের দ্বিতীয় মহিলা জুটি যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন। 2011-তেও ভারত ব্রোঞ্জ পদক জিতেছিল।

হকি বিশ্বকাপের মহিলা বিভাগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহিলা দল। ভারতের কাছে আজকের ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে পৌঁছতে গেলে ভারতকে আজ অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। এর পাশাপাশি নজর রাখতে হবে নেদারল্যান্ডস যেন চীনকে হারিয়ে না দেয়। নেদারল্যান্ডস যেন চীনকে হারিয়ে দেয় তাহলে ভারতের মহিলা দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। খেলা শুরু আজ ভারতীয় সময় রাত 10:30। আসন্ন ইউএস ওপেনে মিক্সড ডাবলসে জুটি বেঁধে খেলতে দেখা যাবে কার্লোস অ্যালকারাজ ও সিরিনা উইলিয়ামসকে। 4 বছর পরে গত জুনে টেনিসে ফিরেছেন 23টি মেজর জয়ী সেরিনা। উইম্বলডনে সিঙ্গলসে খেলতে নেমে তিনি প্রথমেই হেরে যান। অপরদিকে 4 মাস পরে কবজির চোট সারিয়ে কোর্টে ফিরছেন 7টি মেজর জয়ী স্পেনের টেনিস খেলোয়াড় এবং বর্তমানে বিশ্বের 2 নম্বর টেনিস তারকা কার্লোস অ্যালকারাজ। ইয়ানিক সিনারের পর চোটের জন্য ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ড্যানিশ টেনিস খেলোয়াড় হোলগার রুন। শনিবার কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড স্পোর্টসের সাথে 1-1 ড্র করল মোহামেডান। এই নিয়ে পরপর 2টি খেলা ড্র করল মোহামেডান।

জাপানের আইচি নাগোয়ায় আসন্ন এশিয়ান গেমসে চারশো বিরানব্বই জনের দল পাঠাতে চলেছে ভারত। এর মধ্যে পুরুষ খেলোয়াড় ২৬৫ জন ও মহিলা খেলোয়াড় ২২৭ জন। শ্রোতা বন্ধুরা, শেষ হলো এক নজরে।

শ্রোতা বন্ধুরা, শুরু হয়ে গেছে 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনাল। মুখোমুখি হয়েছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। এবার সেই সংক্রান্ত শুনে নেব একটি বেতার প্রতিবেদন।

0: আর কিছুক্ষণ পরেই মহারণ, ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি, মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। কোন দল পাবে 135তম ডুরান্ড কাপ? আমরা চেষ্টা করেছিলাম জেনে নিতে বিশেষজ্ঞ আর দুই দলের প্রশিক্ষকের মন্তব্য। এখন শুনে নেব প্রাক্তন ভারতীয় ফুটবলার শুভ কুমারের মন্তব্য।
1: দেখো, যেটা

0: বলার কথা, এত মানে ক্লোজ ডার্বি এরকম বোধহয় খুব কম দেখা গেছে যে একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হচ্ছে ডার্বি দিয়ে, আবার শেষ হচ্ছে ডার্বি দিয়ে, এরকম বোধহয় দেখা যায়নি আমার যতদূর মনে পড়ছে, যতদূর সম্ভব। আর দেখো, তখন প্রথম ডার্বিটা খেলতে নেমেছিল দুটো টিমই বোধহয় এক দুদিনের, দুদিন তিন দিনের প্র্যাকটিস করেছিল। এখানে তুমি দেখো যে ডার্বিটা খেলতে মোহনবাগান লাস্ট ম্যাচ খেলেছে বুধবার দিন, বৃহস্পতিবার দিন ওই প্লেনের ওই ঝামেলা, প্লেয়াররা আসতে পারেনি, রিকভারি সেশন সেরকম ভাবে কিছু নেই, হ্যাঁ মানে সেরকম ভাবে রিকভারি সেশন হলোই না, প্র্যাকটিসে একটা ডার্বির একটা প্রস্তুতি লাগে, সেই তার অবস্থার মধ্যে একটা মানসিক ব্যাপার থাকে, সেইখানের মধ্যে ডার্বি খেলতে নামছে। আমার যেটা ধারণা, একটা খুব ট্যাকটিক্যাল গেম হবে, হ্যাঁ ভীষণই, হ্যাঁ, এবং মোহনবাগানের অফেন্স এর সাথে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডিফেন্স, এই একটা ম্যাচ হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখো, ইস্টবেঙ্গলের মাছ মারটা তো আমরা জানি ভালো, কেন রশিদ ওখানে আছে। তো এইবারে মোহনবাগান যে ট্যাকটিক্যালি যে ব্যাপারটা করেছে, গত বছর থেকে পুইয়া আর এই ওখানটা খেলতো থাপা, সেই জায়গায় এবার সমীরকে নিয়ে এসেছে, এখানে একটা ট্যাকটিক্যালি একটা ব্যাটল হবে, কেন দুটোই ফরেনার, দুজনেরই হাইট ভালো, হ্যাঁ, তো সেই জায়গাটা মোহনবাগান একটা ট্যাকটিক্যালি ব্যাপার রেখেছে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে একটা ডার্বি ম্যাচ, আবার একটা টুর্নামেন্টের ফাইনাল, অবশ্যই দুটো ক্লাবের লেগাসি সবই রয়েছে, তারা সব দুজনেই চাইবে জিততে, এবং দুটো কোচের একটা ট্যাকটিক্যালি ম্যাচ, এইটা আমি তোমাকে বলতে পারি, ভীষণ একটা ট্যাকটিক্যালি ম্যাচ আমরা কালকে দেখতে যাব। এবং যেটা মেন ব্যাপার, যেটা মেন ব্যাপারটা হচ্ছে, ইস্টবেঙ্গলে যদি রশিদের কথা বললাম, আমি ডেভিডের কথাও বলবো, এবং কালকে আমি জানি না বিষ্ণু ম্যাচটা, কেন বিষ্ণু সেমিফাইনাল ম্যাচ খেলতে পারিনি, আনফিট ছিল, তো কালকে ফিট হয়ে খেলবে কিনা বিষ্ণু আমি জানি না, যদি বিষ্ণু খেলে একটা ফ্যাক্টর হবে, এবং ডেভিড অবশ্যই ইস্টবেঙ্গলে একটা ফ্যাক্টর। আর মনমানের দিক থেকে আমি বলবো যে একটা মানে যে প্লেয়ারটার কথা তুমি বলছো, যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে, সেটা হচ্ছে আব্দুল সামাদ সাহাল। তো হাবাসকে অবশ্যই সাহালের দিকে নজর রাখতে হবে, কেন যে এই এই একটি মাত্র প্লেয়ার যে যার মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভিটি আছে, যে যে কোনো সময় ম্যাচের যে কোনো মুহূর্তে রং বদলে দিতে পারে, এবং সে 1:1 প্লেয়ারকে ড্রিবল করতে পারে। তো হাবাসকে অবশ্যই ক্লোজার আইজ দিতে হবে আমাকে সাহালের ওপর, ডেভিডকে কিন্তু আলাদাভাবে নজর রাখতেই হবে, এটা আমি তোমাকে বলতে পারি। ডেভিড একটা কিন্তু কালকের ম্যাচে একটা ফ্যাক্টর হয়ে যাবে, হতে হলেও হতে পারে। উইক পয়েন্ট প্লাস পয়েন্ট বলতে, এই ডার্বিটা ম্যাচটা খেলতে আমার আগে একটা মানসিক প্রস্তুতি দরকার, একটা ফিটনেস মানে একটা একটা লেভেল, একটা মানে একটা মানসিক, সেই মানসিক প্রস্তুতিটা সেভাবে হলো না, হয়নি। আমি তো দেখছি মানে ইসমলের রিকভারি সেশনটা সেরকম ভাবে হলো না, আজকে ইসমল প্র্যাকটিস অফ করে দিয়েছে ডার্বির আগের দিন, মনমান সেভাবে রিকভারি সেশন হলো না। এটা একটা মনস্তাত্ত্বিক ম্যাচ, আমি তোমাকে প্রথমেই বললাম, দুটো টিমের দুটো কোচের একটা ট্যাকটিক্যাল ম্যাচ, এবং অবশ্যই একটা হাইপ ম্যাচ, প্রচুর দর্শক কালকে মাঠে যাবে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই চাপটা আমি আবারও বলছি যে ডার্বির একটা চাপ থাকে সবসময়, সেই চাপটা তত তাড়াতাড়ি যে টিমটা ওই কাটিয়ে উঠে ম্যাচে ফিরতে পারবে, ম্যাচের লাগামটা নিতে পারবে, সেই ম্যাচ উইন করে যাবে। এবং আমি আবারও বলছি, সাল এবং ডেভিডের ওপর কিন্তু অনেক বেশি নজর রাখতে হবে কালকের ম্যাচটার জন্য।
1: আরেক প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক কাকে এগিয়ে রাখলেন জেনে নিন।
2: দুটো টিমই বড় টিম অ্যাকচুয়ালি। ইস্টবেঙ্গল ডার্বির প্রথম ম্যাচ হেরেছে, বছরের প্রথম ডার্বি হেরেছে, সেখানে দাঁড়িয়ে তাদের একটা প্রমাণ করার দিক। হাবাস হচ্ছে দীর্ঘদিনের পোড় খাওয়া কোচ, আইএসএল এর দীর্ঘ 10-12 বছরের পোড় খাওয়া কোচ, সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই টিমটাকে গুছিয়ে নিয়েছে, কারণ ইস্টবেঙ্গল টিম একটুখানি হলো অ্যাডভান্টেজ, বিকজ তারা এএফসি খেলে তারা কোয়ালিফাই করেছে, সেখানে দাঁড়িয়ে টিমটা দারুণ শেপে রয়েছে, দারুণ শেপে রয়েছে। আর মনমান টিমটা খারাপ না, ভালো টিম, দীর্ঘ সব প্লেয়ার একসঙ্গে আছে, এটাই এটাই হলো টিমের সব থেকে বড় অ্যাডভান্টেজ মোহনবাগান টিমের। আর ইস্টবেঙ্গল টিমের বড় অ্যাডভান্টেজ হচ্ছে টিমটা হাবাসের আন্ডারে রয়েছে, টিম লড়াই কাকে বলে সেটা ইস্টবেঙ্গল টিম দিতে পারবে একদম ডেফিনেটলি। ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে এই ডার্বিটা, মানে ডুরান কাপের সেরা ম্যাচ হতে চলেছে। আশা করি এই ম্যাচে আমি মাঠে বসে উপভোগ করবো ম্যাচটি।
1: ইস্টবেঙ্গলের প্রশিক্ষক অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগানকে সমীহ করলেও তিনিও যে জিততে মরিয়া জানিয়ে দিলেন।
3: Olympic for Imperial will be complete with six players, 46 players, but the moment I got the club, it was working for that. And the pizza, etc. I don't know about something now.
4: No, okay, okay. Bye.
3: I am very happy with the performance. I know because the problem it will be not
4: Nancy so easy.
3: Play for post, It's amazing. After that, we can lose the map of one penalty to the other. So what is the opponent now, no? We go for winning the final, we have to win the semifinal.
4: Semifinal?
3: No, not this season. Evidently. The team would organize it.

0: Prese di parassita di media, many very great for the back line and the benefits at the bar.
1: Goodbye.
0: And they bet the different number, but I did that today with the general.
1: Super. মোহনবাগান প্রশিক্ষক পেনাস জিততে মেনে নিলেন দলে ক্লান্তি থাকলেও তারা ট্রফি ঘরে তুলতে চান।
2: Of course the one game with the other has nothing to do. I mean the one was at the beginning of the season. Now the teams have more games, both of them. Different players in the roster with adding more Indian players for both teams and more foreign players for both teams. Also some injured players and a lot of official game time. So as a matter of fact, these are two different games. The one was you knew that if you win the next two games, you will qualify the most possible. But now it's a game without tomorrow. Mental, like I said earlier, it's a totally different game. On the other hand, we cannot skip the previous game. Just skip it. It was a win. We beat them. We know that we can do it. With 70 minutes, we were better than them. And I think that's a sign that would give to us confidence and the way that we can approach the game tomorrow.
1: এতক্ষণ শুনলেন 135তম ডুরান্ড কাপ ফাইনাল তথা ডার্বি নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখনও অবধি 48 মিনিটের খেলা অতিক্রান্ত হয়েছে এবং এডমুন্ড ইস্টবেঙ্গলের হয়ে হ্যাট্রিক করেছেন। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই ভালো খবর এবং ইস্টবেঙ্গল এখনও অবধি 4-1 ব্যবধানে এগিয়ে রয়েছে মোহনবাগানের বিপক্ষে।

0: শ্রোতা বন্ধুরা, চলে আসব আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ আতশ কাছের তলায়।
1: আতশ কাছের তলায়।
0: বিশ্বকাপ হকির সেমিফাইনালে ওঠার স্বপ্ন খুব কঠিন হয়ে গেল। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ভারতীয় পুরুষ হকি দলের কথা। নতুন ফরম্যাটের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতাটা একরকম বাধ্যতামূলক ছিল হরমনপ্রীত মনপ্রীতদের। অ্যামস্টেল ভিনে নিজেদের ঘরের মাঠে অলিম্পিক্সের সোনাজয়ী ডাচ টিম কিন্তু হরমনদের জয়ের সুযোগই দিল না। শনিবার নেদারল্যান্ডস 3-1 গোলে কার্যত উড়িয়ে দিল ক্রেগ ফুলটনের ভারতকে। প্রথম দুটো কোয়ার্টারে ভারত আটকেই রেখেছিল নেদারল্যান্ডসকে, কিন্তু তৃতীয় কোয়ার্টারে আয়োজক দেশকে 41 মিনিটে গোল করে এগিয়ে দেন ডুকো তেলজেন্থকাম্প। 51 মিনিটে নেদারল্যান্ডসকে 2-0 গোলে এগিয়ে দেন হোয়েড মেকার্স। 52 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ব্যবধান কমান ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং, কিন্তু 55 মিনিটে তিজিস ফান্দাম তৃতীয় গোল করে ভারতের আশা কার্যত শেষ করে দেন। ম্যাচে বল পজিশনে অবশ্য অনেক এগিয়ে ছিল ভারত, কিন্তু ডাচরা সুযোগের সদ্ব্যবহার করলেন বেশি। সোমবার দ্বিতীয় রাউন্ডে ভারতের সামনে আর্জেন্টিনা।

এই ম্যাচে ভারতকে কমপক্ষে 4 গোলে হারাতেই হবে আর্জেন্টিনাকে, তার পাশাপাশি নেদারল্যান্ডসকে হারাতে হবে ইংল্যান্ডকে। আর ভারত যদি 4 গোলের কমে জেতে ও ইংল্যান্ড হেরে

তখন তাকিয়ে থাকতে হবে টাই ব্রেকার অন্য এবং অন্যান্য ফলাফলের দিকে। সব মিলিয়ে ভারতের হকি বিশ্বকাপে সেমিফাইনালের যাওয়ার পথটি খুব কঠিন হয়ে গেল।

তবে ভারতীয় মহিলা দলের সামনে এখনও খুব ভালো রকম সম্ভাবনা রয়েছে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে গেলে আজ দ্বিতীয় রাউন্ডে ভারতের মহিলা দলকে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভারতের মহিলারা নেদারল্যান্ডসের কাছে 0-2 গোলে পরাজিত হয়েছিল। তাই আজ রবিবার যদি তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারে এবং চীন যদি নেদারল্যান্ডসের কাছে পয়েন্ট হারায়, তাহলে সালিমা টেটেরা পৌঁছে যাবেন সেমিফাইনালে।

ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েই গিয়েছিল শুক্রবার। শনিবার সুযোগ ছিল পদকের রং বদলানোর, কিন্তু তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ হেরে গেলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে, ফলে অন্তত রূপও জেতা হল না। নয়াদিল্লিতে গতকাল তৃষা গায়ত্রী জুটি 21-18, 13-21, 8-21 ব্যবধানে হেরে গেলেন চীনের শীর্ষ বাছাই জুটি লিউ শেংশু ও তান নিংয়ের কাছে। প্রথম গেম যখন জিতেছিলেন তৃষা গায়ত্রীরা, তখন মেতে উঠেছিল ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামের গ্যালারি। মনে হয়েছিল গোটা টুর্নামেন্টে যেমন দাপট দেখিয়েছেন তারা, আবার সেই মেজাজেই তাদের দেখা যাবে। কিন্তু শীর্ষ বাছাইরা বোঝালেন কেন তাদের সবার উপরে রাখতে হয়েছে। শু ও নিং ম্যাচে ফেরেন দ্বিতীয় গেম থেকেই। 2011 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন জোয়ালা গুট্টা ও অশ্বিনী পোনাপ্পা। তার 15 বছর পরে ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেলেন তৃষা গায়ত্রী জুটি। ম্যাচের শেষে তৃষা মন্তব্য করেন, এই চীনা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলা বেশ কঠিন ছিল। প্রথম গেম আমরা জিতলেও একসময় 11-7 এগিয়ে গিয়েছিল ওরা, তারপরে আমরা ওদের ধরে ফেলি। দ্বিতীয় সেটে ওরা যে খেলাটা খেললো, আমরা তার সত্যি কোনো জবাবই খুঁজে পাইনি।

সাদা বলে তার প্রশিক্ষণে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতলেও তার জমানায় 20 টেস্টের মধ্যে 10টিতেই হারতে হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এখন ভারত 5 নম্বরে। ফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে হলে বাকি 8টি টেস্টের অন্তত পক্ষে 6টিতে জেতা আবশ্যক। প্রধান প্রশিক্ষক গৌতম গম্ভীর অবশ্য মনে করছেন না লাল বলে ভারতের পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শনিবার কলম্বোয় বসে গম্ভীর বলছিলেন, সমালোচনা আমি জাস্ট ভাবি না, আমার কাজ ট্রফি জেতানো, ভিউজ আর লাইকস পাওয়া নয়, আমি এটাই বিশ্বাস করে এসেছি আর এই বিষয়টাতেই আমার সঙ্গে বাকিদের তফাত। ঘরের মাঠে গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 0-2 হারতে হয়েছিল ভারতকে। ভারতীয় ব্যাটাররা স্পিন খেলতে ব্যর্থ হয়েছিলেন। গম্ভীর যেন সেটাকে আমলি দিচ্ছেন না, বলছেন আমরা মোটেই লাল বলে স্ট্রাগল করছি না, র্যাঙ্কিং এক্ষেত্রে খুব একটা ম্যাটার করছে না, অন্তত আমার কাছে তো নয়। আমরা একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি নিশ্চিত কমেন্ট্রি বক্স আর প্রেস বক্সে বসে থাকা লোকজনও সেটা জানে। টেস্ট ক্রিকেটে উত্থান পতন থাকবেই, তবে আমার মনে হয় গত বছরের ইংল্যান্ড সফর থেকে আমরা টেস্টে ভালোই খেলেছি। আপনারা র্যাঙ্কিং দেখে দলকে বিচার করতে পারেন, আমি তাতে বিশ্বাসী নই, কারণ আমরা জানি টিম ঠিক রাস্তাতেই এগোচ্ছে।

প্র্যাকটিসে দীর্ঘক্ষণ নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে আলোচনা করতে দেখা যায় গম্ভীরকে। জানিয়ে গম্ভীর বলছেন, আমরা ভারতীয় ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েই আলোচনা করছিলাম। শ্রোতা বন্ধুরা, চলে আসবো অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ এ সপ্তাহের খেলোয়াড়। কেরিয়ারের সবেমাত্র দ্বিতীয় টেস্ট, বল হাতে নেমেই জীবনের সেই দ্বিতীয় টেস্টেই দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট। প্রথম ইনিংসে 76 রান দিয়ে 4টি, আর দ্বিতীয় ইনিংসে 55 রানের বিনিময় 6-6টি উইকেট। সব মিলিয়ে 131 রানের বিনিময় 10টি উইকেট, যা শ্রীলঙ্কার মাঠে কোনো ভারতীয় বোলারের সেরা পারফরমেন্স। শুধু তাই নয়, টেস্টে ঘরের মাঠ ও বিদেশে অভিষেকে 5 বা তার বেশি উইকেট পাওয়ায় ছুঁয়ে ফেললেন মোহাম্মদ নিসারের 94 বছরের রেকর্ড। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ভারতের বাঁহাতি স্পিনার মানব সুতারের সম্পর্কে। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ভারত শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে প্রথম টেস্টে পরাজিত করে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে। মানব মাত্র 24 বছর 16 দিন বয়সে কনিষ্ঠতম ভারতীয় স্পিনার হিসেবে বিদেশের মাঠে 10 উইকেট পাওয়ার রেকর্ডও গড়েছেন। অধিনায়ক শুভমান গিল এবং সহ অধিনায়ক কেএল রাহুলও মানবের প্রশংসায় পঞ্চমুখ। তাই এ সপ্তাহের খেলোয়াড় ভারতীয় স্পিনার মানব সুতার।

আজকের দিনে বিশ্ববিখ্যাত আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট জন্মগ্রহণ করেন। 2008 এবং 2012 আমেরিকার হয়ে তিনি অলিম্পিকে স্বর্ণপদক জেতেন। বিখ্যাত ইংরেজ ফুটবলার গ্লেন জনসন আজকের দিনে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ডের হয়ে 54 ম্যাচে প্রতিনিধিত্ব করেন। পাশাপাশি লিভারপুল, চেলসির মতো বিখ্যাত ক্লাবেও তিনি খেলেছেন। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আপনারা অনুষ্ঠান নিয়ে আপনাদের অভিমত জানাতে পারেন aircolkatasports@gmail.com এ মেল করে। এর পাশাপাশি ফেসবুকে গিয়ে টাইপ করতে পারেন AIR কলকাতা স্পোর্টস পেজ। চিঠি পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা, পশ্চিমবঙ্গ 700001। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন রোহিত গোস্বামী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: নমস্কার। আর সঙ্গে রয়েছে আপনাদের বেতার কৃষি মিত্র, আমি সুব্রত। আমি শুরুতে একটু জানি যে হঠাৎ আমাদের কৃষক বন্ধুরা যারা চাষাবাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সবজি বিভিন্ন চাষ করেন, এই বেগুন প্রসঙ্গে কেন আমরা এত আগ্রহ দেখাব? বেগুনটা তো একটা অর্থকরী ফসল, ঠিক আছে, কিন্তু তার কি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিছু আছে?
2: অবশ্যই, কারণ বেগুন স্বাভাবিকভাবেই কৃষকরা যেহেতু অন্যান্য ফসলের থেকে বেশি অর্থ তারা উপার্জন করতে পারে চাষের মাধ্যমে, তো

0: সেহেতু বেগুন চাষে কৃষকদের একটা স্বাভাবিক আগ্রহ থাকে, এবং সাথে সাথে ক্রেতা বন্ধুদেরকেও এই বিষয়ে বেগুনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বেগুন স্বাদে এবং গুণে সত্যি অপূর্ব, এবং বেগুনের নানাবিধ পদ আমরা বাঙালির খাবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে। কিন্তু সাথে সাথে এখন বর্তমানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে কৃষকদের এবং যারা ক্রেতা তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনে এখন মাত্রাতিরিক্ত বিষের ব্যবহার হচ্ছে। এই মাত্রাতিরিক্ত বিষের ব্যবহারটা কিন্তু স্বাভাবিকভাবেই এখন সমস্ত মানুষ স্তরের মানুষের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
1: বেশ, সেটা হয়তো আমাদের কৃষক বন্ধুরা তাদের অধিক মুনাফার জন্য বা ফলন বেশি হবে এই একটা যে ধারণা তাদের প্রথাগতভাবে রয়েছে যে অধিক সার প্রয়োগ মানে অধিক ফলন, সে জায়গা থেকে হয়তো করছেন।
0: একদম একদম,
1: তারা বাঁচাতে চাইছেন তার ফসলটাকে, হয়তো রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে।
0: একদম,
1: কিন্তু আমরা জানতে চাইছি যে এই রোগ পোকা যেগুলো হবে তার তো একটা প্রতিকারের বিভিন্ন উপায় রয়েছে।
0: নিশ্চয়ই,
1: সেই প্রতিকারের উপায়টাতে জানবো, তবে তার আগে একটু জানি এই যে সমস্ত আমাদের বেগুন চাষি যারা রয়েছে তাদের মাঠে বেগুনের সচরাচর কি ধরনের রোগ বা পোকার আক্রমণ তারা দেখেন।
0: আচ্ছা, মানে বেগুন মূলত হচ্ছে প্রায় 112 রকমের পোকার আক্রমণ হয় এবং নানাবিধ হচ্ছে রোগের আক্রমণও হয়।
1: 112 রকমে?
0: হ্যাঁ,
1: বিভিন্ন, এটা কি অন্যান্য সবজির চাইতে সর্বাধিক না?
0: সর্বাধিক, প্রায় সর্বাধিকই বলা চলে, এবং এইটা রেকর্ডেড বেস্ট, এবং সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় যারা বেগুন চাষ হয় সেখানে এই ধরনের বিভিন্ন রেকর্ডেড, যেটা আমরা বলি নথিভুক্ত, বিভিন্ন পোকার আক্রমণ রয়েছে। যাদের মধ্যে সর্বাধিক আক্রমণ যেটা হয় সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ, যেটাকে আমরা লিউসিনোডেস অরমোনালিস এই নামে চিনি। এছাড়া এর সাথে সাথে বেগুনের বাঘা পোকা এক আক্রমণ হয়। এছাড়া বেগুনের, অনেকে এটা জানে না যে বেগুনের কিন্তু কাণ্ড ছিদ্রকারী পোকাও কিন্তু রয়েছে, সেই কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণও কিন্তু অনেক সময় রোগের সঙ্গে গুলিয়ে যায় বা ঝিমিয়ে পড়া রোগের সাথে এটা অনেকে কৃষক বন্ধুরা গুলিয়ে ফেলেন। এরও বাইরে পাতা মোড়া পোকা রয়েছে, বিভিন্ন ধরনের শোষক পোকা, যেমন হচ্ছে আমাদের শ্যামা পোকা, সাদা মাছি থেকে শুরু করে মাকড়, এবং তার সাথে সাথে কৃমির আক্রমণও কিন্তু রয়েছে। এবার প্রত্যেকটা এই যে পোকার কথা আমি বললাম বা কীট শত্রুর কথা বললাম, এদের মধ্যে মূলত যে পোকাটি সর্বাধিক এবং ক্রেতা বন্ধুদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী লেদার আক্রমণ। কৃষকরাও সব থেকে বেশি এটা নিয়ে চিন্তিত থাকেন।
1: বেশ, এই যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা অধিক পরিমাণে আক্রমণ করে কৃষকদের মাঠে, সেক্ষেত্রে তাহলে যারা কৃষক বন্ধুরা চাষ করছেন তার তো নিশ্চয়ই কিছু লক্ষণ বা কিছু দেখে বুঝবেন যে আমার মাঠে এই সময় এই পোকার আক্রমণ দেখা দিয়েছে, সেটা কি আছে?
0: এই পোকাটা সম্বন্ধে একটু জানতে হলে একটু বুঝে নিতে হবে যে এই যে স্ত্রী পোকাটা রয়েছে, এটা একটা স্ত্রী পোকাটা এক ধরনের মথ, বা আমরা প্রজাপতি বা মথ যেরকম আমরা চিনি।
1: আচ্ছা,
0: এবং এরা সাধারণত বেগুনের যে জমি রয়েছে তার থেকে একটু উঁচু উচ্চতাতে এরা উঠতে পারে, এবং এরা কি করে সাধারণভাবে প্রাথমিক দিকে যখন বেগুন যখন তার যে বৃদ্ধির দশায় থাকে, সেই বৃদ্ধির দশায় যখন ডগাগুলো কচি ডগা থাকে, সেই কচি ডগার ঠিক যেখানে পাতা বের হচ্ছে বা পত্রবৃন্তের গোড়ার কাছে, যেখান থেকে ওই পোকাটির ডিম ওইখানটাতে পাড়া হয়, এবং ডিমটা পাড়ার পরে ডিম থেকে নির্গত যে লার্ভা, সেই লার্ভা মূলত কি করে ওই যে কাণ্ড এবং পাতার পত্রবৃন্তের খাঁজের মাধ্যমে সেটা ভেতরে ঢোকে, এবং দেখা যায় কি না, কৃষকরা দেখেন যে ওই ডগাটা দেখতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, তার কারণ কি ওই লেদাটি ভেতরে ওই যে মজ্জা সেটা কুড়ে কুড়ে খায়, এটা হচ্ছে বৃদ্ধির দশায়।
1: আচ্ছা,
0: এটা নিয়ে ক্রেতারা আর জানে না। এবার ক্রেতাদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে পরবর্তী স্টেজে যে সমস্যাটা হয়, যখন বেগুনের ফল আসছে তখন কিন্তু স্ত্রী পোকা ঠিক ওই ফুলের যে ডগাটা রয়েছে, ফুল যে যেখান থেকে লেগে আছে যেটাকে আমরা ক্যালিক্স বলি, সেখানে ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পরে যখন বেগুনটা বাড়ে তখন হচ্ছে ওই ছোট্ট নির্গত যে শূককীট বা লেদা সে বেগুন বাড়ন্ত বেগুনের মধ্যে ভেতরে থাকে। এবার যখন ছোট অবস্থায় থাকে তখন হচ্ছে সে খেতে খেতে থাকে এবং যেহেতু বেগুনটা বাড়ছে তখনও কিন্তু ফুটোটা দেখা যায় না। এবার এখানে একটা মজার বিষয় রয়েছে, অনেকেই ভাবেন যে বেগুন ফুটো দেখলেই বেগুন

0: পোকা আছে। আবার অনেকে এটা দেখবেন যে বেগুন চকচকে বেগুন কিনে এনেছেন কিন্তু কাটছেন ভিতরে পোকা, তার কিন্তু ফুটোটা দিয়ে কিন্তু বেগুন নিয়ে পোকা কিন্তু ঢোকে না, ওটা হচ্ছে বেরিয়ে যাওয়ার ছিদ্র। একটি বেগুনের মধ্যে কিন্তু এরকম দুই থেকে তিনটে চারটে লেদা পর্যন্ত থাকতে পারে, এটা কিন্তু ক্রেতা বন্ধুদের মধ্যে এই কনফিউশন কিন্তু থেকে যায়।
1: বাস্তব কথা বলেছেন, যারা আমরা কিনি বাজারে গিয়ে আমাদের এই কনসেপ্টটা রয়েছে বেগুনে ফুটো আছে মানে এখান থেকে
0: পোকাটা ঢুকেছে, কিন্তু এটা একদমই না। বেগুন থেকে যখন শূককীটটা যখন তার পিউপা বা পুত্তলি দশাতে যায় তখন ওটা কেটে তারা মাটির কাছে আসে এবং তখন হয়। ফলে এই তারা কৃষকরা কি করে, এদেরকে বাঁচাতে গিয়ে নানাবিধ পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করে রাসায়নিক, এবং এটা যথেচ্ছ ব্যবহার। এখানে কোনো সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা কৃষকরা মানেন না, বিশেষত সচেতনতার একটা অভাব রয়েছে, এবং সাথে সাথে তারা নিজের ফসলটাকে বাঁচাতে গিয়ে তারা এরকম, আমি নিজের অভিজ্ঞতাতে দেখেছি আমাদের বিভিন্ন জায়গায় যে একটা স্প্রেতে প্রায় 7-8 রকমের কীটনাশক তারা একসাথে মিশিয়ে ব্যবহার করছে, এবং ভাবতে পারছেন মানে কিরকম একটা ভয়ঙ্কর অবস্থার দিকে চলে আসছে। তো স্বাভাবিকভাবে যে বেগুনটা আমরা বাজার থেকে কিনে খাচ্ছি সেই বেগুনটার মধ্যে কিন্তু বেগুনের সাথে সাথে একটা বীভৎস রকমের আমরা বিষ কিন্তু আমরা সেবন করছি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে।
1: বেশ, এটা তো গেল ডগা ফল ছিদ্রকারী পোকার ক্ষতিকর দিকটা বললেন, এছাড়া আর যে কটা বললেন সাদামাছির আক্রমণ বা হতে পারে,
0: আমি ছোট ছোট করে দুটো কয়েকটা কথা বলি। সাদামাছি মূলত এখানে বেগুনের প্রত্যক্ষ ক্ষতি বিশেষ কিছু করে না, কিন্তু যেটা সমস্যা করে সেটা হচ্ছে কিছু শোষক পোকার আক্রমণের জন্য কিছু ভাইরাল বা ভাইরাস ঘটিত রোগ তারা ছড়ায়। সাথে সাথে শ্যামা পোকার কথা যেটা বললাম, এটি সেস্টিয়াস ফাইসিটিস নামক বিজ্ঞানসম্মত নাম, এরা একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকেই দেখবেন যে গাছ, বেগুন গাছ হয়েছে, বড় বড় বেগুন গাছ, হঠাৎ করে দেখা যাচ্ছে বেগুনের গাছের পাতাগুলো ঠিক তুলসী গাছের পাতার মতো ছোট ছোট হয়ে যাচ্ছে এবং বেটে হয়ে যাচ্ছে, বনসাইয়ের মতো দেখতে হচ্ছে, এই বনসাইয়ের মতো দেখতে হয়ে যাচ্ছে, এবং পুরো দেখা যাচ্ছে গোটাটা জমিটা আস্তে আস্তে 7-10 দিনের মধ্যে পুরো জমি এরকম ছোট হয়ে যাচ্ছে, এই তুলসী লেগে গেছে চাষিরা বলে। এই তুলসী লেগে যাওয়ার সঙ্গে কিন্তু এই ভাইরাস বা এটাকে মূলত ফাইটোপ্লাজমা লাইক অর্গানিজম বলা হয়, পিএলও এখন বলা হয়, তো এইটা তারা ছড়িয়ে দেয়। এবং এছাড়া বাঘা পোকার যে আক্রমণটা হয় সেটা তারা প্রাথমিক অবস্থায় কুড়ে কুড়ে খায়। তো এইগুলো নিয়ে খুব একটা কৃষকদের মধ্যে যে চিন্তিত হওয়া তাও নয়, শুধু তুলসীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শ্যামা পোকাটাকে নিয়ন্ত্রণ যদি তারা ভালো করে করেন। এবং একটা বিষয় মনে রাখতে হবে, এক্ষেত্রে কোনো বাছ বিচার ছাড়া একদম নির্দয়ভাবে যদি তুলসী লেগে যায় সেই গাছটিকে তুলে ফেলতে হবে, এবং আক্রান্ত গাছ তোলার পরে ওই হাত দিয়ে কিন্তু কখনোই যেটা ভালো গাছ রয়েছে তাকে ছোঁয়া যাবে না, এবং সেটিকে কিন্তু জমির পাশে ফেললে হবে না, সেটিকে পুড়িয়ে নষ্ট করতে হবে বা দূরবর্তী স্থানে তাকে মাটিতে পুঁততে হবে, তবেই কিন্তু নিয়ন্ত্রণ হবে।
1: এক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু যারা রয়েছেন তারা বোধ হয় না এতটা সচেতন হন,
0: একদম
1: হন না বলেই তাদের
0: সমস্যাটা।
1: আচ্ছা, আরেকটা জিনিস একটু বলুন, এই যে শ্যামা পোকার কথা বলছেন, আমরা সচরাচর শ্যামা পোকাটা একটা ওকেশনালি পোকা হিসেবে যদি দেখি, একটা কোনো একটা নির্দিষ্ট সময় পূজোর সময় দেখতে পাওয়া যায়, তাহলে এটা কি সারা বছরের আক্রমণ হতে পারে?
0: হ্যাঁ, এই যে শ্যামা পোকাটা মূলত যেটা আপনি বলছেন যেটা আমরা দীপাবলির সময় আমরা দেখি, ওটা ধানের শ্যামা পোকা। শ্যামা পোকার বিভিন্ন ধরন রয়েছে, তো এরকম যে শ্যামা পোকাটার কথা বললাম এটা বেগুনের ঠিক ওই রকম দেখতে নয়, সবুজ বর্ণেরই হয়, এটা একটা অন্যরকম জাত বা আমরা
1: অন্য জাত
0: বলি। হ্যাঁ, এটা আমরা যে তার যে গোত্র রয়েছে তার যে প্রজাতি রয়েছে সেটা প্রজাতি ভেদে তারা বিভিন্ন রকম হয় আর কি।
1: বেশ, তাহলে শ্যামা পোকা বা সাদা মাছের কথা তো বললেন, এবারে আরেকটা যেটা বললেন যে আপনি পাতা কুঁকড়ে যাওয়া বা গাছ ঢলে পড়া,
0: হ্যাঁ,
1: যেটা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে বেগুন গাছগুলো আস্তে আস্তে কেমন যেন ঝিমিয়ে পড়ছে বা নেতিয়ে যাচ্ছে,
0: একদমই একদম,
1: এটা ঠিক কার আক্রমণ?
0: এখানে আসলে কি হয়, আমি প্রথমেই বললাম যে বিভিন্ন রোগের আক্রমণ, ছত্রাক ঘটিত হতে পারে, ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, ভাইরাস ঘটিত হতে পারে। এবার যে দুটো সমস্যা রোগের ক্ষেত্রে খুব ভয়ানক সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঝোলে পড়া, মানে ঢলে পড়া বা ঝিমিয়ে পড়া, সেটা ব্যাকটেরিয়া ঘটিত হয়, ছত্রাক ঘটিত হয়, এবং এরই সাথে সাথে কৃমির আক্রমণেও কিন্তু এই ঝিমিয়ে পড়াটা হতে পারে। আরও সাথে সাথে আরেকটা জিনিস কৃষক বন্ধুরা খুব ফেস করেন, পরবর্তী ক্ষেত্রে যখন ফল হয় দেখবেন অনেকে ফলটা নিচের দিকে একটা বাদামি বর্ণের হচ্ছে একটা আস্তরণ দাগ তৈরি হয়ে যায় এবং বেগুনটা পচে যায়, এটাকে ফোমোসিস।

0: গাইড বলা হয়। তো এই যে রোগগুলোর কথা আমি বললাম, এই রোগগুলোর মধ্যে সর্বাধিক একটা সমস্যা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটা। এটা মূলত সোলানেসিয়াস গোত্র বা বেগুন, টমেটো, লঙ্কা, আলু এই ধরনের যে সমস্ত ফসল আছে সবেতেই এই ধরনের সমস্যাটা হয়। তো এটা প্রথমে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঢলে পড়া যেটা হচ্ছে সেটাকে একটু দেখা দরকার, যে সকালে ঝিমাচ্ছে রাতে সন্ধ্যাবেলায় সেটা সতেজ হচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে বুঝতে হবে যে কৃমির আক্রমণ হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে না সেটা হচ্ছে না, গাছটা উপর থেকে ঝিমাতে শুরু করছে, তাহলে বুঝতে হবে যে আমার গাছটা যখন মরে যাওয়ার আগে আমি একটা গাছ তুলবো, শিকড়টাকে ভালো করে পরিষ্কার করব, শিকড়ের ওপরের অংশের যে কাণ্ডটাকে সেখানে এক থেকে দুই ইঞ্চি ছোট ছোট করে কেটে একটা কাঁচের গ্লাসের মধ্যে আমি ওই দুটুকরো ফেলে দিয়ে আমি এক থেকে দু মিনিট তাকিয়ে দেখব যে ওর যদি কাটা অংশ দিয়ে কোনো পুঁজের মতন সাদা পদার্থ বেরিয়ে আসে তাহলে বুঝবো যে এটা ব্যাকটেরিয়া ঘটিত ঢলে পড়া রোগ বা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ। তার কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা একদম আলাদা, এবং সেক্ষেত্রে এটা একটু চাষিদেরকে, কৃষক দাদা দিদিদেরকে বুঝে রাখতে হবে যে আমরা মূলত এদের ক্ষেত্রে বীজ শোধন খুব গুরুত্বপূর্ণ, স্ট্রেপটোসাইক্লিন দিয়ে বীজ শোধন করাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে 100 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে বীজ শোধন করাটা দরকার। 2 কেজি প্রতি বিঘা অনুপাতে আমার মূল জমিতে চারা রোপণের অন্তত 20 থেকে 21 দিন আগে ব্লিচিং পাউডার এবং বিঘে প্রতি 10 কেজি চুন প্রয়োগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের সিউডোমোনাস ফ্লুরোসেন্স যেটা রয়েছে, সিউডোমোনাস ফ্লুরোসেন্স 1 কেজি 100 কেজি জৈব সারের সঙ্গে ভালো করে মিশিয়ে বিঘা প্রতি ব্যবহার করতে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে ওই ফসলটা উঠে যাওয়ার পরে ওই জমিতে একটু এই ধরনের আলু, টমেটো বা লঙ্কা এদের চাষটা না করে আমরা যদি একটু অন্য ধরনের ফসল, ধান ব্যবহার করি করতে পারি, বা আদা বা হলুদ এই জাতীয় ফসলগুলোকেও চাষ করতে পারি, কচু বা এই ধরনের ফসলগুলোকেও আমরা নিয়ে যেতে পারি। কিন্তু ওই 2 থেকে 1 বছরের 2 বছরের কাছাকাছি একটা গ্যাপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটাকে আটকাতে। তার কারণ এটা সহজে কিন্তু কোনো ছত্রাকনাশক দিয়ে কিন্তু একবার লেগে গেলে নিয়ন্ত্রণ হবে না। সেচ চলে যাওয়া মানে 7 দিনের মধ্যে গোটা জমি
1: শস্য চক্রটার কথা
0: একদম ঘুরিয়ে ফিরিয়ে চাষ করাটা খুব গুরুত্বপূর্ণ। এরই সাথে আমি আরেকটা কথা বলে রাখি, যেটা এখনকার দিনে কৃষকরা যারা ভিএনআর জাতগুলোকে চাষ করছেন অনেকেই একটা সমস্যা প্রচন্ড ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন, তারা হচ্ছে গাছ লাগাচ্ছেন, গাছ বেশ বড় হচ্ছে, অনেকটা বড় হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পাতাগুলো পুরো হলুদ হয়ে গিয়ে মারা যাচ্ছে। এটা একটা মোজাইকের যে রকমেরই এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই।
1: আমাদের কৃষক বন্ধুদের যে পাতা পোড়া বা পাতার দাগ সেটাই বলছেন
0: না, এটা একটু আলাদা। এটা বিগত 2-3 থেকে 3 বছর আমরা বেশি এটাকে লক্ষণটাকে দেখছি, এবং এর কোনো নিয়ন্ত্রণ নেই। এর একমাত্র নিয়ন্ত্রণ হচ্ছে প্রতিরোধী জাত ব্যবহার করা, কারণ এই প্রতিরোধী জাত ব্যবহার ছাড়া এই রোগের নিয়ন্ত্রণ কিন্তু এখনো পর্যন্ত নেই। কারণ এটা এই ভাইরাস ঘটিত যে রোগটি রয়েছে যেখানে লাগবে সেখানে কিন্তু জমি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু বাড়ন্ত গাছও কিন্তু মারা যাবে।
1: সেখানে পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে,
0: পাতাটা হলুদ সবুজ, প্রথমে একটু ছোপ ছোপ দাগ আসছে,
1: হ্যাঁ,
0: তারপরে গোটা গাছটা হলদেটে হয়ে গিয়ে পুরো গাছ কিন্তু মারা যাচ্ছে। এবং এটা পোকা দ্বারা অবশ্যই বহন হচ্ছে, মূলত সাদামাছি এটাকে বহন করছে। তো এই রোগটা কিন্তু আমরা দেখছি, এবং এই জাতগুলোকে একটু অ্যাভয়েড করে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে একটু প্রতিরোধী জাত যেগুলো রয়েছে সেই জাতগুলোকে একটু ব্যবহার করাটা কিন্তু কৃষক দাদা দিদিদের কিন্তু মাথায় রেখে চলতে হবে।
1: আচ্ছা, এবারে যদি কিছু রোগের কথাই আসি,
0: হ্যাঁ, রোগের ক্ষেত্রে অন্যান্য যে রোগগুলোর ক্ষেত্রে রয়েছে, পাতায় দাগ একটা কমন রোগ। যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে কৃষকরা এই পাতায় দাগ নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও চলবে, সাধারণ যে কোনো রকমের যে সর্বাঙ্গবায়ী বা অন্তর্বায়ী ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ধরনের ছত্রাকনাশকগুলোকে যদি দাদা দিদিরা ব্যবহার করেন, মূলত যেমন হচ্ছে আমাদের বাজারে পাওয়া যায় মেটিরাম 70WP রয়েছে, প্রপিনেভ রয়েছে 70WP, বা আমাদের মেটালাক্সিল রয়েছে 35WP, এইগুলোকে যদি মোটামুটি মেটালাক্সিল 2 গ্রাম প্রতি লিটার

0: জলে মিশিয়ে, প্রপিনেভকে 3 গ্রাম জলে মিশিয়ে যদি আমরা ব্যবহার করি, বা নিদেন পক্ষে কার্বেন্ডাজিম যেটা খুব কমন আমাদের চিকিৎসক দাদাদিদের কাছে আছে সেগুলো ব্যবহার করা যায়। এরই সাথে একটা জিনিস, ওই ফোমোপসিস ব্লাইট বা যেটা আমি বললাম যে ফলে যে দাগ বা পচন এটা হয়, এটা মূলত মাটি বাহিত রোগ, বীজবাহিত অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেও হয়, অনেক অনেক ক্ষেত্রেই হয়। তো মাটির কাছাকাছি যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোতে মূলত এই আক্রমণটা ছড়িয়ে যায়। প্রথমের দিকে যখন গাছে ফল হয় না তখন পাতায় একটু হালকা ধসা টাইপের মতন সিমটমস বা লক্ষণ দেখা যায়। মাটির কাছাকাছি যে কাণ্ড রয়েছে সেখানে খানিকটা গোল মতন করে একটা দাগ আসে। পরবর্তী ক্ষেত্রে ফল যখন হয় সেখানে কিন্তু মূলত দাগটা হয় একটু বাদামি বর্ণের, একটা জল বসা দাগের মতো তৈরি হয়, জলের মধ্যে জল বসা, জল বসা দাগের মতো তৈরি হয়। তো এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে সব থেকে ভালো কৃষক দাদা দিদিদের ওষুধ বা যে কোনো আমরা কীটনাশক, ছত্রাকনাশক তো ব্যবহার করব, কিন্তু যদি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম যেটা যদি আমরা মোটামুটি ব্যবহার করতে পারি জৈব সারের সাথে, 4 থেকে 5 কেজি মোটামুটি আমরা ট্রাইকোডার্মা হারজিয়েনাম মোটামুটি 100 কেজি পচা জৈব সারের সঙ্গে 7 থেকে 10 দিন ভালো করে মিশিয়ে আমরা যদি জমিতে প্রয়োগ করি, মাটিতে প্রয়োগ করি, তাহলে হচ্ছে এই রোগগুলোর থেকে কিন্তু প্রায় দেখা যায় যে 60 থেকে 70% কাছাকাছি কিন্তু জমিতে এই মূল যে রোগের যে প্রকোপগুলো আছে তাদের থেকে কিন্তু নিস্তার পাওয়া যেতে পারে। তো এটা মাথায় রাখতে হবে।
1: বেশ, আর ডক্টর ঘোষাল, আরেকটা যেটা সমস্যা বলছিলেন খুব ভাইটাল সমস্যা, যেটা হচ্ছে কৃমিজনিত যে রোগটা দেখা দেয়।
0: সাধারণভাবে কৃমির আক্রমণ সম্বন্ধে কৃষকরা খুব একটা সচেতন নয়, কারণ কৃমিকে আমরা লুকোনো শত্রু বলি, বাইরে থেকে তো দেখা যায় না। তো এখানে মূলত বেগুনের ক্ষেত্রে যেটা সমস্যা, বেগুনে গুটি তৈরি হয়। আমি প্রথমেই বললাম এটা ঝিমিয়ে পড়া আক্রমণ হয়। বেগুনে গুটি তৈরি হলে কেউ জল যাবে না, খাবার যাবে না, ফলে কি হবে, সকালবেলায় বাষ্পমোচনের জন্য জলের যে বেরিয়ে যাচ্ছে সেটা সন্ধেবেলায় কমে যায়, ফলে গাছ আবার একটু সতেজ হয়ে যায়। তো এইটা দেখে একটা প্রাইমারিলি আমরা বুঝতে পারি, কিন্তু সাথে সাথে যদি এই ঘটনাটা ঘটে আমরা যদি শিকড় তুলে দেখি, দেখবে শিকড়ে আমরা গুটি তৈরি হবে বা শিকড়ে বেশ মোটা মোটা গাঁটের মতন তৈরি হয়ে যাবে, এটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো। তো এটা খুবই সমস্যা। সেক্ষেত্রে নিমখোলের ওপর একটা ব্যাপক গুরুত্ব দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিমখোলে ব্যবহারটাকে বাড়ানো। এবং এর সাথে সাথে এখন বর্তমানে কিছু ওষুধ এসেছে, বেশ ভালো ওষুধ, যেটাকে নাম হচ্ছে ফ্লুওপাইরাম বলে একটা ওষুধ এসেছে, এবং ফ্লুয়েন সালফোন বলে একটা ওষুধ রয়েছে, যেই দুটোকে ব্যবহার করা যেতে পারে কৃমির আক্রমণের জন্য। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ফ্লুওপাইরাম বা ফ্লুয়েন সালফোন যে কৃমিনাশকগুলোর কথা বললাম, এগুলো কিন্তু একদম সুপারিশকৃত মাত্রাতেই ব্যবহার করতে হবে, কারণ জমিতে আমরা সবসময় চাই যে খুব কম ওষুধ কিন্তু যাতে জমিতে মাটিতে প্রয়োগ, কারণ মাটির বাস্তুতন্ত্রটাকে বাঁচানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
1: এবং সেই সঙ্গে আপনি শুরুতে একটা কথা যেটা বললেন যে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা ধারণা রয়েছে বা ব্যাপার রয়েছে একসঙ্গে, এবং সেটা আমার নিজের চোখেও দেখা যায় একসঙ্গে 3-4 রকমের কোন মেডিসিন কাদের থেকে পরামর্শ পেয়েছেন জানি না, তারা নিজেদের মতো করে ব্যবহার
0: একেবারে। তো আমি এখানে এই সূত্র ধরে একটা কথা বলেই দিই যে কৃষকরা যারা এই অনুষ্ঠান শুনছেন তারা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে যোগাযোগ করুন, এবং 2 নম্বর হচ্ছে যে বিষয়টা, ফেরোমন ফাঁদের ব্যবহারটাকে কিন্তু এই ডগা ও ফলছিদ্রকারী লেদার নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটাকে ব্যবহার করতে হবে। এবং অনেক ওষুধ রয়েছে যেগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি, যেমন আমাদের রয়েছে লুফেরিউরন 48EC, ইন্ডক্সাকা রয়েছে 40.5EC, ফিপ্রোনিল রয়েছে, স্পাইনোস্যাড রয়েছে, নোভালিউরন রয়েছে, ল্যামডা সায়হ্যালোথ্রিন রয়েছে, এবং এখন বর্তমানে খুব নতুন ওষুধ একটা বাজারে এসেছে কীটনাশক, যেটা আইসোসাইক্লোসেরাম বলে বাজারে এসছে, এটাও খুব ভালো ওষুধ। এবং এর সাথে সাথে পাইরিডালিল যে ওষুধ রয়েছে 21.7% যে ওষুধ রয়েছে, এইগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব, এবং সুসংগত পদ্ধতিতে ডাল যে কাটা মেকানিক্যাল কন্ট্রোল, ডগা কাটা, ফেরোমন ফাঁদ ব্যবহার করা, এবং নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধের নিয়ন্ত্রিত ব্যবহার, ওষুধ দেব না এমনটা নয়, কিন্তু প্রয়োজন ভিত্তিতে দেব, কিন্তু যথেচ্ছ ব্যবহার করলে কিন্তু এর সমস্যা বাড়বে এবং আগামী

0: আমাদের প্রত্যেকেই কিন্তু এই সমস্যায় আমরা এই বিষযুক্ত খাবারে
1: হচ্ছে এবং ভুগতে হবে
0: একদম।
1: এবং আরেকটা যে উপায় যদি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যে জৈব বা প্রাকৃতিক ভাবে কোনো কিছু কি নিয়ন্ত্রণ করা যেতে পারে?
0: হ্যাঁ, জৈব বা প্রাকৃতিক উপায়ে দেখুন বিষয়টা যেটা রয়েছে, আমরা কিছু বায়োকনকশন আমরা বলি সেইগুলো তৈরি করতে পারি, যেমন নিমাস্ত্র, অগ্নিয়াস্ত্র, এইগুলো রয়েছে কি, দেশি গরু গোবর গোমূত্র নিম পাতা সহযোগে আমরা নিমাস্ত্র তৈরি করি। 5 কেজি দেশি গরুর গোবর, 5 লিটার থেকে মোটামুটি গোছনা ব্যবহার করব এবং 5 কেজি নিম পাতা 1:1:1 এবং তার সঙ্গে 100 লিটার জল, এটাকে ভালো করে নিম পাতাটাকে থেঁতেলে যদি আমরা ব্যবহার করি এবং এটাকে 15 দিন পচিয়ে আমরা এটা একদম শুরু থেকে প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করব, শুরু থেকে ব্যবহার করব, এমন নয় যে পোকাটা চলে এলো তারপর, কারণ এটা তাতে কিন্তু আটকাবে না। বা অগ্নিয়াস্ত্র ব্যবহার
1: থেকে বলতে তাহলে আপনি কোথা থেকে ব্যবহার করছেন? আমি গাছ লাগানোর পর থেকে
0: একদম ফল আসার আগে না, গাছ যখন আমার 4-5 পাতা হতে থাকবে তখন থেকে রিপিটেডলি তাকে স্প্রে করতে হবে এবং অগ্নিয়াস্ত্র আমরা এটা তৈরি করে ব্যবহার করতে পারি।
1: তাহলে জৈব প্রাকৃতিক উপায়ে করতে গেলে সেক্ষেত্রে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা জৈব বা প্রাকৃতিক ভাবে করতে চাইবেন, তারা যে ফলন যেটা আশা করছেন সেটা কি পেতে পারবেন? তো
0: এই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে যে অবশ্যই ফলন বা সেটা হচ্ছে কি, জৈবভাবে পুরোটা নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে একটু কষ্টসাধ্য। আমার টার্গেট থাকতে হবে যে আমি 50%-এর কাছাকাছি কীটনাশকের ব্যবহারটাকে যদি আমি কমিয়ে দিতে পারি, আমি অগ্নিয়াস্ত্র ব্যবহার করতে পারি, নিমাস্ত্র ব্যবহার করতে পারি, দশপর্ণী ব্যবহার করতে পারি, এইগুলো তৈরি করে বাড়িতে তৈরি করে ব্যবহার করব, এইগুলো সাথে সাথে আমি প্রয়োজন ভিত্তিক যেখানে অ্যাপ্লাই করা, এই যে ওষুধগুলোর নাম আমি বললাম, প্রয়োজন ভিত্তিক ব্যবহার করা, একটার সাথে একটা ককটেল নয়, এইটাকে ব্যবহার করা, দুটোকে মিলিয়ে ভাবতে হবে, দুটো জিনিসকে সমানভাবে ভাবতে হবে, যে আমি একেবারে রাসায়নিক বর্জিত করেই করব এই রিজিডিটিটাও থাকার দরকার নেই, বা আমি শুধুমাত্র ওটা ছাড়া করব না এটা নয়, আমাদের মাথায় রাখতে হবে আমার ফসলটাকে বাঁচাতে হবে একদম শুরু থেকে, তার জন্য যেটা সঠিক পদ্ধতি সেই সঠিক পদ্ধতিটাকে মেনে চলতে হবে।
1: পরিমিত ব্যবহার,
0: পরিমিত এবং সঠিক ব্যবহার,
1: একদম
0: সঠিক প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ,
1: সেটাই তাই আমাদের। আর সে সবশেষে একটা জিনিস একটু জানি, আমাদের মোটামুটি আমাদের কৃষক বন্ধুরা আশা করি অনেকটা উপকৃত হবেন আজকের অনুষ্ঠান থেকে এবং জানতে পারবেন, অনেক কিছু টিপস আপনি দিলেন কিভাবে কৃমির আক্রমণ বা ব্যাকটেরিয়াজনিত রোগের আক্রমণ চিনবেন তারা। আর একজন অ্যাজ এ ক্রেতা হিসেবে যদি দেখি, আমাদের যারা কিনবেন বেগুন, এই যে সমস্ত চকচকে বেগুন, একদম খুব সুন্দর গেট আপ যে বেগুনগুলো আমরা কিনছেন যারা, আর যে সমস্ত বেগুনগুলো একটু বাঁকা টেরা যেগুলো রয়েছে, কোনটা বেশি গ্রহণযোগ্য?
0: খুব স্বাভাবিকভাবে বেগুন পোড়া খেতে গেলে তো চকচকে বেগুন একটু তুলে আনা হয়, তো আমি স্বাভাবিকভাবেই ক্রেতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যেগুলোকে আমরা প্রচলিত কথায় কানা বেগুন বলি, আমি যদি তরকারি খাই বা বেগুন নর্মালি আমি আমার রান্নার মধ্যে উপকরণ হিসাবে নিয়ে আসি, তাহলে স্বাভাবিকভাবে খুব চকচকে হলেই আকৃষ্ট হতে হবে তা নয়, কানা বেগুন যত যাবেন তত কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু ভালো থাকবে,
1: মানে অল গ্লিটার ইজ নট গোল্ড,
0: হ্যাঁ যা সে চকচকে তাই কিন্তু সোনা নয়।
1: ঠিক ঠিক, যাই হোক, এটা একজন বিজ্ঞানী হিসেবে আপনার থেকে এই পরামর্শ পেয়ে নিশ্চয়ই আমাদের ক্রেতা বন্ধুরা তারাও সচেতন হবেন যে আমরা সবসময় যে চকচকে বেগুন কিনবো এবং সেটাই ভালো, অথচ শুরুতে আমরা যেটা বললাম যে বাড়িতে এসে কেটে দেখি তার মধ্যে,
0: একদমই একদমই, মানে মুশকিলটা হয় এটাই যে আমরা চকচকে জিনিস নিয়ে এলাম, বড় বেগুন নিয়ে এলাম, কিন্তু আমরা ধুইও না ভালো করে, কারণ এগুলো পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া, পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়া কি একটা সাধারণভাবে আমাদের যে আমরা নর্মাল যারা গৃহী যারা তারা সম্ভব নয়, ফ্লোয়িং ওয়াটার যেটা চলছে কলের মধ্যে জল, সেখানে ভালো করে রোগড়ে রোগড়ে ধোয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেখানে বয়লিং করা যায় সেখানে হালকা করে একটু গরম জলে এটাকে রেখে তারপরে যে জলটাকে ফেলে দিয়ে রান্না করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কৃষকদের ক্ষেত্রে এই জায়গাটাতে মাথায় রাখাটা খুব দরকার যে আপনারা স্বাভাবিকভাবে যে চাষটাই করছেন সেই চাষের সঙ্গে আপনার মুনাফা ঠিক রাখাটা যেমন দরকার, কিন্তু মনে রাখতে হবে যে অধিক ওষুধ মানে কিন্তু আগামী দিনে আপনার খরচ আরো বেড়ে যাওয়া, কারণ এতে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং যা কিন্তু পরবর্তী দিনে আপনার চাষের খরচ কিন্তু বাড়িয়ে দেবে। আজকে

0: বেগুনের রোগ পোকাও তার সুসংহত নিয়ন্ত্রণ। আর এ বিষয়ে বিস্তারিত জানালেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য সুরক্ষা বিভাগের বিজ্ঞানী ডক্টর অভিজিৎ ঘোষাল। ডক্টর ঘোষাল, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই,
1: ধন্যবাদ।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: মৈত্রী পূজা তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা, বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
2: আমরা জানি ক্রমশ ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা বেড়ে চলেছে, তো আজকে আমরা জানব ব্রেস্ট ক্যান্সারের কি কি আর্লি সাইন বা কি কি সিমটম দেখলে আমরা অঙ্কোলজিস্টের কাছে যাব, আর কি নিয়ে আলোচনা করব, আর আলোচনা করব ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনোসিসটা কিভাবে হয়, আর জানব কি কি ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে আছে। প্রথমে আসি কি কি সিমটম দেখে ব্রেস্ট ক্যান্সার ভাবতে হবে। তো ব্রেস্ট ক্যান্সার মানেই হচ্ছে কিন্তু একটা লাম্প, তো কোনো একটা লাম্প বা কোনো একটা গাঁঠ যেটা কিন্তু ব্রেস্টের মধ্যে দেখা যাবে। অবশ্যই সেই লাম্পটা ইনিশিয়ালি খুব ছোটভাবে থাকবে এবং ধীরে ধীরে সেই লাম্পটা আস্তে আস্তে সাইজে বাড়তে থাকবে। আর কি কি চেঞ্জেস আসতে পারে ব্রেস্টে, বলা যেতে পারে নিপিলে অনেক সময় দেখা যাচ্ছে যে নিপিল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে নিপিলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, অথবা ব্রেস্টের ওপরে যে স্কিন আছে সেই স্কিনে কিছু চেঞ্জেস আসছে। তো এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একদম প্রাথমিক লক্ষণ। আর কি কি সিমটম থাকতে পারে, বগলের কাছে দেখা যেতে পারে যে কিছু নোড ফুলে উঠেছে। সেটা কিভাবে আপনারা সবার আগে ধরতে পারেন, এক হচ্ছে স্নান করার সময় অনেক সময় আমরা সবসময় ওই জন্য বলি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজের ব্রেস্ট নিজেকে পরীক্ষা করতে হবে মাসিকের একটা ফিক্সড দিনে, মাসিক যেদিন শেষ হচ্ছে কিংবা তার থেকে দুদিন বাদে, সেদিন প্রত্যেকে অ্যাটলিস্ট নিজের সেলফ ব্রেস্ট এক্সামিন করে দেখুন যে বগলের কাছে কিছু অংশ ফুলে উঠছে কিনা, সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা আর্লি সাইন বলে বলা যেতে পারে। এবার আসি ডায়াগনোসিস, যে ব্রেস্ট ক্যান্সার হলো তারপরে আমরা সেটাকে কিভাবে ট্রিটমেন্ট শুরু করব। তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে বায়োপসি। একটা ভুল মিথ অনেকের মধ্যেই আছে যে বায়োপসি করলে হয়তো ক্যান্সারটা ছড়িয়ে পড়তে পারে, সেটা কিন্তু কখনোই নয়, বরং বায়োপসিই কিন্তু আপনার ক্যান্সার ট্রিটমেন্টে সাহায্য করবে। ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার, সেই বায়োপসির কিছু ইআর পিআর হার্টুনিউ কিছু রিপোর্ট আছে, এই রিপোর্টগুলো দেখেই কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু করতে পারি। আর কি দরকার, আর দরকার তার ক্যান্সারটা কোন স্টেজে আছে, কারণ আমরা কথা বলছি ক্যান্সারের মতো একটা রোগকে নিয়ে, স্টেজটা না জানলে কিন্তু ট্রিটমেন্ট শুরু করা যায় না। স্টেজটা জানার জন্য আমরা জেনারেলি যেটা করে থাকি, আমরা একটা হোল বডি পেট সিটি স্ক্যান করি, সেই পেট সিটি স্ক্যান বলে

0: দেয় যে রোগটা তার কোন স্টেজে রয়েছে। এবার আসি ট্রিটমেন্ট, কি কি ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে আছে ব্রেস্ট ক্যান্সারের জন্য। রোগ যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে অবশ্যই সার্জারি তো অবশ্যই করতে হবে। সার্জারিতেও কিন্তু এখন এরকম অনেক অপশন আছে যেটাতে আমরা বলি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, মানে পুরোটা ব্রেস্ট বাদ দেওয়ার দরকার নেই, শুধু টিউমারের অংশটা কিছুটা মার্জিন নিয়ে বাদ দিলেই কিন্তু সার্জারি করে টিউমারটাকে বার করে দেওয়া সম্ভব। আর কি কি ট্রিটমেন্ট অপশন? ট্রিটমেন্টে ব্রেস্ট ক্যান্সারে যেটা লাগবেই সেটা হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপির বেশ কিছু সাইকেল তাদেরকে 21 দিন বাদে বাদে দিতে হয় এবং প্রত্যেকটা ব্রেস্ট ক্যান্সারের তার হরমোনের স্ট্যাটাস দেখে কিন্তু তার ট্রিটমেন্ট আলাদা। সুতরাং এরকম অনেকেই প্রশ্ন করে যে ওই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের তো মাত্র 6টা কেমো হলো, তাহলে আমার কেন 17টা সাইকেল হচ্ছে? তো এটার প্রসঙ্গে কিন্তু সবাইকে জানতে হবে যে প্রত্যেকটা মানুষের ডিজিজ বায়োলজি আলাদা, প্রত্যেকটা ডিজিজের ট্রিটমেন্ট আলাদা। সেজন্যই কিন্তু বায়োপসি ভীষণ দরকার, বায়োপসির রিপোর্ট দেখেই আমরা তার ট্রিটমেন্ট শুরু করি। এরপরে আসছি কেমোথেরাপি ছাড়া আর কি অপশন ট্রিটমেন্টে লাগে। ব্রেস্ট ক্যান্সারের রেডিওথেরাপির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে যখন অপারেশন হয়ে গেল বেশ কিছু কারণ আছে, বেশ কিছু ইন্ডিকেশন আছে যেটা দিয়ে কিন্তু রেডিওথেরাপি দিয়ে ব্রেস্ট ক্যান্সার যাতে ফেরত না আসে সেটা কিন্তু ট্রিটমেন্টে করা হয়ে থাকে। আর কি কি ট্রিটমেন্ট? যেটা আছে হরমোনাল থেরাপি আমরা বলি, যাদের এই ERPR মানে হরমোনাল স্ট্যাটাসটা প্রথমেই দেখে নিতে হয়, যাদের সেটা পজিটিভ তাদেরকে কিন্তু আমরা হরমোনাল ওষুধ কিছু দিই যেটা কিন্তু বহু বছর ধরে তাদেরকে খেতে হয়। তো এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এবার আসি রোগ যদি 4 নম্বর স্টেজে ছড়িয়ে গেল, মানে 4th stage চলে গেল, তাহলেই কি সব শেষ? না কিন্তু, 4th stage ব্রেস্ট ক্যান্সারেও কিন্তু এখন অনেক ওরাল থেরাপি বেরিয়েছে, টার্গেটেড থেরাপি, যেটা দিয়ে কিন্তু বহু বছর, কখনো 4 বছর 5 বছর পেশেন্টকে সুস্থ রাখা যাচ্ছে এবং পেশেন্ট একটা ভালো কোয়ালিটি অফ লাইফ মেনটেন করছে। সুতরাং সবসময় মনে রাখতে হবে ক্যান্সারে ভয় নয়, এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। অ্যাওয়ারনেস যদি বাড়ে তাহলে আর্লি স্টেজেই আমরা ক্যান্সারকে ধরে ফেলব এবং তাকে ট্রিটমেন্ট করে সম্পূর্ণ সুস্থ করব। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমী বসু।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় বিকেল 3:30। সন্ধ্যে 7:00 শুনবেন বেতার নাটক জন দিনমণি বিশ্বাস, রচনা শঙ্কর, বেতার নাট্যরূপ শিবদাস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। সন্ধ্যে 7:45 শুনবেন নান্দনিক, সীমা ঘোষের সঙ্গে আলাপচারিতায় বৃষ্টিদেব, শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 আকাশবাণী মৈত্রীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুনবেন বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, রাগ মিশ্র পিলু। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নাটক জন দিনমণি বিশ্বাস।
1: আজকের নাটক জন দিনমণি বিশ্বাস।

কাহিনী শঙ্কর, বেতার নাটক শিবদাস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস, জন দিনমণি বিশ্বাস।

0: Yes, Shahjahan Reception speaking.
1: আমি রুম নাম্বার 229 থেকে কথা বলছি।
0: হ্যাঁ বলুন স্যার।
1: আমার ওয়াইফ বুলা বিশ্বাস এসেছেন কি?
0: আপনার ওয়াইফ বুলা বিশ্বাস?
1: হ্যাঁ আমার ওয়াইফ বুলা বিশ্বাস। আরে সকাল থেকে কতবার আপনাদের কৈফিয়ত দিতে হবে বলুন তো।
0: হ্যাঁ দেখুন,
1: না না আপনার কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না, কোনো এক্সকিউজ শুনতে চাই না। হ্যালো শুনছেন?
0: হ্যাঁ বলুন স্যার।
1: আমার ওয়াইফের ফিচার্স গুলো মনে আছে তো? মনে নেই?
0: এক্সকিউজ মি স্যার, আসলে মনে নেই বলিনি, মানে জানা নেই, আমি ডিউটিতে এই মাত্র জয়েন করলাম তো তাই।
1: তাই বলুন। ঠিক আছে তাহলে শুনে রাখুন, আমার ওয়াইফের হাইট 5'3", ওয়েট 120 pounds, আর আমার ওয়াইফকে দেখলেই আপনি চিনতে পারবেন। হ্যাঁ ও হ্যাঁ, আর একটা ফিচার।
0: হ্যাঁ বলুন স্যার।
1: ডান গালে একটা ছোট্ট তিল আছে। ইয়েস, ডান গালে। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ দেখলে আপনার মুখে আপনি ওই ন্যাচারাল তিল নয়, বিউটি বাড়াবার জন্য মেকআপের সময় মেয়েরা দিয়ে দিয়ে থাকে না, এক্স্যাক্টলি সেরকম লাগবে আর কি। জানেন বোঝাই, আমারও প্রথম প্রথম তাই মনে হয়েছিল। হ্যাঁ ও হ্যাঁ, আর একটা কথা, চোখে দেখবেন রিমলেস চশমা আছে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে তো? হ্যাঁ, আমার স্ত্রীকে খুব
0: আপনারা।

0: অপমানটা আমি করছি বাবু, বল ঠিক আছে? এখন দয়া করে একটু নজর রাখুন, বুলা এসে যেন ভিড়ে না যায়। ও ভীষণ সাই, যাকে আপনারা বলেন ওই রাজুক।
1: এতে লজ্জার কি আছে? হোটেলে স্বামীর কাছে আসছেন,
0: সে আপনি বুঝবেন না মশাই। আর অতই যদি বুঝবেন তাহলে আপনার সঙ্গে এই জন দিনমণি বিশ্বাসের তফাৎটা কথা বলতে পারেন? আর এত লোক থাকে বলে আমাকেই বা বিয়ে করলো কেন?
1: সত্যি তো, সত্যি তো, এই তো ঠিক।
0: আরে বুলার নেচার সম্বন্ধে তাহলে কার বেশি জানার কথা? আমার না আপনার
1: আগে ওয়াইফ আপনার, আপনি ছাড়া কে জানবেন বলুন?
0: অথচ সেই বুলাকে আমি আমি আজ কিছুতেই বুঝতে পারছি না, জানেন? আমাদের 15 years এ ম্যারিড লাইফ, 15 years। বুলা কতদিন আমার জন্য হোটেল, রেস্টুরেন্ট, মাঠে, চিড়িয়াখানায় ওয়েট করেছে, তারা কখনো দেরি করেনি, নট এ সিঙ্গল ডে।
1: আপনি কি করে জানলেন?
0: আপনি বিয়ে করেছেন? প্রেম করে বিয়ে?
1: না স্যার, এখনো বিয়েই করে উঠতে পারিনি, তার আবার লাভ আর লোকসান।
0: তাহলে আপনি কি করে বুঝবেন বলুন প্রেমিক প্রেমিকার মনের কথা? ইংরেজিতে একটা কথা চালু আছে, লাভার্স নো ইচ আদার, ভালোবাসার মানুষ ভালোবাসে মানুষের পছন্দ অপছন্দ মনের খবর রাখে। বুলা জানে মেরুন আমার ফেভারিট কালার। আসলে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি।
1: বলেন কি স্যার, আজ আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি? হোয়াট এ চার্মিং নিউজ! Best wishes on your marriage anniversary.
0: Thank you, Mr.
1: Aman Nam William Ghosh.
0: Mr. Ghosh. Thank you, Mr. Ghosh, for your wishful thinking.
1: Welcome, sir.
0: আপনি বলুন মিস্টার ঘোষ, আগের অ্যানিভার্সারিতে যে মেরুন রঙের শাড়ি পরে এসেছে, সে কি আজ নীল রঙের শাড়ি পরে আসবে? বাড়িতে না একটু জায়গা নেই, বুঝলেন তো? তাই চলে এলাম আপনাদের এই হোটেল সাজা আনে, মনের আনন্দে ইচ্ছে মতো অ্যানিভার্সারি সেলিব্রেট করা যাবে, কি বলো না?
1: সে তো ঠিক, সে তো ঠিক, নিশ্চয়ই।
0: আচ্ছা আচ্ছা, বলে আপনারা তো বেশ রসিক লোক আছেন দেখছি, হ্যাঁ? আপনারা কি করে জানলেন বলুন তো আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আসছি?
1: আগে আমরা তো আগে জানতাম না, এই এই এখন আপনি বললেন তাই।
0: না জেনে আমাকে হনিমুন সুইট অ্যালট করে দিয়েছেন? হ্যাঁ, বাহ বাহ, বেশ বেশ সুন্দর নাম দিয়েছেন, হনিমুন সুইট। ও ভালো কথা। বুলার ফিচার্স গুলো মনে আছে তো? মেরুন রঙের সিল্কের শাড়ি, চোখের রিমলেস চশমা, আর ডান গালে ছোট একটা টিপ।
1: আগে মনে আছে, মনে থাকবেও। এক্সকিউজ মি মিস্টার বিশ্বাস, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি?
0: হ্যাঁ হ্যাঁ, আরে স্বচ্ছন্দে করতে পারি।
1: হ্যাঁ, আপনার মিসেস, আই মিন আপনার ওয়াইফ কোত্থেকে
0: আসছেন? এই তো দেখুন মিস্টার ঘোষ, আমি এসব আনহোলি ইনকুইজিটিভনেস পছন্দ করি না।
1: মিস্টার বিশ্বাস, আপনি আমাকে ভুল বুঝবেন না, প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। কে কোত্থেকে আসছেন আমাদের রেজিস্টারে লিখে রাখতে হয়, ইটস সিম্পলি পার্ট অফ মাই ডিউটি।
0: ঠিক আছে ঠিক আছে, আগে তাকে আসতে দিন, তারপর আপনার খাতায় তার হোল হিস্ট্রি লিখে রাখবেন। এখন আপনি দয়া করে কাউন্টার থেকে একটু নজর রেখে যান, ঠিক আছে? আর ফিচার্স গুলো মনে আছে?
1: হ্যাঁ হ্যাঁ মনে আছে, লম্বা 5'3", ওয়েট 120 pounds।
0: আপনি দেখবেন একটা ছোট্ট তিল আছে,
1: দেখলে মনে হবে ন্যাচারাল তিল নয়। মনে থাকবে মিস্টার বিশ্বাস। হ্যাঁ, আপনার ওয়াইফ এলেই ফোনে জানিয়ে দেবো। তাহলে আজ ছাড়ছি স্যার, থ্যাংক ইউ।
0: ওকে থ্যাংক ইউ।
1: বাহ বাহ, যা ফ্যাসাদে পড়েছিলাম! ওয়াইফের বিবরণ শুনতে শুনতেই যান একেবারে নাজেহাল। লম্বা 5'3", ওয়েট 120 pounds।
2: বিড়বিড় করে কি বকছো উইলিয়াম?
1: ডোন্ট ডিস্টার্ব দাদা।
2: কি ব্যাপার?
1: ডান গালে একটা ছোট্ট তিল আছে।
2: তুমি হানিমুন সুইটের মিস্টার বিশ্বাসের ওয়াইফের ফিচার্স মুখস্থ করছো বুঝি?
1: আর বলবেন না দাদা, আমাকে একবার পাগল করে দিয়েছে। হ্যালো, বুলা এসেছে নাকি? বুলা বিশ্বাস, আমার ওয়াইফ, ফিচার্স গুলো মনে আছে তো?
2: কি করবে বলো, ভদ্রলোক সেই সকাল 10টায় ডাবল রুম ভাড়া করেছেন, এখন সন্ধে হয়ে গেল, একা একা থাকেন কি করে বলো? সেই সকাল থেকে 10 মিনিট বাদে বাদে আমিও তো একই কথা শুনে এসেছি, হ্যালো বুলা এসেছে নাকি, বুলা বিশ্বাস, আমার ওয়াইফ।
1: এমন এমন বহুমুখী প্রতিভা কিন্তু বড় একটা দেখা যায় না দাদা।
2: মানে
1: মানে এই বউয়ের মুখ ছাড়া ভদ্রলোকের আর যেন কিছুই মনে পড়ছে না।
2: মানে বলতে চাইছো বউয়ের মুখ ভুলে গিয়ে অন্য মুখ ভাবাটাই এই হোটেলের রীতি?
1: দাদার যে দেখছি ভদ্রলোকের উপর একটা বেশ দুর্বলতা জন্মে গেছে।
2: আরে জানোই তো, অল দ্য ওয়ার্ল্ড লাভস দ্য লাভার।
1: আশ্চর্য দাদা।

0: ভদ্রলোক বোধহয় হাতও গুনতে জানেন, বলেন কি জানেন, ওর ওয়াইফ নাকি মেরুন রঙের সিল্কের শাড়ি পরে আসবেন। ওই রে আবার ফোন দাদা, তুমি প্লিজ।
1: আচ্ছা আমি দেখছি না। শাহজাহান রিসেপশন স্পিকিং, ইয়েস মিস্টার জে জে বন্দুকওয়ালা, জাস্ট আ মিনিট স্যার, ইয়েস রুম নাম্বার 304, ওয়েলকাম। উইলিয়াম তুমি ঠকে গেলে।
0: হ্যাঁ ফোন ধরাচ্ছে, ঠকাটা অনেক ভালো দাদা।
1: ঠকা ভালো কিন্তু ঠকানো ভালো না।
0: মানে আমি আবার কাকে ঠকালাম?
1: নিজেকে। তুমি যাই বলো না কেন, আমার খুব ভালো লাগছে এই মিস্টার জন দিনমণি বিশ্বাসকে। ভদ্রলোককে রোম্যান্টিক বলতে হবে
0: কেন?
1: আরে একের জন্য অন্যের এই আন্তরিকতা আকর্ষণ, এটাই তো সব। সংসারের চাকায় লুব্রিকেটিং অয়েলের কাজ করে, কখনো ঘষা লাগে না।
0: ও বাবা, তুমি যে একেবারে সাহিত্য করে ফেললে দাদা।
1: কেন, হোটেলের রিসেপশনিস্ট বলে কি সাহিত্য করবার অধিকার নেই নাকি? আরে ভাই, কলেজে পড়ার সময় দু এক ছত্র পদ্য, দু এক লাইন গদ্য এ শর্মার হাত থেকেও বেরিয়েছে, বুঝলে। পুরনো পত্র পত্রিকায় তার দু একটা নমুনা পেলেও পেতে পারো।
2: এক্সকিউজ মি স্যার।
1: ইয়েস,
2: আমি মিস্টার জন দিনমণি বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই।
1: রুম নাম্বার 229 প্লিজ।
0: দাদা, এতক্ষণে মিসেস বিশ্বাসের খোঁজ পাওয়া গেল বোধ হয়। মনে হচ্ছে ভদ্রলোক কোনো খবর এনেছেন।
1: এক্সকিউজ মি।
2: ইয়েস,
1: আপনি কোত্থেকে আসছেন?
2: নিউ মার্কেট থেকে। মিস্টার বিশ্বাস ফোনে ফুলের অর্ডার দিয়েছিলেন।
1: ফুলের অর্ডার?
0: হ্যাঁ হ্যাঁ, ফুলের অর্ডার দেবেন বই কি, আজকে ওর ম্যারেজ অ্যানিভার্সারি ডে।
1: ও ঠিক আছে, আপনি যান রুম নাম্বার 229।
2: প্লিজ একটু হেল্প করবেন?
1: ও শিওর। এই উইলিয়াম, তুমি একে মিস্টার বিশ্বাসের রুমে নিয়ে যাও।
2: থ্যাংক ইউ স্যার,
0: ওয়েলকাম, কাম অ্যালং প্লিজ।
1: দেখি তুমি ফিরে এলে যে।
0: একটু খেয়াল রাখবেন দাদা, মিসেস বিশ্বাস এলে যেন না ফিরে যান। দেখলে চিনতে পারবেন, লম্বা 5'3", গালে একটা ছোট্ট তিল আছে। সত্যি অদ্ভুত বিচিত্র জায়গা এই হোটেল না?
1: একেই অদ্ভুত বলছো? তোমার চাকরির তো কটা দিন মোটে হলো, যত দিন যাবে তত সব অদ্ভুত চরিত্রে দেখা পাবে এই শাহজাহান হোটেলে। না শুধু শাহজাহান হোটেলের কথাই বা বলছি কেন, সব হোটেলে কি অদ্ভুত আর বিচিত্র চিত্রের আর এক নাম হোটেল।
3: এক্সকিউজ মি, রুম নাম্বার 146, মিস্টার মালহোত্রা?
1: হ্যাঁ উনি বলে রেখেছেন, আপনি চলে যান।
3: ওকে, থ্যাংক ইউ,
1: ওয়েলকাম।
0: দাদা ব্যাপারটা তো ঠিক
1: বুঝতে পারলে না, এত রাতে কিসের অ্যাপয়েন্টমেন্ট?
0: সত্যি ভাবতে অবাক লাগে, কত মানুষ, কত বিচিত্র চরিত্রের মানুষ, কত বিভিন্ন দেশ থেকে এখানে এসে মিশেছে না?
1: ঠিকই বলেছ উইলিয়াম, শত মানুষের বিচিত্র ধারা এসে মিশেছে এই হোটেল রূপসাগরে। মিস্টার উইলসন ঠিকই বলেছেন, হোটেল হচ্ছে দ্য হল অফ অল নেশনস।
0: বাহ সুন্দর বলেছেন, দ্য হল অফ অল নেশনস। কিন্তু দাদা মিস্টার উইলসন, তাকে তো ঠিক চিনলাম না।
1: মিস্টার ডেভিড উইলসন, লোকে তাকে আদর করে ডাকে ডেইটি ডাভ। কোনো সোশ্যাল রিফর্মার বা পলিটিক্যাল লিডার ছিলেন না, বরং একজন সাধারণ বিজনেসম্যান বলতে পারো। যোগ চার্নাকের গোবিন্দপুর সুতানুটি কলকাতায় তখন ট্যাভার্ন আর পাঞ্চ হাউসের ছড়াছড়ি। এই ট্যাভার্ন আর পাঞ্চ হাউসগুলো ছিল ওই চাঁদপাল ঘাটে জাহাজি মানুষরা তাদের মদ খেয়ে হই হই করবার জায়গা। কোনো ভদ্র ইংরেজ এখানে বেড়াতে বা কাজের উদ্দেশ্যে এলে থাকা খাওয়ার জায়গা পেত না। মিস্টার উইলসন সেই অভাব দূর করতে দেশে প্রথম হোটেলের ব্যবসা শুরু করেন। এক কথায় মিস্টার উইলসনকে হোটেল ব্যবসার জনক বলতে পারো।
0: আচ্ছা, মোস্ট ইন্টারেস্টিং।
1: এক্স্যাক্টলি সো। বুঝলে, ইতিহাস, বিশেষ করে প্রাচীন ইতিহাস খুব ইন্টারেস্টিং। তবে একটা মজার ঘটনা বলি, শোনো। ব্যাপারটা মাইকেল মধুসূদন আর বিদ্যাসাগর মশাইকে নিয়ে।
0: সেটা আবার কিরকম? দাদা আমার ফোন
1: রিসিভ করো।
0: আমি?
1: ইয়েস তুমি।
0: আচ্ছা, ইয়েস রিসেপশন স্পিকিং।

0: আমি 229 থেকে জন দিনমনে বিশ্বাস বলছি।
1: বলুন স্যার।
0: আচ্ছা আপনারা হোটেলের দরজা কতক্ষণ খোলা রাখেন বলুন তো?
1: সারা রাত্রির, আই মিন হোল নাইট।
0: হোল নাইট? যাক, তাহলে আমার ভয় পাওয়ার কিছু নেই, কি বলেন? মানে আমার স্ত্রীর যদি আসতে দেরি হয়।
1: মোটেই না, আপনি মোটেই ব্যস্ত হবেন না স্যার, বরং এই সময়টা আপনি ক্যাবারেতে গিয়ে।
0: ক্যাবারে?
1: হ্যাঁ।
0: আচ্ছা আপনি কি ভেবেছেন বলুন তো, আপনি কি আমার আর বুলার মধ্যে ফাটল ধরে দিতে চান?
1: না না
0: না না, সারাদিন পর বুলা এসে যখন শুনবে আমি ক্যাবারেতে বসে আছি তখন সে কি ভাববে বলুন তো?
1: আই এম সরি স্যার, আমি ঠিক সেভাবে কথাটা বলতে চাই।
0: ঠিক আছে ঠিক আছে।
1: আমি বলেছিলাম মানে অনেকের স্ত্রী ক্যাবারেকে খুব সহজভাবে নেন তো, তাই এখনো পর্যন্ত চোখেই দেখলাম না, তাকে আর চিনবো কি করে বলুন? আসলে আমি বলছিলাম আপনি যদি ক্যাবারেতে না যান তো আমাদের এখানে চলে আসুন না, কাউন্টারে।
0: কাউন্টারে?
1: হ্যাঁ, এখান থেকে নজর রাখতে পারবেন, আবার গল্প গুজবও করতে পারবেন। গপ্প করার মতো এখানে একজন সুন্দর লোক আছেন, সত্য সুন্দর বোস, হোটেলের সবাই তাকে স্যাটা বোস বলে ডাকেন।
0: কি নাম বলে? স্যাটা বোস?
1: আগে হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি।

0: আরে আরে মোজাই, এই যে এই যে আপনার বাবার দেওয়া নাম সত্য সুন্দর বোস, তা এমন সুন্দর নামটা ভেঙে চুড়ে দুমড়ে উজড়ে কি অবস্থা হয়েছে বলুন তো? হ্যাঁ, স্যাটা বোস, এই থেঁতলানো নাম শুনে কেউ বুঝবে আসল নামটা কত সুন্দর? হ্যাঁ, কত পোয়েটিক, কত রিদমিক, সত্য সুন্দর বোস। বাহ,
1: আপনি আপনি ঠিকই বলেছেন স্যার, দাদার এই বাঙালি পোশাকের নামটা ছাঁটকাট করেছেন এই হোটেলের ম্যানেজার মিস্টার মার্কো পোলো।
0: লাইকওয়াইজ আমার দাদামশাই, আমার দাদামশাই আমার নামটাকে রাবারের মতো একেবারে টেনে লম্বা করলেন, জন দি নমনি বিশ্বাস। অথচ আমার দাদামশাই উনি সাহেব ছিলেন, হ্যাঁ আমি খ্রিস্টানও নই, চাচিও আমার বিয়ে হয়নি,
2: তাহলে
0: অথচ আমার নাম শুনে এই আপনাদের মতো, ঠিক আপনাদের মতো বুলাও অবাক হয়ে গিয়েছিল। বলবো কি বোঝাই, ওই ফুলশয্যার দিন বুঝলে, বুলা বুলা একেবারে কাঁদো কাঁদো হয়ে বলেছিল,
3: আমাকে যে তোমার পছন্দ হয়নি তা জানি, যদি তোমার মেম বিয়ে করারই ইচ্ছে ছিল তখন গাউন পরা মেয়ে বিয়ে করলেই পারতে।
0: কে যে কে বলেছে তোমাকে সব কথা?
3: কে বলবে আবার, বলেছে তোমার ওই নাম জন দিনমণি বিশ্বাস। এতদিন আমি একটা নামই শুনেছি, এখন শুনছি দুটো নাম, জন দিনমণি।
0: এই কথায় আচ্ছা, এই কথা ভেবে এমন সুন্দর দিনে হাড়ের মতো মুখ করে বসে থাকতে আছে? তাহলে শোনো, আমার দাদামশাই, আমার দাদামশাই আদর করে জন নামটা দিয়েছিলেন। দাদামশাই তখন জন প্যাটারসন অ্যান্ড কোম্পানিতে কাজ করতেন, দাদামশাই জামাই অর্থাৎ আমার বাবাও ওখানকার স্টাফ ছিলেন। আমি যখন হই মানে জন্মগ্রহণ করি, তখন জন প্যাটারসন কোম্পানির বড় পার্টনার মিস্টার জন খবর পেয়ে দাদুকে ডেকে বলেছিলেন, উপেন ভেরি হ্যাপি নিউজ, তোমার গ্র্যান্ডসন হইয়াছে, এটা তো জন প্যাটারসন অ্যাফেয়ার। জন সাহেব খুব রসিক লোক ছিলেন জানো, দাদু আর বাবাকে তিন দিনের স্পেশাল ছুটি দিয়ে দিয়েছিলেন আর দিয়েছিলেন কিছু গিফট মানি। কৃতজ্ঞ দাদামশাই তাই আমার নাম রাখার সময় জন নামটা জুড়ে দিয়েছিলেন।
3: তাই
0: এবার সব বুঝেছো তো? হ্যাঁ, না তোমার বুদ্ধি শুদ্ধি এখনো ঠিক একেবারে ওই ফ্রক পরে মেয়েদের মতো।
3: যা,
0: বুঝুন মশাই, গাউন পরা মেয়ে বিয়ে করার জন্য মানুষ নাকি নাম পাল্টায়। ভাগ্যেস বাচ্চা টাচ্চা হয়নি, ওলে বুলা যে কি করে ছেলে মানুষ করতো জানি না মশাই। ভালোই হয়েছে, চাই

0: নিজের মুখ দেখিনি বটে, কিন্তু ছেলে মানুষ করার হাঙ্গামা থেকে বেঁচে গিয়েছি। দুজনের ভাবনা ভাবতে হতো মশাই, এখন একজনের কথা ভাবছি। বাবজি বাবজি, এত রাত হলো তবুও ভুলা দেখা নেই।
1: সত্যি অনেক রাত হয়ে গেল, আপনি বরং একটু ঘুমিয়ে নিন, মিসেস বিশ্বাস এলে আপনাকে আমরা জাগিয়ে দেব।
0: ডোন্ট মাইন্ড মিস্টার বোস, ডোন্ট মাইন্ড, আপনি বোধহয় বিয়ে থাকার ইচ্ছে করেননি। ম্যারেজ অ্যানিভার্সারি রাতে কোনো ম্যারেড লোক ওয়াইফের জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়তে পারে? হ্যাঁ, আরে আপনাকে তো লোকে পাগল বলে বলে।
1: কিন্তু আপনার শরীরটাও তো দেখতে হবে, সেই সকাল থেকে অপেক্ষা।
0: আরে আজই তো আনন্দ, একটু হইচই, গল্প গুজব, খাওয়া দাওয়া।
1: খাওয়া দাওয়া?
0: হুম।
1: এত রাতে?
0: হ্যাঁ।
1: অর্ডার প্লেস করেছেন নিশ্চয়ই?
0: হ্যাঁ, সে কি আমি জানি না ভেবেছেন মশাই, সব জানি। আপনাদের শাহজাহান হোটেলে আমি নতুন কাস্টমার, কিন্তু শহরের অন্যান্য সেরা হোটেলগুলো আমার ঘোরা হয়ে গেছে। স্টুয়ার্টকে বলে দুটো স্পেশাল ডিনারের মেনু এনে রেখেছি, কোল্ড স্যুপ, কোল্ড চিকেন, আর শুধু ওয়ার্ম হার্ট। বুঝলেন মশাই, উষ্ণ হৃদয়।
1: ভালো বলেছেন।
0: আপনি কি মনে করেছেন জেডি বিশ্বাস এতক্ষণ টেলিফোন কোলে করে খেলা করছিল? সব হসপিটালে খবর নিয়ে নিয়েছি মশাই, কোনো জায়গা নেই।
1: বড্ড ভাবনার কথা হয়ে দাঁড়ালো, এত রাত হয়ে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার বিশ্বাস, আমার কিন্তু মনে হচ্ছে লালবাজার একবার ইনফর্ম করা উচিত।
0: লালবাজার? ঠিক আছে, লালবাজার ইনফর্ম করছি, ফোনটা একটু এগিয়ে দিন।

0: এক্সকিউজ মি, আমি লালবাজার থেকে আসছি।
1: হ্যাঁ বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি?
0: একটা ছোট ইনফরমেশন।
1: বলুন, কি জানতে চান?
0: আচ্ছা, আপনাদের হোটেলে জন দিনমণি বিশ্বাস নামে এক ভদ্রলোক স্যুট ভাড়া করে আছেন।
1: হ্যাঁ, ও স্ত্রী বুলা বিশ্বাস, মানে মিসেস বিশ্বাসের সকালেই এখানে আমাদের হোটেলে আসার কথা ছিল, তো এখনো পর্যন্ত এসে পৌঁছননি। উনি সব জায়গায় খোঁজ নিয়েছেন কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা খুব ওয়ারিড।
0: তাহলে সব মিলে যাচ্ছে, ভাগ্যিস ফোনটা পাওয়া গেল, নাহলে সারা রাত আজ খুঁজে বেড়াতে হতো। হাউএভার, বেটার লেট দ্যান নেভার। ভদ্রলোককে খুঁজে পাওয়া গেছে, এই যথেষ্ট।
1: ও আচ্ছা, বুলা দেবীকে খুঁজে পেয়েছেন নাকি?
0: না, বুলা দেবের রিকভারির জন্য আমরা আসিনি।
1: তাহলে
0: এসেছি জন দিনমণি বিশ্বাসের খোঁজে।
1: কি ব্যাপার বলুন তো,
0: একটু পরেই বুঝতে পারবেন, আগে আইডেন্টিফিকেশনটা হয়ে যাক। দাসবাবু,
2: স্যার,
0: ভ্যান থেকে মিস্টার বিশ্বাসের মাকে নিয়ে আসুন।
2: ঠিক আছে।
0: কত নম্বর স্যুট?
1: 229।
0: ঘরের ডুপ্লিকেট চাবি আছে তো? বলা যায় না, আমরা এসেছি শুনলে ভদ্রলোক হয়তো দরজাই খুলবেন না।
1: উইলিয়াম, তুমি ডুপ্লিকেট চাবিটা নিয়ে সঙ্গে যাও তো।
3: লোক হারিয়ে গেলে খুঁজে দেওয়া আমাদের কাজ।
4: আপনাদের কাজ যদি তাই হয় তাহলে বুলা আমার বুলাকে খুঁজে দিতে পারছেন না কেন? দেখুন, সেই সকাল থেকে বুলার জন্য পথ চেয়ে বসে আছি, বুলার পছন্দ করা ফুল দিয়ে ঘর সাজিয়ে রেখেছি, বুলা খাবে বলে খাবার আনিয়ে রেখেছি, তবু
5: সারাদিন বসে আছি, এইভাবে কি মাকে কষ্ট দিতে হয় বাবা?
4: মা, বুলা, তোমার বুলাকে এরা খুঁজে দিচ্ছে না, দেখো তুমি জিজ্ঞেস করো না মা, বুলাকে এরা খুঁজে দিতে চায় না কেন? জিজ্ঞেস করো না মা,
5: আমি বলছি বাবা, ওরা বুলাকে নিশ্চয়ই খুঁজে বার করবেন। চল বাবা, অনেক রাত হলো, বাড়ি চল।
4: মা, বুলা শুনুন, আমার বুলা বুলা যদি এখানে আসে না, বলবেন আমি বাড়ি চলে গেছি, বাড়ি চলে যেতে বলবেন, কেমন? মা মা, চল চল।
1: ইন্সপেক্টর, কিছু বললেন না?
0: কি বলবো, বিশেষ

0: कुछ नहीं, एक ऐसा मेंटल डिसऑर्डर। उनार वाइफेर मृत्यु थे,
1: वाइफेर मृत्यु तभी की भूला विश्वास
2: मारा गया थे। She was run over, motor accident मारा गया थे। Unfortunate lady, विवाह वार्षिकी पालन करते आसछिलेन चौरंगीर कोनो एक होटेले, তারপর ঘটে দুর্ঘটনা। অনেক বছর পার হয়ে গেছে, তবুও মিস্টার বিশ্বাস প্রতি বছর ঠিক এই দিনে তাদের বিয়ের দিনটাতে হোটেলের ঘর ভাড়া করেন, সাজিয়ে রাখেন নানান রকম ফুলে, বুলার পথ ছেড়ে বসে থাকেন। বুলা আসবে, বেচারা। উনি বিশ্বাসই করতে চান না যে বুলা তাঁর জীবন থেকে চলে গেছে, সে আর কোনোদিনই ফিরে আসবে না।
3: এক্সকিউজ মি,
2: ইয়েস।
0: আচ্ছা, এখানে একটা ডাবল বেডরুম পাওয়া যাবে,
2: কিন্তু এত রাত্রে।
3: আসলে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা একটু সেলিব্রেট করতে চাই।
2: ইজ ইট শিওর উইলিয়াম?
4: আমি দেখছি। শঙ্করের কাহিনী অবলম্বনে জন দীনমণি বিশ্বাস নাটকটি শুনলেন। বেতার নাটক শিবদাস বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন সত্যসুন্দর বোস, সৌমিত্র বসু, উইলিয়াম ঘোষ, রণজিৎ মুখোপাধ্যায়। পুলিশ ইন্সপেক্টর সমীর চরিত, হাবিলদার ও ফুলওয়ালা রামজীবন মিত্র, বুলা বিশ্বাস মৌসুমী বন্দ্যোপাধ্যায়, দীনমণি বিশ্বাসের মা মেনকা দাস ও জন দীনমণি বিশ্বাসের ভূমিকায় শুভাশিস মুখোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।
5: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনলেন বেতার নাটক। অনুষ্ঠানটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনুন আধুনিক গান, প্রথমে শিপ্রা বসুর কণ্ঠে।

একুশ শতকের যখন ষোলো কলা ধুরি ষোলো বছর বয়স, তখন জন্মালো মৈত্রী। আহা, অভিধানের একটি শব্দের কথা হচ্ছে না, এ হলো আকাশবাণী মৈত্রী। মিডিয়ার ভিড় আর কোলাহলে তার দিকে তখন নজর দেওয়ার সময় নেই সমাজের। তবু সে বেড়ে উঠল, চলতে শিখল, স্বাক্ষর রাখল নিজের স্বকীয়তার। এভাবেই পেরোল নয় নয় করে দশটি বছর। একটা দশক পূর্ণ করে তার ঘোষণা, শব্দে সুরে আমিই মৈত্রী। দশ বছরের পূর্তি আর জন্মদিনের উচ্ছ্বাস একজোট করে তেইশে আগস্টের রাতে হার্ডদিনের গান, সঙ্গে প্রিয়াঙ্কা ভট্টাচার্য আর সাধনা রায়, ঠিক রাত এগারোটায়। শুনতে ভুলবেন না বন্ধুরা।

বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে বলে সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরেন্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতের রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: দুনিয়া ভারত কে স্টার্টআপ কো খোঁজতি হোগি ভাই কন হ্যায় ইসমে ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায় বহুত লোগো কো হমে জোড়না হ্যায় হমে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোগো কো জিন্দগি বানানি হ্যায় হিন্দুস্তান যাও ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও পুরা ট্যালেন্ট পুল জো হ্যায় এক ম্যাগনেট কি তরহ আপকে কারণ হম খিঁচ সকতে হ্যায় আর ও হমারি এক বহুত বড়ি তাকত বন সকতা হ্যায়।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি

0: সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ যুদ্ধজাহাজ, অফ শোর ভেসেল এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন এবং দেশের নিরাপত্তার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ভারতকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রেজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, কলকাতার জিআরএসি ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্ব দেবে।
1: जब इंटेंशन क्लियर हो, नियत साफ हो, नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती। कि जहां कभी उद्योगों के लगातार बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है।
0: শ্রী সিং বলেন, কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার লক্ষ্য বা উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকারগুলি রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার এখন রাজ্যের উন্নয়ন নিশ্চিত করবে।
2: Double engine is functioning with full speed. 34 years communist aur 15 years TMC ka raj mein khali virodh karo virodh karo virodh karo virodh karo ye jo negativity tha aaj 50 saal baad wo khatam ho gaya hai under the great leadership of the Narendra Modi ji।
0: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোন স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইনগুলি ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেইনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR আরও জানিয়েছে, মৌসুমী ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা বাড়লে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, সংরক্ষণ সংস্কার ইস্যুতে বহু মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও যন্তরমন্ত্রে আজ কোনো ব্যক্তি বা সংগঠনকে প্রতিবাদ বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ আরও জানিয়েছে, নতুন দিল্লি জেলায় ইতিমধ্যেই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি ডে অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে আরাকচি ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIB জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের আশ্রয় নেওয়া আসলে তাদের হতাশার প্রতিফলন, কারণ তাদের পূর্ববর্তী পদক্ষেপগুলি ব্যর্থ হয়েছে। বেলুচ ইয়াকজেহতি কমিটি BYC সাধারণ বেলুচ নাগরিকদের ওপর পাকিস্তানি সেনাদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। গত শুক্রবার মাস্তুং জেলার খাতকুচা এলাকার একটি বাগানে এই হামলায় 4 শ্রমিক নিহত এবং 3 আহত হন। কমিটি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ড্রোন ও সামরিক অভিযান চালানো বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমননীতির নতুন মাত্রা বলে অভিযোগ করেছে। কাজাখস্তানে আজ সংসদীয় নির্বাচন। এই নির্বাচন মধ্য এশিয়ার বৃহত্তম দেশটিতে প্রেসিডেন্ট কাসিম জোমার টোকায়েভের ক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এবছরের শুরুতে গৃহীত হওয়া নতুন সংবিধান অনুযায়ী দেশটির সংসদে 2 কক্ষের পরিবর্তে একক কক্ষ বা কুরুতুলাইয়ের আজ প্রথম ভোট। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলে ইবারাকি প্রেফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চল

জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটারের গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের শেষে ব্রিক্স স্পোর্টস যৌথ ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই ঘোষণায় আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ব্রিক্স দেশগুলি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তুলতে বাস্তবসম্মত ও সুস্থায়ী সহযোগিতার প্রয়োজন। তিনি খেলোয়াড় ও কোচ বিনিময়, যৌথ প্রতিযোগিতা এবং ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন। কলম্বোতে আয়োজিত দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনের শেষে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 5 উইকেটে 300 রান করেছে। ধ্রুব জুরেল 7 ও সারাংশ জৈন 4 রানে অপরাজিত রয়েছেন। দেবদূত পরিক্কাল 117 রান ও অধিনায়ক শুভমন গিল 50 রান করেন। শ্রীলঙ্কার আসিধা ফার্নান্দো 3টি উইকেট নেন। এর আগে টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে মধ্যপ্রদেশের সারাংশ জৈন এবং শ্রীলঙ্কার কামিল মিশরার অভিষেক হয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরেন্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আজ ডুরেন্ট কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সবকটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমুন্ড লালরিন্ডিকা হ্যাট্রিক করেছেন, 1টি গোল করেছেন বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইথ। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্ট বেঙ্গলের এডমুন্ড লালরিন্ডিকা, সোনার বল জিতেছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার গার্ডেন রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRAC এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL-এর 5টি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান নান্দনিক।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি পাণ্ডবাণী শিল্পী সীমা ঘোষ, তার সঙ্গে কথা বলবেন বৃষ্টিদেব। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
2: আমরা ফিরে এলাম নান্দনিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমাদের সঙ্গে আছেন পাণ্ডবাণী শিল্পী তিজানবাইয়ের সুযোগ্য শিষ্যা সীমা ঘোষ। আমরা আগের পর্বেও তার কথায় জেনেছি তিজানবাইকে, এই পর্বতেও তার কথাতেই জানব তিজানবাইয়ের জীবনের বাকি অংশগুলো, তিনি শিল্পী হিসেবে কেমন, তিনি মানুষ হিসেবে কেমন, এবং পাণ্ডবাণী সম্পর্কেও, যাকে তিনি নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। সীমাদি, তোমাকে আরেকবার স্বাগত জানাই। যে কথাটা দিয়ে আমি শুরু করলাম যে শিল্পী হিসেবে আমরা অনেককে দেখেছি ওনাকে দেশে বিদেশে, এবং কলকাতাতেও বোধহয় উনি একাধিকবার পারফর্ম করেছেন,
3: অনেকবার
2: করেছেন। মঞ্চে যে মানুষটাকে আমরা দেখতে পাই, সেই মানুষটাকেই মঞ্চের বাইরে গিয়ে তার বাড়িতে তুমি কেমন ভাবে দেখেছো?
3: এই যে পদ্মবিভূষণ শিল্পী, তাকে সত্যি স্টেজে যেভাবে দেখছি, হাজার হাজার মানুষ তার গুণে মুগ্ধ। উনি কিন্তু বাড়িতে ওই আওয়াজেই কথা বলতেন না, বাড়িতে কিন্তু উনি অনেক আস্তে কথা বলতেন। মনে হয় না যে এরকম যার দাপুটে গলা, অত জোরে, অত হাই পিচ, হাই ভলিউম, বাড়িতে কিন্তু উনি ফিসফিস করে কথা বলছেন। উনি মানুষটাই ছিলেন এমন যে সারা জীবন 32-35 জন ফ্যামিলি মেম্বার ওনার, সবাইকে উনি একা আগলে রেখেছেন। শুধু যে নিজের সন্তান, নিজের ছেলে, তাদের ফ্যামিলি নাতি তা নয়, বোনের ফ্যামিলি, ভাইয়ের ফ্যামিলি, সবার ফ্যামিলির সবাইকে উনি আগলে রেখেছেন, এতটাই স্নেহময়ী। উনি বাড়িতে গিয়ে দেখছি যে রান্নাঘরের চালের ওপর একটা কুমড়ো হয়েছে, উনি নিজে ওটাকে কেটে নিয়ে এসে বসে গেলেন কাটতে, কুমড়ো কাটছেন, ড্রাম ভর্তি করে করে আচার বানাচ্ছেন নিজে। আমার মাথা ব্যথা করলে কোলে মাথাটা নিয়ে মাথা টিপে দিচ্ছেন। সকালবেলায় উঠে দেখছি আমি ঘুম থেকে ওঠার আগে উনি উঠে পড়েছেন, সকালবেলায় খালি পায়ে গ্রাম ঘুরতে বেরোচ্ছেন। এই মানুষটাই যখন কস্টিউম পরিয়ে তানবুড়া হাতে ধরিয়ে দেওয়া হলো, একেবারে আলাদা মানুষ, তাকে আর চেনা যায় না।

0: পাড়ায় সকলের কাছে পাড়ার মানুষ, আর পাঁচটা মানুষের মতনই মানুষ। যদিও ওনার পরিবারে ওনাকে সবাই খুব আদর যত্নে রেখেছে, কিন্তু উনি কিন্তু সকলের কাছে ওই যে চালের ওপর থেকে কুমড়ো পেরে এনে রান্না করা মানুষটা, এতটাই সহজ মানুষ ছিলেন। আমার জন্য বিছানা ঝেড়ে রেডি করে রাখছেন যে তুই এখানে শো, আমি মাটিতে শোবো। আমার অবস্থাটা বুঝতে পারছো? আমি নাকি খাটে শোবো, উনি মাটিতে শোবেন। আমি বললাম অসম্ভব, আমার দ্বারা হবে না। বললেন ঠিক আছে চল তাহলে দুজনেই, খাটটা তো বড় নয়, দুজনেই আমরা মাটিতে শুই। এতটা সহজ সাধারণ মানুষ। একটা খুব মজার ঘটনা আমি শেয়ার করতে চাই। ওনার গ্রামের বাড়িতে গিয়েছি, ওনার এক নাতি, তার নাম জীবন, সে বাইক চালাতে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়েছে। তার হাঁটু, জিন্সের প্যান্ট ছিঁড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছে, থুতনির নিচে খানিকটা কেটে গেছে। এসছে এবার বাচ্চারা, অনেক বাড়িতে বললাম অনেক মেম্বার, সেই ছোট বাচ্চাটা যাকে উনি সবচেয়ে কাছের করে রেখেছেন, সিদ্ধার্থ নাম, সিদ্ধু বলছে যে আব মজা আয়েগা, আব মজা আয়েগা, মির্চ ডালেগা। তো আমি বলছি মির্চ ডালেগা মানে ব্যাপারটা কি? তারপর দেখলাম যে জীবন শুয়ে পড়ল, একটা বাটিতে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এলো, এবং আমার গুরুজি তার পাশে একটা চেয়ার নিয়ে বসে কোন জায়গাটায় আঘাতটা লেগেছে দেখে ওই কাটা ঘাটার উপরে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলেন, এবং সে প্রচন্ড চিৎকার করতে লাগলো। তারপরে সে মুড়ি দিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে উঠে বললো আমার ব্যথা কমে গেছে। এটা হচ্ছে ওনার ঘরোয়া ট্রিটমেন্ট,
1: কারণ ওই তো আটপৌরে জীবন, এগুলোই
0: আটপৌরে জীবন, এবং অন্যের হাতে ছেড়ে দিচ্ছেন না, উনি সবটা নিজে সামলে রাখছেন, সবাইকে একেবারে আগলে রেখেছেন।
1: দশবুঝা,
0: একদম
1: একদমই দশবুঝা। এবার ওনার পরিবারের সাথে সাথে যাকে তিনি সব থেকে বেশি আগলে রেখেছিলেন সেই পাণ্ডবাণী নিয়ে কিছু কথা তোমার থেকে শুনি। তুমি যখন প্রথম পাণ্ডবাণী শিখতে যাও, বা অনেকেই হয়তো জানেন, তাও পাণ্ডবাণী এই আর্ট ফর্মটা বা এই লোকনাট্য ফর্মটা, এইটা ঠিক কি আসলে? অনেকে হয়তো দেখেছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য যদি একটু ছোট কথায় তুমি বলো।
0: পাণ্ডবাণী কথাটার মধ্যেই রয়েছে। পাণ্ডবাণী শুধু যে পাণ্ডবদের বাণী তা নয়, কিন্তু মহাভারতের বাণী। মহাভারতের এক একটা এপিসোড, যেমন আমি বললাম অভিমন্যুবধ কথার কথা, তেমন দ্রৌপদী চিরহরণ, দ্রৌপদীর বস্ত্রহরণ যেটা, কর্ণবধ, দুঃশাসনবধ, দুর্যোধনবধ, দ্রৌপদী স্বয়ম্বর, এরকম এক একটা এপিসোড কে গল্প বলা, অভিনয় করা, ছন্দে, কবিতায়, গানে, গল্পে বর্ণনা করা হয়, এবং অভিনয় অবশ্যই। সেটা দুটো শৈলীতেই কিন্তু অভিনয়টা আছে,
1: বেদমতী
0: এবং কাপালিক, দুটো শৈলীতেই আছে। এটাই হচ্ছে মূলত পাণ্ডবাণী। এবার আমি যেটুকু করি সেটুকু আমি একটা মোটামুটি বেঁধে নিই যে এইটুকু গান করব, বা এই এই জায়গাটা ছড়া কেটে বলবো, কারণ আমারটা স্ক্রিপ্টেড, তার থেকে আমি একটু অদল বদল করতে পারি, কিন্তু মূলত স্ক্রিপ্টেড। কিন্তু আমার গুরু তো স্বভাব কবি, এবং যেহেতু তিনি আঙ্গুটা ছাপ, তাই তিনি পড়তে পারেন না, তার কাছে স্ক্রিপ্ট নেই, তার পুরো মহাভারতটা ভেতরে রয়েছে। তিনি যে কোনো একটা নাম তুলে দিলেই, যে কোন তার মহাভারতে, ধরো আমি বলে দিলাম জয়দ্রথের কথা একটু বলবেন, এখন যেমন চ্যাটজিপিটিতে বললে গড়গড় গড়গড় করে বেরিয়ে আসে, আমার গুরুজির সামনেও সে যে কোনো একটা নাম বলে দিলেই গড়গড় গড়গড় করে তার গল্প বেরিয়ে আসে। তা উনি এক একটা সময় একই পালা দুবার একরকম হয় না। দ্রৌপদী চিরহরণ পরপর দুবার করতে বলে দুবার হুবহু একরকম হবে না। আমাদের থিয়েটারে যেমন বাধা থাকে ডায়লগ, গান, ওনার কাছে তা না। উনি যে অংশটা আগে গানে বলেছেন, এখন হয়তো ছড়ায় বললেন বা কবিতায় অভিনয়ে বললেন, পরের বার আর এক রকম করলেন, ফলে এরম আলাদা আলাদা হয়। সেটা ওনাকেই আমি বেশি দেখেছি বলে ওনারটা বলতে পারছি, এবং আমি এটা পুনারামনি সারজিকেও দেখেছি, আমি শান্তিবাই চেলাকে পাণ্ডবাণী দেখেছি, সকলেই মূলত তাই। এখন তো লেখাপড়া শিখেই পাণ্ডবাণী করতে আসছেন, তবু মূল ধারাটা কিন্তু মুখে মুখে তৈরি করার, বিষয়টা তো একই থাকবে, মহাভারতের গল্পও এক, কখনো ছড়া, গান ইত্যাদি ইত্যাদি বদলে বদলে যাচ্ছে। এই হচ্ছে পাণ্ডবাণী। এবং আসল বৈশিষ্ট্য হচ্ছে, আমি বলি বলদো গুরু তিজান বাই কি যায়, সমস্ত শিল্পীরাই বলেন বলদো বৃন্দাবন বিহারী লাল কি যায়, শুরুতে এবং শেষে শ্রীকৃষ্ণের বন্দনা করে শুরু, শ্রীকৃষ্ণের বন্দনা করে শেষ, যে কোনো শৈলীতে, বেদমতী হোক বা কাপালি, কারণ মহাভারত পরিচালনা করেছেন শ্রীকৃষ্ণ, তার নির্দেশেই যুদ্ধ, জন্ম, মৃত্যু, বিবাহ সব হয়েছে, তাই তাকে বন্দনা করে করা হয়, এবং যে কোনো সময় ব্রেক করা যেতে পারে, একটা প্রসঙ্গ বলতে বলতে থেমে গিয়ে হঠাৎ শ্রীকৃষ্ণের ভজন করে আবার সেই প্রসঙ্গে ফিরে যাওয়া যায়। যেমন কর্ণবধ, কর্ণবধ করতে

0: গিয়ে অনেক সময় সময়ের উপর ডিপেন্ড করে। উনি কর্ণবধ করতে গিয়ে দুঃশাসনকে বধ করে এসে তারপর কর্ণবধে ফিরছেন। কর্ণ পৌঁছে গেছেন যুদ্ধক্ষেত্রে, অর্জুন আর কর্ণ মুখোমুখি। কৃষ্ণকে বলছেন কর্ণ যে তুমি আমার সঙ্গে ছল করো না, তুমি আমার সামনেই দাঁড় করাও আজকে অর্জুনকে, অন্য কোন রাজার সঙ্গে যুদ্ধে নিয়ে যেও না বলে এবার দুঃশাসনে ফিরে যাচ্ছেন। ভীম দুঃশাসনকে বধ করতে মাটিতে ফেলে দিয়ে বলছে যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেউ কি আছে যে ওকে বাঁচাতে পারে আজকে, তাহলে চলে এসো পাণ্ডবদের মধ্যে কেউ থাকলে। এবার অর্জুন বলছেন আমি যাব, কৃষ্ণ নিয়ে যেতে পারবেন না, কারণ কর্ণকে কথা দিয়েছেন যে
1: কর্ণ সামনে থেকে
0: অর্জুনকে সরাবেন না। তো এই রকম মজা করে গল্পটা অধিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, এবং অবশ্যই ওনার নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব দর্শন। কখনো কখনো সামাজিক বিষয়ও পাণ্ডবাণীতে উঠে এসেছে, সামাজিক বিষয়ে সামাজিক শিক্ষার কথা বলেছেন।
1: হ্যাঁ, কারণ মহাকাব্যকে তো আমরা বর্তমান সময় থেকেও দূরে সরাতে পারি না,
0: একেবারেই না। এবং এই লোকশিল্পের মধ্যে এই সুযোগটাও রয়েছে, এবং তিনি করেছেন সেটা, লোকশিক্ষার যে ব্যাপার, গল্প থামিয়ে সেইখান থেকে রেশ টেনে নিয়ে গিয়ে সামাজিক শিক্ষার কথা বলে আবার গল্পে ফিরে এসেছেন। মূলত গল্প বলাই তো, এবার অভিনয় করে বলা, গানে বলা,
1: যত রকম ভাবে ভ্যারিয়েশন এসে তাকে আরো এনরিচ করে তোলে আর কি গল্পটাই। কারণ সত্যি কথা বলতে মহাভারত তো আমরা মোটামুটি সবাই জানি, তাও বারবার শুনতে যাওয়া তো ওই শিল্পটার কারণে, ওই নাচ গান কথা।
0: এবং এটা পাণ্ডবাণীটা অবশ্যই একটা টিম ওয়ার্ক। পাণ্ডবাণীতে হারমোনিয়াম বাজবে, ঢোল বাজবে, ওনার কাছে ঢোলও বাজে তবলাও বাজে আলাদা করে, ব্যাঞ্জো যেটা আমার এখানে নেই, আমি ব্যাঞ্জো ছাড়াই করি, এবং ঢোলও একজনই বাজায়, পারকাশন বাজে, এত কিছু। এবং মূল কথা হচ্ছে মূল গায়ক বা কথক তো পাণ্ডবাণী করছেন সহগায়ক বা রাগি, যিনি ওই গানটা মূল গায়ক ধরবেন, সহগায়ক সেটাকে বাড়িয়ে নিয়ে যাবেন এবং এনার্জি দেবেন। আউ আচ্ছা হাউ হাউ হাউ মানে হ্যাঁ হ্যাঁ, আমরা ইয়েস ইয়েস বলি, আমি ফোনে শুনছিলাম হাউ হাউ বলছেন মানে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে,
1: এটা ছত্তিশগড়ি ভাষার অংশ
0: ভাষা। তো তিনি পালাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সহগায়ক। এই হচ্ছে মূলত টিম ওয়ার্কটা, মূল কথক একজন, কিন্তু এইগুলো ছাড়া পাণ্ডবাণী হবে না। যেমন আমি একটা গান গাইলাম বা পাণ্ডবাণী করলাম, এই তানপুরা চালিয়ে তো আসলে হয় না। যখন স্টেজে এই বাজনাগুলো বাজবে তখন তার এসেন্সটাই আলাদা, তখন বলার ধরনে আপনা আপনি বদলে যাবে,
1: পরিপূর্ণতা
0: পাবে। আর একটা মূল কথা বলতে ভুলে যাচ্ছিলাম, তাম্বুরা। তাম্বুরাতে শ্রীকৃষ্ণের কথা ভেবে ওপরে লাগানো হয় ময়ূরের পালক।
1: হ্যাঁ, তুমি যদি একটু আমাদেরকে ডেসক্রাইব করে বলো যে কেমন ব্যাপারটা দেখতে, আমরা যাতে
0: বিনার মতন দেখতে,
1: তোমার শব্দে দেখতে পাই আর কি,
0: বিনার মতন দেখতে। এই তাম্বুরাটায় তিনটে তার, আর মাথায় থাকে শ্রীকৃষ্ণের প্রতীক হিসেবে ময়ূরের পালক, লাল রঙেরই হয়। এখন আমি এবার গিয়ে দেখলাম হলুদ সবুজ নানান রকম চকচক চকচক করে তাম্বুরা বানানো হয়েছে।
1: তাম্বুরার রং মূলত লাল হয়,
0: লালই রং হয়, মূলত লাল হয়। এটা যত না বাজানো হয় তিনটে তারে, তার থেকে বেশি ব্যবহার হয় এটা প্রপস হিসাবে। কখনো এটা ধনুক, কখনো রথের রশি, কখনো গদা, কখনো দ্রৌপদীর চুল। তা এইটা মূলত ব্যবহার হয়। তাম্বুরা ছাড়াও কিন্তু পাণ্ডবাণী হবে না, যেমন সহগায়ক এবং টিম ছাড়াও হবে না, তাম্বুরা ছাড়াও হবে না। এটার বৈশিষ্ট্যই হচ্ছে তাম্বুরা।
1: বেশভূষার ক্ষেত্রে কি কিছু বিশেষ ব্যাপার থাকে?
0: দেখো, ছত্তিশগড়ের শিল্পীরা প্রত্যেকেই ওদের ওখানকার যে শাড়ি পাওয়া যায় এমন নয়। আমার গুরুজি বেশিরভাগ গোলাপি অথবা লাল পরতেন, অন্য কোনো রং আমি দেখিনি। শুরুর দিকে কিন্তু এমনি চকচকে বেনারসি টাইপের দেখতে শাড়ি, এরকম শাড়ি পরে উনি করেছেন, অনেক পুরনো ভিডিও দেখতে পাবে। কিন্তু মূলত একটা আদিবাসী শাড়ির মতো এক কালারের শাড়ি থাকে, লাল গোলাপি নীল সবুজ নানান রঙের হয়। তো সেই শাড়িটাই মূলত পরে, তবে অন্য যে কোনো শাড়ি পরেও পাণ্ডবাণী করেন, আমি দেখে এসেছি সেটা। আমি গত বছর পাণ্ডবাণীর সম্মান দেওয়া হয়েছিল আমাকে, আমার গুরুর নামে। আমি যখন গিয়েছিলাম ওই স্টেজে প্রচুর শিল্পীরা এসেছিলেন, আমি এক একজনকে সাধারণ শাড়ি পরেও আসতে দেখেছি। আর ওখানে দস্তার জার্মান সিলফারের আর কি গয়না আছে, ওই হাতের কড়া, পায়ের নূপুর, গলার হার, এই সবগুলো পরা হয়, এবং কোমরের বেল্ট। এই কোমরের বেল্টটা যে শুধু পাণ্ডবাণীতে পরেন তা না, মহিলারা এমনিতে বাড়িতেও পড়ে।
1: আচ্ছা, ওটা ছত্তিশগড়ি ট্র্যাডিশনের মধ্যে।

0: ট্র্যাডিশনের মধ্যে পড়ে,
1: মানে একেবারে ট্র্যাডিশনকে নিজের সঙ্গে বেঁধে নিয়ে শিল্পটা এগিয়ে আছে আর কি। একটা কৌতূহল যে ছত্তিশগড় ছাড়া কি আর কোথাও এর চর্চা আছে, মানে অতটা বেশি ভাবে, যেমন তুমি শিখে এসেছো ছত্তিশগড় থেকে এবং করছো, এবং এরকম হয়তো অনেকেই আরো অন্যান্য প্রদেশের যারা আছেন তারা হয়তো শিখে গিয়ে করছেন, কিন্তু এই যে ছত্তিশগড়ি মাটি থেকে উঠে এসেছে এই রকম ভাবে এতটা গাঢ়ভাবে কি আর কোনো প্রদেশে বা আর কোনো রাজ্যে এর চর্চা হয়,
0: সেটা আমার ঠিক জানা নেই। তবে আমার ধারণা মূলত ছত্তিশগড়েই এটা সীমাবদ্ধ, আমার এটা ধারণা, এরম আমি শুনিনি যে বাইরে কোথাও হয়েছে, কেউ শিখে গিয়ে বাইরে চর্চা করছেন সেটা নয়। যেমন আমি এলাহাবাদে গিয়ে একজন ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো, তিনি বললেন আমি ইউটিউব দেখে দেখে শুনে শুনে শিখেছি, উনি একটা নাটক করেন চোলা মোর মাটি বলে, সেইটা ওনার জীবনীর ওপরে, আমার গুরুজির জীবনীর ওপরে। তো সেটা তো ঠিক পাণ্ডবানী কোন মাটি থেকে উঠে এলো এরম বলা যায় না, আমার এটা জানা নেই। যেমন তুমি বলতে চাইছো যেমন সেরাইকেলা ছো, ময়ূরভঞ্জ ছো, না ওরকম ওরকম কোন তথ্য আমার জানা নেই, সম্ভবত নেই।
1: আচ্ছা, তুমি এই যে কথা এক্ষুনি একজনের কথা বললে এলাহাবাদে গিয়ে যার সাথে তোমার আলাপ হলো, সেই কথাটা শুনেই আমার প্রশ্নটা এলো যে তুমি বললে উনি ইউটিউব থেকে শিখেছেন, তো এরকমটা কি হয়, মানে এই যে গুরু শিষ্য পরম্পরায় চলে আসার একটা রীতি রয়েছে এই চর্চার ক্ষেত্রে, পাণ্ডবানী চর্চার ক্ষেত্রে, উনি যে ইউটিউব দেখে শিখেছেন, মানে এইটাকে তোমাদের চর্চার মধ্যে ওই অথেন্টিকেশনটা আছে, মানে
0: একেবারেই নেই। নিজে স্বীকার করছেন যে আমি তো গাই না, যেহেতু ওনার জীবনীটা করছি তাই একটু আধটু, কিন্তু আমার মনে হয় যে সেটাও হয় না, অত সহজ কি একটা শিল্পকে ধারণ করা, তাহলে তো সাধনা শব্দটাই উঠে যেত,
1: একদম
0: সাধনার আর প্রয়োজন হতো না।
1: সাধনা তো শুধু সেটা শিখে নেওয়া নয়,
0: না
1: এই যে জীবন ধারণের সঙ্গে মিশে যাওয়া জিনিসটা,
0: আমার মনে হয় শিখেও নেওয়া যায় না খুব সেভাবে, একটা দুটো গান বা একটু কথা হয়তো করা যায়, শিখে কি নেওয়া যায় না।
1: তাহলে তো উনি পারতেন না, উনি তুমি তো বলছো যে উনি নিজের মতন কথা বলছেন, গান বানাচ্ছেন, সুর তৈরি করছেন। আচ্ছা, এটাই আরেকটা জিজ্ঞেস করার, এই সুরগুলো, এগুলো তুমি আজকে যে সুরগুলো করো বিভিন্ন পালার ক্ষেত্রেই হোক, সেই সুরগুলো কি ওনারই তৈরি করা নাকি এগুলো আরো আগে থেকে কোনোভাবে চলে এসেছে?
0: আমার ধারণা, আমি এটা তথ্যটা পেয়েছিলাম কোথা থেকে আমার মনে নেই, কিছু প্রচলিত লোকগানের সুর, সেইগুলোর মধ্যে কথাগুলো মূলত বসানো হয়। এগুলো বহু প্রচলিত প্রাচীন সুর, এবং শুনেছিলাম যে বাঁশগীত ছত্তিশগড়ের সেটা একটা লোকগানের ধারা, সেইখান থেকে হয়তো এই গানগুলোর উৎপত্তি, মানে এই সুরগুলোর উৎপত্তি হয়েছে। এটার সম্পর্কে আমি খুব শিওর নই, কোথাও শুনেছিলাম হয়তো, কিন্তু ওই বহু প্রচলিত সুরগুলোই রয়ে গেছে, এখনো চলছে সেই গানগুলো। এবং তুমি যদি অনেকের পাণ্ডবাণী শোনো দেখবে এই একই সুরের সামান্য এদিক,
1: পরবর্তীতে কি নতুন কোনো সুর তৈরি হয়েছে যে কোনো পাণ্ডবাণী শিল্পীর হাত ধরে?
0: আমি তো অত বেশি সুযোগ পাইনি ছত্তিশগড়ে গিয়ে শোনার, আমার কান অব্দি এসে পৌঁছয়নি নতুন কোন সুর। আমি শুনেছি কবিরের দোহা গাইতে পাণ্ডবানীর মধ্যে শান্তিবাই চেলাকে শুনেছি, বড় ভালো গিয়েছেন, কিন্তু নতুন কোন মৌলিক সুর তৈরি হয়েছে কিনা সেইটা আমি শুনিনি।
1: তোমার কথায় আমরা বেশ কিছু পাণ্ডবানী শিল্পীর নাম পেলাম, আরো কয়েকজন বা তোমার যাদের নাম বলার, যে তিজনজি ছাড়াও অনেকেই আছেন ছত্তিশগড়ে এবং ওনাদের কাছ থেকে শিখেও গেছেন যারা এখন অন্যান্য জায়গায় করছেন পাণ্ডবানীর চর্চা, যেমনটা তুমি করছো। যেটা হয়, গুরু থাকা সত্ত্বেও তো আমরা অন্যান্য শিল্পীদের থেকেও বেশ খানিকটা প্রভাবিত হয়ে থাকি, তোমার চর্চার ক্ষেত্রে বা তোমার জীবনে তুমি আর কোন শিল্পীর থেকে বেশ প্রভাবিত হয়েছো
0: পাণ্ডবানীর ক্ষেত্রে?
1: হ্যাঁ, পাণ্ডবানীর ক্ষেত্রে
0: অবশ্যই অবশ্যই পুনারাম নিসারজি, উনি একজন সাধক মানুষ ছিলেন বলা যায়, ভীষণ মাটির মানুষ, একদম প্রত্যন্ত এলাকায় গ্রামের মধ্যে থাকতেন, রিংনি বলে একটা গ্রাম, আমরা সেখানে গিয়েছিলাম, মানে এমন ধান ক্ষেতের উপর দিয়ে গাড়ি যায়, এরকম ধান কাটা হয়ে গেছে ওই রকম রাস্তাও ঠিক ভাবে নেই, লাফাতে লাফাতে গিয়েছি আমরা, গিয়ে দেখেছি যে উনি একটা আশ্রম করেছেন, একটা ঘর, সেটা শান্তিনিকেতন আশ্রমটার নাম, ভীষণ শান্ত মানুষ, ভীষণ সাধক মানুষ, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বাড়িতে একটা ফোন পর্যন্ত ছিল না, এত নিদারুণ দারিদ্র, কিন্তু মনে তো দারিদ্র নেই। উনি যখন সাথীদের নিয়ে ড্রেস করে ওই শান্তিনিকেতনের বারান্দায় বসলেন, আমরা মাটিতে বসলাম, পাশে পেয়ারা বাগান, ধান ক্ষেত, এরকম জায়গা, এবং উনি যখন বেদমতী

0: করতে করতেন, উনি হঠাৎ দেখলেন ওই গদা পর্ব করছিলেন, দুঃশাসন বধ। জলের থেকে তো ব্যাসরবারে লুকিয়ে থাকেন দুর্যোধন, দুর্যোধন যখন বেরিয়ে আসছেন তখন দেখতে পেয়েছেন শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবেরা। এই দৃশ্যটা উনি গানে বলছেন, কথায় বলছেন, হঠাৎ উনি এই দেখার যে অভিনয়টা করলেন, আমরা প্রত্যেকে পিছন ঘুরে তাকালাম। সত্যি সমস্ত আধুনিক অ্যাক্টিং কোথায় হারিয়ে যায়। একজন মানুষ, অত দরিদ্র মানুষ, হাঁটুর ওপর বসে শুধু একবার তাকিয়ে এস্টাবলিশ করলেন জল থেকে দুর্যোধন উঠে আসছে, আমরা সবাই পিছন ফিরে তাকালাম।
1: এটা তো কোনো স্কিল নয়, এটা নিশ্চয়ই পুরোটাই ওই ভাবে বয়ে যাওয়া, নিশ্চয়ই
0: এটা অর্গানিক,
1: অতটা গভীর ভাবে নিজের মধ্যে ধারণ করেছেন। আচ্ছা, উনি ছাড়া আর অন্য কোন শিল্পী যারা তোমাকে প্রভাবিত করেছে?
0: প্রভাবিত করেছে কিনা জানি না, আমি শান্তিবাই চিল্লাকের পাণ্ডবাণীও আমি ভীষণই পছন্দ করি। আমি বললাম না, কবিরের ধোয়া গেয়েছেন, এত ভালো লেগেছে আমার। আরো অনেকেরই দেখেছি, অনেকের নাম মনে রেখেছি, অনেকের নাম ভুলে গেছি। উষা বার্লের দেখেছি পাণ্ডবাণী, আর এবছর আমার গুরুজির স্মরণ সভা হয়েছিল সরকার থেকে, ছত্তিশগড় গভর্নমেন্ট থেকে এবং পরিবারের যৌথ উদ্যোগে। এটা বিশাল ময়দান, সেখানে গ্রামের, পাশের গ্রামের, তার পাশের গ্রামের সরকারি আমলারা সকলে এসছেন, পঞ্চায়েত সবাই, সেখানে সবাই পাণ্ডবাণী পরিবেশন করছেন ওনাকে শ্রদ্ধা নিবেদন করে। আমার সৌভাগ্য যে আমি সেখানে পারফর্ম করে এসেছি, আমাকে পারফর্ম করতে বলা হয়েছে পরিবারের তরফ থেকেই। শুধু তাই নয়, আমাকে বলল যে তোমার তাম্বুরা আনতে হবে না। আমি যখন রেডি হয়েছি তখন দেখছি যে ওনার তাম্বুরাটা বাঁধা হচ্ছে। আমি সেই মুহূর্তটা না বলে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না, এবং আমি ভাবছি যে আমি শেষবারও আমার গুরু এই তাম্বুরাটা ধরে অভিনয় করেছেন, পাণ্ডবাণী করেছেন, পরবর্তী যে করছি সে আমি, আমার হাতে তুলে দিয়েছে। এবং আমার তারপরের আর কিছু মনে নেই, ওরকম হাজার হাজার দর্শক, আমি তাম্বুরাটা ধরে পাণ্ডবাণী করলাম, মানুষ ভালো বললো কি মন্দ বললো সেটা আমার আর তখন মাথায় পৌঁছচ্ছে না।
1: আসলে হয়তো তোমার গুরুর তাম্বুরার ছদ্মবেশে দায়িত্বটা চলে আসা হাতেরও। আর এই যে কথাটা শুনতে শুনতে ভাবছিলাম, এই যে সরকারি আমলা থেকে মুখ্যমন্ত্রী থেকে গ্রামের পর গ্রাম, এমনি সাধারণ মানুষ সবাই একই জায়গায়,
0: একদম
1: একই জায়গায় এক সুতোতে গেঁথে ফেলেছেন উনি।
0: এই হচ্ছে লোকশিল্পের একটা জোরও। হ্যাঁ, এত মানুষ দেখতে আসেন এক একটা পালা দেখতে। শহরে তো টিকিট কেটে যে মানুষগুলো হল ভরিয়ে তুলেছেন, শুধু তাই না, গ্রামের পর গ্রাম তারা একসঙ্গে খাচ্ছেন, খাবার আয়োজনও ওখানে হয়েছিল এবং বসে আছেন তারা তো বিভিন্ন, এত বছর ধরে পাণ্ডবাণী দেখেই তারা বড় হয়েছেন, কিন্তু তারা কিন্তু বসে তার আনন্দ উপভোগ করছেন। তাহলে তারা তো সেই সম্মানটাও দিচ্ছেন, শিল্পটাকে তো সেই কদরটা দিচ্ছেন।
1: এক অদ্ভুত ক্ষমতা
0: না,
1: মন্ত্র বলে সব সুতোকে একসাথে বেঁধে ফেললেন। মানে আমি জানি না আর কোন পাওয়ারে আর কোন ক্ষমতায় এটা করা সম্ভব বলে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি 2005 সাল থেকে শুরু করেছিলে চর্চা, তুমি এখন কলকাতাতে মোটামুটি প্রোগ্রাম তো তোমার হয়েই থাকে, তুমি ছাড়া আর এই মুহূর্তে কারা করছে, মানে কলকাতায় বা বাংলায় আর কেউ আছেন যারা পাণ্ডবাণীর চর্চা?
0: বাংলায় মেরি আচার্য করে।
1: আচ্ছা,
0: মেরি আচার্য কসবা অর্ঘতেই আগে করেছে থিয়েটার, এখন ও ফ্রিল্যান্স করে বিভিন্ন জায়গায়, ও পাণ্ডবাণী করে।
1: উনি উনি কার শিষ্য?
0: উনি শান্তিবাই চেলাকের কাছে শিখেছে।
1: বাংলায় আর কেউ, আর কারোর নাম জানা?
0: আমার জানা নেই সেভাবে।
1: তোমার গুরুর যারা শিষ্যরা আছেন তারাও তো নিশ্চয়ই নানা প্রান্তে ছড়িয়ে আছেন?
0: নানা প্রান্তে আছেন, তবে মূলত ছত্তিশগড়েই, ছত্তিশগড়েই প্রচুর আছেন। আমার যেটা আক্ষেপের জায়গা সেটা হচ্ছে পরিবারের কেউ, এত বড় একটা ফ্যামিলি উনি সারা জীবন আগলে রেখে দিলেন একেবারে বুকের মধ্যে, সেই ফ্যামিলিতে অনেক নাতি নাতনি সবাই আছে কিন্তু কেউ পাণ্ডবাণী সেভাবে করে না। ওনার এক নাতি আছে সৌরভ, সৌরভ একবার দুবার পালা করেছে কিন্তু ওর যে খুব ইন্টারেস্ট আছে সেরকম না, দাদির কথা শুনতে করেছে আর কি। তারপরে আমার খুব আনন্দ হলো এটা ভেবে, এবারও আমি গিয়ে বলে এসেছি তোমরা কেউ শেখো, তোমরা কেউ এই শিল্পটাকে বাঁচিয়ে রাখো, ওনার পরিবার থেকে কেউ করবে না এটা ভাবলেই আমার খুব দুঃখ হয়। আমার গুরুজির জন্মদিন 8ই আগস্ট, তো 8ই আগস্ট সরকার থেকে একটা অনুষ্ঠান হয়েছিল আমার গুরুজির স্মরণে, সেখানে অনেকে পাণ্ডবাণী পরিবেশন করেছেন, সেখানে সৌরভ আবার পাণ্ডবাণী করেছে অল্প অংশ, তবু যে আবার শুরু করতে চলেছে এটা ভাবলেও আমার খুব আনন্দ হচ্ছে।
1: যেমন আমাদের অনেক সময় হয় যে আমরা কারুর গান

0: করা দেখে গান শিখতে ইচ্ছে হয়, নাচ করা দেখে নাচ শিখতে ইচ্ছে হয়। যদি কারুর, অনেকেই পাণ্ডবাণীর পারফরমেন্স দেখেছেন, তাদের কারুর যদি পাণ্ডবাণী শিখতে ইচ্ছে হয়, তারা যদি কেউ ইচ্ছে প্রকাশ করে তাহলে তারা কিভাবে এগোতে পারে?
1: পাণ্ডবাণী যদি সত্যি সেরকম হয়, উপায় নিশ্চয়ই হয়। তাই জন্যই তো আমার গুরুজি লুকিয়ে দাদাজির গান শুনে তারপর পদ্মবিভূষণ হয়েছিলেন। নিশ্চয়ই সে কোনো উপায় বার করবে। তুমি কি আমাকে আমার কথা বলছো?
0: হ্যাঁ, দুটো প্রশ্নই তোমার কাছে। যে প্রশ্নটা আমি পরে যেতে চাইছিলাম তুমি নিজেই আমাকে জিজ্ঞেস করলে, সেটা হচ্ছে, এক, অবশ্যই প্রথম প্রশ্ন যেটা, যে সেই উপায়টা কি? কারণ তুমি যেহেতু পাণ্ডবাণী শিল্পী, আমি সেই সমস্ত ইচ্ছুক প্রার্থীদের হয়ে তোমার কাছে জিজ্ঞাসা করছি যে তারা কোন রাস্তায় গেলে সুবিধা হবে। এবং দ্বিতীয় প্রশ্ন, সেই রাস্তার সামনে কি তুমি দাঁড়াতে রাজি?
1: প্রথমত হচ্ছে যে এখন তো ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো মানুষের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারি। ছত্তিশগড় এমন কিছু দূর নয়। কেউ যদি মনে করে যে আমি সেখানে গিয়ে শিখব, অনেক শিল্পীরা এখনো আছেন, তাদেরও শিষ্য শিষ্যা তৈরি করছেন, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন। সেরকম অনেক শিল্পীর কাছে খুব সহজে পৌঁছে যাওয়া যায়, ইচ্ছাটা থাকলে। আর আমি ঠিক শিল্পী বলবো না নিজেকে, আমি পাণ্ডবাণী শিখেছি সামান্যই এবং তার চর্চা করছি, এইটুকু। কেউ যদি আমার থেকে কিছু নিতে চায়, আমি যেটুকু জানি আমি শেখাতে পারি।
0: কথা বলতে বলতে, তিজানজির কথা শুনতে শুনতে, পাণ্ডবাণীর কথা শুনতে শুনতে, আমরা এই পর্বেরও, বলা ভালো, এই গোটা আলোচনার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তাই এই আলোচনার শেষেও, শেষে একদম তোমার গান বা কথাতেই ওনাকে আবার সেই শ্রদ্ধা বা সেই তর্পণ জানিয়ে আমাদের এই আলোচনা শেষ করি।
1: আমি যে গানটা এখন গাইছি সেটা আমার গুরুজি গান দ্রৌপদী চিরহরণের পরে। দ্রৌপদী বলছেন যে আমার এই দেহ, আমার এই বেশভূষা সবই মাটিতে মিলিয়ে যাবে, ভীষ্ম দ্রোণ এরা সব দুদিনের সাথী, যতদিন বাঁচবো ততদিনের সাথী। তো এই হচ্ছে গানের অর্থ।

0: শুনলেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি ছিলেন পাণ্ডবাণী শিল্পী সীমা ঘোষ। তার সঙ্গে কথা বললেন বৃষ্টিদেব। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।
1: নান্দনিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। প্রথমেই তন্ময় এবং বৈচন্তীর দ্বৈত কণ্ঠে রইল গানটি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রীর জন্মদিনের উদযাপনে আমাদের সারা বছরের সঙ্গী প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। যেহেতু আজ ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, আজ মৈত্রীর জন্মদিন, তাই মৈত্রীর কথায় গানে অনুষ্ঠানেও সেই উদযাপনের আজ তো থাকতেই হবে। তাই স্টুডিওতে আজ আমি একা নই, মানে আমি নই, রয়েছি আমরা। কে কে বলুন তো? আমি প্রিয়াঙ্কা।
1: আর আমি সাধনা। আচ্ছা প্রিয়াঙ্কা, এই যে মৈত্রীর জন্মদিন আজ, আর সেই কারণেই তো আমাদের মন আজ রঙিন। আর এই রঙিন হওয়ার একটা কারণও তো আছে, এই মৈত্রী সারা বছর কত মানুষকে জুড়ে রেখেছে, কত গল্পে, কত নস্টালজিয়ায়। আর তাই তো দুই বাংলা শ্রোতা বন্ধুদের সেই নস্টালজিয়াকে সঙ্গী করে আজ আমরা দুজনে রয়েছি নস্টালজিক মৈত্রীর সঙ্গে কথায় গানে অনুষ্ঠানে।
0: হ্যাঁ, কথায় গানে অনুষ্ঠানে বেশ খানিকটা পথ আমরা চলব, কিন্তু শ্রোতা বন্ধু, আজ যে মৈত্রীর জন্মদিন, তাই তাকে উইশ না করে তো আমরা কিছুতেই এগোতে পারি না, কি বলো?
1: তাই।
2: 1 2 3 শুভ জন্মদিন মৈত্রী।
0: আচ্ছা সাধনা দি, আমরা তো মৈত্রীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেললাম, কিন্তু অনুষ্ঠানের নাম যখন কথায় গানে, গান তো তুমি নিশ্চয়ই শোনাবে, তো কি গান শুরুতে তুমি শোনাবে?
1: গান শোনাবো, কিন্তু কথা বলবো না, শুনতে হবে সে গান। তবে তুমি একা নাও, রেডিওর ওপারের যে আমাদের শ্রোতা বন্ধুরা আছে তারাও শুনবেন একই সঙ্গে।
0: বেশ, তাহলে সবাই মিলে মৈত্রীর জন্মদিনে কথায় গানের প্রথম গান।

0: শীতের বিকেল নয়, একেবারে বর্ষার রাতে এমন একখানা মিষ্টি মধুর গান শুনে মনটা যখন ফুরফুরে, তখন কথায় গানে অনুষ্ঠানের কথায় ফিরি তাহলে। তুমি বলছিলে না একটু আগে যে আকাশবাণী মৈত্রী সারা বছর তার শ্রোতা বন্ধুদের কত রকম অনুষ্ঠানে সাজিয়ে রাখে, তাকে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেইসব অনুষ্ঠানের দিকে। তো এই মুহূর্তে আমার একটা বিশেষ অনুষ্ঠানের কথা মনে পড়ছে।
1: কোনটা বলো তো?
0: ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি সেবার এসেছিলেন আকাশবাণী মৈত্রীতে।
1: হ্যাঁ হ্যাঁ, অতিথি অনুষ্ঠানে না?
0: একদম একদম।
1: আমাদের শ্রোতা বন্ধুরা বেশ কিছু চিঠি আর ইমেলও পাঠিয়েছিলেন তাদের ভালোবাসা জানিয়ে।
0: হ্যাঁ, তো স্মৃতির ঝুলি খুলে আজকে আরেকবার ফিরে দেখব নাকি?
1: চলো দেখা যাক।
2: বর্তমানে আপনি তো অনেক ধরনের কাজ করছেন, মানে আমরা আগামী দিনে কি ধরনের কাজ দেখতে পাব?
3: এইটা যে ভাবনাটা যে আগামী দিনে কি কাজ দেখতে পাব, এটা আমার বয়সের যে সময়টা এখন চলছে আর কি, সেইটার উপরে প্রায় অনেকটাই শঙ্করাচার্যের মতো অবস্থা তো আমার এখন, যে নলিনী দলগত জলমতি তরলম তদ্বৎ জীবনমতি সয়াচম, এই যে অবস্থাটা হয়ে
2: আছে আমরা,
3: না না এটা মানে ভাবনা আমার আছে, আপনার না থাকতে পারে আমার আছে। কেন? আমি একটা মহাভারতের অনুবাদের কাজে হাত দিয়েছি।
2: হ্যাঁ জানি।
3: হ্যাঁ, এখন দিস ইজ ইম্পর্টেন্ট, আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এটা করা।
2: নিশ্চয়ই।
3: এখন সেইটা আমি আর যদি শেষ করে না যেতে পারি, সেটা আমার নিজের কাছেই মানে, ওই যেমন ঋতুপর্ণকে আমি বলেছিলাম যে মরে যাওয়ার পরে ওকে মারা উচিত ছিল, কেননা এই এত বড় একটা মানুষ, ওই রকম একটা ডিরেক্টর তিনি চলে গেলেন ওইভাবে। আমার সাথে খুব বন্ধুত্ব ছিল বলে এই কথাগুলো বলতে পারি। হ্যাঁ, যে আমিও যদি এই কাজটা না করতে পারি তাহলে আমার নিজেই নিজেকে লাথি মারা উচিত, আর আমাকে অনেক আগে ধরা উচিত ছিল আমার।
1: আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি যখন অতিথি শোনালে, তাহলে কলকাতার পুরনো ডায়েরিটা আমি একটু খুলে দেখি।
0: সত্যি, কলকাতার ডায়েরি না থাকলে কলকাতা শহরের এত কথা, এত ইতিহাস আমরা কি করে জানতে পারতাম বলো তো?
1: ঠিক তাই। তাহলে আজ ওই পাইস হোটেলের গল্পটা আমি একটু শোনাই তোমায়।
0: একদম, অবশ্যই শুনতে চাইব, শুধু আমি একা নই, আমরা সকলে।
1: চলো।
4: হিন্দি শব্দ পয়সা থেকেই পাইস হোটেল কথাটির উৎপত্তি। নামমাত্র মূল্যে স্বাস্থ্যকর ঘরোয়া খাবারের জন্য বিখ্যাত পাইস হোটেলের ব্যবসা তখন কলকাতায় রমরমা। বিগত শতকের গোড়ার দিকে কলকাতা তখন গমগম করছে। ব্রিটিশদের তৈরি রেলগাড়ির সুবাদে গ্রামগঞ্জ থেকে যাতায়াতের সুবিধা বেড়ে যাওয়ায় কলকাতায় নেমেছে পরিযায়ী শ্রমিক ও কর্মচারীর ঢল। ওইসব কর্মীদের অধিকাংশ ছিলেন অবিবাহিত, নিজেরা রান্না করতে জানতেন না এবং ঘরকাতুরে। তাঁদের কাছে পাইস হোটেল ছিল দুবেলা দুমুঠো খাবারের একান্ত আশ্রয়। একটা সময় সাধারণ মানুষ মাত্র এক পয়সার বিনিময়ে ঠিক বাড়ির মতো রান্না খেয়ে পেট ভরাতেন। এই পাইস হোটেলগুলি কলকাতার আসল হেরিটেজ ইটারি।
0: কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার সকাল 8:30। জানো, সেদিন বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে বর্ধমান থেকে একজন শ্রোতা বন্ধু লিখছিলেন যে এই অনুষ্ঠানটি তিনি কিছুতেই মিস করেন না, কারণ কাজের সূত্রে তাঁকে ওখানে থাকতে হয়েছে বটে, তবে এই কলকাতা শহরের সঙ্গে

0: আজ নারীর টান,
1: ঠিক বলেছ। আমার সেই মাস্তুর দিদিকে মনে আছে তোমার, যে মুম্বাইতে থাকে?
0: একদম একদম।
1: তিনি ষোলো আনা বাঙালির নিয়ম করে শোনেন। সেদিন তো বলছিলেন ওই মারিয়া মোহিনী সিং এর অনুষ্ঠানে কথা।
0: ও আচ্ছা, মুম্বাই সে গায়িকা।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা দেখা যাক, আজ তোমার দিদিকে আরেকবার খুশি করে দিতে পারি কিনা।
1: চলো চলো।
2: আমাদের বোম্বেতে একটা জায়গা আছে, আমরা সব বাঙালিগুলো, মানে প্রবাসী বাঙালি, অর্ধেক বাঙালি, নন বেঙ্গলি, যারা বেঙ্গলের সাথে প্রচন্ড রকম ভাবে সম্পর্কে রয়েছে বা অফকোর্স। আর একটা জিনিস মনে রেখো, আমরা যখন বাইরে থাকি না, তখন সেই জিনিসটাকে ধরে রাখার ইচ্ছাটা
3: প্রবল হয়ে ওঠে, তখন বাংলার জন্য হাহাকার করি।
2: হ্যাঁ, ধরে রাখতে হবে। ওই যে দুর্গাপূজোতে যেটা আমরা এখানে দেখি না, না ভোগটা তো আছে, যেমন খোপা করে, খোপার মধ্যে ওই পিনটা, আর পিনের মধ্যে চুনে ঝুনঝুনি ঝুলছে। হ্যাঁ আচ্ছা, তারপরে বাঙালির মতো শাড়ি পরে, শাড়ির নিচে গুচ্ছ, চাবির গুচ্ছ, এটা হয়তো এখানে বেশি দেখা যাবে না, কিন্তু ওখানে প্রচলিত, ধরে রাখতে হবে, কারণ বাচ্চাগুলো বড় হচ্ছে। আর ওই রকম একটা আবহাওয়া যেখানে বাংলার ব শোনা যাচ্ছে না, যেখানে এডুকেশনের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মারাঠি বা যে কোনো স্টেট অফ ইন্ডিয়াতে, সেই জিনিসটা কে ধরে রাখবে? বাবা মারা চাকরি করছে, ঠাকুমা দিদিমারা বাইরে, কোথা থেকে বাচ্চাগুলো শিখবে সেই সংস্কার? তখন মা বা বাবা সময় বার করে বাচ্চাদের শেখায় বাংলা বলো।
3: আচ্ছা তুমি কি তোমার মাকে বাংলা বলতে শুনেছো?
2: ঠাকুমা, ঠাকুমা মাকেও চেঞ্জ করে, ঠাকুমা মাকেও চেঞ্জ করে দিয়েছে, মা পুরো বাংলা ভালো বলে, পোস্ত বানায়।
0: আচ্ছা তুমি যখন ওনার কথা বললে আমার একটা গান শুনতে বড্ড ইচ্ছে করছে।
1: বুঝতে পারছি, গান শুনতে ইচ্ছে করছে, আমারও ইচ্ছে করছে, কিন্তু সময় যে বড় বালায়। এই দেখো না, আমাদের সময় নেই, কিন্তু আমরা যেহেতু নস্টালজিয়া নিয়ে আজকে আমরা অনুষ্ঠানে বসেছি, তো তোমার কি মনে হয় যে আকাশবাণী মৈত্রী সারা বছর যে বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান করেন, তো সেখানে যেমন নগর জীবনের গল্প থাকে, তেমনি তো যারা আলোর সন্ধানে রয়েছেন তাদের লড়াই থেকে জয়ের হাসি সবটাই কিন্তু ফ্রেমবন্দি করি আমরা।
0: একেবারেই, তুমি সত্যিই আমাকে নস্টালজি করে দিলে, আর সেজন্যই আলোর সন্ধানী করে তুলব, শুধু আমাদের নয়, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার
1: নিয়ে যাব আলোর সন্ধানে।
4: ছিল নবীন চিলড্রেন হোমের সুপারিনটেন্ডেন্ট শ্রাবণী মাইতির থেকে জানব এই হোমে কারা আসে, কিভাবে তাদের দেখভাল করা হয়, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় খেলার, এবং কিভাবে তারা গাইড করে বিশ্বের দরবারে তাদেরকে উপস্থাপিত করেছে।
5: এখানে দু ধরনের বাচ্চা মানে আবাসিকারা থাকতে পারে, যাদের মানসিক সমস্যা যুক্ত বাচ্চারা তারা থাকতে পারে, এবং হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যারা মানে কথা বলতে পারে না, শুনতে পারে না, এই দুই ক্যাটাগরির বাচ্চারা আমাদের এখানে থাকে। যে যে বাচ্চারা যে মানে যেটাতে বেশি আগ্রহী কাউন্সিলিং এ তো আসে, সেখানে সেই বাচ্চাটাকে আমরা সেইভাবে তাদেরকে ট্রিট করি, এবং এই ট্রিট করাতে আমরা 2015-16 সালে আমরা যে এখন যেটা প্যারা স্পেশাল অলিম্পিক ওখানে রেজিস্ট্রেশন করেছিলাম, তারপরে বিভিন্ন ওরা ক্যাম্পে সব অ্যাটেন্ড করেছিল, করার পরে আমরা প্রথম 2019-এ আবুধাবি মানে আবুধাবিতে প্রথমে আমাদের বাচ্চারা ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করে, সেটাও ছিল হচ্ছে ভলিবল, ভলিবলে ওবারে হচ্ছে আপনার ব্রোঞ্জ মেডেল নিয়ে আসে, মেয়েরা তিনজন ছিল ওখানে, তিনজন তিনটে ব্রোঞ্জ মেডেল আসে, প্রথম আমাদের বাইরে যাওয়া মেয়েদেরকে নিয়ে মানে ইন্টারন্যাশনাল খেলা, তারপর 2019-এর পর এবছর 2023-এ বাচ্চারা গিয়েছিল, এটা বার্লিনে অনুষ্ঠিত হয়েছিল, এখানে ভলিবলে দুজন হয়েছে, এবারে গোল্ড পেয়েছে এবং হ্যান্ডবলে একটা সিলভার পেয়েছে।
0: সাধনাদি, আমরা কিন্তু কথা বলতে গিয়ে বারবার নস্টালজিক হয়ে ফেলছি, কিন্তু দেখো আমাদের এই অনুষ্ঠানের নাম যে কথায় গানে, সেখানে যদি কথা বেশি আর গান কম হয় তাহলে তো শ্রোতা বন্ধুরা চিঠি লিখবে বন্ধু তোমারই জন্য।
1: হ্যাঁ, অত অধৈর্য হয়েও না, গান হবে, নিশ্চয় হবে, তবে চিপি চিপি তোমায় একটা কথা বলে রাখি, কথায় গানে আজকের এই অনুষ্ঠান কিন্তু এখনই শেষ হচ্ছে না, সেটি জানো? হ্যাঁ,
0: কি বলছো তুমি, আমার কাছে তো আর মেটেরিয়াল নেই, সব শেষ,
1: অত অধৈর্য হয়ে লাভ নেই। শোনো শোনো, আজকের দিনটা কি ভুলে গেলে? 10 বছর পূর্ণ করলো আমাদের প্রিয় মৈত্রী।
0: একদম,
1: আর আজ কথায় গানে একটু স্পেশাল হবে না তা কি হয়?
0: হ্যাঁ সে তো হবেই, হচ্ছে
1: এখন, যেটা হচ্ছে সেটা প্রথম পর্ব, এরপর বিশ্ব পরিক্রমা, বিশ্ব পরিক্রমার পর আবারও আমরা ফিরছি কথায় গানে শেষ পর্বে, ঠিক 9:45
0: ওমা, এত বড় খবরটা তুমি চেপে গেছো, আমাকে বলোনি। সত্যি মনটা একবারে ফুরফুরে হয়ে গেল। হ্যাঁ জানি আমার কাছে মেটেরিয়াল কম আছে, কিন্তু ছোট্ট করে একটু অপেক্ষা রেখে যাই না আপনাদের জন্য?

হ্যাঁ বন্ধুরা, দেখা হবে, কথা হবে, কিন্তু এখন শুরু হবে বিশ্ব পরিক্রমা। বিশ্ব পরিক্রমা পর আবারও ঠিক 9:45 মিনিটে আমরা ফিরবো কথায় গানে। এখন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী দেশবিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনাম, জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণায় বেসরকারি ক্ষেত্রকে উদ্ভাবনের এমন এক পরিমণ্ডল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে সারা বিশ্বের কাছে ভারত গন্তব্য হয়ে ওঠে।
1: কলকাতায় গার্ডেন রিড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের প্রায় 3,400 কোটি টাকার 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশীয় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
0: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর কারাগারে নির্যাতনের অভিযোগ, তাঁর পরিবারের চিকিৎসায় অনিয়মের অভিযোগে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের।
1: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির ক্রম অবনতির প্রেক্ষিতে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে চিঠি 70 জনেরও বেশি ব্রিটিশ সাংসদের।
0: হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সমাজ মাধ্যমে ছবি শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ধ্বংস করে দেওয়ার হুমকি, মর্যাদাপূর্ণ আচরণ ছাড়া আর কোনো বিকল্প নেই ট্রাম্প প্রশাসনের সামনে, পাল্টা মন্তব্য ইরানের।
1: কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার ট্রাম্প প্রস্তাবকে ঘিরে দুদেশের বিরোধ আরো তীব্র, স্থগিত বাণিজ্য বৈঠক।
0: যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে 22 বছর পর টুরেন্ট কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
1: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেটে 300 রান করেছে সেঞ্চুরি দেবদত্ত পারিকালের।
0: আসছে বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণায় বেসরকারি ক্ষেত্রকে উদ্ভাবনের এমন এক পরিমণ্ডল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে সারা বিশ্বের মানুষের কাছে ভারতই সঠিক গন্তব্য বলে মনে হয়। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আজ মহাকাশ বিষয়ক 20টি স্টার্ট আপের প্রধান কার্যনির্বাহী আধিকারিক ও প্রতিষ্ঠাতার সঙ্গে মতবিনিময় সময় তিনি এই কথা বলেন।
2: আপনি নয় ক্ষেত্র মে সাহস দিখা হ্যায়, সবসে বড়ি বাত হ্যায় কি আপনি সরকার কি বাত পে ভরোসা কিয়া। মেরা এক মত রহা কি জো ভি হাম নির্ণয় করে হাম উসমে কনসিস্টেন্ট রহে, হাম বার বার উসমে বদলাও না করে। দুনিয়া ভারত কে স্টার্টআপ কো খোঁজতি হোগি ভাই কোন হ্যায় ইসমে, ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায়।
1: চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3-এর ঐতিহাসিক সফট ল্যান্ডিং বা সফল অবতরণের ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 23 আগস্ট এই দিনটি উদযাপন করা হয়। এই সাফল্যের মাধ্যমেই ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পৌঁছানোর গৌরব অর্জন করে।
2: বহুত লোকক হামে জোড়না হ্যায়, হামে এসা এক অরা খড়া কর দেনা চাহিয়ে কি ইস ফিল্ড মে দুনিয়া ভর কে লোকো কো এক জিন্দগি বানানি হ্যায় তো হিন্দুস্তান যাও, ভারত কি কোই স্টার্টআপ সে জুড় যাও, ভারত কি কোই স্পেস এজেন্সি সে জুড় যাও। মে পক্কা

0: मानता जी, पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है। कॉस्ट में हम बहुत कॉम्पिटिटिव है, टैलेंट में तो कोई प्रश्न ही नहीं उठता है और रिस्क टेकिंग कैपेसिटी हमारे देश के लोगों की वैसे भी ज्यादा होती है और उसके कारण हम बहुत तेजी से अपनी जगह बना सकते हैं।
1: জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী বলেন, নতুন বিশ্বে ভারত ক্রমাগত তার মহাকাশ ক্ষেত্রের পরিধি বিস্তার করে চলেছে।
0: ভারত কা যুবা আজ উন ক্ষেত্রো মে কাম কর রাহা হ্যায় জিনকি কুছ সাল পহলে কল্পনা ভি সম্ভব নাহি। ভারত কা প্রাইভেট স্পেস ট্যালেন্ট পুরি দুনিয়া মে আপনি অলগ পহচান বনা রাহা হ্যায়। आज ग्लोबल इन्वेस्टर्स के लिए भारत का स्पेस सेक्टर एक एट्रैक्टिव डेस्टिनेशन बन रहा है।
2: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। দেশের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেছেন। দেশকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রিড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের প্রায় 3,400 কোটি টাকার 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে দেশীয় প্রতিরক্ষা সামগ্রীর উপর নির্ভরতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী সিং বলেন যে আত্মনির্ভরতাই এখন সময়ের দাবি। প্রতিরক্ষা সংক্রান্ত প্রয়োজনে সশস্ত্র বাহিনী এখন দেশীয় পণ্যের উপর নির্ভর করছে।
3: অপারেশন সিন্দুর কে দৌরান দুনিয়া নে ভারত কে ইন্ডিজিনাস স্বদেশী হথিয়ার প্রণালিও কি ক্ষমতা কো ভি দেখা হয় আর আগে ভি রক্ষা মন্ত্রালয় কে সাথ হামারে ল্যাব হামারে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস আর প্রাইভেট স্টেক হোল্ডার্স মিলকর আপনি সেনাও কো ইন্ডিজিনাস প্ল্যাটফর্ম সে ল্যাব করনে মে কোই কসর নহি ছোড়েঙ্গে।
2: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিশ্বজুড়ে জাহাজ নির্মাণ ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হচ্ছে, মেক ইন ইন্ডিয়া অভিযানের মাধ্যমে ভারত তা কাজে লাগাতে পারে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে জিআরএসসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অবদান অপরিসীম হবে বলে তাঁর আশা।
1: 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য রাজনাথ সিং মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করছে। নতুন প্রকল্পগুলি শুরুর মাধ্যমে এই রাজ্য উন্নয়নের এক নতুন নবজাগরণ ঘটাবে বলে তাঁর আশা। তিনি জানান, নতুন প্রকল্পগুলির জন্য রাজ্য সরকার 11,000 একর জমি প্রদান করেছে। রাজনাথ সিং বলেন, নবরত্ন সংস্থা জিআরএসসি লিমিটেড সাম্প্রতিক সময়ে 100টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে। অন্যদিকে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড কেবল প্রথাগত অস্ত্রই সরবরাহ করছে না, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও কাজ করছে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই প্রকল্পগুলি কোম্পানিকে নৌবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা ও সামুদ্রিক খাতের অংশীদারদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম করে তুলবে।
3: एक जहाज जब बनता है तो उसके साथ हजारों सपने भी आकार ले लेते हैं। जब हम अपने जहाज खुद बनाएंगे, स्वाभाविक है कि हमारे फॉरेन एक्सचेंज की बचत होगी और साथ ही साथ हमारा इकोनॉमिक डेवलपमेंट तेजी के साथ आगे बढ़ेगा। जहाज निर्माण से इंडस्ट्रियल डेवलपमेंट होगा, एमएसएमई को बढ़ावा मिलेगा ही मिलेगा और बड़ी संख्या में डायरेक्ट और इनडायरेक्ट जॉब अपॉर्चुनिटीज भी क्रिएट होंगी।
2: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর জানিয়েছে যে H1N1 এর কোন নতুন স্ট্রেন শনাক্ত হয়নি। এই ভাইরাসগুলো বেশ কিছু সময় ধরেই সক্রিয় রয়েছে, সে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে। আইসিএমআর এর তথ্য অনুযায়ী H1N1 সহ ইনফ্লুয়েঞ্জার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি, মাথা ব্যথা ও শরীর ব্যথা। প্রয়োজনীয় যত্ন বিশ্রামই অধিকাংশ মানুষ সুস্থ হয়ে ওঠেন। শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই কোনো শারীরিক অসুস্থতা বা জটিলতা রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে শারীরিক জটিলতার ঝুঁকি বেশি হতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
1: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিএআর এর মহানির্দেশক ডক্টর এম এল জাট বলেছেন, ন্যাশনাল ব্যুরো অব সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং এর তৈরি মাটি সংক্রান্ত ডেটাবেস ও তথ্য ব্যবস্থা শস্যের মানোন্নয়ন, কৃষি উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানকারী ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। নাগপুরে আয়োজিত ব্যুরোর 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, দেশের পরিবর্তনশীল চাহিদা ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থা সঠিক পথেই এগিয়ে চলেছে। সম্প্রতি এই সংস্থা রিমোট সেন্সিং ও উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে ভারতের প্রথম সয়েল টেক্সচার ম্যাপ তৈরি করেছে। কৃষকদের উপযুক্ত ফসল নির্বাচনে সহায়তা করার লক্ষ্যে এটি হেক্টর

0: ভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রদান করে। বর্তমানে জল ধরে রাখার ক্ষমতা বিষয়ক মানচিত্র তৈরির কাজ চলছে।
1: গঙ্গা নদী সুরক্ষা বিষয়ক বিধিমালার সাম্প্রতিক পরিবর্তনকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি। এনজিটি চেয়ারপারসন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিশেষজ্ঞ সদস্য আফরোজ আহমেদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ চলতি মাসের শুরুর দিকে জারি করা সেই বিজ্ঞপ্তিটি বিবেচনার পর জানায়, এই বিজ্ঞপ্তির মাধ্যমে নদী ও উপনদীগুলির তীরবর্তী গুরুত্বপূর্ণ নো কনস্ট্রাকশন জোনের বিধানটি বাতিল করা হয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেছে যে এই পরিবর্তনটি বর্তমান পরিবেশগত বিধিমালা এনজিটি ও সাংবিধানিক আদালতের পূর্ববর্তী রায় পরিবেশ সুরক্ষা আইন 1986 এবং মূল বিজ্ঞপ্তির পরিপন্থী। 27 অক্টোবর এই বিষয়ে শুনানি হবে।
0: এবার বিদেশের খবর। পাকিস্তানের শীর্ষ আদালত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিলেও সরকার ইমরান খানকে সরকারি হাসপাতালে পাঠিয়েছে। এ কথা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ সরকারের বিরুদ্ধে আদালত অপমাননার অভিযোগ দায়ের করেছে। পিটিআই এর আইনি উপদেষ্টা নাইম পঞ্জুথা জানিয়েছেন, এই আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং অন্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবি জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য পরীক্ষার সময় উপস্থিত থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন উজমা খান সাংবাদিকদের বলেন, কারাগারে তার ভাইয়ের উপর বারবার নির্যাতন চালানো হয়েছে।
1: বালুচিস্তানের মাস্তাং অঞ্চলে পাক বাহিনীর ড্রোন হামলা তীব্র নিন্দা করেছে বালুচ ইয়েকজেতি জোট। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেছে তারা। শুক্রবার ওই ড্রোন হামলায় চারজন প্রাণ হারান।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির ক্রম অবনতির প্রেক্ষিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে 70 জনেরও বেশি ব্রিটিশ সাংসদ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেজের কাছে চিঠি লিখেছেন। তারা সাধারণ নাগরিকদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা বলেছেন, ওই অঞ্চলের উদ্বেগজনক পরিস্থিতিতে উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। পাকিস্তানের ওপর এ ব্যাপারে চাপ সৃষ্টির জন্য রাষ্ট্রসংঘকে অনুরোধ জানিয়েছেন তারা।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে। ট্রাম্পের এই দাবির বিষয়টি প্রত্যাখ্যান করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই তার তীব্র সমালোচনা করেছেন। ইরানের ওপর আরও আর্থিক নিষেধাজ্ঞা জারির যে হুমকি ওয়াশিংটন দিয়েছে তাতে গুরুত্ব দিতে নারাজ তেহরান। ইরানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ ছাড়া ট্রাম্প প্রশাসনের কাছে এখন আর কোনো বিকল্প নেই বলে ইরানের সরকারি প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ইরানের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধ্বংস করে দেওয়া হবে বলে ডোনাল্ড ট্রাম্পের নতুন হুঁশিয়ারির প্রেক্ষিতে আরাকচির এই প্রতিক্রিয়া।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য বৈঠক স্থগিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কথা পুনরায় উত্থাপন করায় দুদেশের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সমাজ মাধ্যমে কানাডার বিরুদ্ধে মার্কিন কৃষকদের উপর উচ্চ শুল্ক আরোপের অভিযোগ করে বলেন, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও এই শুল্ক সংক্রান্ত সুবিধাগুলি ভোগ করতে চাইছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দাবিগুলিকে অযৌক্তিক ও অন্যায্য হিসেবে অভিহিত করে বলেন, এগুলি কানাডার জন্য বিপজ্জনক। তিনি কানাডার আলোচকদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন যে শুল্ক আরোপ করেছে তার পাল্টা হিসেবে কানাডীয় শ্রমিক, কৃষক, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সুরক্ষায় কানাডাও তাদের উপর ঠিক সমপরিমাণ শুল্ক আরোপ করবে। উল্লেখ্য, প্রায় 28 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর আমেরিকা 50% শুল্ক আরোপ করলে এই আলোচনা ভেস্তে যায়।
1: মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানে আজ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে সেদেশের ক্ষমতায় প্রেসিডেন্ট কাসিম জোমার তোকায়েভের নিয়ন্ত্রণ আর সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে গৃহীত নতুন সংবিধানের আওতায় এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। গত মাসে কাজাখস্তানের সুপ্রিম

0: জানিয়েছে যে নতুন সংবিধান অনুযায়ী 2019 সালে দায়িত্ব গ্রহণকারী তোকায় প্রেসিডেন্ট হিসেবে আরও 7 বছরের মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ কুরুলতাইয়ের জন্য প্রথমবারের মতো ভোট গ্রহণ করা হচ্ছে। আদিলেত পার্টি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। কঙ্গো সাধারণতন্ত্রের সরকার এবং বিদ্রোহী M23 গোষ্ঠী শান্তি আলোচনার ক্ষেত্রে প্রণালীগত নানান বিষয়ে সহমত হয়েছে। এ মাসের 17 ও 21 তারিখ সুইজারল্যান্ডে প্রস্তাবিত দোহা শান্তি প্রক্রিয়া নিয়ে দুতরফেই পর্যালোচনা হয়েছে বলে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
1: জাপানে টোকিওর উত্তর পূর্বাঞ্চলীয় ইবারাকি প্রেফেকচারে 5.9 তীব্রতার ভূমিকম্পনের জেরে অন্তত 40 জন আহত হয়েছেন। কিছু এলাকায় জলের পাইপ ফেটে গেছে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ভূকম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে। উল্লেখ্য, গত মাসে কিউশু দ্বীপের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো এলাকায় 7.1 তীব্রতার ভূমিকম্পের ফলে 38 জন নিহত এবং 364 জন আহত হয়েছিলেন।
0: দক্ষিণ তিউনিশিয়ার উপকূলে একটি নৌকোডুবির ঘটনায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন, 12 জন নিখোঁজ। এই ঘটনায় 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুসাম এদ্দিন জেবাবুলি জানিয়েছেন, কর্তৃপক্ষ 2টি মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী জেরবা দ্বীপের একটি হাসপাতালে পাঠিয়েছে। নৌকোটিতে 15 জন যাত্রী ছিলেন বলে জাতীয় বেতার কেন্দ্র মোসাইক FM জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত অ্যাসোসিয়েটেড প্রেসের একজন চিত্র সাংবাদিক জানিয়েছেন, উদ্ধার কাজে ওই এলাকায় একটি হেলিকপ্টার ও উপকূলরক্ষী বাহিনীর নৌকো পাঠানো হয়। যাত্রীরা ইতালির দিকে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।
1: এবার খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর টুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ টুরান্ট কাপ ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সবকটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমন্ড লালরিনজিকা হ্যাট্রিক করেছেন, একটি গোল করেছেন বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইত। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজেরেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্টবেঙ্গলের এডমন্ড লালরিনজিকা, সোনার বল জিতেছেন তিনি। আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: পুনরায় জয়ের স্মরণিতে হাবাস। মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড ছিল। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারতে হলেও ফাইনালে বাজিমাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। আজ ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে লাল হলুদ বাহিনীর সামনে ছন্নছড়া হয়ে পড়ে সবুজ মেরুন দল। 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি ফুটবলার থাকলেও নজর কাড়লেন মিজোরামের লিংলেই শহরের 27 বছরের যুবক এডমন্ড লালরিনজিকা। ফাইনালে হ্যাট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ডুরান্ট কাপ ফাইনালের বড় জয় টিম ইস্টবেঙ্গলকে দ্বিতীয়বার ISL খেতাব জয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলম্বোর SSC ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেটে 300 রান করেছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দেবদত্ত পাড়িকল 117 রান করেছেন। অধিনায়ক শুভমন গিল 50, যশস্বী জয়সওয়াল 45 রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো 3টি, লাহিরা কুমারা কেশরানওয়ান্থে 1টি করে উইকেট নিয়েছেন। এদিকে আজ ঋষভ পন্ত 3 রানে ব্যাট করার সময় শ্রীলঙ্কার পেসার লাহির কুমারার বলে পুল করতে গিয়ে বাঁহাতের কবজিতে আঘাত পান। ভারতীয় দলের ফিজিও তাকে পরীক্ষা করেন, তাকে প্রাথমিক চিকিৎসা করলেও তীব্র ব্যথা অনুভব করায় ঋষভ সাজঘরে ফিরে যান। এই টেস্টে ভারতীয় দলে অভিষেক হয়েছে অফ স্পিনার সারাংশ জৈনের। কুলদীপ যাদবের পরিবর্তে তিনি দলে এসেছেন।
1: BCCI এর সেন্টার অফ এক্সেলেন্সে আজ দলীপ ট্রফি ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথম দিনের শেষে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে 6 উইকেটে 355 রান করেছে। উত্তর পূর্বাঞ্চল টসে জিতে পূর্বাঞ্চলকে ব্যাট করতে পাঠায়। সুদীপ ঘরামি 146 রান করেন। শাহবাজ আহমেদ 100 রানে অপরাজিত আছেন। উত্তর পূর্বাঞ্চলের হয়ে যতীন ফেরিজাম 3টি উইকেট নিয়েছেন। সেন্টার অফ এক্সেলেন্সের অন্য মাঠে অপর কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 251 রান করেছে। অংশুল কম্বোজ 60 রান করেছেন। এরপর ব্যাট করতে নেমে পশ্চিম

0: মাঞ্চল দিনের শেষে 2 উইকেটে 31 রান করেছে।
1: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 1 ইনিংস ও 51 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। এর আগে সিরিজের প্রথম টেস্টটি জিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের নজির গড়েছিল। ম্যাকাইতে আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস 95 রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মিশেল স্টার্ক 39 রান দিয়ে 4টি উইকেট নেন, তিনি ম্যাচের সেরা হয়েছেন। বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত সর্বাধিক 31 রান করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া 210, বাংলাদেশ 64 ও 95। এই হারের ফলে 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ ও পঞ্চম স্থানে থাকা ভারতের মধ্যে ব্যবধান কমে এসেছে। শ্রীলঙ্কার সঙ্গে চলতি টেস্টে জিততে পারলে ভারত বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠে আসতে পারবে। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের ঠিক পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
0: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে পারস্পরিক আলোচনা, সম্মান এবং অন্তর্ভুক্তির মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতি ব্রিক্স দেশগুলির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। চলতি বছরে ভারতের ব্রিক্স সভাপতিত্বের অধীনে অনুষ্ঠিত এই বৈঠকে সদস্য দেশগুলির ক্রীড়ামন্ত্রী এবং শীর্ষস্থানীয় প্রতিনিধিরা যোগ দেন। ক্রীড়ার উন্নয়ন, যুব সমাজের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমে শক্তিশালী ব্রিক্স ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। ভারতের সভাপতিত্বের সময় 3টি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলি হল ব্রিক্স ওয়ার্কিং গ্রুপ অন স্পোর্টস টেকনোলজি, যেখানে ক্রীড়া বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল উদ্ভাবনের উপর জোর দেওয়া হবে। ব্রিক্স স্পোর্টস ম্যানুফ্যাকচারিং কনক্লেভ, যা আগামী নভেম্বর মাসে উদয়পুরে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং প্রথাগত ও আদিবাসী ক্রীড়ার প্রদর্শনীমূলক প্রতিযোগিতা, যা আগামী অক্টোবর মাসে আহমেদাবাদে আয়োজনের প্রস্তাব রয়েছে।
1: মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইন ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। এদিকে ভারতের পরবর্তী ধাপে যাওয়ার বিষয়টি চীন ও নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফলের উপরও নির্ভর করছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে ওই ম্যাচে চীনকে হারাতে হবে। নেদারল্যান্ডস 6 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।
0: এবার দৃষ্টিকোণ। আজ আকাশবাণী মৈত্রীর জন্মদিন। 10 বছর আগে 2016 সালের আজকের দিনটিতেই দুই বাংলার মনের কথা বলতে মৈত্রীর পথ চলা শুরু হয়েছিল। একাদশ জন্মদিনে দাঁড়িয়ে আজকের দৃষ্টিকোণে ফিরে দেখা।
2: আকাশবাণী মৈত্রী সংবাদ।
3: অনাড়ম্বর অথচ রাজকীয়ভাবেই শুরু হয়েছিল পথ চলা। রাজভবনে ছোট এক অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আকাশবাণী মৈত্রী চ্যানেলের সূচনা করেন। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, ছিলেন প্রসার ভারতীর তৎকালীন মুখ্য কার্যনির্বাহী জওহর সরকার।
4: মূল উদ্দেশ্য বাংলাদেশে ভারতের খবর ও অনুষ্ঠান পৌঁছে দেওয়া, তবে সঙ্গে সঙ্গে প্রতিবেশী আর 5টা দেশেও সহজেই শোনা যাবে এদেশের সম্প্রচার, মানুষে মানুষে বাড়বে যোগাযোগ। সেই লক্ষ্যে সীমিত মানব সম্পদ, পরিকাঠামোগত সীমাবদ্ধতার মতো বহু প্রতিকূলতা কাটিয়ে তার চেষ্টা চলেছে অনবরত। করোনা আবহে আমাদের গতি রুদ্ধ হয়ে পড়ার উপক্রম হলেও আমরা জয় করেছি সেই প্রতিবন্ধকতাকেও।
5: প্রতিদিন রাত 9:15 থেকে 8 ঘন্টার নিউজ ম্যাগাজিন বিশ্ব পরিক্রমা, 11:15 থেকে 15 মিনিটের উপমহাদেশের খবর ছাড়াও প্রতি শনিবার সম্প্রচারিত হয় ঢাকার চিঠি।
6: গুটি কয়েক মানুষের নিরলস লড়াই আকাশবাণী মৈত্রী সংবাদের প্রবাহ অব্যাহত রাখতে। পাথেয় হিসেবে আমরা পেয়েছি শ্রোতাদের শুভেচ্ছা ও ভালোবাসা।
0: আগামী দিনেও আপনারা আমাদের পাশে এমনভাবে থেকে যাবেন এই আশা নিয়ে চরৈবেতির মন্ত্রে আকাশবাণী মৈত্রী সংবাদের সামনে এগিয়ে চলতে চলতে আজকের দৃষ্টিকোণে।

শহরের পাশে আরশীনগর, তাতে পড়শির বাস। নীল আকাশের নিচে আজানের সুরে, ভজনের ধুনে, পদ্মা গাঙ্গুরের ঢেউয়ে, আনন্দে দুঃখে, হাসি কান্নায়,

0: মানবতায় তাদের নিত্য মুখ দেখা দেখি, স্বাদ একে অপরের মনের কথা শোনার, সেই আবেগ, সেই আকুলতা, সেই উষ্ণতা থেকেই জন্ম আকাশবাণী মৈত্রীর। আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। 2016 সালের 23শে অগস্ট কলকাতার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সূচনা করলেন আকাশবাণী মৈত্রীর। মূল লক্ষ্য ভারত বাংলাদেশ মৈত্রী আরও সুদৃঢ় করা, এদেশের বেতারের বিভিন্ন অনুষ্ঠান খবর পৌঁছে দেওয়া বাংলাদেশে, পাশাপাশি অন্যান্য দেশেও। বিশ্বে এই প্রথম, মূলত প্রতিবেশী দেশের কথা ভেবে চালু হল একটি বেতার প্রচার তরঙ্গ।
1: আকাশবাণী মৈত্রী হল আকাশবাণীর এক অভিনব প্রয়াস, যা কেবলমাত্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে পৌঁছবে। ভারত ও বাংলাদেশ কেবলমাত্র দুটি প্রতিবেশী রাষ্ট্র নয়, জনগোষ্ঠীগত দিক থেকেও দুটি দেশ এক সূত্রে গ্রথিত। আমাদের অভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, ভৌগোলিক নৈকট্যের দরুন সমগ্র উপমহাদেশে বিকাশ, শান্তি ও সমৃদ্ধির জন্য দুটি দেশ যে ভূমিকা পালন করতে পারে সে কথা মনে রেখেই ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাধিক গুরুত্ব দিয়ে চলেছে।
0: ওই দিন সন্ধ্যায় আকাশবাণী কলকাতা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সুরের মূর্ছনায়, নৃত্যের তালে তালে, কবিতা স্পন্দনে বাংলার জীবনে সূচনা হল এক নতুন অধ্যায়।

সংবাদ বিভাগের প্রযোজনায় শুরু হল রোজকার আধ ঘন্টার বিশ্ব পরিক্রমা, 15 মিনিটের উপমহাদেশের খবর, সাপ্তাহিক ঢাকা চিঠি, দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। প্রতিকূলতা কম নয়, সমস্যা অনেক, তবুও এগিয়ে চলেছে আকাশবাণী মৈত্রী। এদেশের খবরের পাশাপাশি বাংলাদেশের খবর গুরুত্ব পায় আকাশবাণীর সংবাদে। সেখানকার বিশেষ বিশেষ দিন উদযাপিত হয় এখানকার অনুষ্ঠান।

বিশ্ব পরিক্রমায় ঐতিহ্য সংস্কৃতি পর্যটন বিভাগে আমরা উদযাপন করেছি বিশিষ্টদের জন্মদিন, চোখের জলে স্মরণ করেছি প্রয়াতদের, নতুন কিছু শেখার আনন্দ, নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা, ভুল সূত্রে এগিয়ে চলা আর দলগত সংহতির আনন্দে কাজের ফাঁকটুকু ভরিয়ে তোলা। আকাশবাণী মৈত্রী সংবাদের পাথেয় এগুলোই, মন্ত্র একটাই,

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণায় বেসরকারি ক্ষেত্রকে উদ্ভাবনের এমন এক পরিমণ্ডল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে সারা বিশ্বের কাছে ভারত গন্তব্য হয়ে ওঠে।
1: কলকাতায় গার্ডেনরিচ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড

0: প্রায় 3,400 কোটি টাকার 5টি প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশীয় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
1: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর কারাগারে নির্যাতনের অভিযোগ তাঁর পরিবারের, চিকিৎসায় অনিয়মের অভিযোগে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে রাজনৈতিক পরিস্থিতির ক্রম অবনতির প্রেক্ষিতে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে চিঠি 70 জনেরও বেশি ব্রিটিশ সাংসদের।
1: হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সমাজ মাধ্যমে ছবি শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধ্বংস করে দেওয়ার হুমকি, মর্যাদাপূর্ণ আচরণ ছাড়া আর কোনো বিকল্প নেই ট্রাম্প প্রশাসনের, পাল্টা মন্তব্য ইরানের।
0: যুব ভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।
1: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, কথা দিয়েছিলাম বিশ্ব পরিক্রমার পর আবারও ফিরব কথায় গানে অনুষ্ঠানে, তাই আবারও কথায় গানে অনুষ্ঠানে আমরা দুইজনা, সঙ্গে প্রিয়াঙ্কা এবং সাধনা।
1: ২০১৬ থেকে ২০২৬ দশটা বছর, তাই দশের ঘরে এসে মৈত্রী এবার আরো রঙিন, দুই পারে দুই দেশে। আর সেই রঙিন প্রেমের কথায় গানেতে আকাশবাণী মৈত্রীর জন্মদিনের অনুষ্ঠানটি একটুখানি বিশেষ,
0: তাই কথায় গানে আবারও আমরা, মানে প্রিয়াঙ্কা এবং সাধনা, আর সঙ্গে রয়েছেন আপনারা।
1: একেবারেই রেডিও সেটের ওপারে কিংবা নিউজ অন এআইআর অ্যাপে এখন পুরো বিশ্ব পরিক্রমা করে আমরা জানি আপনারা রয়েছেন। আর কথায় গানে মানে যখন কথাও থাকবে তার সঙ্গে তো মনের মতো গান রাখতে হবে, তাই না? তো তুমি তো আমাকে বলেছিলে গান শোনাবে, কিন্তু
0: শোনাবো আর অপেক্ষা করাবো না, গান অবশ্যই শোনাবো। এখন তাহলে হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি শুনিয়ে নিন আপনারা।
1: একেবারেই জন্মদিনের মেজাজ যখন, একখানা জন্মদিনের গানের পরেই ফিরছি আরো অনেক কথা নিয়ে।

0: বসে থেকো না।
1: আচ্ছা প্রিয়াঙ্কা, গান তো শুনলে, আপনারাও শুনলেন, কিন্তু খুশি মন, আমরা জমকালো একদম রঙিন মনে আমরা গান শুনলাম, কিন্তু ওদিকে যে আমাদের তরুণ তুর্কিরা স্কটিশ চার্চ কলেজে ক্যাম্পাস আড্ডা জমিয়ে দিয়েছে, তার কি হবে?
2: হ্যাঁ, এবং সেজন্য যেহেতু একটা নস্টালজিক সফরে আমরা রয়েছি, তাই এক ঝুলো গুকি দিয়ে এলে মন্দ হয় না, বলো?
1: চলো।
3: আড্ডা তো ফাটাফাটি চলছে এবং আড্ডা একেবারে জমজমাটি, তো এবার এই আড্ডা জমজমাটির মধ্যে একটু খেলায় ফেরা যাক, কি বলো? আচ্ছা, এবারে না তোমাদের কিছু সিচুয়েশন দেব, তোমাদের বলতে হবে ওই সিচুয়েশনে তুমি কি করবে। না, চিন্তা করার কোনো কারণ নেই, খুব একটা বেশি কঠিন সিচুয়েশন দেবো না, খুব

0: ছেড়ে দেওয়াটা বেটার হবে আই গেস, যার লাক ভালো সে চান্স পাবে, সো দ্যাটস ইট। এটা নিয়ে বন্ধুত্বটা খারাপ না করাটাই, মানে বন্ধুত্বটা না খারাপ হলেই বেটার, কেউ যদি চান্স না পায় আরও বেটার।
1: সারাদিনের পরে অনুষ্ঠান করতে বসে আমার কিন্তু আরো বেশ অনেকগুলো অনুষ্ঠানের কথা মনে পড়ছে। আর সাধনা দি, তোমাকে যদি আমি কিছু অনুষ্ঠানের ক্লু দিই, তুমি বলতে পারবে আমি কোন অনুষ্ঠানের দিকে যেতে চাইছি?
2: বলো।
1: আচ্ছা শোনো, আচ্ছা আমাদের কোন অনুষ্ঠান বাংলার মাটি জলে সুরে সুরে মিশে আছে বলো দেখি?
2: কৃষক বন্ধুদের জন্য
1: হলো না?
2: তবে
1: বলো বলো।
2: তাহলে তো ক্ষেত খামারের কথা
1: ঠিক দিকেই যাচ্ছিলে, কিন্তু এটাও হলো না। তুমি কিন্তু আজকে বারবার খালি অল্প অল্প গান শোনাচ্ছ, এটা করলে কিন্তু হবে না, আমাদের শ্রোতা বন্ধুরা তো রেগে যাবে।
2: আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি, তার মানে এক মাটি এক সুর, তাই তো?
1: আর একবারও মাটির গান কিন্তু এখনো শোনানো হয়নি, তাই আমাদের শ্রোতা বন্ধুদের খুবই প্রিয়।
2: হ্যাঁ হ্যাঁ,
1: এক মাটি
2: এক সুর।

0: আমরা গান শুনলাম ঝাঁপিতালের গান, গানটা যে অনেক রকমের এর বিশ্লেষণ রয়েছে, এর মধ্যে অনেক রকমের কথা রয়েছে। আপনি বললেন যে
1: ঘুমিয়ে রইলি কপাল পোড়া, কাম নদীতে ডুবল রে ভরা, এই যে ষড়রিপুর মধ্যে প্রধান প্রথম যে রিপু কাম রিপু, তাতেই ভরা ডুবলো শেষ পর্যন্ত, সেই তোমাকে গ্রাস করছে কপাল পোড়া। শেষ জায়গা থেকে বলছে যে ভেবে পঞ্চাননে কয় করিয়ে বিনয়, ঘুমে রইলি মন ব্যাপারে ঢের আছে সময়, তুই গিয়ে লালবাজারে জ্ঞান দারোগার ঘরে, জ্ঞান দারোগার ঘরে বদ্ধ করো ছয়টি চোর, আর ছয় চোরকে অ্যারেস্ট করে ঢোকা ভেতরে,
0: ষড়রিপুকে আগে বন্ধ করো, তারপরে তুমি তোমার কাজ।
1: মজাটা কোথায় লোক, মানে দেহতত্ত্বের জ্ঞানে মজাটা হলো এই যে বলছে তুমি রিপুকে বহিষ্কার করো, রিপুকে তাড়িয়ে দাও। আচ্ছা রিপুকে কোথায় তাড়াবে তুমি, সে তো তোমার ভেতরে, তুমি তাকে আশ্রয় দাওনি, বিধাতা পুরুষ আশ্রয় দিয়েছে তো, তুমি তো আশ্রয় দাওনি, তা তুমি যাকে আশ্রয় দাওনি তাকে আশ্রয়চ্যুত করার অধিকার তোমার কোথায় আছে?
0: সেই জন্য আবদ্ধ করে রাখতে হবে, বদ্ধ করে রাখতে হবে তাকে।
2: আচ্ছা আমাদের তো আমরা এই শুনলাম এক মাটি এক সুরে, আমরা মাটির গান শুনলাম, মাটির কথা শুনলাম, কিন্তু আমরা তো অনুষ্ঠানের অনেকে এমনও তো হতে পারে যে একটু পরে আমাদের আকাশবাণী মৈত্রীকে টিউন করেছেন, তো তাদের কাছে তো আজকে কী নিয়ে অনুষ্ঠান হচ্ছে সেটা হয়তো ঠিকমতো অবগত নয়। তো প্রিয়াঙ্কা তুমি একটু বলে দাও যে আজকে আমরা কী নিয়ে অনুষ্ঠান করছি।
3: একেবারেই তুমি একদম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ধরেছ। আমরা মানে আকাশবাণী মৈত্রী পরিবার সারা বছর নানান রঙের অনুষ্ঠান আপনাদের উপহার দিই, সে অনুষ্ঠান আপনারা ভালোবাসায় ভরিয়ে দেন, তবে আমরা বছরের কয়েকটা দিন সেই অনুষ্ঠানগুলোর থেকে কিছু কিছু নিয়ে একটু ফিরে দেখি, মানে নস্টালজিয়ার সুরে আপনাদেরকে আরেকটু মৈত্রীর বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করি। তাই সেই প্রয়াসকে সঙ্গে নিয়ে আমাদের আজকের কথায় গানে, যেখানে নস্টালজিক মৈত্রী।
2: আর একটি কথা তোমায় বলি, আমাদের সবার প্রিয় ম্যাটিনি হিরো উত্তম কুমারের জন্ম শতবর্ষ। আর মৈত্রী সিনেমা জগতে তাঁকে স্মরণ করে একটা অনবদ্য সাক্ষাৎকার শোনানো হয়েছিল, মনে আছে তো?
3: একদম,
2: বেশ প্রশংসিত হয়েছিল ওই অনুষ্ঠান,
3: খুব খুব চিঠি এসেছিল।
2: হ্যাঁ, প্রচুর প্রচুর চিঠি এসেছিল। আজ তোমার স্মৃতির ঝুলি থেকে একটু শোনাও না।
3: একদম,
4: উত্তম কুমার নিয়ে আলোচনা করতে গেলে সত্যজিৎ রায়ের সঙ্গে উত্তম কুমারের যে সংযুক্তি, সত্যজিৎ রায়ের পরিচালনায় উত্তম কুমারের যে দুটো ছবি, সেই দুটো ছবি প্রসঙ্গে একটু আসতেই পারি, নায়ক এবং চিড়িয়াখানায়। এবং এই দুটো ছবি উত্তম কুমারের অভিনয় জীবনের, যাকে আমরা বলি জল বিভাজিকা বা ওয়াটার শেড, কারণ তার আগে উত্তম কুমারের অভিনয়ের যে ধরনটা খানিকটা হলেও পাল্টেছিল। এবং সত্যজিৎ রায়ের তো উক্তি আছে, আমি নায়ক করার সময়

0: কিছু ভুল করে থাকতেই পারে, উত্তম কিন্তু কোনো অভিনয় ভুল করেননি।
1: এই যে তোর খুঁতখুঁতে মি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি।
2: করব, আলবাত করব। আই উইল গো টু দা টপ, দা টপ, দা টপ।
3: সময় তো বেশ ভালোই কাটছিল নানান রঙের অনুষ্ঠানের ছোট্ট ছোট্ট অংশ শুনতে শুনতে। তবে সাধনাদি, দেখো ঘড়িটা দেখো, আর একদম বেশি সময় নেই, আর অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও ঘড়ির কাঁটা যখন জানান দিচ্ছে তখন তো বেশি নস্টালজিক হলে চলবে না। এবার তো অনুষ্ঠান শেষ করতে হবে না
4: কি শেষ করবে মানে, আমাদের যে দুখানা লাইভ অনুষ্ঠান শ্রোতাদের এত পছন্দের, তাদের কথা না বলে চলে যাবে আজ? এটা কি ঠিক হবে প্রিয়াঙ্কা?
3: তুমি বাঁচালি সাধনাদি, নির্ঘাত কানমোলা খেতাম। তাহলে তাহলে আর কি, চটপট শুনে ফেলি আমাদের দুদুখানা চটপটা অনুষ্ঠান, সকালের আড্ডায় এবং আজ সন্ধ্যায়। আচ্ছা, যে দুটো গলা আপনারা শুনবেন এখন, চিনতে পারেন কিনা দেখুন তো।
5: কেক কাটাকাটি হই হুল্লোড়ে, হাসির গানে হাসির তোড়ে, লেডি গেনিয়ার চিকেন চপে, নানান সুরে রেডিও কাপে,
6: সকাল কিংবা সন্ধে রাত অনুষ্ঠানে মৈত্রী মাত, মনটা আজকে তা ধিন ধিন, আজ মৈত্রীর জন্মদিন।
5: আর মৈত্রীর জন্মদিনের এই বিশেষ মুহূর্তে রয়েছি আমি শ্রুপা, আমার সঙ্গে স্পন্দন। আচ্ছা স্পন্দন, মৈত্রীতে সবচেয়ে প্রিয় অনুষ্ঠানের যদি নাম বলতে হয় তাহলে তোমার ক্ষেত্রে সেটা কি?
7: দেখো শ্রীরূপা, আকাশবাণী মৈত্রীর সমস্ত অনুষ্ঠানই ভীষণ প্রিয়, তবে তুমি যদি আমাকে একটি অনুষ্ঠানের নাম বলতে বলো সেটা বলাটা খুবই মুশকিল। বেশ, সেটি হলো, দাঁড়াও আমিও তাহলে একটু কবিতায় ছন্দ মিলিয়ে বলি। পিএসএআর লাইফস্টাইল গান প্রমোতে ভরা, 7:35 রেডিও অন করা, আড্ডা আছে, গানও আছে, আছে দৃষ্টিকোণ, জানা অজানায় ভরা থাকে মনের সব কোণ, বুঝলে? এবার তুমি গেস করো, বলো তো আমি কোন অনুষ্ঠানের কথা বলছি।
5: ঠিকই বাবা, বুঝেছি, আর বলতে হবে না, সকালের আড্ডা ছাড়া কি বা হতে পারে? এবার আমি মৈত্রীর একটি জনপ্রিয় অনুষ্ঠানে ক্লু দিই যেটি আমার মনের কাছাকাছি।
7: একদম, শুনি শুনি।
5: নানান গানে প্রাণ ভরানো, সন্ধ্যা মাঝে বাস, সাক্ষাৎকার লাইফস্টাইল খবর এতে মাত, রাস্তাঘাটের খবরা খবর, আবহাওয়ায় দিকপাত, গুণীজনকে নিয়ে থাকে ছোট্ট সেগমেন্ট, নামটা বলো এক্ষুনি চাই, এই যে মোমেন্ট।
7: আরে এত সুন্দর অনুষ্ঠানের কথা কি আর ভোলা যায়? বুঝেছি, তুমি আজ সন্ধ্যার কথা বলছো তো, বুঝতে আর বাকি নেই। আচ্ছা শ্রীরূপা, আমাদের প্রিয় অনুষ্ঠানগুলোর কথা তো আমরা বললাম, এবার আপনারা মানে শ্রোতা বন্ধুরা চটপট বলে ফেলুন আপনাদের প্রিয় অনুষ্ঠানের নামকে। অবশ্যই আপনারা জানাবেন বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে, আপনাদের চিঠির অপেক্ষায় রইল।
3: তাই শ্রোতা বন্ধু, শুধু অনুষ্ঠান শুনলে তো হবে না, আপনাদের তো জানাতে হবে আমাদের এই নানান রঙের অনুষ্ঠান, নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা কেমন লাগছে আপনাদের। তবে
4: এবার যে বিদায় নিতেই হবে বন্ধুরা, তবে হ্যাঁ, রাতে আবারও দেখা হবে, ফিরবো আপনাদের প্রিয় হারানো দিনের গানে, সেখানে খুঁজবো মৈত্রীর মানে, শোনাবো আমাদের দিনযাপনে মৈত্রী বন্ধনের গল্প। এখন একটু সুরে সুরে আমাদের ইতি টানলেই মনটা একটু ভালো হয়ে যায় কিনা?
3: একেবারে, সময় ভীষণ কম,
4: ছোট্ট করে
3: সুরে সুরে আমরা ব্যালকনি দিয়ে উড়ে যাই।
4: একদম।

0: আকাশবাণী মৈত্রীর কথা এখানে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সঙ্গে ছিলাম আমি সাধনা এবং
1: আমি প্রিয়াঙ্কা।
0: আবারও কথা হবে, গান শোনাব অন্য কোনো কথায় গানে অনুষ্ঠানে। আজ এখানে শেষ করছি, এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি, অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে। কলকাতায় আজ জিআরএসি ভবনে যুদ্ধজাহাজ নির্মাণ ক্ষেত্রে প্রায় 3,400 কোটি টাকা বিনিয়োগে 5টি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার এনডিআরএফ এর অনুকরণে অর্জুন বাহিনী নামে নতুন একটি দল গঠন করছে। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করছে বলে সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকজি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন দলের হাতে কাপ তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে। দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23শে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় আজ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSFকে 1100 একর জমি দিয়েছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSE-র প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100-এরও বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL এর কথা উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা ও উন্নয়নের কাজও করছে। জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
3: এক জাহাজ জব বনতা হ্যায় তো উসকে সাথ হাজারো সপনে ভি আকার লে লেতে হ্যায়। জব হাম আপনে জাহাজ খুদ বানায়েঙ্গে স্বাভাবিক হ্যায় কি হামারে ফরেন এক্সচেঞ্জ কি বচত হোগি অর সাথ হি সাথ হামারা ইকোনমিক ডেভেলপমেন্ট তেজি কে সাথ আগে বড়েগা। জাহাজ নির্মাণ সে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোগা, MSMEs কো বড়াওয়া মিলেগা হি মিলেগা অর বড়ি সংখ্যা মে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট জব অপরচুনিটিজ ভি ক্রিয়েট হোগি।
2: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি দক্ষ মানব সম্পদ পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলার শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য BSFকে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে।
4: আপ সরকার আনে কা বাদ হাম লোক 90% জমি অলরেডি হ্যান্ডেড ওভার টু BSF টু প্রোটেক্ট আওয়ার বর্ডার দেশ কা সেফটি সিকিউরিটি কে লিয়ে হাম লোক কর রহা হ্যায়। সাংবিধানিক যে কনস্টিটিউশনাল অব্লিগেশন হ্যায় সরকার কা প্রদেশ কা ও ভি নেই থা।
2: বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে আজ এক অনুষ্ঠানের পর তিনি বলেন, তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজে গতি আনতে অত্যাধুনিক এই বাহিনী গড়ে তোলা হবে। NDRF এর অনুকরণে তৈরি হতে চলা এই বাহিনীতে অগ্নিবীরদের নেওয়া হবে। আপাতত সৈনিক বোর্ড থেকে 200 জনকে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে, H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে।

0: আইসিএমআর এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। মৌসুমী ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত তা নিজে থেকেই কমে যায় বলে আইসিএমআর জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ শিল্প ও সংস্কৃতির গুরুত্বের উপর জোর দিয়েছেন। নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় অনুষ্ঠিত কলা তরঙ্গিনী দিল্লি কলা উৎসব 2026 বক্তব্য রাখতে গিয়ে শ্রী সোনোয়াল বলেন, শিল্প ও সংস্কৃতি ভারতের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করে এবং বিশ্বের সামনে দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে কৈলাস মানসরোবর যাত্রা আজ শেষ হয়েছে। মোট 464 জন তীর্থযাত্রী 10টি দলে এই যাত্রা সম্পন্ন করেছেন। গত 20 জুন শুরু হওয়া কৈলাস মানসরোবর যাত্রা আজ শেষ দলের তীর্থযাত্রীদের গ্যাংটকে ফিরে আসার মধ্যে দিয়ে সমাপ্ত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি ডে অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে ঘোষণা করেছেন এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনগুলিকে লক্ষ্য করে করা হয়েছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ না দিতে বলে সতর্ক করেছেন। দুদিনের সফরে রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 27তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এছাড়াও সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পাকিস্তান সরকার ইমরান খানকে সরকারি হাসপাতালে পাঠানোয় শীর্ষ আদালতে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা আবেদন দায়ের করেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। এর আগে শীর্ষ আদালত একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার নির্দেশ দিয়েছিল। ইমরান খানের দল PTI এর আইনি উপদেষ্টা নাইম পাঞ্জুথা জানিয়েছেন, এই আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং অন্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবিও জানানো হয়। এদিকে PIMS এ স্বাস্থ্য পরীক্ষার সময় কারাগারে ইমরান খানকে বারবার নির্যাতন করা হয়েছে বলে তার বোন উজমা খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলের ইবারাকি প্রিফেকচারে 5.9 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 40। ভূমিকম্পের ফলে কিছু এলাকায় জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেদেশের আবহাওয়া দফতর জানিয়েছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো সরকার ও M23 বিদ্রোহী গোষ্ঠী শান্তি আলোচনার জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে। এই রোডম্যাপে ভবিষ্যৎ আলোচনার জন্য ধারাবাহিক পদক্ষেপ ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মাসের 17-21 তারিখ পর্যন্ত সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে দোহা শান্তি প্রক্রিয়ার অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান অঙ্গীকার বাস্তবায়ন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে দোহা চুক্তি রূপরেখা অনুযায়ী আলোচনা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। একটি প্রতিবেদন।
1: পুনরায় জয়ের স্মরণীতে হাবাস। মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড ছিল। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারতে হলেও ফাইনালে বাজিমাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। আজ ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে লাল হলুদ বাহিনীর সামনে ছন্ন ছড়া হয়ে পড়ে সবুজ মেরুন দল। 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি ফুটবলার থাকলেও নজর কাড়লেন মিজোরামের লিংলেই শহরের 27 বছরের যুবক এডমুন্ড লালরিনডিকা। ফাইনালে হ্যাটট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ডুরান্ড কাপ ফাইনালের বড় জয় টিম ইস্টবেঙ্গলকে দ্বিতীয়বার ISL খেতাব জয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত

শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে 22 বছর পর ডোরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। খবর শেষ হল, এরপরের খবর শুনুন আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল অর্থাৎ 24 আগস্ট 2026 সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশন ভারতীয় সময় সকাল 5:56, 6:05 শুনবেন সুচিন্তন হরিপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে ভাটিয়ার ও বৈরাগীর আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:30 এই মহাজীবন শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবন কথা। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবাদৃতা মল্লিক। 6:55 কৃষক বন্ধুদের জন্য বর্ষাকালে সবজির রোগ পোকা নিয়ন্ত্রণ বলবেন সঞ্জয় ভট্টাচার্য। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সাধনা রায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়। 8:30 শুনবেন অনুষ্ঠান অতিথি। এই অনুষ্ঠানে শক্তি সাধন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন প্রথম পর্ব।

ভারতীয় সময় সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ললিত রাগে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, তবলা সহযোগিতায় সৌমেন নন্দী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ড। সকাল 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শ্যামাসঙ্গীত শিল্পী মধুরা ভট্টাচার্য এবং তারপর রজনীকান্তের গান শিল্পী দেবাশিস বসু। ভারতীয় সময় সকাল 11টায় সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। সকাল 11:15 নজরুলগীতি শিল্পী অনুপম দাস। 11:30 রম্যগীতি। বেলা 12টায় শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা চৌধুরী। 12:30 লোকসঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 1টায় শুনবেন নাটক বাতিল রেকর্ড, রচনা স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ নিবেদিতা সেন, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। দুপুর 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:28। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর ছবি ঘর, উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত। 4:35 বন্ধু তোমার জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও প্রতিরোধ, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, 6:55

0: সন্ধে সাতটায় শুনবেন বেতার নাটক বাতিল রেকর্ডের পুনঃপ্রচার। সাতটা বেজে ৪৫ মিনিটে আধুনিক গান। রাত ৮টা বেজে ১৫ মিনিটে বাংলা ব্যান্ডের গান। রাত ৯টায় কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা। ৯টা বেজে ৪৫ মিনিটে জ্ঞান বিজ্ঞানের আসর। ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়াকি মলহার রাগে সেতার বাদনে পণ্ডিত সৌমিত্র লাহিড়ি, তবলা সহযোগিতায় সৌমেন নন্দী। ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর। রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত ১২টায়।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশন করবেন পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, রাগ মিশ্র পিলু। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন শুভজ্যোতি গুহ। রাগ মিশ্র পিলুতে সেতার পরিবেশন করছেন পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য।

আওয়াজ শুনলেন সেতার, পরিবেশন করলেন পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন শুভজ্যোতি গুহ। আজ শুনলেন রাগ মিশ্র পিলু। অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী। এখন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনাম: জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণায় বেসরকারি ক্ষেত্রকে উদ্ভাবনের এমন এক পরিমণ্ডল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে সারা বিশ্বের কাছে ভারত গন্তব্য হয়ে ওঠে।
1: কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের প্রায় 3,400 কোটি টাকার 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশীয় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
0: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর কারাগারে নির্যাতনের অভিযোগ তাঁর পরিবারের। চিকিৎসায় অনিয়মের অভিযোগে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির ক্রম অবনতির প্রেক্ষিতে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসকে চিঠি 70 জনেরও বেশি ব্রিটিশ সাংসদের।
0: যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টসকে 4-1 গোলে হারিয়ে 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল।
1: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টে প্রথম দিনে এসে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেটে 300 রান করেছে সেঞ্চুরি দেবদত্ত পারিকালের।
0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণায় বেসরকারি ক্ষেত্রকে উদ্ভাবনের এমন এক পরিমণ্ডল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে সারা বিশ্বের মানুষের কাছে ভারতই সঠিক গন্তব্য বলে মনে হয়। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আজ মহাকাশ বিষয়ক 20টি স্টার্টআপের প্রধান কার্যনির্বাহী আধিকারিক ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।
2: আপনি নয় ক্ষেত্র মে সাহস দিখায় হ্যাঁ, সবচেয়ে বড়ি বাত হ্যাঁ কি আপনি সরকার কি বাত পে ভরোসা কিয়া। মেরা এক মত রহা কি জো ভি হাম নির্ণয় করে হাম উসমে কনসিস্টেন্ট রহে, হাম বার বার উসমে বদলাব না করে। দুনিয়া ভারত কে স্টার্টআপ কো খোঁজতি হোগি ভাই কোন হ্যায় ইসমে, ক্যোঁকি এক জব ব্রেক থ্রু হোতা হ্যায় তো তুরন্ত লোগো কা ধ্যান জাতা হ্যায়।
1: জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী বলেন, নতুন বিশ্বে ভারত ক্রমাগত তার মহাকাশ ক্ষেত্রের পরিধি বিস্তার করে চলেছে।
3: ভারত কা যুবা আজ উন ক্ষেত্র মে কাম কর রহা হ্যায় জিনকি কুছ সাল পহলে কল্পনা ভি সম্ভব নাহি। ভারত কা প্রাইভেট স্পেস ট্যালেন্ট পুরি দুনিয়া মে আপনি অলগ পহচান বনা রহা হ্যায়। আজ গ্লোবাল ইনভেস্টর্স কে লিয়ে ভারত কা স্পেস সেক্টর এক অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন বন রহা হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। দেশের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেছেন। দেশকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের প্রায় 3,400 কোটি টাকার 5টি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে দেশীয় প্রতিরক্ষা সামগ্রীর উপর নির্ভরতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শ্রী সিং বলেন যে আত্মনির্ভরতাই এখন সময়ের দাবি। প্রতিরক্ষা সংক্রান্ত প্রয়োজনে সশস্ত্র বাহিনী এখন দেশীয় পণ্যের উপর নির্ভর করছে।
4: অপারেশন সিন্দুর কে দৌরান দুনিয়া নে ভারত কে ইন্ডিজিনাস স্বদেশী হথিয়ার প্রণালিও কি ক্ষমতা কো ভি দেখা হ্যায় অর আগে ভি রক্ষা মন্ত্রালয় কে সাথ হামারে ল্যাব হামারে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস অর প্রাইভেট স্টেক হোল্ডার্স মিলকর আপনি সেনাও কো ইন্ডিজিনাস প্ল্যাটফর্ম সে ল্যাব করনে মে কোই কসর নহি ছোড়েঙ্গে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিশ্বজুড়ে জাহাজ নির্মাণ ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হচ্ছে মেক ইন ইন্ডিয়া অভিযানের মাধ্যমে ভারত তা কাজে লাগাতে পারে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে জিআরএসসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অবদান অপরিসীম হবে বলে তাঁর আশা।
1: 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে রাজ্য সরকারের সহযোগিতার জন্য রাজনাথ সিং মুখ্যমন্ত্রী প্রশংসা করেন। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করছে। নতুন প্রকল্প গুলি শুরুর মাধ্যমে এই রাজ্য উন্নয়নের এক নতুন নবজাগরণ ঘটাবে। নতুন প্রকল্পগুলির জন্য রাজ্য সরকার 11,000 একর জমি প্রদান করেছে বলে তিনি জানান। রাজনাথ

0: डेवलपमेंट तेजी के साथ आगे बढ़ेगा। जहाज निर्माण से इंडस्ट्रियल डेवलपमेंट होगा, एमएसएमईज को बढ़ावा मिलेगा ही मिलेगा और बड़ी संख्या में डायरेक्ट और इनडायरेक्ट जॉब अपॉर्चुनिटीज भी क्रिएट होंगी।
1: ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর জানিয়েছে যে H1N1 এর কোনো নতুন স্ট্রেন শনাক্ত হয়নি। এই ভাইরাসগুলো বেশ কিছু সময় ধরে সক্রিয় রয়েছে, সে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে। আইসিএমআর এর তথ্য অনুযায়ী H1N1 সহ ইনফ্লুয়েঞ্জার সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি, মাথা ব্যথা ও শরীর ব্যথা। প্রয়োজনীয় যত্ন, বিশ্রামই অধিকাংশ মানুষ সুস্থ হয়ে ওঠেন। শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই কোনো শারীরিক অসুস্থতা বা জটিলতা রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে শারীরিক জটিলতার ঝুঁকি বেশি হতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে।
2: শুনছেন উপমহাদেশের খবর।

0: পাকিস্তানের শীর্ষ আদালত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিলেও পাক সরকার ইমরান খানকে সরকারি হাসপাতালে পাঠিয়েছে। একথা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পাক সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে। পিটিআই এর আইনি উপদেষ্টা নাঈম পাঞ্চুথা জানিয়েছেন, এই আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং অন্যান্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তরেরও দাবি করা হয়েছে। এদিকে স্বাস্থ্য পরীক্ষার সময় উপস্থিত থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন উজমা খান সাংবাদিকদের বলেন, কারাগারে তার ভাইয়ের উপর বারবার নির্যাতন করা হয়েছে।
1: বালুচিস্তানের মাস্তাং অঞ্চলে পাক বাহিনীর ড্রোন হামলা তীব্র নিন্দা করেছে বালুচ ইয়াকজেতি জোট। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে অভিহিত করেছে তারা। শুক্রবার ওই ড্রোন হামলায় চারজন প্রাণ হারান।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির ক্রম অবনতির প্রেক্ষিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে 70 জনেরও বেশি ব্রিটিশ সাংসদ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে চিঠি লিখেছেন। তারা সাধারণ নাগরিকদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা বলেছেন, ওই অঞ্চলের উদ্বেগজনক পরিস্থিতিতে উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক মহলের এগিয়ে আসা উচিত। পাকিস্তানের উপর এ ব্যাপারে চাপ সৃষ্টির জন্য রাষ্ট্রসংঘকে অনুরোধ জানিয়েছেন তারা।
1: মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানে আজ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে সেদেশের ক্ষমতায় প্রেসিডেন্ট কাসিম জোমার তোকায়েভের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে গৃহীত নতুন সংবিধানের আওতায় এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। গত মাসে কাজাখস্তানের সুপ্রিম কোর্ট জানিয়েছে যে নতুন সংবিধান অনুযায়ী 2019 সালে দায়িত্ব গ্রহণকারী তোকায়েভ প্রেসিডেন্ট হিসেবে আরও 7 বছরের মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ কুরুলতাইয়ের জন্য প্রথমবারের মতো ভোট নেওয়া হচ্ছে। আদিলেত পার্টি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
0: জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলীয় ইবারাকি প্রেফেকচারে 5.9 তীব্রতার ভূকম্পনের জেরে অন্তত 40 জন আহত হয়েছেন। কিছু এলাকায় জলের পাইপ ফেটে গেছে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ভূকম্পনটির উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে। উল্লেখ্য, গত মাসেই কিউশু দ্বীপের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো এলাকায় 7.1 তীব্রতার ভূকম্পনের ফলে 38 জন নিহত এবং 364 জন আহত হয়েছিলেন।
1: চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়েছে। সবকটি গোল হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমন্ড লালেন্ডিকা হ্যাটট্রিক করেছেন, একটি গোল করেছেন বিপিন সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালি গ্লাভ জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইত। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারে টুর্নামেন্টে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্টবেঙ্গলের এডমন্ড লালেন্ডিঙ্কা, সোনার বল জিতেছেন তিনি। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: পুনরায় জয়ের স্মরণিতে হাবাস। মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড ছিল। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারতে হলেও ফাইনালে বাজিমাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। আজ ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে লাল হলুদ বাহিনীর সামনে ছন্ন ছড়া হয়ে পড়ে সবুজ মেরুন দল। 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি ফুটবলার থাক

0: হলো নজর কাড়লেন মিজোরামের লিংলেই শহরের 27 বছরের যুবক এডমন্ড লালরিনডেকা। ফাইনালে হ্যাট্রিক করে পাদপ্রতিপের আলোয় উঠে এলেন তিনি। চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ডুরান্ট কাপ ফাইনালের বড় জয় টিম ইস্ট বেঙ্গলকে দ্বিতীয়বার আইএসএল খেতাব জয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনে শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেটে 300 রান করেছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দেবদত্ত পারিকল 117 রান করেছেন। অধিনায়ক শুভমান গিল 50, যশস্বী জয়সওয়াল 45 রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো 3টি, লাহিরো কুমারা কেশরান ওয়ান্থে 1টি করে উইকেট নেন। এদিকে আজ ঋষভ পান্ত 3 রানে ব্যাট করার সময় শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার বলে পুল করতে গিয়ে বাঁ হাতের কবজিতে আঘাত পান, তাকে সাজঘরে ফিরে যেতে হয়। এই টেস্টে ভারতীয় দলে অভিষেক হয়েছে অফ স্পিনার সারাংশ জৈনের। কুলদীপ যাদবের পরিবর্তে তিনি দলে এসেছেন।
2: বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে আজ দলিত ট্রফি ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে প্রথম দিনের শেষে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে 6 উইকেটে 355 রান করেছে। উত্তর পূর্বাঞ্চল টসে জিতে পূর্বাঞ্চলকে ব্যাট করতে পাঠায়। সুদীপ ঘরামি 146 রান করেছেন। শাহবাজ আহমেদ 100 রানে অপরাজিত আছেন। উত্তর পূর্বাঞ্চলের হয়ে যতীন ফেইরইসাম 3টি উইকেট নিয়েছেন। সেন্টার অফ এক্সেলেন্সের অপর মাঠে অপর কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে প্রথম ইনিংসে 251 রান করেছে। অংশুল কম্বোজ 60 রান করেন। এরপর ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল দিনের শেষে 2 উইকেটে 31 রান করেছে।
1: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া বাংলাদেশকে 1 ইনিংস এবং 51 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। এর আগে সিরিজের প্রথম টেস্ট জিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের নজির করেছিল। ম্যাকাইতে আজ বাংলাদেশের তৃতীয় ইনিংস 95 রানে শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে মিশেল স্টার্ক 39 রানে 4টি উইকেট নেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত সর্বাধিক 31 রান করেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, অস্ট্রেলিয়া 210, বাংলাদেশ 64-95।
2: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে পারস্পরিক আলোচনা, সম্মান এবং অন্তর্ভুক্তির মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতি ব্রিক্স দেশগুলির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। চলতি বছরে ভারতের ব্রিক্স সভাপতিত্বের অধীনে অনুষ্ঠিত এই বৈঠকে সদস্য দেশগুলির ক্রীড়ামন্ত্রী এবং শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। ক্রীড়ার উন্নয়ন, যুব সমাজের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বাস্তব ভিত্তিক ও দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমে শক্তিশালী ব্রিক্স ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। তিনি ক্রীড়াবিদ ও কোচেদের মধ্যে আরও বেশি আদান প্রদান, যৌথ প্রতিযোগিতা এবং ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন। ডক্টর মান্ডভ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তার ক্রীড়া পরিকাঠামো ও ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলছে এবং খেলাধুলোর ময়দান থেকে আন্তর্জাতিক পদক জয়ের মঞ্চ পর্যন্ত ক্রীড়াবিদদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। তিনি প্যারা স্পোর্টসের প্রসার এবং ক্রীড়াক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে ভারতের উদ্যোগগুলির কথাও তুলে ধরেন।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ গবেষণায় বেসরকারি ক্ষেত্রকে উদ্ভাবনের এমন এক পরিমণ্ডল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে সারা বিশ্বের কাছে ভারত গন্তব্য হয়ে ওঠে।
2: কলকাতায় গার্ডেন রিড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের প্রায় 3,400 কোটি টাকার 5টি প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশীয় প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
1: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর কারাগারে নির্যাতনের অভিযোগ, তাঁর পরিবারের চিকিৎসায় অনিয়মের অভিযোগে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের।
2: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির ক্রম অবনতির প্রেক্ষিতে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে চিঠি 70 জনেরও বেশি ব্রিটিশ সাংসদের।
1: যুব ভারতী ক্রীড়াঙ্গনে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে 4-1 গোলে হারিয়ে 22 বছর পর টুরেন্ট কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল।
2: কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেটে 300 রান করেছে সেঞ্চুরি দেবদত্ত পারিকালের।
1: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: শুভরাত্রি।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে হারানো দিনের গান।

0: মৈত্রী মানে একলা পথে বন্ধু চিনে রাখা।
1: মৈত্রী মানে ভেজা চোখে চিলতে হাসি মাখা।
0: মৈত্রী মানে বন্যা ঝড়ে সদল বলে ত্রাণ।
1: মৈত্রী মানে বিদ্যাবাসে নতুন আলুর গান।
0: মৈত্রী মানে সবার হাতে রঙিন সুতো রাখি,
1: সবুজ মেরুন লাল হলুদে দারুণ মাখামাখি।
0: মৈত্রী আছে চাষির ক্ষেতে,
1: ডায়েরিতে কলকাতা,
0: স্বাস্থ্য থেকে খেলার মাঠে,
1: গ্রাম বাংলার কথা
0: গিটার হাতে,
1: মাটির গানে
0: রবীন্দ্র নজরুলও।
1: মৈত্রী মানে সুরের টানে
0: হারানো দিনগুলো, ষোলো থেকে এক দশকের পূর্ণ করে বৃত্ত
1: মৈত্রী। এপার ওপার মনের কথায় একটাই নাম,
0: মৈত্রী। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আজ আমাদের প্রিয় দিন 23 আগস্ট, আকাশবাণী মৈত্রীর শুভ জন্মদিন। তাই সকলের সমস্বরে বলি, শুভ জন্মদিন আকাশবাণী মৈত্রী।
2: জন্মদিনের উদযাপন সারাদিন ধরেই হয়েছে, তবে মৈত্রীর সুতোয় আষ্টি পৃষ্ঠে জড়ানো যে অনুষ্ঠান হারানো দিনের গান, সেখানে জন্মদিনের আয়োজন থাকবে না এ তো কিছুতেই হতে পারে না।
1: তবে এবারের উচ্ছ্বাস একটু অন্যরকম, যেহেতু সে এবার কিশোরী, 10টা বছর পূর্ণ করে ফেলেছে ইতিমধ্যেই, তাই একটু ফিরে দেখার পালা, একটু খুঁজে দেখার পালা আসলেই মৈত্রী মানেটা কি।
2: তবে দিনটা যেহেতু আর 5টা দিনের মতো নয়, জন্মদিন বলে কথা, তাই উদযাপনের এই প্রহরেও রয়েছি
1: আমরা।
2: আমি প্রিয়াঙ্কা।
1: আমি সাধনা। দেখুন, 2 অক্ষরের একটা ছোট্ট শব্দ মৈত্রী, যাকে আমরা 2 হাতে ধরতে পারি না বটে, কিন্তু মনের ঘরে তাকে ইচ্ছে মতো বাঁধতে তো বাধা নেই।
2: বলি, বাঁধতে তো বাধা নেই।
1: আহা, একটু সবুর করো, গান করো না আজ। তাই তো হারানো দিনের গানের এই অনুষ্ঠানে আমরা দুজনাই খুঁজব মৈত্রীর মানে।
2: কখনো সাগরে,
1: কখনো ক্ষেতের ধারে,
2: কখনো খেলার মাঠে,
1: আবার কখনো ফুটপাথে।
2: তবে এই খোঁজ আপনাদের সঙ্গ ছাড়া তো কিছুতেই সম্ভব নয়। জন্মদিনের এই বিশেষ প্রহরে স্বাগত আরো একবার
1: প্রিয় মৈত্রী বন্ধু আপনাদের।
2: রেডিও সেটে কিংবা
1: নিউজ অন এয়ার অ্যাপে
2: যারা এই মুহূর্তে কান পেতেছেন
1: আর মন পেতে শুনতে থাকেন হারানো দিনের গান, হারানো দিনের বন্ধু তার গান, আর সেই সঙ্গে খুঁজতে থাকুন মৈত্রীর মানে।
2: একেবারে যে মানে খোঁজার টানে আজ আমাদের হারানো দিনের গানের পথ চলা, আর সেই পথ চলায় গান যখন জড়িয়ে আছে, তখন হেমন্ত মুখোপাধ্যায়ের গানে গানেই না হয় বন্ধুত্বের হাতটা বাড়াই, কি হাতটা ধরবেন তো?

0: বন্ধু মানেই তো ভরসা। আর এই ভরসা সবসময় যে চেনা মানুষের কাছ থেকে পাওয়া যায় তা তো নয়।
1: একদমই তাই। আর সেজন্যই তো কেরালার বিধ্বংসী বন্যায় যখন 36 বছরের একজন স্বেচ্ছাসেবক, তিনি পেশায় আবার সাঁতারের শিক্ষক ও রাজেশ নাম, যখন প্রবীণ এক চাষিকে বাঁচাতে নিজের লাইফ জ্যাকেটটা খুলে দিয়েছিলেন, সেখানেও তো উজ্জ্বল হয়ে উঠেছিল এই মৈত্রী।
0: সত্যি। আবার দেখুন শ্রোতা বন্ধুরা, প্রিয়াঙ্কা মনে আছে তোমার এই শহর কলকাতায় কদিন আগে কি প্রবল বৃষ্টিটাই না হলো? পুরো হলদিরাম চত্বর যখন জলের তলায়, সাইকেলে করে রাস্তা পেরোতে গিয়ে মা আর ছেলে প্রায় ডুবে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আইটি যুবকের সেই কাজ তোমার মনে পড়ে? তার মুহূর্ত সে তার ফর্মালসের তোয়াক্কা না করেই সম্পূর্ণ অচেনা দুজনকে কি যত্নেই না রাস্তা পার করে দিলেন। একে কি বলবেন বন্ধুরা, মৈত্রী বলবেন না একে?
1: জানি আপনাদের ভাণ্ডারেও এমন অনেক গল্প রয়েছে যাকে আপনারা বাঁধতে পারেন মৈত্রীর সুতোয়, তবে সেই গল্পের জন্য তো রয়েছে আমাদের অন্য এক অনুষ্ঠান।
0: হ্যাঁ, সে রয়েছে বন্ধু তোমারই জন্য ডাকবাক্স। এখন আমরা বরং বেরিয়ে পড়ি একটু আলোর খোঁজে,
1: আর আপনি মন দিয়ে চিঠি লিখতে থাকুন।

0: আরতি মুখোপাধ্যায়ের এই গানটা শুনতে শুনতে সাধনা দিয়ে আমার কেন জানি না মনে হচ্ছিল, কখন যে কে কার জীবনে কিভাবে আলো জ্বেলে দিয়ে যায় কেউ সত্যি আগে থেকে কি বুঝতে পারে বলো?
1: সত্যি তাই।
0: আর দেখো না, তোমাকে সেদিন আমি আমরা যখন এই অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিলাম, তোমাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, মনে আছে?
1: হ্যাঁ, ওই সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল ভিডিওটা, ওই তেলে ভাজার ফিরে দাঁড়ানোর মানে ঘুরে দাঁড়ানোর গল্প মোটামুটি বলা যেতেই পারে তাকে।
0: একদম একদম, তুমি তো জানো গল্পটা, আমার মনে হয় আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের একটু শোনাই।
1: হ্যাঁ অবশ্যই, শুনিয়ে দাও তুমি একটু।
0: দেখুন, তেলে ভাজার দোকান চালাতেন বহরমপুর শহরের ফুটপাতে এক দম্পতি। হঠাৎ করেই কোভিড কেড়ে নেয় স্বামীর প্রাণ। পেটের দায়ে মায়াদিকে দোকানের হাল ধরতে হয়, কিছুতেই হাল ধরলেও হাল ফিরছিল না। এমন একটা দিনে তেলে ভাজা কিনতে এসে মায়াদির লড়াইয়ের গল্প শুনে নিয়েছিল শহরের এক তরুণ। তারপর বাড়ি ফিরেই মায়াদির সেই গল্প পৌঁছে গিয়েছিল সমাজ মাধ্যমে।
1: সত্যি, তারপরেই তো ঘটে গেল সেই মিরাকেল। এক দুই তিন বাড়তে থাকে ভিড় ক্রমশই মায়াদির দোকানে। এমন এক গল্প আমাদের মনে করিয়ে দিল নাকি সেই মৈত্রীর অন্দর থেকে বেরিয়ে অনুষ্ঠানের কথা।
0: একেবারেই তাই, আকাশবাণী মৈত্রী তো আসলেই একই অন্যের সঙ্গে এভাবেই হাত ধরে রাখে, যারা আলোর সন্ধানে গিয়ে আসতে চায়, যারা তাদের ঘরের অন্ধকার কোনটা থেকে একটু আলো পেতে চায়।
1: তাই তো বলি,
0: পাশে কারোর
1: হাত ধরো, পাশে কাউকে তোমার বন্ধু করো,

0: আনন্দ তো বটেই, তার কারণ আকাশবাণী মৈত্রীর জন্মদিনের দশম বর্ষপূর্তিতে হারানো দিনের গানের আসর একেবারে সেলিব্রেশনের মোডে, যেখানে আজ আমরা খুঁজে দেখছি মৈত্রীর মানে।
1: দেখুন, আগস্ট মাসের আজ 23 তারিখ, আর কদিন পরেই তো রাখি বন্ধন। আসলে আসলে তো এর নামই মৈত্রীর বন্ধন, তাই না?
0: আমি তাই।
1: রবি ঠাকুর সেই কবে 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে হলুদ জলে ডোবানো সাদা সুতো বেঁধে দিয়েছিলেন জাতি বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের হাতে।
0: আর দেখো, তিনি তো জানতেন না তিনি কার হাতে বাঁধছেন, অথচ মনে একটা বিশ্বাস ছিল
1: সত্যি
0: এই মৈত্রীর বন্ধনেই বেঁধে দেওয়া যায় যে কোনো সুরকে, ভাষাকে এবং জাতিকে। তাই আজ মৈত্রীর বন্ধনে একতার সুর ছড়িয়ে পড়ুক না
1: বাংলার মাটি, জল, বাতাসে।

0: রবি ঠাকুরের এই গান শুনতে শুনতে একটি কথা মনে পড়ে গেল। একদিকে রবি ঠাকুর লিখলেন গীতাঞ্জলি, সেই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ পড়ে আইরিশ কবি ডাব্লিউ বি ইয়েটস তার মুখবন্ধ লিখে দিচ্ছেন, আর সেই বই বিশ্ব মঞ্চে স্বীকৃতি পাচ্ছে।
1: আর কিরকম স্বীকৃতি বলো?
0: একেবারে নোবেল পুরস্কার। ওই যে বলছিলাম না, মৈত্রী মিলিয়ে দেয় মাটিকে, মিলিয়ে দেয় ভাষাকে, দেশকে।
1: আর সেজন্যই বোধহয় ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নরিম্যান কন্ট্রাক্টর যখন মাথায় আঘাত পেলেন এবং হাসপাতালের বেডে যখন ভর্তি হলেন, তার জন্য কি রক্ত দিয়েছিল বলতো?
0: সেই ওয়েস্ট ইন্ডিজ দলের ফ্র্যাঙ্ক ওয়েল,
1: এর নামই তো মৈত্রী, তাই না?
0: সত্যিই তাই।

0: মৈত্রী বা বন্ধুত্বের হাত যে কত লম্বা হতে পারে, এবার সে গল্পটাই আপনাদের শোনাব।
1: কোন গল্পটা বলো তো? সেই পাকিস্তানে মেহেদী হাসানের গল্পটা?
0: একদম তাই। আচ্ছা, গল্পটা বরং তুমি বলে দিও না।
1: না না না, তুমি বলো, তুমি বলো।
0: পাকিস্তানে রয়েছেন মেহেদী হাসান, ভীষণ অসুস্থ, চিকিৎসার পয়সা নেই, ওই দেশের সরকারেরও কোনো মাথা ব্যথা নেই। কাঁটাতার পেরিয়ে খবর উড়ে এলো এদেশে, জগজিৎ সিং আয়োজন করলেন একটা কনসার্টের, যাবতীয় উপার্জনের অর্থ পাঠিয়ে দিলেন মেহেদী হাসানের চিকিৎসার জন্য।
1: আবার মনে পড়ে, আমি বলছি বটে, বদমেজাজি অভিনেতা, আসলে আমি কেন অনেকেই বোধহয় বলেন, কারণ তিনি নাকি পান থেকে চুন খসলেই মানুষকে অপমান করতেন। হ্যাঁ, অভিনেতা ওম প্রকাশের কথা বলছি। সেই মানুষ এত বদমেজাজি এবং এত রুড মাঝে মাঝে করে ফেলতেন ব্যবহার, কিন্তু যখন তার শুটিং ফ্লোরে একজন লাইটম্যান পড়ে গিয়ে পা ভাঙলেন, তখন কিন্তু সেই অভিনেতা তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারলেন না। তাকে মুম্বাইয়ের অন্যতম সেরা হাসপাতালে সম্পূর্ণ নিজের খরচে চিকিৎসা করিয়ে সারিয়ে তুললেন। একে হয়তো আপনাদের মনে হতেই পারে, এ আর কি, এমন সামান্য সাহায্যই তো করেছেন, কিন্তু না, আমরা বলবো একেই মৈত্রী বলে। একজন মানুষ আর একজন মানুষের পাশে থাকবে, মৈত্রী আর কি চাই বলুন তো? তাই তো শুরুতেই বলছিলাম না যে মৈত্রী শব্দটা ছোট্ট, অক্ষর তার দুটো,
0: কিন্তু বিশাল তার ব্যাপ্তি। আর সেজন্যই আপনি যখন একা থাকেন, আপনার একাকী জীবনকে কিছুক্ষণের আনন্দে সিক্ত করার চেষ্টায় আমাদেরই মতো রাতের প্রহরে গল্পে আর গানে ঝংকার তোলে এমনই কোনো উপস্থাপক, সেও তো সেই মৈত্রী।

0: গান শুনতে শুনতে সময় হয়ে গেল আমাদের আগামীকালের হারানো দিনের বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়ার। জানিয়ে দিই আগামীকালের হারানো দিনের গানের বিষয়। নাগরিক ব্যবস্থাপনা, উঁচু দালান কোঠা, পাকা রাস্তা, যানবাহনের সুবিধা, জীবিকার সন্ধান, এসব কারণেই অবিরাম ছুটে চলা মানুষ ভিড় করে শহরে। সময়ের ব্যস্ত চাকায় পিষতে থাকা মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলি। ব্যস্ত শহরের দূষিত বাতাসে আটকে পড়া মন তাই ছুটে যেতে চায় দিগন্তের কাছে, সবুজ গ্রামের উপর নীল আকাশ যেখানে ছাদ হয়ে আছে। যারা যেতে পারছেন তারা তো যাচ্ছেন, যারা পারছেন না তাদের জন্য আগামীকালের হারানো দিনের গানে থাকবে টুকরো টুকরো গ্রামের ছবি, সঙ্গে থাকবেন পাপড়ি ভট্টাচার্য। আগামীকাল ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।
1: আসলে আকাশবাণী মৈত্রীর এই হারানো দিনের গান তো শুধু একদিনের নয়, প্রত্যেক দিন নানান রঙে সেজে ওঠে আমাদের এই প্রিয় অনুষ্ঠান, আমাদের মানে আপনাদেরও। আর সেজন্যই দেখতে দেখতে আরও একটা বছর পূর্ণ করে আকাশবাণী মৈত্রী এখন 10 বছরের কিশোরী। তাই 10ম বর্ষপূর্তিতে মৈত্রীর হারানো দিনের গানের আসরও যে বেশ জমজমাট হয়ে উঠেছে। সেখানে যেমন আমরা এতক্ষণ ধরে নানান গান শুনিয়েছি, নানান ক্ষেত্রে মৈত্রীর বন্ধনের কথা বলেছি, ঠিক তেমন করেই আমরা একটা দিন বেরিয়ে পড়েছিলাম শহর ছাড়িয়ে জেরার উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই ছিল, মৈত্রীর সুরে আপনার সুরটাকে একটু মিলিয়ে দেওয়া। আর সেই পথেই দেখা হয়ে গিয়েছিল এক ঝাঁক 70-ঊর্ধ্ব তরুণ তরুণীর সঙ্গে।
0: হ্যাঁ ঠিক তাই, পশ্চিম বর্ধমান জেলার দুটি বৃদ্ধাবাস, বাদশা এবং বিবেকানন্দ ভাব সমাজের অন্তর্গত আচার্য ধাম, সেখানেও ছড়িয়ে আছে আমাদের মৈত্রী পরিবার। তাদের সঙ্গে গল্পে গানে আর স্মৃতিরোমন্থনে আমরা কাটালাম গোটা একটা দিন। তাদের প্রত্যেকের কথাই ফিরে ফিরে এসেছে আকাশবাণীর প্রসঙ্গ। শতবর্ষের দোরগোড়ায় যে আকাশবাণী, তার মহালয়া থেকে নাটক, অনুরোধের আসর থেকে মহিলাদের আসর আবেগে ভাসিয়ে নিয়ে গেছে তাদের।
1: দেখো সীমা কাকিমা, তিনি বলছিলেন না বিয়েতে রেডিও পাওয়ার সেই আনন্দ মুহূর্তের কথা, আসলে তখন তো রেডিও পাওয়াটা একটা মস্ত বড় উপহার ছিল।
0: অবশ্যই।
1: আবার গায়ত্রী দি, জয়া কাকিমা শোনাচ্ছিলেন না পাশের বাড়ি থেকে কিভাবে অনুরোধের গান ভেসে আসত এবং সেই গান তাদেরকে কিভাবে ভাসিয়ে নিয়ে যেত।
0: অবশ্যই।
1: আর দেখো এই যে ছোটবেলার সঙ্গে যেভাবে রেডিও জুড়িয়ে, রেডিওর কবিতা জুড়িয়ে, নাটক জুড়িয়ে, সেগুলো তো ফিরে ফিরে এসেছিল, বলো না।
0: একদমই, তাদের কথায় কথায় ফিরে আসছিল। মনে পড়ে 90 ছুঁই ছুঁই সেই বাণী কাকিমার কথা, তিনি কি সুন্দর শোনালেন সুকুমার রায়ের কবিতার মধ্যে দিয়ে জীবন দর্শনের কথা। আবার ঝর্ণা কাকিমার কণ্ঠে সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, সেই গানটি শোনাবো আজ আপনাদের একবার, তবে তার কণ্ঠে নয়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠেই শোনাবো। আর নন্দা কাকিমার কণ্ঠে সেই অপূর্ব কীর্তন সত্যি আমাদের মুগ্ধ করেছিল।
1: না শুনতে শুনতে হয়তো আপনাদের মনে হচ্ছে যে আহা, যদি তাদের গলা শুনতে পেতাম নিশ্চয়ই অন্য কোনো দিন শোনাবো, তবে আপাতত এই মুহূর্তে তারাও তো রাত জেগে আমাদের জন্য অপেক্ষা করে আছেন সাধনা দি, বলো।
0: একদমই তাই, একটি গান আপাতত শোনাই, তারপরে আবারও ফিরবো তাদের কথায়। এখন তাদের জন্য তাদের পছন্দের এই গানটি রইলো।

0: এই গান শুনে ঝর্ণা কাকিমা নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে, তাই না?
1: শুনলাম কিন্তু আপনার পছন্দের গান।
0: হ্যাঁ, আর আপনার কথা যখন বললাম, আপনার পাশের জন মানে দত্ত কাকু, বয়স ভীষণ কম, মাত্র 83 বছর, ওই বয়সে মাইকেল মধুসূদন দত্তের কবিতাখানা কি অবলীলায় শুনিয়েছিলেন বলতো সাধনাদি,
1: সত্যি ভাবা যায়।
0: আবার ওই 84 বছরের কানাইবাবু, তিনি যে এত ভালো কবিতা লেখেন তার আশপাশের অনেকেই তো জানে না, তিনি স্বরচিত কবিতাটাও তো শোনালেন বলো।
1: সত্যি গল্প কবিতা কি ভালো লেখেন তিনি অনেকেই জানেন না, এই খোঁজে না বেরোলে আমরাও জানতে পারতাম না।
0: একদম। আর তুমি বলো, তুমি যাদের সঙ্গে গল্প করছিলে,
1: আরেকজনের কথা খুব বেশি করে বলতে ইচ্ছে করছে, মানে তিনি বলতে গেলে আমাদের আকাশবাণী সম্পর্কে তো বলেছেনই, কিন্তু তিনি নিজেও দীর্ঘদিন কাশিতে থেকেছেন, থাকার পর তিনি এসেছেন এই বৃদ্ধাশ্রমে, তো সেখানে আমাদের তার সঙ্গে আলাপ করে এত ভালো লেগেছে স্বামী উমানন্দজি, তার কথা একটু না বললেই নয়। তিনি বলেছেন বারেবারেই যে রেডিও চির নতন, বয়সের ভারে সে প্রবীণ হলেও চির নবীন সে রেডিও, তার গ্রহণযোগ্যতা আজও অমলিন, কোনোভাবেই তা উপেক্ষিত নয়, বরং সে অনেক বেশি সমাদৃত। আমরা নিশ্চিত জানি বলো প্রিয়াঙ্কা, যে ওই সীমা দি, বাণী কাকিমা, গায়ত্রী দি, কানাই কাকু বা কৃষ্ণদাস বাবুর মতো মানুষেরা, বা প্রণবেশ দা এবং অনিন্দিতা দি সহ এই দুই বৃদ্ধাবাসের সকলে কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে।
0: একেবারেই তাই, আর রয়েছেন যখন এই 70-অর্ধ তরুণ তরুণী, তাই তাদের উদ্দেশ্যে একখানা মজার গান এবার না শোনালেই নয়, তাই তো?
1: একদম, শোনাতেই হবে।

0: সত্যি এই গান শুনতে শুনতে আমাদের সেই ঘরের কথা তো মনে পড়েই যায়। বলুন, তারা যখন ঘরের কোণে দুজনে থাকেন, অনেক খুনসুটি চলতে থাকে, তার মধ্যেও যে ভালোবাসার রেশ তা তো থেকেই যায়। আর এই সঙ্গে বলতে ইচ্ছে করছে আর একটা কথা, আমাদের এই মৈত্রীর সুতো কিন্তু বাঁধা রয়েছে সমাজের বিভিন্ন স্তরে।
1: একেবারেই তাই। আমাদের যে সমাজ চ্যুত মানুষ, যারা জীবনের কোন বাঁকে কি যে অপেক্ষা করে থাকে, সেই প্রতীক্ষায় একটা সময় তাদের ঠাঁই হয়েছিল সংশোধনাগারে। বলছি আমাদের সংশোধনাগারের বন্দীদের কথা। একটা সময় তাদের তো সব ছিল, অথচ বাইরের পৃথিবীর সঙ্গে আজ তাদের আর তেমন করে কোনো যোগাযোগ নেই। তাদের সবই, মানে ভাই বোন বন্ধু সংসার আনন্দ সব যেন ওই কোনো এক পাকে চক্রে একেবারেই আছে থেকে নেই হয়ে গেছে।
0: তবে হ্যাঁ, দোল পুজো ভাইফোঁটা রাখি সবই তো ছিল, কিন্তু তাদের জীবনে এখন সেটা নেই হয়ে গেছে বলছি ঠিকই, কিন্তু কোনো কোনো সময় কিন্তু একটু হলেও তার আস্বাদ পান তারা।
1: হ্যাঁ পান তো, আর পান বলেই তো আজকে মৈত্রী নিয়ে আমাদের আজ এই হারানো দিনের গানের পথ চলা, মৈত্রীর মানে খুঁজতে বসা। কেন বলছি, তার কারণ মেদিনীপুর জেলখানায় গত বছর রাখি বন্ধনের দিন ওই অঞ্চলের একটি স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ওই সংশোধনাগারে গিয়ে পালন করেছিল রাখি বন্ধন।
0: একেবারে সংশোধনাগারের ভেতরে ঢুকে একে একে সবার হাতে রাখি পরিয়ে মিষ্টির বাক্স তুলে দিয়েছিল ওই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। নানা রঙের রঙিন সুতো সেদিন তো গানে গানে বলেছিল, এটাই মৈত্রী।

0: থাকি হিন্দি আমার সাজে রাজকুমারীর বেশে আজ আমাদের যাত্রা শুরু নিরুদ্দেশে আছি ছুরির দেশে
1: সারা বেলা আছে শুধু।

0: বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকার বার্তা নিয়েই তো মৈত্রী বারবার ফিরে ফিরে আসে। আজ সমাজে যারা সংশোধনাগারে স্থায়ী পেয়েছে তারাও সমাজের মূল স্রোতে ফিরে আসুন। আর সেজন্যই তো মৈত্রী বারবার বলে, মৈত্রী মানে এক লোকের পাশে অন্য লোক, এক রাজ্যের পাশে অন্য রাজ্য এবং এক দেশের পাশে অন্য দেশ।
1: তাই তো আপনি যেবার বেড়াতে গিয়ে হিমাচলের গ্রামে পথ হারালেন, মোবাইল নেই, কোনো সিগন্যাল নেই, অচেনা গ্রামের সেই উঠোনে সেদিনও কিন্তু আসন পেয়েছিল মৈত্রী।
0: প্রবল ঠান্ডাতে যখন আপনি ঘেমে নেই, একেবারে অস্থির, তখন আপনাকে জল খাইয়ে খাবার খাইয়ে হোমস্টেতে নিরাপদে কারা পৌঁছে দিয়েছিল? নাকো গ্রামের সেই অচেনা দম্পতি।
1: আবার সম্প্রতি আসামে সেই বন্যার কবলিত মানুষগুলোর পাশে মানুষই তো হাত বাড়িয়েছে তাদেরকে ত্রাণ দেবার জন্য, তাদেরকে সুস্থ করে নিজের জায়গায় ফিরিয়ে আনার জন্য। তাই তো মনে মনে বলি, পাশে আছি, থাকবো।
0: আর সেজন্যই বারবার কথায় কিংবা সুরে বলতে ইচ্ছে করে, মানুষ
1: মানুষের জন্য,
0: মানুষের জন্য।

0: দিতে পারে না।
1: সত্যি তো, জীবন তো আসলে জীবনেরই জন্য। তাই তো আমার পাশের বাড়ির ডাক্তার কাকিমা তার বাড়ির গ্যারেজে বানিয়েছে তার ছোট্ট রান্নাঘর, যেখানে রোজ সন্ধ্যায় তৈরি হয় এক হাঁড়ি খাবার, এবং তারপর তিনি খাবারের প্লেট হাতে বেরিয়ে পড়েন পাড়ায় পাড়ায়। আশেপাশে যত কুকুর আছে সবাইকে খাইয়ে তবে তার দিনের ব্যস্ততা শেষ হয়। ওই অবলা প্রাণগুলোর পরম মিত্র তো তিনি।
2: আবার দেখো, মুম্বাই শহরের মেরিন ড্রাইভ, পর্যটক থেকে পথচারী সারাদিন ইচ্ছে মতো ঘুরছে, প্লাস্টিক, খাবারের প্যাকেট, জলের বোতল ছুঁড়ে ফেলছে। তবে এ শুধুই মেরিন ড্রাইভ নয়, যে কোনো সমুদ্র তটেরই একই ছবি। কিন্তু আমাদের এই পরিবেশ বা প্রকৃতির সঙ্গে আমাদের যে মৈত্রীর বন্ধন, এবং তাও যে জন্মের মুহূর্ত থেকেই, আমরা তো বেশিরভাগ মানুষই ভুলে গেছি, কিন্তু ভুলেনি তরুণ প্রজন্ম। ভোরবেলায় সদল বলে স্বচ্ছতার মিশনে তাদের কিন্তু আপনারা দেখবেনই দেখবেন। ইউনিভার্সের সঙ্গে এই যে মিত্রতা, তা করে হাজার হাজার ম্যানগ্রোভ গাছ লাগিয়ে চলেছেন বাংলা এবং কেরলে উমাশঙ্কর মণ্ডল এবং ক্যালিন পদ্মুকান।
1: একে কি বলবেন, একেই তো বলে মৈত্রী, তাই না? প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে, মানুষের জীবজন্তুর সঙ্গে, সবার সঙ্গে যে এক মৈত্রীর বন্ধনে আবদ্ধ কিন্তু সবাই।

0: এই যে যৌথ প্রয়াস, আমি এবং সাধনা দিয়ে আমরা দুজনে মিলে সেই পথে হাঁটতে হাঁটতে প্রায় শেষের দিকে এসে গেছি। তাই প্রিয় আকাশবাণী মৈত্রীর ঘরের অনুষ্ঠান, নিজস্ব অনুষ্ঠান অন্তর থেকে বেরিয়ে আলোর সন্ধানে ঘুরে দাঁড়ানোর গল্প এবং ষোলো আনা বাঙালি, এই চারটে বিশেষ অনুষ্ঠানের কথা আজ বিদায় বেলায় আমাদের বলে যেতেই হবে। বাংলার জল মাটি থেকে অনেকটা দূরে থেকে বাঙালিয়ানাকে একেবারে আঁকড়ে ধরে রেখেছেন এমন মানুষ, বাংলা বাঙালির সঙ্গে তো মৈত্রীর বন্ধনেই আবদ্ধ, তাই না? তাদের সম্মান দিতে, তাদের কাছে টেনে নিতে আকাশবাণী মৈত্রী কখনো ভুলে না।
1: ঠিক যেমন করে আলোয় আসেন সেই মেয়ের দল, সমাজে দিনের আলোয় বেরোতে নেই যাদের, অথচ রাত কিংবা দুর্গাবোধনের আগে দর পায় যারা, ব্রাত্যকন্যা হয়ে যেদিন তারা তাদের জীবনের সব যন্ত্রণাকে লেখায় আর সুরে ফুটিয়ে তুলল, আহা আহা থেকে ছিছি কিছুই বাদ যায় না, তবু তো জন্ম নিল সবলা, মৈত্রীর সুতোই বোনা হল তাদের ঘুরে দাঁড়ানোর গল্প।
0: তাদের সেই ঘুরে দাঁড়ানোর গল্প চলতে চলতে আলোর ঠিকানা পাক, সেই ইচ্ছেটুকু সঙ্গে রেখে আজ আমাদের আকাশবাণী মৈত্রীর জন্মদিনের হারানো দিনের গানের বিশেষ অনুষ্ঠান আমরা শেষ করব। তবে ছুটি আপনাদের কিন্তু নেই, আপনাদের কাছে মৈত্রীর মানে কি
1: খোঁজ কিন্তু চলবে আপনাদের মনে মনে, এবং তা আপনারা লিখে জানাবেন আপনাদের যে অনুষ্ঠান বন্ধু তোমারই জন্য, এবং
0: আমরা সেই চিঠির অপেক্ষা সঙ্গে রেখেই শেষ করব আজকের অনুষ্ঠান সুরে সুরে আর মৈত্রীর অন্তরে।

আজ হারানো দিনের গানে রাসুর জুড়ে জন্মদিনের উদযাপন চলেছিল, যেখানে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে, প্রাণে আর গানে আমরা খুঁজে ফিরেছি মৈত্রীর খোঁজ। আমাদের

0: আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান এখানেই শেষ হল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং
1: সাধনা রায়।
0: সেই সঙ্গেই শেষ হল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 27 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 21 সেকেন্ড।

যুগ মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প।

0: সাথে চলে এসেছি। আমি সোহম, আপনি টিউন করেছেন FM রেনবো 107 FM রেনবো, আমাদের প্রিয়তম FM স্টেশন। গভীর রাতে যখন গল্প শুনতে হয় তখন FM রেইনবো টিউন করতে হয়। হ্যাঁ, FM রেইনবো রবিবার এবং রবিবার পেরিয়ে সোমবার দুইবার টিউন করতে হয়। রবিবার বিকেল 4:02 থেকে আমরা শুনতে পাই গল্প স্বল্প, হ্যাঁ 107 FM রেইনবো উইকেন্ড মস্তি, এবং তারপরে গল্প স্বল্প শুনতে পাই। এক এক সময়ে এক এক দিন গল্পের আয়তন অনুযায়ী সময়টা একটু হেরফের হতে পারে, কিন্তু মোটামুটি রবিবার বিকেল 4:02 হলো আমাদের স্ট্যাটিক টাইম। আর এছাড়া রবিবার পেরিয়ে সোমবার যখন হয়, এই রাত 12টা ক্রস করে যখন ঘড়ির কাঁটা টিক টিক করে আমাদের ক্যালেন্ডারকে পরিবর্তন করে দেয়, যেমন এখন করে দিয়েছে, হ্যাঁ রবিবার পেরিয়ে সোমবারে চলে এসেছি। আজকের তারিখ হলো 24 আগস্ট, হ্যাঁ 24 আগস্ট সোমবার, তখনও কিন্তু গল্প স্বল্প শোনা যায়। অর্থাৎ গত রবিবার বিকেল 4:02 107 FM রেনবো যে গল্পটা সম্প্রচারিত হয়েছিল সেটা আরও একবার, হ্যাঁ হ্যাঁ আরও একবার আপনি শোনার চান্স পাচ্ছেন, কোথায় না সেই 107 FM রেনবোতেই। আর গল্প শোনার সঙ্গে সঙ্গে আর একটা কাজ দুটো কাজ রয়েছে, কি না, আপনি গল্প শুনবেন, পাশাপাশি গল্পটা আপনার কেমন লাগলো, হ্যাঁ গল্পটা আপনার কেমন লাগলো একদম পরিষ্কার মনে একদম লিখে পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল নাম্বারে 9903659299 এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিন গল্পটা আপনার কেমন লাগলো, গল্পের একটা গঠনমূলক সমালোচনা আমাদের কাছে পাঠিয়ে দিন। ভালো লাগলে ভালো বলতে পারেন, মন্দ লাগলে আপনি মন্দও বলতে পারেন, কিন্তু কেন ভালো লাগলো বা কেন মন্দ লাগলো তার যুক্তিগুলো দিতে হবে। যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে, মানে আমাদের কর্তৃপক্ষের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে, তাকেই তো আমরা নিয়ে যাব মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে, কোথায় না সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট, বুঝতে পারছেন তো, লড়াইটা কিন্তু অনেক সোজা হয়ে যাবে মঙ্গলবারের জন্য। এছাড়া এই 9903659299 এই নাম্বারে আপনি SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন এই গল্প স্বল্প অনুষ্ঠান আপনার কেমন লাগছে, গল্পগুলো কেমন লাগছে, কী ধরনের গল্প শুনতে চান, আমার উপস্থাপনা কেমন লাগছে, আমার সঙ্গে একটু গল্পও করতে পারেন, আমি কিন্তু গল্প করতে খুব ভালোবাসি। তাহলে এই 9903659299 নাম্বারটা সেভ করে রাখবেন, অবশ্যই যখন গঠনমূলক সমালোচনা পাঠাবেন তখন নিজের নাম লোকেশন আর ফোন নাম্বার জানাতে বলবেন না। কিন্তু আমি দেখছি অনেকেই দারুণ দারুণ গঠনমূলক সমালোচনা পাঠাচ্ছেন কিন্তু নিজের নাম লোকেশন আর ফোন নাম্বার জানাচ্ছেন না, তাহলে কী করে আমরা মঙ্গলবারের কুইজবল অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে আপনাকে নিয়ে যাব, এটা তো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি আর কথা বাড়াবো না, শুধু শেষ একটা কথা বলে দিই, 107 FM রেনবো ছাড়াও গল্প স্বল্প শোনার আরও একটি মাধ্যম রয়েছে, সেটা হলো ইউটিউব। আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটি সাবস্ক্রাইব করে নিন, এবং গল্প স্বল্পের গল্পগুলো এক এক করে আপলোড করা হচ্ছে, সেখানে আপনি আপনার সুযোগ মতন সুবিধা মতন সময় মতন শুনে নিতেই পারেন গল্প স্বল্প। ঠিক আছে, না এবারে আর কথা বাড়াবো না, আর যা কথা বলার শেষ মুহূর্তে গিয়ে বলবো, চলুন শুনে নিই আজকের গল্প।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়, কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়, একক গ্রন্থ সংখ্যা এখনো পর্যন্ত 9টি। জামিলা, সুন্দরী লেন, নয়ন অ্যাম্পাস, হেম গ্রন্থ, কান্নাঘর, আষাঢ়ের আখ্যানগুলো, সালাহারান, বাবা এবং কিশোর চতুর্দশী। লেখকের সম্পাদনায় প্রকাশ

0: প্রকাশিত হয়েছে বিষাদ গ্রন্থ কান্নাফুল গল্প সংকলন। এছাড়াও অন্যান্য অসংখ্য সংকলন পূজা বার্ষিকীতে লেখা প্রকাশিত। মূলত গল্প লিখলেও আগ্রহ বেশি কবিতায়। আজকের গল্প নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব। অন্যান্য ভূমিকায় অর্ণব, দেবারতী, বিহু, সৌমিক, তমজিৎ ও শুভদা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা।
1: মেট্রো এমন একটা ঘটনায় লোকটার উপরে বেশ রাগ হচ্ছিল অরিন্দমের। জেনারেল সিট থেকে মেয়েটাকে না তুললে চলছিল না লোকটার।
2: কি দরকার ছিল ওপাশে মেয়েটাকে সরে বসতে বলার? এর পাশে তো জায়গা ছিল অন্য পাশে। তা নয়, লোকটাকে একদম ধারে সিটেই বসতে হবে। আহারে, মেয়েটার মুখটা দেখে সত্যি ভীষণ মায়া লাগছে। একটু আদুরে আদুরে দেখতে মেয়েটাকে, মুখ চোখগুলো সেই রকম ফর্সা ফর্সা। শীতে বোধহয় আলতো গাল ফেটেছে, তাই আরো লাল লাল লাগছে। একটা মিহি সাদা সোয়েটার পরে আছে মেয়েটা। রোঁয়া বেরিয়ে থাকে যে সোয়েটারগুলো, ওরকম দেখলেই নরম নরম মনে হয়। বুকের ওপর দিয়ে আকাশের মতো নীল রঙের টানা টানা লাইন চলে গেছে। মেয়েটার পাশের ছেলেটাকে দেখলেই গোমড়া মুখ মনে হয়। লম্বা, আমার থেকে কয়েক ইঞ্চি বেশি লম্বা তো হবেই। গায়ের রং চাপা, মনে হয় রোজ জিমে যায়। ছিপছিপে মুখে আবার চাপ দাড়ি, শক্ত চোয়াল, দেখলেই খরুশ মনে হয়। নাকি আমি বেশি ভাবছি, কে জানে।
1: কেমন অম্লান বদনে ছেলেটা বলল,
3: তুমি ওদিকে লেডি সিটে গিয়ে বসো।
4: মানে?
3: বললাম তো একবার।
1: ছেলেটা তাকালো এবার মেয়েটার দিকে, আর মেয়েটা কিছু বলল না। যে লোকটা সরে বসতে বলছিল তখনও দাঁড়িয়ে একটা হাত সামনের দিকে একটু এগিয়ে বলল,
3: একটু সরে বসুন না।
1: অরিন্দমের সেই জন্যই রাগ লাগছিল। মেয়েটা একদম ধারে, তার পাশে ওই চাপ দাঁড়ি, মাঝে একটু ফাঁকা জায়গা, তারপর অরিন্দম বসে আছে, অথচ লোকটা ওই ধারেই বসবে।
2: মেয়েটার মুখটা দেখার মতো হয়েছিল। চাপদাড়ি বলছে উঠে যেতে, অথচ মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে তার ওঠার একটু ইচ্ছে নেই। খুব নিভৃতে অভিমান করলে যেমন একটা মেয়ের মুখের অবস্থা হয়, করুণ অসহায় সেরকম, মায়া লাগবে না।
1: মেয়েটা অধস্বরে বলতে গেল,
4: এটা তো জেনারেল।
1: শব্দগুলো ঠিক স্পষ্ট শোনা গেল না। ঠোঁট আন্দাজ করে অরিন্দম বুঝতে পারল, চাপদাড়ি লোকটা তখন কঠিনভাবে চেয়ে আছে মেয়েটার দিকে। উল্টো দিকের সিটে একজন লোক ডাকল দাঁড়িয়ে থাকা লোকটাকে,
5: দাদা এদিকে চলে আসুন, জায়গা হয়ে গেছে।
1: লোকটা পিছন ফিরে ওদিকে চলেই যাচ্ছিল। চাপদাড়ি লোকটা আবার এক রকম টোনে বলল,
3: ওদিকে লেডি সিটে গিয়ে বসো।
2: মেয়েটা কোনো দিকে না তাকিয়ে গটগট করে উঠে চলে গেল লেডিস সিটের দিকে। একদম ফাঁকা মেট্রো, সদ্য কবি সুভাষ থেকে ছেড়েছে। জায়গাও পেয়ে গেল মেয়েটা ওদিকে, কিন্তু একবারও এদিকে তাকিয়ে দেখল না। কে জানে কেন মনে হলো উল্টো দিকে মুখ ঘুরিয়ে, হয়তো কাঁদছে। এদিকে ওই লোকটা উল্টো দিকে সিটে না বসে এদিকে যেখানে মেয়েটা বসেছিল সেখানেই বসল। কিসের এত আগ্রহ বোঝা যায় না বাবা।
1: অরিন্দম দেখল চাপদাড়ি লোকটা লেডিস সিটের দিকে তাকাচ্ছে না, সামনের সাদা কাচের ওপার দিয়ে দৃশ্য দেখছে। দৃশ্য আর কি, ওই মানুষের বাড়িঘর, ফ্ল্যাট, এতখানি একটা আকাশ যেমন হয়। অরিন্দম আরেকবার তাকালো মেয়েটার দিকে। কে বলবে, এই মেয়েটারই একটু আগে চোখ মুখের অমন অবস্থা হয়েছিল। ব্যাগের ভেতর থেকে মোবাইল বের করে মাথা নিচু করে সেই দিকে তাকিয়ে আছে, একবারও মাথা তুলে তাকাচ্ছে না, যেন সে একা মেট্রোয় উঠেছে। অরিন্দম টালিগঞ্জ নামবে, নেমে রানীকুঠির অটো ধরবে। অফিস টাইমে অটোর ভালো লাইন হয় এখন। পরের স্টপেজে ওর পাশের সিটটা ভরে গেল। অরিন্দমও লাল সোয়েটার পরা ছেলেটার মতো সামনের দৃশ্যের দিকে তাকিয়েছিল। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা দেখা যাচ্ছে। কোনো বারান্দায় মেলে রাখা জামা কাপড়, শাড়ি এসব ঝুলছে, তার ওপর নীল আকাশ। এখন শীতের শেষ দিক, হেমন্ত আসছে, পাতা ঝরার মরশুম।

0: ঝকঝক করছে নীল আকাশ। অরিন্দম পিয়ালির কথা ভাবতে চেষ্টা করল একটু। একদিন ওর আর পিয়ালিরও কলকাতা শহরে এরকম একটা ফ্ল্যাট হওয়ার কথা। কখনো কখনো মনে মনে কাল্পনিক কথোপকথনটাও শুনতে পায় ও।
1: এবার চোখটা খুলি।
2: খোলো।
1: এটা আমাদের নতুন বাড়ি?
2: বাড়ি না, ফ্ল্যাট।
1: ওই হলো আমাদের বাসা।
2: তুই খুশি তো?
1: খুব।
2: আর এই স্বপ্নটার জন্যই আমায় চাকরিটা ভালো করে করতে হবে। এখন আমি যে পয়সা মাইনে পাই তাতে ফ্ল্যাট কেনা সম্ভব নয়, নিজেই আরো তিনজন ছেলের সঙ্গে ঘর ভাড়া করে থাকি।
0: অরিন্দম একবার মেয়েটার দিকে তাকাল। মেয়েটাও খুব সম্ভবত সেই সময়ই এদিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়ল। অরিন্দম চোখ নামিয়ে নিল। টালিগঞ্জ এসে গেছে। নামার আগে অরিন্দম আরেকবার লাল সোয়েটারের দিকে তাকাল।
2: লোকটা কেমন রোবট রোবট যেন, কোনো তাপ উত্তাপ নেই, কেমন শক্ত হয়ে বসে আছে, মনে হয় একটুও নড়ছে না লাল সোয়েটার। ওদিকে লেডি সিটের দিকে তাকানো তো দূরস্থ।
0: নেমে গেল অরিন্দম, অটো লাইনে দাঁড়াতে হবে। রানীকুঠিতে একটা ছোট্ট ফার্ম আছে। 3 মাস হলো অরিন্দম জুনিয়র অ্যাকাউন্টেন্ট হয়ে ঢুকেছে। মাসে 3 বার লেট হলে 1 বেলার মাইনে কাটা যায়। রাস্তা পেরোনোর সময় লাল জ্যাকেটের চেনটা টানতে টানতে অরিন্দম উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো একবার।
2: পিয়ালির যে কি হলো, সকাল থেকে একবারও মেসেজ করেনি মেয়েটা। সাধারণত পিয়ালি এরকম করে মেসেজ করে।
1: বস, কবে আসছো নন্দগ্রাম?
2: এটা পিয়ালির একটা বদ অভ্যেস, কথায় কথায় বস বলা। ভালো লাগে না একদম শুনতে, কেমন ক্যাজুয়াল লাগে, বউ বউ বলে মনে হয় না। আমি বলি, মরার সময় নেই রে, নিজের জামা নিজে ইস্ত্রি করতে হয়, আর অফিসে এই সময় ছুটি নিলে চাকরি নট হয়ে যাবে।
0: অরিন্দম অটো লাইনে গিয়ে দাঁড়ায়, মোবাইল ফোনটা একবার চেক করে বুক পকেটে ঢুকিয়ে রাখে।
2: লেডি সিটে বসা মেয়েটার কথা বারবার মনে পড়ছে, কোথায় নামলো কে জানে।
0: এসকেলেটর দিয়ে উঠে সামনেই যে দরজাটা পড়ে, কবি নজরুল থেকে ওই দরজাটা দিয়েই ওঠে অরিন্দম। রোজই তাই, পরের দিনও তাই উঠল।
2: আজ একটু দেরি হয়ে গেছে, কাল অনেক রাত পর্যন্ত পিয়ালির সঙ্গে ঝগড়া হয়েছে। আজকাল কথা হলেই ঝগড়া হয়, নন্দগ্রামে থাকলে এতটা হতো না। হয়তো ঝগড়া হলো, কিন্তু বিকেলে বুড়ি মানুষের চরে, যেখানে সাধারণত নন্দগ্রামে ছেলেমেয়েরা প্রেম করতে যায়, সেখানে একবার দেখা করলেই সব ঝগড়া জল হয়ে যেত। আজও মেয়েটা ওই সিটেই বসে আছে, লাল সোয়েটার নেই আজ। ঝগড়া হয়েছে নাকি ওদের মধ্যে?
0: মেয়েটাকে দেখে কেমন একটু মজা লাগলো অরিন্দমের।
2: দেখে মনে হচ্ছে অফিসে চাকরি করে, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ, এমন ব্যাগে টিফিন ধরে যায়।
0: অরিন্দম আগের দিনের জায়গাতেই বসল। মেয়েটা দেখেছে একবার, হয়তো মনের ভুল। অরিন্দমের মনে হল এক মুহূর্তের জন্য মেয়েটার চোখটা হাসল। অনেক অচেনা মানুষের মধ্যে চেনা কাউকে দেখতে পেয়ে গেলে যেমন চোখ নাচে, সেরকম। অরিন্দম চুপচাপ একটু দূরত্ব রেখে বসে, পকেট থেকে মোবাইল বের করে টাইপ করে।
2: সরি, রাগ করিস না, কাল অনেক কিছু বলে ফেলেছি রাগের মাথায়, সরি। হ্যাঁ, দেখতে পেলে মেসেজ করিস।
0: কালকের ঝগড়ার কারণটা অদ্ভুত। পিয়ালি মল্লিকাদের গ্রুপটার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। ওই গ্রুপে অনেকেই আছে, মল্লিকা, ঋতু, সৌরভ, দিতি, জিমুত। জিমুত ছেলেটার ইন্টারেস্ট ছিল পিয়ালির ওপর, এমনিই কথা হচ্ছিল। তারপর কোথা থেকে কোথায় কথা চলে গেল। মেয়েটা একদম ধারে সিটের কাছের যে আস্তরণটা থাকে তাতে মাথা হেলিয়ে রেখেছে। সামনে দিয়ে সেই এক অদ্ভুত দৃশ্য। তবু অরিন্দমের মনে হয় দৃশ্যগুলো পুরনো হয় না। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা, নীল আকাশ। একটা লোক উঠেছে। অরিন্দম মেয়েটার দিকে সরে বসল। আর একটু চেপে বসতে হবে।

0: টা হেলান দিয়ে বসার ভঙ্গি ছেড়ে সোজা হয়ে বসল। একবার চোখে চোখ পড়ল, অরিন্দম সৌজন্য সূচক হাসল একবার, মৃদু হাসি হালকা। মেয়েটাও হাসল। আজ মেয়েটা একটা জিন্সের জ্যাকেট পরেছে। মেট্রো চলছে, সামনের দৃশ্য সরে সরে যাচ্ছে, কয়েকটা মোটে স্টেশন। কালপিয়ালির সঙ্গে ঝগড়া হওয়া ইস্তক মেজাজটা খারাপ হয়ে আছে অরিন্দমের। কোনো অজানা কারণে এই মুহূর্তে পাশে বসা মেয়েটার উপর রাগ হচ্ছিল। সামনের একটা বারান্দায় একটা লাল বিট কভার শুকোতে দেওয়া আছে, তার উপরেই একটা কাক এসে বসেছে। অরিন্দমের মনে হল মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল, সেও একটা দীর্ঘশ্বাস ফেলল। পিয়ালি বলছে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে, ওরা সেম এজের। অরিন্দমের এখন 25, একসঙ্গে কলেজে পড়ত। তখন থেকেই পিয়ালির খুব শখ কলকাতা যাবে, ফ্ল্যাট কিনবে, উঁচু বারান্দা থেকে শাড়ি বেড কভার ঝুলিয়ে শুকোতে দেবে। গোলাপ ফুল আঁকা বেড কভার, এমন একটা বেড কভারের খুব শখ পিয়ালির। দূর আকাশের স্কাইলাইন দিয়ে কমলা রঙের মেঘ ভেসে আসবে, তার উপর দিয়ে ছোট ছোট পাখি উড়ছে দেখা যাবে। বারান্দায় একটা ইজি চেয়ার থাকবে, একটা, একটাই। পাশে ছোট কোনো ফুলের টব। পিয়ালি বসে থাকবে, অরিন্দম তার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে কাঁধে হাত রেখে, অথবা পিয়ালির মাথায় হাত বুলিয়ে দেবে। পিয়ালির পরনে তখন পশমিনা শাল, প্রগাঢ় লাল রঙের সুতোর কাজ করা, আর একটা স্টপেজ। পাশের মেয়েটা ব্যাগ থেকে মোবাইল বের করেছে, একটা মিষ্টি গন্ধ আসছে মেয়েটার থেকে। কি দিও কে জানে, কিন্তু গন্ধটা ভারী মিষ্টি।
1: মেয়েটার মোবাইলটা দেখা যাচ্ছিল, মেসেজের ইনবক্স খুললো মেয়েটা, কয়েকটা আনরিড মেসেজও দেখা যাচ্ছে, একটাও খুললো না মেয়েটা। যার সঙ্গে কাশবনে হারিয়ে যেতে চায় তার মেসেজ আসেনি, নাকি নির্লিপ্তি?
0: একবার ঘাড় ঘুরিয়ে মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হলো অরিন্দমের, কিন্তু সাহসে কুলল না। টালিগঞ্জ এসে গেছে, গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছে অরিন্দম। পিছন ফিরে একবার মেয়েটার মুখটা দেখল, অরিন্দমের দিকেই চেয়ে আছে।
1: ফোলা ফোলা মুখ, গালে বোধহয় কিছু ক্রিম মেখেছে, আজ আর অতটা লাল লাগছে না।
0: উত্তম কুমারের আশপাশ দিয়ে কয়েকটা কাক উড়ে যাচ্ছে। অরিন্দম লাল জ্যাকেটের চেনটা টেনে রাস্তা পার হচ্ছিল।
1: পিয়ালি এখনো মেসেজটা দেখেনি, দুটো টিক হয়ে আছে, নীল হয়নি। এতক্ষণে তো ওর ঘুম থেকে উঠে পড়ার কথা।
0: বুক পকেটে মোবাইলটা ঢুকিয়ে রাখল অরিন্দম। আজ অটো লাইন কম আছে। মেয়েটার পাশেই বসল অরিন্দম। সাহস পেত না হয়তো, কিন্তু আজ মেয়েটা ওকে দেখে হাসল। মেট্রোতে উঠতেই অরিন্দমও হাসল, আজ ওর মেজাজটা ভালো আছে। পিয়ালি সারাদিন মেসেজ দেখেনি, তখন খুব অসহায় লাগছিল অরিন্দমের। মনে হচ্ছিল ফোন করে ঝগড়া করে, কিন্তু অফিস থেকে সেটা সম্ভব নয়। শেয়ারের দামে একটা ভুল বসিয়ে ফেলেছিল, মেসেজ করছিল পিয়ালিকে।
1: মেসেজ দেখছিস না কেন, আমার ভালো লাগে তুই এরকম করলে। আচ্ছা আমি কি খুব ভালো আছি তোর মনে হয়? আমি একটা মানুষ না বল, চাকরি ছেড়ে চলে আসব? আমি এখানে একা মরছি, তুই বন্ধুদের সঙ্গে সিনেমা যাচ্ছিস, রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস, আমার একা লাগে না? এখানে আমার কোনো বন্ধু আছে? আরে মেসেজ দেখছিস না কেন?
0: সন্ধ্যের দিকে পিয়ালি ফোন করেছিল, ততক্ষণে অরিন্দমের রাগ অনেকটা থিতিয়ে এসেছিল। সারা দিন কথা না বলতে পারার জন্য হাঁকুপাঁকু লাগছিল। পিয়ালি বলল, জ্বর এসেছে।

0: ফোন ইচ্ছে করেই সাইলেন্ট রেখেছিল। সঙ্গে সঙ্গে অরিন্দম অন্য কথায় চলে গেছে।
1: কি হয়েছে, কত জ্বর? আরে দেখি,
2: আমার জ্বর তো তোর কি?
1: এই বাজে কথাগুলো একদম বলবি না তো।
2: জ্বর বলছি তাতেও ঝগড়া করবি?
1: এই শোন, ব্লাড টেস্ট করিয়েছিস?
2: দেখছি।
1: দেখছি মানে এখন জ্বর আছে?
2: না, একটু আগে ওষুধ খেয়েছি, এখন জ্বর নেই।
1: দুর্বল নিশ্চয়ই, বুকে সর্দি বসেছে?
0: তারপর অনেকক্ষণ ফোনে প্রেম করেছে ওরা দুজন। অরিন্দম কাঁদছিল একটা সময়, মনে হচ্ছিল সারাদিন বেকার রাগ করেছিল, নিজের উপর রাগ হচ্ছিল।
2: জ্বরটা একটু ধরে যাক, তারপর নন্দগ্রাম ইনস্টিটিউটে টিচার নিচ্ছে, ওখানে প্রাইমারি টিচারে ট্রাই করব।
1: এটা খুব ভালো হবে, যতদিন না এখানে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে ততদিন তুই ওখানে ওটাই থাক, সময়ও কাটবে দুটো পয়সাও আসবে।
2: এই বস, তোর কোনো আপত্তি নেই তো?
1: কি যে বলিস, আমার কেন আপত্তি থাকবে?
2: না, অনেক ছেলে থাকে বউয়ে চাকরি করা নিয়ে।
1: দেখ, তুই কি আমায় অমন ভাবিস নাকি?
0: নন্দগ্রাম ইনস্টিটিউট ওদের ওখানকার একমাত্র প্রাইভেট স্কুল। কথা বলতে বলতে রাতে খেতে দেরি হয়ে গেল, অনেকক্ষণ ঘুম আসতে চাইছিল না, বুড়ি মানুষের চরের কথা মনে আসছিল, বনফুলের গন্ধ ভেসে আসছিল নাকে, খাটের চাদরে।
3: আপনার এই একটাই জ্যাকেট?
0: সেই লেডিস সিটে বসা মেয়েটা জিজ্ঞেস করল, এমন করে জিজ্ঞেস করল, অরিন্দম হেসে ফেলেছে।
1: না, একা থাকি, হয়েছে এটাতে, আর শীতটা এখন কমের দিকে।
0: জিজ্ঞেস করবে না করবে ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেলল অরিন্দম।
1: আচ্ছা, ওই ভদ্রলোক আসছেন না এখন?
3: ওদের অফিস থেকে হায়দ্রাবাদ ট্রেনিংয়ে পাঠিয়েছে, দু সপ্তাহ আসবে না।
1: আচ্ছা আচ্ছা।
0: আবার একটু স্তব্ধতা, অরিন্দমের হাসি পাচ্ছিল। ক্লাসে টিচারের সামনে যেমন হাসতে নেই কিন্তু হাসি চলে আসে, সেরকম হাসি। মেয়েটা খানিকটা অবাক হয়ে খানিকটা সংক্রামক হাসির ছোঁয়া মেখে জিজ্ঞেস করল,
1: ভদ্রলোক খুব রাগী কিন্তু?
0: বলে ফেলেই অরিন্দমের ইচ্ছে হল মেট্রোর মাটিতে মিশে যেতে, একেবারে পাপোষ হয়ে যেতে, যার উপর দিয়ে মারিয়ে মারিয়ে লোকেরা যাবে কিন্তু টের পাবে না কেউ শুয়ে আছে নিচে। মেয়েটাও খিলখিল করে হেসে ফেলেছে। কেন হেসে ফেলেছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু হাসছে। এক মুহূর্তের জন্য অরিন্দমের হাসি থেমে গিয়েছিল। বিশাল জানালার বাইরে নীল ঝকঝকে আকাশ, আর ওরা দুজন একসঙ্গে খুক খুক করে হাসছে, ক্লাসের লাস্ট বেঞ্চের দুজন বদমাশ বাচ্চার মতন।
3: দাঁড়ান ও ফিরো, আমি বলে দেব।
1: দাঁড়ান, আমিও বলে দেবো আপনি হাসছিলেন শুনে।
3: বলবেন না, তারপর আবার তিন হপ্তার জন্য ট্রেনিং নিতে কোথায় না কোথায় চলে যাবে।
1: কোথায় অফিস ওনার?
3: চাননি।
1: আপনি?
3: আমি?
0: এমন করে আমি বলল মেয়েটা যেন চাকরি করা খুব অপরাধজনক কিছু একটা জিনিস। একটু অবাক হয়ে চেয়ে রইল অরিন্দম।
3: ও হ্যাঁ, আমি তো চাকরি করি।
0: অরিন্দমের ইচ্ছে হচ্ছিল মাথায় গাঁটটা মারে, বলে
1: ফাজলামি হচ্ছে নাকি,
0: মনে মনে বলল, কিন্তু মুখে কিছু বলল না।
3: আমি ওই একটা প্রাইভেট স্কুলে ক্লাস 1-2 পড়াই।
1: বাবা, আপনি দিদিমণি?
3: আপনার স্টপে চলে এলো কিন্তু।
1: আপনি জানেন আমি কোন স্টপে যে নামি?
3: বাবা, প্রথম দিন
1: ওই যেদিন আপনি লেডি সিটে গিয়ে বসলেন।
3: হ্যাঁ, আপনার মুখ দেখে মনে হচ্ছিল আমি নয়, আপনি বকা খেয়েছেন বোধহয়। আমার তো আপনাকে দেখেই মায়া লাগছিল।
0: অরিন্দম লজ্জা পাচ্ছিল। টালিগঞ্জ এসে গেছে, একটু হেসে উঠল সে। দরজা দিয়ে বেরোবার আগে একবার পিছন ফিরল, দেখল মেয়েটা হাসছে, একটা ভঙ্গি করে একটা হাত মুখের সামনে তুলল। অরিন্দম দেখেছে সিরিয়ালে এরকম করে স্মার্ট সুন্দরী মেয়েরা টা টা করে, নন্দগ্রামে কেউ এরকম করে না, আঙুল নাড়িয়ে টাটা বলা। ওখানে সবাই হাতের কবজি নাড়িয়ে টাটা বলে, আঙুল নড়ে না। গেট থেকে বেরিয়ে এসে অরিন্দম একটা হাত সামান্য

0: উপরে তুলে মেট্রোটা বেরিয়ে গেল। রাস্তায় এসে লাল জ্যাকেটের চেনটা টেনে নিল অরিন্দম। পকেট থেকে মোবাইল বের করে দেখল কোনো মেসেজ এসেছে কিনা পিয়ালির। না, আসেনি কোনো মেসেজ। উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো সে। আজ খানিকটা চেনা চেনা লাগছে উত্তম কুমারকে। রাস্তা পার হয়ে সে একটা ফোন করল।
1: সকালে ফোন করলি?
0: পিয়ালির গলার স্বর শুনে বোঝা যাচ্ছে সে এখনো বিছানায়, এখনো তার ঘুম ভাঙেনি।
2: এমনি খুব ইচ্ছে করলো তোর গলাটা শুনতে।
1: তাই
2: মিথ্যে মনে হচ্ছে?
1: অফিস নেই তোর?
2: রাস্তায় অটো লাইনে দাঁড়িয়ে।
1: ইস, আশেপাশে অনেক লোক আছে নিশ্চয়ই।
2: তুইও থাকবি একদিন?
1: অফিস যা, পরে কথা বলবো।
2: কি রাজকার্য করছিস এখন শুনি।
1: বস, তুই বুঝিস না, আমি বাড়িতে থাকি, রাখছি এখন।
0: ব্লপ করে একটা শব্দ করে ফোনটা কেটে গেল। অরিন্দম ফোনটা বুক পকেটে ভরে রাখল। বুকের কাছটা তেতো তেতো লাগছে। অটোয় পেছনে জায়গা ছিল। অরিন্দম সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসল। চললে হাওয়া লাগবে। মেয়েটার নাম রোশনী। নামের সঙ্গে মিল আছে অরিন্দমের মনে হয়। বেশ গোলুমোলু নামটা। রোশনী বলছিল,
3: শুভ্র আমাদের অফিসের পাড়ার ছেলে, আসলে ওই একই সময় অফিস টাইম দুজনের, তাই।
2: বাল্যপ্রেম নাকি আপনাদের?
3: না, ঠিক সেটা নয়, মুখ চেনা ছিল। তারপর ওই আর কি, কলেজের থার্ড ইয়ারে প্রপোজ করেছিল।
2: বাবা, অনেকদিন সময় নিয়েছেন তো।
3: ওই আর কি। আপনার?
0: অরিন্দমের বাড়ি নন্দগ্রাম। বাবার স্টেশনারি দোকান, মা ভালো উলের সোয়েটার বোনে, বোন এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, এগুলো সব বলা হয়ে গেছে। পিয়ালির কথা আভাস ইঙ্গিতে বলেছে।
2: আমাদের কলেজের প্রেম, আমার কমার্স ছিল আর পিয়ালির বাংলা। ও তো একটা স্কুলে পড়াতেও ঢুকবে সামনে।
3: বাহ, আমার মতেই তো তাহলে। আসলে মেয়েদের এই টিচিং লাইনটা ভালো।
0: ও শব্দটা বলে ভালো লাগছিল অরিন্দমের। ইচ্ছে করছিল রোশনীর সঙ্গে কথা বলতে বলতে এমজি রোড পর্যন্ত চলে যায়। পিয়ালিকে নিয়ে কথা বলতে ভালো লাগছিল।
3: পিয়ালি লাকি খুব।
2: কেন?
3: আপনাকে দেখে বেশ রোম্যান্টিক মনে হয়। তারপর জানি না।
2: শুভ্রবাবুও খুব লাকি।
3: তাই?
2: হ্যাঁ, মানে আপনাকে দেখে তো বেশ রোম্যান্টিক বলেই মনে হয়, তারপর জানি না।
0: প্রথমে মুচকে শব্দহীন হাসি হাসল দুজন। তারপর কয়েক সেকেন্ড পরে দুজনেই সামান্য শব্দ করে হেসে উঠল, যতটা শব্দ মেট্রোতে বসে করা সমীচীন। মেট্রো টালিগঞ্জ ঢুকছে।
2: কাল দেখা হবে আবার।
3: আর আজ লাল জ্যাকেটটা ছেড়েছেন দেখে ভালো লাগলো।
0: অরিন্দম গেটের বাইরে বেরিয়ে এসে পেছন দিকে ফিরে হাত নাড়ল। মেট্রোটা শব্দ করে বেরিয়ে গেল। টালিগঞ্জের ভিড়ের মধ্যে মিশে যেতে যেতে অরিন্দম সবুজ সোয়েটারটার ওপরের বোতামটা লাগিয়ে নিচ্ছিল। আজ আচমকাই আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। মোবাইলটা বের করে অরিন্দম দেখল পিয়ালি মেসেজ করেছে। খেয়াল করেনি এতক্ষণ। পিয়ালি লিখেছে,
4: কাল বললি হাত কেটে গেছে, ব্যান্ডেড লাগিয়ে নিস একটা।
0: আর একটা মেসেজ লিখেছে,
4: বস তোকে এত এত ভালোবাসি।
0: অরিন্দম দেখল উত্তম কুমারের মুখের ওপর উজ্জ্বল রোদ্দুর এসে পড়ে ঝকঝক করছে। অটোতে উঠে সে ফোন করল পিয়ালিকে।
2: কিরে, এত সকাল সকাল উঠে পড়েছিস?
1: মায়ের কোমরে ব্যথাটা বেড়েছে, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল
2: এই সকালে।
1: অঞ্জন কাকু তো বাড়িতে নিয়ে যাবে।
2: তো শরীর ঠিক আছে এখন?
1: হ্যাঁ বস, ভাইরাল হয়েছিল আর জ্বর আসেনি।
2: এই শোন না, মেট্রোয় একটা মেয়ের সাথে আলাপ হয়েছে।
1: জিও বস, মেট্রোয়?
2: হ্যাঁ, একটা হেভি রাগি বয়ফ্রেন্ড আছে।
1: তার সঙ্গেও আলাপ হয়েছে?
2: ওই আর কি।

0: আলাপ করবে
1: বস, তোমার বন্ধু, তুমি কথা বলবে, খেললে করবে, আমি আলাপ করে কি করবো? ওসবের মধ্যে বিড়ালি নেই। হ্যাঁ, নিজের দোস্তে নিজে সামলাবে।
0: আরে যে আমার বন্ধু হবে সে তোর বন্ধু নয়।
1: চল রাখবো এবার,
0: আমার অফিস আসতে এখন একটু বাকি আছে,
1: কাজ আছে রে, রাখছি।
2: ব্লপ করে আওয়াজটা হলো। অরিন্দমের মনে হয়েছিল পিয়ালি আরো কিছু জিজ্ঞেস করবে রোশনি সম্বন্ধে। দূর থেকে রানীকুঠির মোড়টা দেখতে পাচ্ছিল সে। অফিস ঢুকতে হবে। রোশনি আজ গলায় মাফলার দিয়েছে, মাথার চারপাশ দিয়ে গোল করে জড়িয়ে কান দুটো ঢাকা দিয়েছে। অনেকটা টেডি বিয়ারের মতো লাগছিল। আজ বসার জায়গা পায়নি অরিন্দম, আগে থেকেই সব সিট ভর্তি। রোশনি একই জায়গায় বসে আছে, চোখ দুটো ছলছল করছে, মাঝে মাঝে শব্দ করে নাক টানছে। মেট্রোতে এখনো ভিড় নেই, কিন্তু অরিন্দম একাই দাঁড়িয়ে আছে রোশনির সামনে, জেনারেল সিটের সামনে।
0: ঠান্ডা লেগেছে?
2: রোশনি কিছু বলল না, তারপর নিজে উঠে পড়ল, বলল,
3: চলুন ভেস্টিবিউলে গিয়ে দাঁড়াই।
0: আপনাকে দেখে ঠিক ভালো লাগছে না, বসুন না বরং।
2: উত্তর না দিয়ে রোশনি ভেস্টিবিউলের দিকে চলে এলো। অগত্যা অরিন্দমকেও যেতে হলো।
0: ওষুধ কিছু নিয়েছেন?
2: মাথা নাড়ল রোশনি, নাইনি। চোখটা লাল লাগছিল।
3: কাল শুভ্রকে আপনার কথা বললাম।
0: তাই? কি বলল?
2: হাতে একটা রুমাল ধরা ছিল রোশনির, নাকটা একবার মুছে বলল,
3: ওর পক্ষে যেটা বলা স্বাভাবিক সেটাই বলল।
2: অরিন্দম বুঝতে পারছিল কথাটা ঠিক সহজভাবে বলা নয়। বলল,
0: আমিও বললাম পিয়ালিকে আপনার কথা।
3: তাই? কি বলল?
0: আমি কার সঙ্গে মিশি না মিশি, এসব নিয়ে পিয়ালির মাথা ব্যথা নেই।
3: লাকি ইউ।
0: তাই?
2: রোশনি বুঝতে পারছিল তাইটা সহজভাবে বলা নয়।
3: এত রিয়্যাক্ট করে, মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে।
2: অরিন্দমের মনে হচ্ছিল প্রথম দিনের মতো দেখতে লাগছে রোশনিকে, আহত।
0: কি বলেছে? কি
3: কি বলতে পারে বলে আপনার ধারণা?
2: অরিন্দম কিছু বলল না, চেয়ে রইল খানিক। রোশনিও কিছু বলল না, সেও চেয়ে রইল খানিক। হ্যান্ডিক্যাপ সিটে একজন মা একটা বাচ্চাকে কোলে নিয়ে বসেছে। অরিন্দম দেখল বাচ্চাটার মাথায় একটা বাঁদর টুপি। শহরের বাচ্চাদের সাধারণত বাঁদর টুপি পরতে দেখেনি সে। বাচ্চাটা তাকে দেখছে, রোশনিকে দেখতে পাচ্ছে না, উল্টো দিকে দাঁড়িয়ে আছে।
3: সব কিছুতে সন্দেহ, স্কুলের কলিগ নিয়ে তার সমস্যা, কোনো ছেলের ছবির তলে কমেন্ট করলে সমস্যা, আপনার সঙ্গে কথা বললে সমস্যা। আচ্ছা, আমি কি বাচ্চা মেয়ে?
2: অরিন্দম চুপ করে শুনছিল। বাচ্চাটার মাথার ওপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে, গতকাল থেকে মেঘ করেছে, গুমোট একটা ভাব।
0: আপনাকে ভালোবাসে বলেই করে।
3: তাই?
0: আমাকে কেউ এরম করলে আমার কিন্তু বেশ লাগতো।
3: আপনি জানেন না, সেদিন দেখলেন তো, অন্য কেউ হলে উঠে যেতে বলতো। সব সময় এরকম করে আমার সঙ্গে, জানেন একবার কি হয়েছিল?
2: অরিন্দম তাকিয়ে আছে, আবার নাক টানল রোশনি। একটা নারকেল গাছের মাথা দেখা যাচ্ছে জানলা দিয়ে।
3: আপনি শুনেই বা কি করবেন?
0: আমার তো মনে হয় কেউ কেয়ার করলে এগুলো করে, আমার তো বরং খারাপ লাগে এগুলো না করলে। মনে হয় আমি কি করি না করি কিছু এসে যায় না তার।
2: অরিন্দম নিজেও বুঝতে পারেনি সে এরকম কিছু বলে ফেলবে। ওমা, রোশনি হাসছে। কেন হাসছে সে ঠিক বুঝতে পারল না। সে নিজেও মুড বদল করে বলল,
0: হাসি পাচ্ছে আপনার।

0: আপনারা খুব ছেলে মানুষ আসলে।
1: মিষ্টি দেখতে লাগছে রোশনীকে এই কথাগুলো বলার সময়। অরিন্দমের মনে হলো গুমুট ভাবটা কেটে যাচ্ছে আস্তে আস্তে।
0: আপনার টালিগঞ্জ চলে গেল।
2: পিয়ালি বলছিল আপনার বয়ফ্রেন্ড আমাকে মারতে পারে। দেখুন, সত্যি সত্যি মার খাবো না তো, ওনার যে চেহারা দেখেছি।
0: হ্যাঁ, ভোরবেলা উঠে ব্যায়াম করে, ওর মার খেলে আপনার গল্প আছে।
1: বাচ্চাটা দেখছে, অরিন্দম হাসছে, রোশনীও হাসছে। বাচ্চাটা বায়না করছে মাথা থেকে বাঁদর টুপি খুলে নেওয়ার জন্য। মা খুলে দিচ্ছে না, বড় বড় চোখ করে তাকাচ্ছে।
0: আপনার পিয়ালি হয়তো মুখে বলে না, কিন্তু আপনার মনে হয় তার কিছু মনে হয় না আপনি অন্য মেয়ের কথা বললে?
2: আরে সত্যিই মনে হয় না।
0: যা,
2: আরে সত্যি, ওই জন্যই তো মাঝে মাঝে মনে হয়।
1: অরিন্দম বাক্যটা শেষ করল না, টালিগঞ্জ চলে এসেছিল। হাত উঁচু করল সে গেটের বাইরে এসে। একটু ঝুঁকে রোশনী দেখছে, হাত নাড়ছে। আজ শুধু আঙুল নয়, কবজিও নড়ছে। আজ আবার লাল জ্যাকেটটা বের করেছিল অরিন্দম। রাস্তায় নেমে চেনটা টেনে নিল। কি মনে হতে একবার পিছন ফিরে মেট্রো স্টেশনটার দিকে তাকাল। কত মানুষ স্টেশনে ঢুকছে, কত মানুষ বেরোচ্ছে। রোশনীর মুখটা একবার মনে করার চেষ্টা করল অরিন্দম। মেট্রোয় ঢোকার সময় দেখেছিল বাংলার পাঁচের মতো হয়ে আছে, বেরোবার সময় মনে হচ্ছিল সূর্যমুখী। পিয়ালি কাল খুব গল্প করছিল, খুব উচ্ছল লাগছিল, যেন তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে দুটো নেই। সেদিন ওরা সবাই মিলে বুড়ি মানুষের চড়ে গিয়েছিল। বুড়ি মানুষ আসলে একটা বড় বিল, চার ধারে গাছ আছে, নারকেল, পাকুড়, খেজুরও আছে একটা দুটো, আর কয়েকটা বেঞ্চ আছে। লোকজন কেউ বেঞ্চে বসে না, ঘাসের ওপর বসে, সূর্যাস্ত দেখে। কমলা রঙের সূর্যের ছায়া যখন বুড়ি মানুষের জলে পড়ে, মনে হয় বিলের জল সিঁদুর রঙা। সাঁজের বেলায় পাখিরা তখন ঘরে ফেরে, বড় কাতলা আছে বিলে, ঘাই মারে মাঝে মাঝে, গুপ গুপ শব্দ হয়, পাখিদের ডানার আওয়াজ পাওয়া যায়। বাড়ি ফেরার সময় বোধ হয় সব পাখি গলা ফাটিয়ে চিৎকার করে, জানান দেয়, দেখো আমি ফিরে এসেছি। কলকল করছিল পিয়ালি।
3: এ জানিস, মল্লিকা না WBCS এর প্রিলি ক্লিয়ার করেছে। আর শোন, সৌরভ আর দিতির দারুণ গল্প এখন, ওরা দুটো মিলিয়ে জমিয়ে প্রেম করছে, পুরো চোখে হারায় তাই।
1: জিমুতের কথাও বলছিল, বলছিল
3: বস, মন বাংলা ছেলেগুলো বেশ কুচু কুচু টাইপ হয়ে যায়, গালে দুঃখ দুঃখ দাড়ি, ভ্যাবলার মতো চেয়ে থাকে, কিন্তু বেশ একটা মানে ওই নরম নরম হয়ে যায়।
2: তাহলে মন ভাঙলি কেন?
3: বাবা, তাহলে কলকাতায় একজনের রাতের ঘুম উড়ে যাবে, সকালে পেট ক্লিয়ার হবে না।
2: তোর যেটা করতে ভালো লাগে সেটাই করিস, আমি যত তাড়াতাড়ি পারি ফ্ল্যাটে জোগাড় করি।
1: তারপর আর কথা এগোয়নি। ফোন রেখে দেওয়ার পর সারা রাত ভালো করে ঘুম হয়নি অরিন্দমের। বার বার উঠে ঘাড়ে মাথায় জল দিচ্ছিল। রোশনী কিছু বুঝতে পারেনি, অরিন্দম বুঝতে দেয়নি। চারদিকে কয়েকটা কাক বিশ্রী স্বরে ক্যাঁ ক্যাঁ করছে, উড়েই যাচ্ছে। সেদিন ভেস্টিবিউলে দাঁড়িয়ে বোধহয় মজা পেয়েছে রোশনী, তারপর থেকে আর বসে না ওরা পাশাপাশি।
0: ধর, পাশাপাশি বসলে মুখ দেখা যায় না, মুখ দেখা না গেলে সামনের মানুষটার সঙ্গে কথা বলছি না মোবাইলে কথা বলছি বোঝা যায় না। অবশ্য ওর সঙ্গে কথা বলা আর পাথরের সঙ্গে কথা বলা অনেকটা এক ব্যাপার।
2: কেন, উত্তর দেয় না?
0: তোর শুনলে তো উত্তর দেবে।
2: কি যে বলেন আপনি!
0: আরে মাইরি বলছি, একবার রাতে ঝগড়া হচ্ছে ফোনে, বুঝলেন, আমি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি, আরে আপনি হাসছেন।
2: আরে হাসবো না, এরকম করে বললে
0: হাসির জায়গা এখনো আসেনি, পুরোটা শুনুন আগে।
2: আচ্ছা বলুন।
0: সেদিন ঝামেলা হয়েছিল সিনেমায় যাওয়ার জন্য, শুভ্র দেরি

0: খবর এসেছিল সেই জন্য।
1: বাবা, উনি সিনেমাও দেখেন?
0: দেখেন বলা ভুল, আমি জোর করে নিয়ে গেছিলাম।
1: কি সিনেমা?
0: সেটা পয়েন্ট নয়, পয়েন্ট হলো ঝগড়া হচ্ছিল। প্রত্যেকবারের মতন আমি বকে যাচ্ছি বকে যাচ্ছি, অনেকক্ষণ কিছু শুনতে পাচ্ছি না, থামলাম একটু। উমা, শুনি ওদিক থেকে নাক ডাকার আওয়াজ।
1: এই বাজে কথাগুলো বলবেন না।
0: সত্যি বলছি।
2: অরিন্দম সাধারণত বলে,
1: আমায় ছুঁয়ে বলো।
2: সামলে নিল, বলল,
1: আমি ভাবছি।
0: কি ভাবছেন?
1: ভাবছি এই কাজটা আমি পিয়ালির সঙ্গে করলে সেদিনই সব সম্পর্ক শেষ
0: হওয়াই উচিত।
1: আরে হয়তো আর না।
2: বাচ্চাদের মতন হাসে অরিন্দম। সিট আজ এখনো ফাঁকা, ইচ্ছে করলে পাশাপাশি বসাই যায়।
1: শীত চলে যাচ্ছে, এবার হেমন্ত আসবে। নন্দগ্রামে হেমন্ত বোঝা যায়। পাতা ঝরে পড়ে, বুড়ি মানুষের চারধারের গাছগুলো অনাহারে জীর্ণ সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে থাকে, শীর্ণ কিন্তু সোজা। শুধু খরখর করে শব্দ হয় শুকনো পাতা উড়ে যাওয়ার। কলকাতা শহরে হেমন্ত বোঝা যায় না, কতদিন বাড়ি যাওয়া হয় না।
0: বাড়ির জন্য মন কেমন করছে?
1: না, মানে আসলে অফিস থেকে ছুটি পাওয়া খুব মুশকিল।
0: বাজে কথাগুলো বলবেন না তো। শিয়ালদা লাইনে 3.5 ঘন্টা বলেছিলেন সেদিন, একটা শনিবার হাফ ডে ম্যানেজ করলেই চলে যেতে পারবেন।
1: তা আপনি কি করলেন সেদিনে? ফোন কেটে দিলেন?
0: মানে
1: সেদিন ওই নাক ডাকা শোনার পর?
0: ও, কি করবো আবার বলুন, সারা রাত নাক ডাকা শুনতে তো আর পারবো না।
1: তারপর কি হলো, মানে পরের দিন
0: কি আবার হবে? সকালে কবি সুভাষ মেট্রো স্টেশনে দেখা হলো, পাশাপাশি বসে আমি স্কুল গেলাম ও অফিস।
1: আপনি কিছু বললেন না?
2: রোশনি কিছু না বলে বড় জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। অরিন্দম দেখছে রোশনি অন্য মনস্ক হয়ে পড়ছে, হয়তো পুরনো কোনো দিনের কথা ভাবছে, পুরনো কোনো হেমন্তের কথা, পাতা ঝরার মরশুমের কথা।
1: জানেন, ঝগড়া হলে আমার সারা রাত ঘুম হয় না।
0: বোঝা যায় আপনাকে দেখে।
1: কি বোঝা যায়?
0: এই যে আপনি একটু আতুপুতু টাইপ আছেন, একটু নাটকে তবে সুইট।
1: এই বাজে কথা বলবেন না তো।
0: সত্যি বলছি।
1: হ্যাঁ, আপনি বুঝেছেন, যার বোঝার সে তো বুঝতে চায় না।
2: যতটা সম্ভব সুন্দর করে হাসার চেষ্টা করল অরিন্দম। একবার লজ্জা লজ্জা মুখে তাকালো রোশনির মুখের দিকে, তারপর মাথা নামিয়ে নিল।
0: যা পাচ্ছেন ভালো মনে নিয়ে নিন, এটাও না পেলে তখন কে সামলাবে?
2: মেট্রো চলছে, ভেস্টিবিউল দুলছে, অরিন্দম ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। রোশনি একটা হাফ হাতা জ্যাকেট পরেছে আজ, বেগুনি বেগুনি রংটা। চোখে কাজল পরে মেয়েটা নাকি আইলাইনার, বুঝতে পারে না অরিন্দম। ও বাইরের দিকে তাকায়, সে যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্তই মাটির ওপর দিয়ে মেট্রো চলবে। টালিগঞ্জ পেরিয়ে গেলেই মাটির তলায় চলে যাবে, তখন বাইরের দিকে তাকালেই অন্ধকার।
0: আপনার স্টেশন চলে এসেছে।
2: অরিন্দম একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল, একটু চমকে ওঠার মতো করে বলল,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামতে হবে এবার।
2: গেটের বাইরে বেরিয়ে এসে অরিন্দম দেখল রোশনি একটা হাত উঁচু করে ধরে আছে, মুখে হাসি, কিন্তু হাত নড়ছে না, না আঙুল না কবজি। ধীর পায়ে অরিন্দম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে কলকাতা শহরে বৃষ্টি হতে পারে, শহরতলিতে শিলাবৃষ্টি হতে পারে। এর ফলে শীতের বিদায় আরও প্রলম্বিত হতে পারে। অরিন্দমের মনে হল, বুড়ি মানুষের জলে শিল পড়লে টুপ করে আওয়াজ হবে, একটু বাদে আর একটা টুপ, তারপর আর একটা টুপ টুপ, পাকুড় গাছের ডাল থেকে একটা ঘুঘু পাখির ডেকে উঠবে, টুপ টুপ টুপ টুপ। তখন বাড়ছে বাতাসে ভেজা মাটির গন্ধ। উত্তম কুমারের মূর্তিটা দেখে অরিন্দমের মনে হল, ভদ্রলোক ভিজে যাচ্ছেন, পাঞ্জাবি থেকে টুপটুপ করে জলের

0: অনা চুঁইয়ে পড়ছে। পাঞ্জাবি থেকে, হাতের আঙুল থেকে, চিবুক থেকে, গাল থেকে। পকেট থেকে মোবাইল বের করে দেখল অরিন্দম, না কোনো মেসেজ নেই। সবুজ সোয়েটারের ওপরের দুটো বোতাম খুলে দিল সে। গরম লাগছে, একটু হাওয়া আসুক। মেট্রো চলছিল, ভেস্টিবিউলে অরিন্দম আর রোশনি দুলছিল। আজ আবার অরিন্দম ওর লাল জ্যাকেটটা পরেছে, রোশনি একদম প্রথম দিনের ড্রেসটা, যেটা পরে তাকে উঠে যেতে হয়েছিল লেডিস সিটে।
1: জানেন কি বলল?
2: মানে?
1: শুভ্র, শুভ্রর কথা বলছি।
2: হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু মানে কি নিয়ে কি কথা সেটা বুঝতে পারছি না।
1: কিছুই বলেনি।
2: মানে?
1: মানে সেদিন আপনাকে নিয়ে এত কিছু একতরফা বলে গেল, জানো আমি পৃথিবীর সব ছেলের সঙ্গে কথা বলে বেড়াচ্ছি, তারপর থেকে আপনাকে নিয়ে আর একটাও কথা বলেনি।
2: মানে সেটা তো ভালো নাকি?
1: তার ট্রেনিংয়ে সে বেস্ট স্টুডেন্ট হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, মেডেলও পেয়েছে। ওর বাড়ি যাবেন, দেখবেন কত মেডেল, এত মেডেল কোনোদিন চোখেও দেখিনি।
2: ভালো খবর তো, এতে দুঃখ পাচ্ছেন কেন?
1: আপনি কি, ও মেডেল পেয়েছে আমি কেন দুঃখ পেতে যাব? আপনার কথা জিজ্ঞেস করেনি, এটা অবাক লাগছে না আপনার?
0: অরিন্দম খুব কিছু বুঝতে পারছিল না, হাঁ করে চেয়ে রইল। মুখ দিয়ে একটা আওয়াজ করল রোশনি, বলল,
1: আপনারা ছেলেরা সত্যি, আপনার কথা জিজ্ঞেস করেনি মানে তারও কিচ্ছু এসে যায় না, মাথাতেই নেই, আবার যেদিন মনে পড়বে আবার অশান্তি করবে।
0: বলতে বলতে হাসছিল রোশনি, অরিন্দমের দিকে নয়, বাইরের জানলার দিকে তাকিয়ে খানিকটা স্বগতোক্তির মতো করে বলছিল,
2: জানেন উনি?
0: মাথা নাড়ল রোশনি, জানে না।
2: জানেন পিয়ালিরও যেদিন কিছু থাকতো আমার খুব টেনশন হতো, এখন ওর সামান্য জ্বর হলেও আমি বারবার জিজ্ঞেস করে মাথা পাগলা করে দিই। থাকতে না পেরে পিয়ালি বিরক্ত হয়ে বলে, বস তুই থামবি এবার।
1: বস?
2: আরে ওটা ওর মুদ্রা দোষ, কথায় কথায় বস বলা।
1: এটা কিন্তু কিউট।
2: আরে দূর, আমার একটুও ভালো লাগে না শুনতে।
1: জানেন আমার একদিন জ্বর হয়েছিল, 103 উঠে গিয়েছিল, শুভ্রর মনেও ছিল না, পরের দিন কিচ্ছু জিজ্ঞেস করেনি।
0: অরিন্দম তাকিয়ে রইল রোশনির দিকে, রোশনি তাকিয়ে আছে অরিন্দমের দিকে। হ্যান্ডিক্যাপ সিটে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, দুজন দুদিকে মুখ করা।
1: জানেন আমায় কেউ কোনোদিন তেমন ভালোই বাসলো না।
0: অরিন্দম তাকিয়ে রইল, রোশনি তাকিয়ে রইল। টালিগঞ্জ এসে গিয়েছিল, অরিন্দম নেমে গেল, মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল, মেট্রো চলে গেল কলকাতা শহরের উত্তরের দিকে। মাথা নিচু করে অরিন্দম রাস্তা পেরোল, উত্তম কুমারের মূর্তির দিকে ফিরেও তাকাল না, কাকগুলো আজ ডাকছিল না। একবার অরিন্দমের মনে হল কলকাতা শহরের সব কটা গাড়ির হর্ন বোধহয় একসঙ্গে খারাপ হয়ে গেছে, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু অনেকগুলো পাখি ডানা ঝাপটাচ্ছে আর চিল চিৎকার করছে, কেউ সেই চিৎকার শুনতে পাচ্ছে না, বাতাসে ভেজা মাটির কষাটে গন্ধ, অনেক দূরে কোথাও গভীর জলের কোনো মাছ ঘাই মারছে, ডুব করে শব্দ এলো। অরিন্দম অটো লাইনে দাঁড়াল।
2: সোমবার থেকে তো শুভ্র আসছে, মারটার খাওয়া নাকি?
1: মার খাবেন কেন?
0: অরিন্দম মুচকি মুচকি হাসার চেষ্টা করছিল, হাসিটা ঠিক আসছিল না। রোশনির এই ড্রেসটা সে আগে কোনো দিন দেখেনি, গোলাপি একটা টপ, শুধুই গোলাপি, কিছু লেখা নেই, কোনো ছবি আঁকা নেই, তার উপর লাল একটা ফুলহাতা জ্যাকেট, উলের জ্যাকেট, আর একটা আকাশি রঙের জিন্স, আর চোখের কাজলটাও কেমন ঘন লাগছে যেন। অন্য মনস্ক।

0: পড়তে ইচ্ছে হলো।
1: তাই
0: রোশনি তাকিয়েছে অরিন্দমের চোখের দিকে কয়েক সেকেন্ড। অরিন্দম চোখ সরিয়ে নিল, জানলার বাইরে তাকালো। কোনো ফ্ল্যাটের বারান্দায় বেড কভার ঝুলছে, গোলাপ ফুল আঁকা বেড কভারটায়। জানলা শেষ হয়ে গেছে, গোলাপ ফুল আর শেষ হচ্ছে না। কত দূর পর্যন্ত বেড কভারটা চলে গেছে কে জানে।
2: আমার সঙ্গে দেখলে তো আবার ঝামেলা হবে আপনাদের মধ্যে।
1: তাহলে আপনি মেট্রোতে যাতায়াত ছেড়ে দেবেন নাকি?
2: আর কিছু জিজ্ঞেস করেছিলেন উনি?
0: ঘাড় নাড়ল রোশনি, আর কিছু জিজ্ঞেস করেনি। অরিন্দম বুঝতে পারল না জিজ্ঞেস করেনি বলে রোশনি খুশি হয়েছে না দুঃখী হয়েছে, নাকি কোনো কিছুই হয়নি।
1: আপনি কোনোদিন ফোন নাম্বার চাননি আমার?
2: আপনিও তো চাননি।
1: আপনি অনেকটা আমার মতো জানেন,
2: রোম্যান্টিক
1: না অসহায়।
0: অরিন্দমের স্টপেজ চলে আসছিল, বলল,
2: সোমবার কি হবে?
1: আমরা এই বগিটাতেই উঠি।
0: রোশনিকে দেখে বিভ্রান্ত লাগল না, অরিন্দম কি বলবে বুঝতে পারছিল না। টালিগঞ্জ চলে আসছে।
1: আপনার পিয়ালির সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল।
2: হবে হয়তো কোনোদিন।
0: অরিন্দম গেটের কাছে যেতে যাচ্ছিল, রোশনি হঠাৎ বলে উঠল,
1: থ্যাংক ইউ।
2: কেন?
1: আপনি কোনোদিন আমায় অন্য সিটে উঠে যেতে বলেননি।
0: অরিন্দম হাসল, রোশনিও হাসল। অরিন্দম গেটের বাইরে গিয়ে ঘুরে তাকালো, একটু অবাক হল, দেখল রোশনি বন্ধ গেটের ঠিক ওদিকে দাঁড়িয়ে আছে, হাত উঁচু করা, হাত নড়ছে, হাতের আঙুলও নড়ছে, থমথমে মুখ। অরিন্দম অনেক চেষ্টা করল কিন্তু হাত তুলতে পারল না। লাল দুটো আলো অন্ধকার টানেলের মধ্যে হারিয়ে না যাওয়া পর্যন্ত অরিন্দম দাঁড়িয়েই রইল। ট্রেনটা অদৃশ্য হয়ে যাওয়ার পরও খানিকক্ষণ অরিন্দম দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে স্টেশন চত্বর। সবাই কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছে, নতুন যাত্রী আসছে, তারাও যাবে যেদিকে একটু আগে ট্রেনটা চলে গেছে সেই দিকে। রাস্তায় এসে অরিন্দমের মনে হল আজ সারা শহরে বড় কোলাহল, সবকটা গাড়ির হর্নের ডেসিবেল যেন এক লাফে অনেক গুণ বেড়ে গেছে। মানুষজন কর্কশ গলায় একে অন্যের সঙ্গে কথা বলছে, অটোগুলো ঘাড়ের ওপর উঠে আসতে চাইছে, আর এসবের মধ্যেই উত্তম কুমার চুপচাপ দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি, স্ট্যাচুতে। আকাশে এখনো মেঘ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। অরিন্দম পকেট থেকে মোবাইলটা বের করে ফোন করল। পিয়ালির ফোনটা বেজে বেজে থেমে গেল, কেউ ধরল না। অরিন্দম একবার মেসেজ খুলল, লিখতে গেল।
2: আবার কি হলো রে বাবা, ফোন ধরছিস না কেন?
0: লিখে আবার কেটে দিল, তারপর ফোনটা বুক পকেটে ঢুকিয়ে রাখল সাইলেন্ট করে দিয়ে। সোমবার সকাল, অরিন্দম কবি নজরুল মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাচ্ছে ট্রেন ঢুকছে। বুকটা একবার থক করে উঠল ওর। ট্রেনটা কাছে এগিয়ে আসছে, হুড় হুড় করে ওর সামনে দিয়ে বেরিয়ে গেল প্রথমে ট্রেনটা, তারপর ধীরে ধীরে গতি কমছে। অরিন্দম ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে থাকে, এসকেলেটার দিয়ে উঠে সামনের বগিটার সামনে। ট্রেনটা ধীরে ধীরে দাঁড়াল অরিন্দমের সামনে, গেটের সামনে থেকে যে সিটগুলো দেখা যায় ওখানেই বসে ওরা। অরিন্দম দেখতে পেল পাশাপাশি রোশনি আর শুভ্র বসে আছে, রোশনির হাতে একটা ফুলের বোকে, বোকের সবকটা ফুল লাল গোলাপ, কিন্তু রোশনি শক্ত কাঠ হয়ে বসে আছে, শুভ্রও তাই। দেখে মনে হচ্ছে ঝগড়া হয়েছে। রোশনি দেখতে পেয়েছে অরিন্দমকে, শুভ্র অন্যদিকে তাকিয়ে আছে। রোশনি

0: শব্দ না করে হাসল একবার। অরিন্দম হাসল শব্দ না করে। রোশনি হাত তুলল না, অরিন্দমও হাত তুলল না। শুভ্র হয়তো দেখতে পাবে। গেট বন্ধ হয়ে গেল। অরিন্দমের সামনে দিয়ে সকালের দক্ষিণেশ্বর মেট্রো বেরিয়ে গেল চাঁদনির দিকে। পিয়ালির ফোনটা একবার পুরো বেজে থেমে গেল। অরিন্দম আবার ফোন করল, আবার বেজে বেজে থেমে গেল। খানিকক্ষণ থুম মেরে দাঁড়িয়ে রইল অরিন্দম। পরের মেট্রো এলো, বসার জায়গা ছিল, সে ভেস্টিবিউলের ওখানে গিয়ে দাঁড়ালো। মেট্রো চলছে, অরিন্দম দুলছে, সিটে কেউ বসে নেই। জানলা দিয়ে উজ্জ্বল রোদ্দুর এসে পড়ছে। শীত অনেকটা কমে এসেছে, এবার হেমন্ত চলে আসবে। অরিন্দম টাইপ করল,
1: কি রে,
0: তারপর আবার কাটা চিহ্নটা দিয়ে একটা একটা করে অক্ষর কেটে দিল। জানলা দিয়ে দেখা যাচ্ছে ফ্ল্যাট বাড়িদের মাথা, নারকেল গাছ, বারান্দা, মাঝে মাঝে ছোট ছোট জলাশয়, কিছু ফাঁকা জায়গা, সামান্য কিন্তু আছে। টালিগঞ্জ স্টেশন থেকে রাস্তায় নেমে আবার ফোন করল অরিন্দম। এবার ধরেছে পিয়ালি।
2: কি ব্যাপারটা, কি সকাল থেকে 14 বার ফোন করছিস কেন?
1: কেন, আমি তোকে ফোন করতে পারি না?
2: তুই জানা বস।
1: মানে?
2: মানে আবার কি, তুই এখন কলকাতায় থাকিস, চাকরি করিস, মেট্রোয় নতুন নতুন মেয়েদের সঙ্গে আলাপ হয়।
0: অরিন্দম চট করে কিছু একটা বলতে গেল, একটু থামলো, তারপর বলল,
1: আর দেখা হবে না মেয়েটার সাথে।
2: মানে?
1: মানে আবার কি, আমার অফিসে একটু আগে আসতে হচ্ছে আজকাল, যে মেট্রোয় যেতাম তার আগের মেট্রো ধরতে হবে আজ থেকে।
2: ও তাই, বল কি আছে, ফোন করবি?
1: আমার কাছে কেন একটা অচেনা মেয়ের ফোন নাম্বার থাকবে?
2: ফোন নাম্বার নেই?
1: না বস, নেই। শান্তি, এবার হাসছিস কেন?
2: বস, তুমিও আমার সঙ্গে থেকে থেকে বস বলা শিখে গেলে।
1: ভালো লাগছে না পিয়ালি।
0: খানিকক্ষণ নিস্তব্ধতা।
3: আমার ভালো লাগে এখানে তোকে ছাড়া। বুড়ি মানুষে সেদিন একা একা গিয়েছিলাম, যেখানে বসতাম আমরা।
0: অরিন্দম খানিকক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল পিয়ালির।
1: তুই এই জন্য কথা বলছিলিস না?
2: বস, বেকার কথা রাখ না। কবে আসছিস বলতো? কতদিন তোকে দেখিনি।
1: এই শনিবার আসছি, সোমবার ভোর রাত্রে ট্রেন ধরব।
2: সত্যি বলছিস?
1: সত্যি।
0: ব্লপ করে আওয়াজ করে ফোনটা কেটে গেল। বিরক্ত হতে গিয়েও অরিন্দম হেসে ফেলল। মনে পড়ল একটু আগে দেখা একটা ফুলের বুকের কথা, যার সবকটা ফুল টুকটুকে লাল। পিছন ফিরে অরিন্দম মেট্রো স্টেশনটা দেখল, তারপর মোবাইলটা পকেটে ঢোকাতে যাবে, ঠিক তখনই একটা মেসেজ ঢুকল।
3: বস, তোকে এই এত এত এত ভালোবাসি।
0: অরিন্দমের একটা রচনা লিখতে ইচ্ছে করছিল উত্তরে, তারপর অনেক ভেবে লিখল,
1: তোর জন্য একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া নিয়ে যাব।
0: লাল জ্যাকেটের চেনটা টানা ছিল, খুলে দিল অরিন্দম। গুমোট ভাবটা আর নেই, ঠান্ডা অনেকটা কমে গেছে। রাস্তা পেরোতে পেরোতে অরিন্দম দেখল, উত্তম কুমারকে আজ ঠিক উত্তম কুমারের মতন দেখতে লাগছে। রাজকীয় ভঙ্গি, মুখে হাসি। হঠাৎ অরিন্দমের মনে হল, হাসলে তাকে অনেকটা উত্তম কুমারের মতো লাগে। ঠিক করে হেসে ফেলল সে। মনে হল উত্তম কুমারও তার দিকে তাকিয়ে হাসছে। শুধু উত্তম কুমারের মূর্তির চারপাশে কোথা থেকে অনেকগুলো

আদা ধবধবে পায়রা চলে এসেছে। আগে কোনোদিন দেখেনি অরিন্দম ওদের, পথপথ করে উড়ছে পায়রাগুলো। অরিন্দম মুগ্ধ হয়ে চেয়ে রইল, কি অপরূপ দেখতে লাগছে পায়রাগুলো। উত্তম কুমারের মূর্তি, এই রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, লোকজন, মেট্রো স্টেশন, এই আলো, এই হেমন্তের প্রগাঢ় নীল আকাশ আর অন্ধকার টানেলের মধ্যে দিয়ে ছুটে যাওয়া একটা মেট্রো। আনন্দে চোখে জল চলে এলো অরিন্দমের।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব, অরিন্দম অর্ণব, রশনি দেবারতি, পিয়ালি বিহু, শুভ্র সৌমিক, মেট্রোর প্যাসেঞ্জার শুভদা ও তমজিৎ, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবো তে

শেষ হলো আজকের গল্প। আর আপনাদের কাছে অনুরোধ করবো একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন 9903653992 এই নাম্বারে, SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হবে তাকে আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট নিয়ে যাব। আর বলেছিলাম না একটু গল্প করতে ভালো লাগে, তো ইতিমধ্যে এক বন্ধু খুব মিষ্টিভাবে লিখেছেন, খুব ভালো লাগলো গল্প, আর রেস্ট নিও অনুষ্কা। অনেক ধন্যবাদ অনুষ্কা আপনাকে, আপনিও রেস্ট নেবেন। আর কানে রাখবেন 107 FM রেনবো, আর এরপরও যদি ইচ্ছে হয় তাহলে একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দেবেন। আজকের গল্প 9903653992 এই নাম্বারে। গল্প স্বল্প অনুষ্ঠান থেকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনবেন যোগ্য সুরাগে খেয়াল শিল্পী অঞ্জনা কুশারীর পরিবেশনায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরু রঞ্জনীতে এতক্ষণ শুনলেন যোগ্য শ্রাগি খেয়াল শিল্পী অঞ্জনা কুশরীর পরিবেশনায়। এখন শুনবেন সরোদে রাগ সম্পূর্ণ মালকোষ পণ্ডিত জয়দীপ ঘোষের পরিবেশনায়।

0: শুনলেন সরোদের রাগ, সম্পূর্ণ মালকোষ পণ্ডিত জয়দীপ ঘোষের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সুররঞ্জনী শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে আর কিছুক্ষণের মধ্যেই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ক্রমশ গভীর হচ্ছে, বুঝলেন তো? স্টুডিওর ঘড়ি বলছে সময়টা এখন রাত 2:03। এমন গভীর রাতে আপনি মনো 7 FM রেনবো খুলে রয়েছেন। একটু ভালো গান শুনবেন আর নিজের স্মৃতিগুলোকে সতেজ করবেন। আজ 16-17 বছর আগের কিছু গান রেখেছি, যে গানগুলো অবশ্যই আপনার ভালো লাগবে আমার বিশ্বাস। আসলে একটু হলেও পুরনো গান আমি শোনাতে চাই, কারণ প্রত্যেকটা গানের সঙ্গে আমাদের জীবনের কোনো একটা মুহূর্তের স্মৃতি মাখা থাকে, আর স্মৃতিগুলো আঁজলা আঁজলা করে তুলে নিই আমরা এমন গভীর রাতে। কাল তো সোমবার, মানে আজই তো সোমবার, সূর্যোদয়ের অপেক্ষা। আপনি, আমি, আমরা আমাদের কাজের মধ্যে হারিয়ে যাব, কিন্তু মনে থেকে যাবে এই সুন্দর স্মৃতিগুলো। মানুষের জীবন অনেক স্মৃতির, ছোট্ট ছোট্ট মুহূর্তের একটা মালা। হ্যাঁ, তার মধ্যে সুতো হিসেবে কাজ করে সময়। এক সময়ের সঙ্গে আরেক সময় যেন সুতো গেঁথে দেয় মুহূর্তগুলোকে। বন্ধুরা, এমন রাতে এরকম কত কথাই না আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। চারদিক নিস্তব্ধ, আকাশে তারার মেলা, কোথাও ঝিঁচিরে বৃষ্টি হচ্ছে, শন শন করে হাওয়া বয়ে যাচ্ছে। দেখুন না, তারই মাঝে এই গান, এই সুর, এই মুহূর্ত কি অসামান্য আবহ তৈরি করছে। আসুন শুনে নিই আজকের গানগুলি। হর্ষিত সাক্সেনার কণ্ঠে আজকের প্রথম গান, 2011 সালে মার্ডার 2 ছবি থেকে। তারপরটি জুবিন গার্গের কণ্ঠে সেই 2010 সালে মুক্তি পাওয়া মুসা ছবি থেকে। এবং তারপরে কেকের কণ্ঠে দিল কে মেরা শোর করে কাইটস ছবি থেকে। চলুন

রোমান্টিক গান শুনলাম আপকেলি অনুষ্ঠানে, 107 FM রেনবোয় যা শুনছি বন্ধুরা, এমন গভীর রাতে না আমার এক এক সময় আশ্চর্য আশ্চর্য ইচ্ছে হয়, সেগুলো পূরণ করার জন্য অনেক সময় জানলা দিয়ে উঁকি মারি। কি জানেন, আকাশটাকে দেখব, অন্ধকার আকাশটাকে দেখব, চাঁদকে দেখব, তারাকে দেখব, গভীর রাতে উড়ে যাওয়া মেঘকে দেখব, আর অনেক সময় কিছু রাত জাগা পাখি আশ্চর্য আওয়াজ করতে করতে উড়ে যায়, তাদেরকে দেখব। আকাশটা কিরকম আশ্চর্য লাগে না, দিনের আকাশ আর রাতের আকাশ, কি আশ্চর্য পার্থক্য! এমন গভীর রাতের আকাশ মনটাকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যায়। এই সময়টায় আমরা নিজের মুখোমুখি হই, হ্যাঁ আমি আর আমি, তাই না? প্রতিদিন একবার নিজের মুখোমুখি হতে হয়, আর নিজের মুখোমুখি হওয়ার উপরই একটা ছবি হয়েছিল কার্তিক কলিং কার্তিক, সে ছবি থেকে শুনে নেব গান ক্লিন্টন ক্রেজো, শঙ্কর মহাদেবন এবং লয় মেন্ডোসার কণ্ঠে, তারপরের গানটি মোহিত চৌহানের কণ্ঠে, একই বছরই মুক্তি পাওয়া দিল তো বাচ্চা হ্যায় জি ছবি থেকে। সত্যি আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা শিশু বাস করে, আর তার ইচ্ছাগুলো এরকম উড়ন্ত উপরির মতন উঠতে থাকে গভীর রাতে। নৈঃশব্দের একটা আলাদা ভাষা আছে, শব্দ আছে তার মাঝখানে, মনে হয় না নিজের ইচ্ছাগুলোকে উড়িয়ে দিয়ে আকাশে বাতাসে আমাদের মনের চারিপাশে। হ্যাঁ, আর তারপরে গানটা শুনবো মোহিত চৌহান এবং অন্তরা মিত্রের কণ্ঠে, একই বছরে মুক্তি পাওয়া রাজনীতি ছবির গান। চলুন পরবর্তী গান শুনে নিই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM-এর বই আমরা শুনছি আপকে লিয়ে। বন্ধুরা, আজ 2010-11 সালের গান শোনাচ্ছি। দিন চলে যায়, সময় চলে যায়, আর আমাদের মনে থেকে যায় সময়ের স্মৃতি। যখন সময়টা চলে গেল তার অনেক দিন বাদে মনে হয়, আরে এতটা সময় আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু তখন মনে হয় যদি কোনোভাবে এই সময়টাকে আবার ফিরে পেতাম। সত্যি ফিরে পেলে কেমন লাগবে আমি নিজেও জানি না, কিন্তু এটুকু বলতে পারি মানুষের জীবনের সুন্দর স্মৃতিগুলো মানুষের মনকে একটা আলাদা উচ্চতায় উন্নীত করে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু মধুর স্মৃতি আছে, এমন গভীর রাতে সেই মধুর স্মৃতিগুলোকেই আমরা আরেকবার উল্টে পাল্টে দেখি। সেই মধুর মুহূর্তগুলোই আমাদের আগামী দিনের চলার পথের একটা পথ নির্দেশক হবে। ভালো লাগবে। জীবনের চলার পথটা অনেকটা অনেক দীর্ঘ পথ। আর দীর্ঘ পথে যদি ক্লান্তি এসে যায়, তাহলে এই মধুর স্মৃতিগুলো আমাদেরকে পথ দেখাবে। এই যে আকাশের দিকে তাকিয়ে দেখছেন না, টিমটিম করে জ্বলছে তারাগুলো, অনেক দূরের আকাশের ওই তারাগুলো, কেমন লাগবে যদি আকাশের এই অসামান্য তারার আলো আপনার স্মৃতির মতোই অনেক দূরে থেকেও আপনার মনের মাঝে ছোট্ট একটা অংশ দখল করে থাকে। হ্যাঁ, দখলই বললাম শব্দটা, কারণ মনের মাঝে সুন্দর মুহূর্তগুলোকে একটু জায়গা তো দিতেই হয়, তাই না বন্ধু? চলুন এবার শুনে নি নরেশ কামাতের কণ্ঠে 2010 সালে মুক্তি পাওয়া তিন পাত্তি ছবির গান, এবং তারপরে লতা মঙ্গেশকরের কণ্ঠে

একই বছরে মুক্তি পাওয়া দোনো ইয়া না জানে কেউ ছবির গান। তারপরে কুনাল গাঞ্জাওয়ালা এবং হর্ষ দীপের কণ্ঠে উড়নে তো বিখ্যাত এই গানটি সেই একই বছরে মুক্তি পেয়েছিল ট্যাক্সি নম্বর 911 ছবি থেকে। এই তিনটি গান শোনানোর মাধ্যমেই আপকে লিয়ের এই অংশ থেকে বিদায় নিচ্ছি আমি সোহম, কিন্তু আপকে লিয়ে অনুষ্ঠান ভোর 4টে অবধি চলবে, সঙ্গে থাকবেন আর চেত ভারতী। আমাদের জীবনের মধুর স্মৃতিগুলোকে অন্তরের অন্তঃস্থলে রেখে আগামী দিনের চলার উৎসাহ গ্রহণ করে সোমবারের ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে জীবনের মধুর মুহূর্তগুলোকে আমাদের জীবনের সম্পদ করে 107 FM রেনবোয় আপকে লিয়ে গান শুনতে শুনতে এগিয়ে যাই আমরা। শুধু অনুষ্ঠানে থাকবেন না সোহম, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। রইল পরপর তিনটি গান।

107 মেগাহার্টজ এফএম রেইনবো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে দ্বিতীয় ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের দ্বিতীয় ঘন্টার প্রথম গান শুনব বেশরম ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের কণ্ঠে।

এরপরের গান শুনব জাভেদ বাশিরের কণ্ঠে, ভাগ মিলখা ভাগ ছায়া ছবি থেকে। তারপরের গান শান এবং মোনালি ঠাকুরের কণ্ঠে, আই মি অর ম্যায় ছায়া ছবি থেকে। পরপর দুটি গান

এরপরে গান ধুম থ্রি ছায়াছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে, তারপর মিলি নায়ার এবং অমিত ত্রিবেদী কাইপুছের সাউন্ড ট্র্যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এরপরের গান শুনব গুন্ডে ছায়া ছবি থেকে, শাহিদ মাল্লার কণ্ঠে। তারপরের গান রশিদ আলী এবং নীতি মোহনের কণ্ঠে, রাঞ্জনা ছায়া ছবি থেকে।

এরপরের গান শুনব লুটেরা ছায়া ছবি থেকে, মোহন কানন এবং অমিতাভ ভট্টাচার্যর কণ্ঠে। তারপরের গান এক ভিলেন ছায়া ছবি থেকে, আদনান ধুল এবং মুমিনা মুস্তাসেনের কণ্ঠে।

টু স্টেটস ছায়াছবি থেকে গান শুনলাম কে মোহন এবং ইয়াশিতা শর্মার কণ্ঠে। সময় একদম শেষ, তাই আপকে নিয়ে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ঘন্টা থেকে আমি বিদায় নেব। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারতি। যেতে যেতে গান শুনব কিক ছায়াছবি থেকে মোহাম্মদ ইরফানের কণ্ঠে এই গানটি, এবং অন্যান্য অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকে নিয়ে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবোয়ে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনবেন রাগ ললিত, তবলায় সৌমেন নন্দী, হারমোনিয়মে হিরণময় মিত্র। ললিত রাগে, খেয়াল পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলাম ললিত রাগে খেয়াল পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রভাতিতে এরপরে শুনব সেতার শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত, শুনব রাগ ভাটিয়ার, তবলায় অভিষেক চ্যাটার্জি, ভাটিয়ার রাগে সেতার পরিবেশনায় সুপ্রতীক সেনগুপ্ত।

0: এতক্ষণ শুনলেন সেতার ভাটিয়ার রাগে, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

স্টুডিও ঘড়ি বলছে ভোর 5:07। আজকের ভোর এবং সময়টা রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।